সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। আজ সোমবার, 5ই শ্রাবণ 1948 শকাব্দ, 27ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 10ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। ঘড়িতে সময় সকাল 5:58 হয়ে 35 সেকেন্ড। আমাদের আজকের অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটার, অর্থাৎ 711 কিলোহার্টসে। এছাড়াও নিউজ অন এআইআর

0: বন্দনা শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। আকাশবাণী শিলিগুড়ি। এখন কৃষি পরামর্শ। জমিতে জলবদ্ধতা রোধ করতে অবিলম্বে সমস্ত সেচ কাজ বন্ধ করুন এবং সবজি ক্ষেত, ফলের বাগান, ধান ও মরুয়ার ক্ষেত্রে জমির জল নিষ্কাশন নালাগুলি পরিষ্কার করুন এবং বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে টমেটো, লঙ্কা, আদা এবং কুমড়ো জাতীয় ফসলে ব্যাকটেরিয়াল উইল্ট এবং ডাম্পিং অফের প্রাথমিক লক্ষণগুলোর উপর কড়া নজর রাখুন। এর পাশাপাশি সমস্ত সংগৃহীত ফসল এবং গবাদি পশুকে ছাতাধরা ও স্যাঁতস্যাঁতে ঠান্ডাজনিত ধকল থেকে রক্ষা করতে অবিলম্বে শুকনো ও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিন। আরও সহায়তার জন্য সময়োপযোগী ব্যবস্থা নিন। আদা চাষের জমিতে কাদা পানি জমা রোধ করতে ড্রেন ও উঁচু বেড় তৈরি করে সেচ ব্যবস্থার নিষ্কাশন নিশ্চিত করুন। বড় এলাচ চাষের ক্যাপসুল পচন দমনে আক্রান্ত স্পাইক দ্রুত সরিয়ে ফেলুন এবং জমি পরিষ্কার ও জল নিকাশি উপযোগী রাখুন। কিবি চাষের ক্ষেত্রে বাগানে নিয়মিত নজরদারি করার পরামর্শ দেওয়া হচ্ছে। রোগ পোকা শনাক্ত করুন এবং দমন করুন। আঙুল, বাজরা, ধান চারা রোপণের প্রথম 10 দিন পর্যন্ত মূল জমিতে 1 থেকে 2 সেন্টিমিটার মতো হালকা জল ধরে রাখতে হবে। কৃষি পরামর্শ শুনলেন। এখন আবহাওয়ার পূর্বাভাস। আগামী 3 দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হিমালয়ের সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 29 এবং 30 জুলাই আলিপুরদুয়ার জেলার 2 জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলারও 2 জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন চাষবাসের টুকিটাকি।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন আধুনিক পদ্ধতিতে আম চাষ। আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব। বলছেন ডক্টর শুদ্ধসূচি দাস, উদ্যান পালন বিদ্যা, মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।
2: আর একটা একদম নতুন পদ্ধতি যেটা মালদাতে চালু করা হয়েছে সেটা হচ্ছে কিউআর কোড ম্যাঙ্গো। কিউআর কোড ম্যাঙ্গো শুনতে হয়তো মনে হচ্ছে এটা আবার কি, কিন্তু কিছুই নয়, এটা হচ্ছে আপনারা যারা চাষি বন্ধুরা কষ্ট করে এত ভালো ভালো আম ফলাচ্ছেন, আপনাদের আমটা যাতে আপনাদের নামেই, যে আপনি কোন চাষি বন্ধু, আপনি কোথায় থেকে এই ভালো আমটা ফলন করেছেন, এবং ক্রেতা বন্ধুরা যাতে বুঝতে পারেন এই আমটা মালদারি আম এবং কোয়ালিটি কতটা ভালো, সেই সম্বন্ধে ডিটেলটাই কিন্তু এই কিউআর কোডের মাধ্যমে দেওয়া থাকবে। এবার কিউআর কোডটা এখন খুবই জনপ্রিয়তা সব কিছুর ক্ষেত্রে, যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে এখন কিউআর কোড থাকে, আমরা এখন টাকাও পেমেন্ট করি কিউআর কোডের মাধ্যমে। তো এইভাবেই কিন্তু আমের গায়ে যদি কিউআর কোড থাকে, সেই কিউআর কোডটা স্ক্যান করে আমরা কিন্তু জেনে নিতে পারবো এই আমটা কোথাকার আম বা কোন চাষি বন্ধু করেছেন, মালদার কোন এরিয়ার আম এবং আমটা কী ভ্যারাইটি। অনেকে হয়তো 150 রকম ভ্যারাইটি রয়েছে, অনেকেই আমরা আমের সব ভ্যারাইটি চিনি না, তো সেই কারণে কোন ভ্যারাইটির আম সেটা

0: সম্বন্ধেও কিন্তু আমরা অবগত থাকতে পারবো। এইভাবেই কিন্তু যদি আমরা চাষ পদ্ধতি করি তাতে আম যেমন উন্নত হবে, তার সঙ্গে সঙ্গে আরও হচ্ছে আমকে আমরা কী করে সংরক্ষণ করব। তারও বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন হট ওয়াটার ট্রিটমেন্ট, কোল্ড স্টোরে রাখা, এবং হচ্ছে অতিরিক্ত যদি আম হয়ে যায় তাকে প্রসেস প্রোডাক্ট তৈরি করা, জ্যাম জেলি তৈরি করা, তারপরে হচ্ছে আমসত্ব তৈরি করা, আমচুর তৈরি করা, এবং সেলফ হেল্প গ্রুপদের মহিলাদের একটা এক্সট্রা ইনকাম করার পদ্ধতি কিন্তু এই আম। তো চাষি বন্ধুদের জন্য একটাই কথা বলবো যে এই যে উন্নত পদ্ধতিতে চাষবাস সম্বন্ধে যে নতুন নতুন পদ্ধতিগুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনাদের হাতে কলমে শেখানোর জন্য মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র রতুয়া উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় আপনাদের সাথে আছে। আপনারা ওখানে আসুন, আমাদের আম এবং অন্যান্য উদ্যানজাত যে সবজি রয়েছে, ফল বা বিভিন্ন রকম যে ফুল চাষ সম্বন্ধে কিন্তু আমাদের ট্রেনিং হয়ে থাকে। আপনারা আসুন আমাদের সাথে, হাতে কলমে আপনারা ট্রেনিংগুলো করুন, প্রশিক্ষণ নিন, তাতে যেমন আপনারা নতুন নতুন জিনিস শিখতে পারবেন, এবং আপনারাই যদি আপনাদের জমিতে এই নতুন নতুন পদ্ধতিগুলো শুরু করেন তবেই কিন্তু বাকি চাষি বন্ধুরাও কিন্তু আপনাদের দেখে উৎসাহিত হবেন এবং ওনারাও কিন্তু এই চাষ পদ্ধতি করবেন। এইভাবে যদি আমরা সবাই একসাথে এই নতুন নতুন পদ্ধতিগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি তবেই আমাদের আমের যে উন্নত গুণগত মান সেটা বজায় থাকবে এবং বিদেশের বাজারে আমাদের মালদার আম সবসময় জগৎশ্রেষ্ঠ থাকবে।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই, নমস্কার।
2: আকাশবাণী শিলিগুড়ি, একটু পরে আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
3: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
4: আজ এই অনুষ্ঠানে আছে কথিকা, শিশুদের হৃদরোগ, বলছেন ডক্টর দেবাশিস বিশ্বাস।
5: অনেকেই প্রশ্ন করেন শিশুদেরও আবার হার্টের অসুখ হয় নাকি? বড়দের যে করোনারি আর্টারি রোগ তা শিশুদের প্রকৃতপক্ষে হয় না ঠিকই, কিন্তু শুনলে সত্যিই অবাক হতে হয়, প্রতি 100টি শিশুর মধ্যে একজনের কোনো না কোনো হৃদযন্ত্রের অসুখ থাকে। দেখা যাক এই অসুখগুলি কী কী ধরনের। প্রথমে বলা যাক জন্মগত হৃদরোগের কথা। প্রতি 125টি শিশুর মধ্যে একটি শিশু জন্মায় হৃদযন্ত্রের কোনো না কোনো জন্মগত ত্রুটি নিয়ে। মানুষের হৃদযন্ত্র থাকে 4টি প্রকোষ্ঠ, 2টি অলিন্দ যেখানে রক্ত এসে পৌঁছায়, এবং 2টি নিলয় যেখান থেকে রক্ত পাম্প হয়ে আবার বেরিয়ে যায়। অলিন্দ দুটির মাঝখানে থাকে একটি পর্দা, আরেকটি পর্দা থাকে নিলয় দুটির মধ্যে। এছাড়া হৃদযন্ত্রে থাকে 4টি ভালভ যারা রক্ত ঠিক পথে প্রবাহিত হতে সাহায্য করে। শিশুদের জন্মগত ত্রুটি থাকতে পারে এই প্রকোষ্ঠে, তাদের মাঝখানের পর্দায়, ভালভে এবং হৃদযন্ত্রের সঙ্গে যুক্ত রক্তনালীগুলিতে। সবচেয়ে বেশি অবশ্য দেখা যায় হৃদযন্ত্রে ফুটো বা ছিদ্র অলিন্দ বা নিলয়ের দুটি মাঝখানের পর্দায়। অনেক সময় ভালভগুলি সংকীর্ণ থাকতে পারে, আবার অনেকের সমস্যা হয় অত্যন্ত জটিল, একাধিক ত্রুটির সমন্বয়ে। হৃদযন্ত্রের দ্বিতীয় এক ধরনের রোগের নাম রিউম্যাটিক হার্ট ডিজিজ বা বাত রোগ। সেপ্টোকক্কাস বলে একটি জীবাণুর আক্রমণে হৃদযন্ত্রে ক্ষতিগ্রস্ত হয়। আর তৃতীয় ধরনের একটি রোগ, তার নাম হৃদযন্ত্রের মাংসপেশীর রোগ বা কার্ডিওমায়োপ্যাথি। চতুর্থ আরও শিশুদের ক্ষেত্রে ধরা পড়ে কিভাবে? যে শিশুদের হৃদযন্ত্রের জন্মগত ত্রুটি থাকে তাদের ক্ষেত্রে নানাভাবে এই রোগের আন্দাজ পাওয়া যায়। এদের মধ্যে অনেকেরই বারবার নিউমোনিয়া এবং বিশেষত দুধ খাওয়ার সময় শ্বাসকষ্ট হতে থাকে। আর কিছু শিশুর গায়ের রং হয় নীল, হালকা বা গাঢ়, এবং তারাও অল্প হামাগুড়ি দেওয়ার পরে বা চলাফেরার পরে হাঁপিয়ে পড়ে। এই ধরনের বেশিরভাগ শিশুরই ওজন ঠিকমতো বাড়া একটা সমস্যা হয়ে দাঁড়ায়। শিশু বিশেষজ্ঞরা এই রোগগ্রস্ত শিশুদের বুকে স্টেথোস্কোপ বসিয়ে এক বিশেষ ধরনের আওয়াজ শুনতে পান, যেটাকে ইংরেজিতে বলে হার্ট মারমার। রিউম্যাটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে বাচ্চাদের প্রথমে গলা ব্যথা হয়, তারপর গাঁটে ব্যথা হয়ে জ্বর হয়ে থাকে। এই গাঁটে ব্যথার একটি বিশেষ ধরন আছে, প্রথমে একটি গাঁটে শুরু হয়ে পরে অন্য গাঁটে ব্যথা ছড়িয়ে পড়ে, ততক্ষণে প্রথম গাঁটটির ব্যথা ঠিক হয়ে যায়। এরপর বুক ধরফড় বা শ্বাসকষ্ট বা অল্পেই হাঁপিয়ে পড়ার উপসর্গ শুরু হয়। সবচেয়ে বড় সমস্যা হলো জন্মগত হৃদরোগী হোক বা রিউম্যাটিক, ঠিক সময় ধরা না পড়লে শিশুটির প্রাণ সংশয় হতে পারে। আবার যথাসময়ে চিকিৎসা হলে এরকম 100টি শিশুর মধ্যে 80জনকেই সম্পূর্ণ সুস্থ করে তোলা যায় এবং আরও 15জনকে মোটামুটি স্বাভাবিক জীবন ফিরে পেতে সাহায্য করা যায়। যদি হার্টের রোগ সন্দেহ করেন তাহলে একটুও দেরি না করে শিশুদের

0: হার্টের ডাক্তারকে দেখানো উচিত। এই অবস্থায় শিশু হৃদরোগ বিশেষজ্ঞ প্রথমে শিশুটিকে পরীক্ষা করেন এবং প্রয়োজন মতো বুকের এক্সরে, ইসিজি এবং একোকার্ডিওগ্রাম উইথ কালার ডপলার স্টাডি করে রোগটি নিরূপণ করেন। আধুনিক যুগে একোকার্ডিওগ্রামের সাহায্যে হৃদযন্ত্রের ছবি পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যায়। তবে মনে রাখা দরকার, ইকোকার্ডিওগ্রাফি যিনি করছেন তারও দক্ষ হওয়া প্রয়োজন। রোগ কি সেটা বোঝা গেলে চিকিৎসার পদ্ধতি নির্ধারণ করা হয়। আমাদের সমাজে একটি ভয়ঙ্কর ভুল ধারণা আছে যে জন্মগত রোগগুলি 10-12 বছর অপেক্ষা করলে ধীরে ধীরে ঠিক হয়ে যায়। প্রকৃতপক্ষে এই দেরি করার ফলে বহু শিশুর ক্ষেত্রেই চিকিৎসা করার আর কোনো উপায় থাকে না এবং মৃত্যু অবধারিত হয়ে পড়ে। খুব অল্প শিশুই কোনো চিকিৎসা ছাড়া সুস্থ হয়। শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ঠিক করেন কার অপারেশন দরকার এবং কখন দরকার, কাকে ওষুধপত্র দিয়ে কিছুদিন অপেক্ষা করা যেতে পারে এবং কোন কোন ক্ষেত্রে অপারেশন ছাড়াই অন্য পদ্ধতিতে রোগটি ঠিক করে দেওয়া সম্ভব। যেমন এখন শিশুদের অনেকগুলি রোগের ক্ষেত্রেই অপারেশনের বদলে বেলুন ভালভুলোপ্লাস্টি বা কয়েলিং বা স্টেন্টিং করে রোগ সম্পূর্ণ নিরাময় করে দেওয়া যায়। অভিভাবকদের সবসময় খেয়াল রাখা উচিত, অপারেশনের ভয়ে ডাক্তারের থেকে নিজেদেরকে সরিয়ে না রেখে বিশেষজ্ঞদের সঙ্গে খোলাখুলি কথাবার্তা বলে নেওয়া উচিত। আমাদের দেশে এখন অনেক হাসপাতালই সাফল্যের সঙ্গে ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে কয়েকদিন বয়সের শিশুদেরও।
1: শিশুদের হৃদরোগ সম্বন্ধে বললেন ডক্টর দেবাশিস বিশ্বাস।

আরোগ্য অনুষ্ঠানটি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া, গেয়েছেন অনিল চন্দ্র রায়।

পরপর দুখানি ভাওয়াইয়া শুনলেন অনিলচন্দ্র রায়ের কণ্ঠে। শিল্পীকে সঙ্গত করলেন ঢোল ভুবন রায়, দোতারায় অমৃত শীল এবং বাঁশিতে নীরব রায়। শিল্পীর কণ্ঠে ভাওয়াইয়া আবারও শুনতে পাবেন আজ দুপুর 1:45। আকাশবাণী শিলিগুড়ি। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী সুব্রত সেনগুপ্ত।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুব্রত সেনগুপ্তর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, এখন প্রত্যুষা।
1: সুপ্রভাত। লোকসঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরীর জন্ম সিলেট জেলার সুনামগঞ্জের বেহেলি গ্রামে। মাঝি মোল্লার গলায় পল্লী গান শুনে এবং বাবা মায়ের কাছ থেকে শিক্ষা ও উৎসাহ পেয়ে পল্লীগীতি গায়ক হিসেবে তিনি বিশ্বখ্যাত হন। প্রথম জীবনে লোকসঙ্গীত চর্চা আব্দুল মজিদ ও আব্দুর রহিমের কাছে, পরবর্তীতে শান্তিনিকেতনে অশোক বিজয় রাহার কাছে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা লাভ করেন। 1955 সালে বঙ্গ সংস্কৃতি সম্মেলনে বাংলা লোকসঙ্গীত পরিবেশন করে স্বর্ণপদক লাভ করেন। ভারতে ও বিদেশে বহু সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলা পল্লীগীতিকে তিনি আন্তর্জাতিক মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। তাঁর শতাধিক গানের রেকর্ড প্রকাশিত হয়েছে। চলচ্চিত্রে অভিনয় করে এবং নেপথ্যে গান গেয়েও তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। মলুয়া পালা গানের ভিত্তিতে রচিত চাঁদ বিনোদ গীতিনাট্য তিনিই পরিচালনা করেন। নির্মলেন্দু চৌধুরী প্রগতি লেখক সংঘ এবং ভারতীয় গণনাট্যের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কলকাতায় লোক ভারতী নামে একটি লোকসঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কিছুকাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগে অধ্যাপনা করেন। এপার বাংলা ওপার বাংলার গান নামে তাঁর একটি গুরুত্বপূর্ণ সঙ্গীত গ্রন্থ প্রকাশিত হয়েছে। সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য ভারত সরকার তাঁকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন। আজ নির্মলেন্দু চৌধুরীর পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা। জুলাই মাসের বিষয় ভাবনা হাত বাড়ালেই বন্ধু নিয়ে এবারে আপনাদের ভাবনার মধ্যে দিয়ে আমাদের পরবর্তী সময়টুকু কাটিয়ে নেওয়া। লিখছেন অদিতি দে চট্টোপাধ্যায়, ইন্দা খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রত্যুষা, তোমার বিষয়টিকে কেন্দ্র করে ভাবনার জাল বুনতে বুনতেই চোখ পড়ল আমার ঘরের খোলা জানালার দিকে। আমাদের উঠোনে বেড়ে ওঠা একটা নিম গাছ তার শাখা প্রশাখা এমনভাবে বিস্তার করেছে যে আমি জানলা দিয়ে হাত বাড়ালেই তাকে ছুঁতে পারি। উদ্ভিদবিদ্যার পাঠ থেকে জেনেছি নিম গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন ত্যাগ করে এবং এর অ্যান্টিসেপ্টিক গুণাগুণ বাতাসে মিশে প্রাকৃতিক জীবাণু নাশক হিসেবে কাজ করে। এছাড়া শ্বাসতন্ত্র ও অ্যালার্জির সমস্যা দূরীকরণের ক্ষেত্রে নিমের অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টি মাইক্রোবিয়াল গুণাবলীর প্রয়োগ করা হয়। এই গাছের বাতাস ফুসফুসে প্রবেশ করে হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাসকষ্টজনিত সমস্যার উপশমে সহায়তা করে। নিমপাতায় অ্যাজাডিডাকটিন নামক উপাদান প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে। নিম গাছে হাওয়া, মশা, মাছি এবং অন্যান্য ক্ষতিকর পোকামাকড়কে প্রতিহত করে। বাতাসে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিস্তার রোধ করে। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে নিম গাছের হাওয়া মানসিক চাপ, উদ্বেগ ও স্নায়ুবৈকল্য নিরাময়ে কার্যকরী ভূমিকা গ্রহণ করে। বন্ধু প্রত্যুষা, হাত বাড়ালেই এমন এক উপকারী বন্ধুর সান্নিধ্য পাওয়াটা কি কম সৌভাগ্যের ব্যাপার? উঠোনের এক ফালি বাগানের ফুল গাছ থেকে ডালি ভরা ফুল উপহার পাচ্ছি, তুলসী গাছ, বেলগাছ থেকে পাতা ছিঁড়ে নিচ্ছি প্রয়োজন হলেই, কিন্তু তারা তো বাধা দেয় না কখনো, বরং অকাতরে দান করে প্রতিনিয়ত। তারা নীলকণ্ঠ হয়ে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করে আর আমাদের যোগান দেয়।

বিশুদ্ধ প্রাণবায়ু। পরিশেষে বলি, হাত বাড়ালেই সবুজ ছোঁয়া পাই, এমন সাথীর দোসর যে আর নাই। লিখেছেন অদিতি দে চট্টোপাধ্যায়, ইন্দা খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে আমরা চলে যাব হুগলি জেলার শ্রীরামপুরে। অমূল্য কানন থেকে লিখছেন রীনা দাস সরকার। প্রিয় প্রত্যুষা, জানো বন্ধু, আমি কখনোই নিজেকে ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ করতে পারিনি। বিশ্বভুবনে অপরিচিত মানুষকেও আমার আপনার মনে হয়। যে কোনো বিপদে মানুষের দিকে হাত বাড়ানো আমার নেশা, তাই হাত বাড়ালেই আমারও বন্ধু মিলে যায়। কলকাতা থেকে মফস্বলে সঠিক সময়ে স্কুলে আসা যখন অসম্ভব হলো, শিশু পুত্রকে নিয়ে চলে এলাম মফস্বলের এক ভাড়া বাড়িতে। এমন কোনো আপনজন নেই যার কাছে আমি আমার প্রাণের ধনকে গচ্ছিত রেখে নিশ্চিন্তে স্কুলে যেতে পারি। বাবা মা খুব কাছে থাকলেও সবাই ব্যস্ত, মাও চাকুরি করতেন যে। ভাড়া বাড়িতে পাশের ঘরেই এক দাদা বৌদিকে পেয়ে গেলাম। দুদিনেই তারা হয়ে উঠল আমার আপনার জন। ছেলে ভর্তি হলো প্রি স্কুলে, বাড়ি ফিরে আমাকে পাবে কোথায়? আমি যে তারও দু ঘন্টা বাদে ফিরব। কিন্তু আমার ওই দাদা বৌদি আমার ছেলেকে বুকে টেনে নিলেন, অতি যত্নে তাদের সঙ্গে খাওয়াতেন, ঘুম পাড়াতেন। আবার আমাকে বাড়ি বদল করতে হলো। এবার আমার ছেলের মিলে গেল আরও নিশ্চিন্ত আশ্রয়। তিনি ছেলের বড় মা। বড় মার কাছে আমার পুত্রের আবদারে শেষ ছিল না, প্রাণ দিয়ে ছাত্রীদের পড়িয়েছি। এবার আমার বাড়ি হলো, পেলাম এক বান্ধবীকে। ফাঁকা বাড়িতে ছেলেকে কখনো একলা থাকতে হয়নি। আমার বান্ধবী তার শিশু পুত্রের সঙ্গে আমারটিকে সমানভাবে লালন পালন করেছে। শুধু কি তাই, পথে প্রান্তরেও পেয়েছি অনেক বন্ধু। কবির কথায় বলি, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। লিখেছেন রীনা দাস সরকার, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি থেকে। এবারে আমাদের শহর শিলিগুড়িতে লিখছেন হাকিমপাড়া থেকে মনিকা বর্মন। প্রিয় প্রত্যুষা, বন্ধুত্বের সংজ্ঞা দিতে হলে বিভিন্ন বিষয় মনে আসে। যেমন পরিজনদের সাথে কোনো অচেনা মহলে একাকিত্ব মনে হলে টেবিলের বইটির দিকে নজরে এলে সে একা বোধকে দূরীভূত করে। বইয়ের পাতার চরিত্রগুলি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। পরক্ষণে ভোরে সূর্যি মামার লাল আভায় পাখি সব কলের রব করে গাছের এডাল থেকে ওডালে করে আমার চোখকে বিস্মিত করে। তাদের নির্ভেজাল কিচিরমিচির কলকলানি আমায় আনন্দাশ্রু এনে দেয়। মনে হয় তারা আমার নিত্য দিনের বন্ধু। শুধু কি তাই, যে গাছে ওরা আহার ও খেলা করে, সেই বৃক্ষ ভোরের হাওয়া, মিষ্টি রোদ্দুর ও বৃষ্টির জলের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ায়, গাছকে বড় করে তোলে। এইভাবে গাছ, পাতা, ফুল, পাখি, রোদ্দুর, বৃষ্টি, হাওয়া, বই, সব আমরা একে অপরের বন্ধু। যেখানে কোনো খাদ নেই, নিখাদ মানবের মাঝে এরা মিলন মহান। অপরদিকে মানবকুলে থাকে মুখোশের আড়ালে বন্ধুত্বের মাঝে হিংসা, দলাদলি, স্বার্থপরতা, অবশ্যই ব্যক্তিবিশেষে অধিকাংশ। তাই বলি প্রত্যুষা, বাড়িয়ে দাও আমার তোমার সকলের হাত এই নিষ্পাপ নির্ভেজাল এদের দিকে, যেখানে তুমি আমি আমরা সকলেই ভালো থাকতে পারব। লিখেছেন মনিকা বর্মন, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে। আমরা এখন শিলিগুড়ির ফুলবাড়িতে। লিখছেন কৃষ্ণা দাস। প্রিয় প্রত্যুষা, অন্যান্য সম্পর্কের মতো বন্ধুও একটি সম্পর্ক যার গুরুত্ব অপরিসীম। মানুষের জীবনে বন্ধু শব্দটি, বন্ধু নেই এমন লোকের সংখ্যা মনে হয় পৃথিবীতে খুব কম। যার কোনো বন্ধু নেই তার নাকি মনটাও খুব নিষ্ঠুর হয়। কিন্তু হাত বাড়ালেই মনে হয় হ্যাঁ, এতটা সহজ নয়। বন্ধুত্ব হল পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস এবং শ্রদ্ধার সম্পর্ক। বন্ধুত্ব হল স্বেচ্ছায় গড়া বন্ধন, যেখানে পরস্পর একজন অন্যজনের সুখে দুঃখে বিপদে সম্পদে পাশে দাঁড়ায় সারাক্ষণ। বন্ধু শব্দের অর্থ গভীর।
একজন বন্ধু।

একে অপরের পাশে ছায়ার মতো থাকে, কোনো রকম কপট অভিসন্ধি ছাড়াই। বন্ধুত্ব বয়স, ধর্ম, বর্ণের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বন্ধু যে কোনো পরিস্থিতিতে মানসিক চাপ কমাতে সাহায্য করে, জীবনকে আরও সুন্দর, অর্থবহ করে তোলে। তবে প্রকৃত বন্ধু বিপদে পাশে দাঁড়িয়ে মানসিক শক্তি যোগায়। সত্যিকারের বন্ধু সংকটে পরিবারের বাইরেও পাশে পাওয়া যায়। বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ। বন্ধুর সম্পর্ক ধরে রাখতে বন্ধুর হাত বাড়িয়ে দেওয়া প্রকৃত বন্ধুর পরিচয়। একজন প্রকৃত বন্ধু যার আছে বিপদে সংকটে ভরসা তার দুহাতে। বন্ধুর হাত বাড়িয়ে দিয়ে বন্ধুর মতো একটি সুন্দর সম্পর্ক পৃথিবীতে যেন বেঁচে থাকে। বন্ধু হয়ে থাকব পাশে, বিপদে হাতটি ধরব চেপে। বেঁচে থাক সুন্দর সম্পর্ক বন্ধুত্বের। লিখেছেন কৃষ্ণা দাস, শিলিগুড়ি থেকে। এবারে আমরা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে, সেখান থেকে লিখছেন বিমল মণ্ডল। প্রিয় প্রত্যুষা, আজকের দিনে আমরা সবাই খুব একা, চারপাশে এত মানুষ তবু মনের কথা বলার লোক নেই। আমরা ভাবি বন্ধু বানাতে অনেক কষ্ট, আসলে তা নয়, বন্ধু পাওয়া খুব সহজ, শুধু একবার হাতটা বাড়াতে হয়। গত সপ্তাহে আমার স্কুলের খাতা ভিজে গিয়েছিল, পাশের বেঞ্চে যে ছেলেটা বসে তার সাথে কোনোদিন ভালো করে কথাও হয়নি, তবু লজ্জা করে বললাম, ভাই একটা খাতা দিবি? সে কিছু না বলে নিজের নতুন খাতা থেকে কয়েকটা পাতা ছিঁড়ে দিল আর বলল, আর লাগলে নিস। সেই দিন থেকে আমরা দুজন সবচেয়ে ভালো বন্ধু। রাস্তায় একদিন এক বয়স্ক কাকুর ব্যাগ ছিঁড়ে জিনিস পড়ে যাচ্ছিল, আমি গিয়ে গুছিয়ে দিলাম। কাকু আশীর্বাদ করে বললেন, বেঁচে থাকো বাবা, এখন রোজ দেখা হলে উনি হাসেন। আমাদের পাড়ায় নতুন ভাড়াটে এসেছিল, কেউ কথা বলতো না। আমার মা একদিন একটু মিষ্টি নিয়ে গেলেন, এখন তারা আমাদেরকে উৎসবে ডাকেন। দেখুন, বন্ধুত্বের জন্য টাকা লাগে না, পরিচয় লাগে না, লাগে একটু ভালোবাসা আর একটু সাহস। আপনি আগে হাসুন, আগে জিজ্ঞাসা করুন কেমন আছো, দেখবেন উল্টো দিকের মানুষটাও হাত বাড়িয়ে দেবে। আসুন আমরা সবাই আগে হাত বাড়াই, রাগ অভিমান ভুলে যাই, তাহলে দেখবেন পৃথিবীটা কত সুন্দর হয়ে যাবে, ঘরে ঘরে বন্ধু, পথে পথে আপনজন। লিখেছেন বিমল মণ্ডল, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। আমরা বেশ কিছুটা সময় থাকব আর একটু এই পূর্ব মেদিনীপুর জেলায়। হানুভূঞা থেকে লিখছেন স্বপন কুমার প্রামাণিক। বন্ধু বরে সুপ্রত্যুষা, মেঘ ছাওয়া গুমোটের সকালে আমার এক বন্ধু গোটা কয়েক কই মাছ নিয়ে ঠোঁট ভরা হাসি মুখে এসে হাজির। পুকুরের কই গত রাতে বৃষ্টির সময় উজানে উঠেছিল, তখন তোমার বিষয় মাথায় কিলবিল করছে, উৎসবে ব্যসনে চৈব, রাজদ্বারে শ্মশানে চ, দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে য তিষ্ঠতি সবান্ধব। এই বন্ধুর সংজ্ঞায় মান্যতা দিতে পেরেছি কিনা জানি না, তবে এই বন্ধুর বোনের বিয়েতে বরপণের নির্দিষ্ট অর্থ যোগান দিতে না পারায় হেনস্থায় পণ্ড হতে যাওয়া নতুন বরের কানে একটা হুমকি মন্ত্র দিতেই যন্ত্রবৎ বর বাবাজি বিয়েতে রাজি হয়েছিল। সেই থেকে আমরা তিনে বন্ধু। তারপর ওর বাচ্চা হওয়ার সময় দু বোতল জিরো নেগেটিভ ব্লাড লেগেছিল, যে রক্ত যোগানোর জন্য দস্তুর কসরত করতে হয়েছিল। সেই দিনের পরে আমরা তিনে মিলে একটি রক্তদান শিবির করতে সমর্থ হই। তারপর থেকে প্রতি বছর দুবার করে রক্তদান শিবির, সঙ্গে চক্ষু চিকিৎসা শিবির করে বহু মানুষের বন্ধু হতে পারছি। গ্রামের রাধাগোবিন্দ জিউ মন্দিরের নামে ওই সংঘের নাম রেখেছি রাধাগোবিন্দ জিউ সেবা সংঘ। এখন এর বন্ধু সংখ্যা শতাধিক। লিখেছেন স্বপন কুমার প্রামাণিক, হানুভূঞা, পূর্ব মেদিনীপুর থেকে। এবারের ভাবনা স্বপন কুমার কুণ্ডুর। লিখছেন বুলচন্দ্রপুর পাঁইটা, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় প্রত্যুষা, ছেলেবেলায় দেখেছি বন্ধু বানিয়ে দেওয়ার একটা প্রথা চালু ছিল গ্রামেগঞ্জে।

গ্রামের বিশেষ কোনো ধর্মীয় অনুষ্ঠানে অথবা মেলা প্রাঙ্গণে দুটি ছেলে অথবা দুটি মেয়ের মধ্যে বন্ধুত্বের একটা সম্পর্ক গড়ে দেওয়া হতো। গড়ে দিত দুটি পরিবারের বড়রা। ছেলেদের মধ্যে বন্ধুত্বের বন্ধনের নাম ছিল শ্যাঙাত পাতানো, আর মেয়েদের মধ্যে সম্পর্ক গড়ে তোলাকে বলা হতো সই পাতানো। তারপর থেকে তারা একটা বেশ মিষ্টি বাঁধনে বাঁধা পড়ে থাকতো সারা জীবন। সম্পর্কটা দীর্ঘ করার জন্য তারা দুজন আবার নিজেদের ছেলে মেয়েদের মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক গড়ে দিত অনেক সময়। নিজেদের বিয়ের আগে সইরা তাদের ছেলে পুতুল মেয়ে পুতুলের মধ্যে বিয়ের অনুষ্ঠান করত। আমরা ছোট ছোট ভাই বোনেরা সব বরযাত্রী যেতাম, সে একটা বেশ মজার ব্যাপার হতো। আমারও এই রকম বেশ সুন্দর একটা শ্যাঙাত ছিল জানেন তো, তবে তার বাড়ি আমাদের গ্রামে ছিল না, তাই সব সময় দুজনের দেখা হতো না। এই একটা দুঃখ ছিল মনে। এরকম শ্যাঙাত বা বন্ধু পাতাতে কিন্তু কোনো যোগ্যতা লাগতো না, জাতি ধর্ম বর্ণ অর্থ এসবের কোনো বালাই থাকতো না, ছোট বড় এসবের কোনো ব্যবধান থাকতো না, থাকতো শুধু ছোট দুটি হাতের এক নিঃস্বার্থ সমর্পণ যা একে অপরকে জড়িয়ে ধরে থাকতো গভীর করে, যার স্পর্শে থাকতো কেবল পারস্পরিক বিশ্বাস ভালোবাসা আর নিখাদ একটা বন্ধুত্ব। সেই বিশ্বাস আর ভালোবাসাটুকু সম্বল করে তারা কাটিয়ে দিত তাদের সারাটা জীবনকাল। বর্তমানে যার অভাব স্পষ্ট। লিখেছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর পাঁইটা পূর্ব বর্ধমান থেকে। এবারে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় টাউনশিপ থেকে লিখছেন শ্রাবন্তী দেবনাথ। আমার পরমপ্রিয় প্রত্যুষা, হাত বাড়ালেই যদি একজন সত্যিকারের বন্ধু মেলে তবে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কোনো রত্ন নয়, একটি আন্তরিক স্পর্শ। বন্ধুত্ব মানে শুধু পাশাপাশি হাঁটা নয়, ঝড়ের রাতে নিঃশব্দে ছাতা হয়ে দাঁড়ানো, চোখের ভাষা পড়ে নেওয়া, না বলা কষ্টের পাশে নীরবে বসে থাকা। তুমি যখন হাত বাড়াও মনে হয় দীর্ঘ খরার শেষে প্রথম বর্ষার ফোঁটা হৃদয়ের মাটিকে ভিজিয়ে দিল। তোমার বন্ধুত্বে কোনো স্বার্থের হিসেব নেই, আছে বিশ্বাসের দীপশিখা, আছে অনন্ত আস্থার নীল আকাশ। সেই আকাশে সম্পর্কের পাখিরা ডানা মেলে উড়ে যায়, আর জীবনের ক্লান্ত বিকেল ধীরে ধীরে রূপ নেয় সোনালি ভোরে। বন্ধু, তোমার বাড়ানো হাত যেন ভালোবাসার এক অদৃশ্য সেতু, যেখানে অভিমান গলে নদী হয়, দূরত্ব ফুল হয়ে ফোটে, আর নীরবতা কথা বলতে শেখে। তোমার উপস্থিতি বুঝিয়ে দেয় মানুষ একা নয়, একটি আন্তরিক হৃদয় হাজার অন্ধকারের বিরুদ্ধে প্রদীপ জ্বালিয়ে রাখতে পারে। জীবনের পথে অনেকেই আসে, অনেকেই হারিয়ে যায়, কিন্তু যে বন্ধু নিঃস্বার্থ ভালোবাসায় হাত বাড়িয়ে বলে আমি আছি, সেই হয়ে ওঠে জীবনের সবচেয়ে উজ্জ্বল আশ্রয়। তাই আজও বিশ্বাস করি পৃথিবী যত কঠিনই হোক, ভালোবাসা আর বন্ধুত্বের জন্য একটি বাড়ানো হাতই যথেষ্ট। সেই হাত ধরেই মানুষ আবার স্বপ্ন দেখে, আবার বাঁচতে শেখে, আবার হৃদয়ের গভীরে ফুটে ওঠে অমরিন মানবতার চিরসবুজ বসন্ত। শুভেচ্ছান্তে শ্রাবন্তী দেবনাথ, টাউনশিপ হলদিয়া, পূর্ব মেদিনীপুর। আজকের শেষ ভাবনা এসেছে ঝাড়খণ্ডের জামতারা আম্বা শালদাহা থেকে। লিখছেন সত্যজিৎ দাস। প্রিয় প্রত্যুষা, তোমার এই বৃষ্টি মাখা সকালে লিখছি। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে ব্যালকনির বারান্দায় দাঁড়িয়ে। গুটি কয়েক ময়না আর চড়ুই পাখি বৃষ্টি ভেজা শরীরে ঠাঁই নিল মাটির ওই বাড়ির চিলে কোঠায়। কিচিমিচির শব্দে ডানার জল ঝাড়ার কাজে বড্ড ব্যস্ত ওরা। মা কিছু দানা ফেলে দিয়ে চলে গেল। কিছুক্ষণ ভেবে পাখিরা তাদের ঠোঁট দিয়ে দানা তুলতে লাগলো। তারা জানে আজ তাদের আহার জোগাড় করা বড়ই কষ্টকর। ফুল বাগানের থেকে সদ্য ফোঁটা রংবাহারি ফুলের ঘ্রাণ যেন সারা বাড়ি ভরিয়ে তুলেছে। আসলে হাত বাড়ালেই বন্ধু, ভালোবেসে তৈরি করা ফুল বাগান যেন তার সুরভি জানিয়ে জানান দিচ্ছে, ও বন্ধু আমার সৌন্দর্য তোমায় দিল।

0: আমার ভালোবাসার সবটা আকাশ তোমায় দিলাম। ততক্ষণে পাখির ডানাও শুকিয়ে গেছে, তারাও যেন বন্ধুত্বেরই বার্তা দিচ্ছে তাদের আনন্দে, তাদের কিচিরমিচির শব্দে। মানুষ সামাজিক প্রাণী, জীবনের পথে চলতে গিয়ে আমরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হই। সেই কঠিন সময়ে একজন প্রকৃত বন্ধুর সাহায্য আমাদের নতুন করে বাঁচার সাহস দেয়। তাই বলা হয়, হাত বাড়ালেই বন্ধু। বন্ধুত্ব শুধু আনন্দ ভাগ করে নেওয়ার নাম নয়, বরং দুঃখ কষ্ট বিপদ ও সংকটে একে অপরের পাশে দাঁড়ানোর নামই প্রকৃত বন্ধুত্ব। একজন সত্যিকারের বন্ধু কখনো স্বার্থের কথা ভাবে না, সে অন্যের মুখে হাসি ফোটাতে নিজের সাধ্যমতো চেষ্টা করে। বন্ধু শুধু মানুষে মানুষে নয়, বন্ধু হতেই পারে আমাদের প্রকৃতি, গাছপালা, পশু পাখি, খাল বিল, নদী নালা, কিংবা মেঘ আকাশ বৃষ্টি। শুধু হাত বাড়ালেই বন্ধু ছুঁয়ে থাকা যায়। আসুন না আমরা সবাই প্রতিজ্ঞা করি, কেবল নিজের জন্য নয়, অন্যের জন্যও বাঁচব, বিপদে আপদে সকলের পাশে দাঁড়াব। কারণ একটি সাহায্যের হাতই একজন অসহায় মানুষের কাছে প্রকৃত বন্ধুত্বের প্রতীক। লিখেছেন সত্যজিৎ দাস, শালদাহা আম্বা জামতারা, ঝাড়খণ্ড থেকে। আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে ও আমার দেশের মাটি। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন, প্রত্যুষা আবার আগামী শ্রাবণ প্রত্যুষে। নমস্কার।
1: প্রত্যুষা শুনলেন, উপস্থাপনা করলেন সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। সকাল 7:45 শুনবেন নজরুল গীতি, শিল্পী কাবেরী গুপ্ত। সকাল 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। হেমন্ত মুখোপাধ্যায় শিল্পীর কণ্ঠে আধুনিক গান সকাল 9:00। সকাল 9:30 শুনবেন ভজন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 9:45 হিন্দি ভাষা শিক্ষার আসর। বেলা 10:00 শুনবেন আমার গ্রাম আমার দেশের কথা। এই অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের বিছাভাঙা গ্রাম থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব। উপস্থাপনা ভাস্কর দাস। বেলা 10:20 রজনীকান্তের গান শিল্পী নিশীথ সাধু। 10:30 রয়েছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT। বেলা 11:00 লাইভ ফোনের অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। বিদ্যার্থীদের জন্য এই অনুষ্ঠানটি শোনা যাবে বেলা 11:30। দুপুর 12:00 কথায় সুরে মহিলা মজলিস, এই অনুষ্ঠানটির সময় দুপুর 1:00। দুপুর 1:45 শুনবেন ভাওয়াইয়া শিল্পী অনিল চন্দ্র রায়। বেলা 3:00 গান পরম্পরা, এই অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্কর। বেলা 3:30 যুব অনুষ্ঠানে ভাওয়াইয়ার সঙ্গে কিছুক্ষণ উপস্থিত থাকবেন যুবশিল্পী সুপর্ণা বর্মন এবং সোনালি বর্মন। গ্রামেগঞ্জের সময় বিকেল 4:00। বিকেল 4:30 রয়েছে অনুষ্ঠান জীবন ও জীবিকা। বিকেল 4:50 বাংলাদেশাত্মবোধক গান পরিবেশনায় ইন্দিরা শিল্পী গোষ্ঠী। বিকেল 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। লাইভ ফোন ইনে অনুষ্ঠানটি শুনতে পাবেন বিকেল 5:30। বিকেল 6:05 লাইভ ফোন ইন আরও একটি অনুষ্ঠান মেঠো সুর। সুধা বর্মন শিল্পীর কণ্ঠে ভাওয়াইয়া শুনতে পাবেন সন্ধে 6:40। রাত 8:00 হিন্দি ও বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান। রাত 8:30 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। লতা মঙ্গেশকরের কণ্ঠে গজল শুনতে পাবেন রাত 9:15। রাত 9:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। এবারে জানিয়ে দিচ্ছি আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7:30 রয়েছে অনুষ্ঠান হাম হে রাহি প্যার কে। ত্রিবেণী অনুষ্ঠানটির সময় সকাল 8:15। সকাল 8:30 শুনবেন অনুষ্ঠান চিত্রলোক। সকাল 9:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান।

ইন্দ্রধনু, উজালে উনকি ইয়াদো কি। এই অনুষ্ঠানটি শোনা যাবে বেলা 10টায়। বেলা 11টায় রয়েছে লাইভ ফোনের অনুষ্ঠান চয়নিকা, সুরেলা সফর শুনতে পাবেন বেলা 1টায়। দুপুর 2:30 রয়েছে অনুষ্ঠান।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা উল্লেখ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে। গতকাল তিনি 27তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন। নারীর অধিকার সুরক্ষা শক্তিশালী করতে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণ ও তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে দিল্লি সরকার দিল্লি মহিলা কমিশন এবং দিল্লি সংখ্যালঘু কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরপর দুদিন একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজ 3-0 ম্যাচে জিতে নিয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2024 সংশোধনের জন্য এই বিলটি সংসদের নিম্নকক্ষে পেশ করবেন। নতুন এই খসড়া বিলের দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছরের থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাবও রাখা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিলটির খসড়া, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন এবং কঠোর সাজা প্রদানের বিষয়গুলি অনুমোদন করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের সকল সদস্যদের কাছে পরীক্ষা ব্যবস্থা সংশোধনী বিল নিয়ে আলোচনার আবেদন রেখেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী রিজিজু বলেন, দেশের যুব সমাজের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শ্রী মোদী ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সংশোধনী বিলটি আনার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সমস্ত সাংসদদের এতে আলোচনার জন্য আবেদন জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান যে এই টাস্কফোর্সটি পরীক্ষা সংস্কারের বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আসন্ন পরীক্ষাগুলির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন যে দেশের পরীক্ষা ব্যবস্থাকে অবশ্যই বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হতে হবে এবং এতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
1: হম পার্লামেন্ট কে অন্দর কঠোর কানুনো কে প্রাবধান কে সাথ নয়া কানুন বানানে কি দিশা মে ভি আগে বড় রহে হ্যায়। লেকিন হমে ভবিষ্য কে লিয়ে সোচনা হ্যায়। হামারি পরীক্ষা পদ্ধতি ট্রান্সপারেন্ট হো, হামারি পরীক্ষা পদ্ধতি মে সবসে জ্যাদা টেকনোলজি কা উপযোগ হো। ইন সারি বাতো কো ধ্যান মে রাখতে হুয়ে বিশ্ব প্রসিদ্ধ টেকনোলজি এক্সপার্ট শ্রীমান নন্দন নীলেকানি জি কে নেতৃত্ব মে এক হাই পাওয়ার টাস্ক ফোর্স বানানে কা নির্ণয় কিয়া হ্যায়, জো এক্সামিনেশন রিফর্ম কি তরফ ফোকাস করেগা और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा।
0: এই টাস্ক ফোর্স থাকবেন আইবির প্রাক্তন অধিকর্তা তপন ডেখা, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ এবং আইআইটি চেন্নাইয়ের অধিকর্তা ভি কামাকোটি। এছাড়া প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং লজিস্টিক বিশেষজ্ঞ অমৃতলাল মিনা এই টাস্ক ফোর্সের সদস্য হিসেবে থাকবেন। প্রধানমন্ত্রী আরও জানান যে সরকার আগামীকাল আজ সংসদে পরীক্ষা সংক্রান্ত কঠোর আইন বিধান সম্বলিত একটি নতুন আইন পেশ করার পথেও এগিয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, স্বচ্ছতা, অখণ্ডতা বজায় রাখা এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত করার বিষয়ে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথাও শ্রী মোদী জানান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে যদি কোনো আলোচনা আদৌ হয় তবে তা কেবল পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর নিয়ে হবে। শ্রী সিং গতকাল দ্রাসে আয়োজিত 27তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেন, এই অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তানে তারা অবৈধভাবে দখল করা হয়েছে।
2: ভারত পাকিস্তান কে হর মিস অ্যাডভেঞ্চার কা জবাব উসকি কল্পনা সে কহিন অধিক কঠোর তরিকে সে দেনে কি ক্ষমতা রাখতা হ্যায়।

0: और मैं इस मंच से यह साफ संदेश देना चाहता हूं, भारत की संप्रभुता की ओर बढ़ने वाला हर नापाक कदम का यही अंजाम होगा। साथियों, हमारा इंटेंशन साफ है कि अब पाकिस्तान से कोई बात नहीं होगी, और अगर बात होगी तो सिर्फ पीओके पर ही बात होगी, जो कि भारत का हिस्सा है जिस पर पाकिस्तान ने अवैध तरीके से कब्जा किया था।
1: দিল্লি সরকার দিল্লি মহিলা কমিশন এবং দিল্লি সংখ্যালঘু কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে লতা গুপ্তার নাম ঘোষণা করা হয়েছে। শ্যাম বালা, মালতি ভার্মা, লতা সৌদি, সন্দ্রিকা শর্মা ঝা এবং রেণু ভাল্লাকে এই কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে নির্মল জৈন দিল্লি সংখ্যালঘু কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন। কুলদীপ সিং ও মোহাম্মদ হারুন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, এই দুটি কমিশন গঠনের লক্ষ্য হল নারীর অধিকার, সুরক্ষা এবং ক্ষমতাকে শক্তিশালী করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণ ও তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল দিবস উপলক্ষে দেশে বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি শৌর্য যাত্রার কথাও উল্লেখ করেন।
2: আজ কার্গিল বিজয় দিবস হ্যাঁ ये दिन हमें गर्व से भर देता है। ये दिन हमें अपने वीर जवानों के अद्भुत साहस की याद दिलाता है। कारगिल की ऊंची ऊंची चोटियां, कठिन मौसम, दुश्मन की चुनौती, हर परिस्थिति हमारे सैनिकों के सामने थी, लेकिन उनका हौसला हर चुनौती से बड़ा था। उन्होंने मां भारती की रक्षा के लिए अपना सर्वस्व अर्पित कर दिया। आज कारगिल विजय दिवस पर मैं सभी वीर शहीदों और वीर सैनिकों को श्रद्धापूर्वक नमन करता हूँ।
1: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরপর দুদিনে একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। রাষ্ট্রসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালস জানিয়েছেন, রাষ্ট্রপতি ট্রাম্প কূটনৈতিক আলোচনার বিষয়ে আগ্রহী। ওমান, ইরান এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলি একাধিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে। তিনি আরও জানান, ইরানের আক্রমণের বিরুদ্ধে মার্কিন প্রতিরোধী ক্ষেপণাস্ত্র অপ্রতুল এই তত্ত্বও তিনি খারিজ করে দিয়েছেন। ইরান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তেহরান এই অঞ্চলে আক্রমণ বন্ধ রেখেছে। সম্প্রতি ইরানের আক্রমণে জর্ডনে 3 মার্কিন সেনার মৃত্যু হয়, অপর এক সেনা প্রাণ হারান ইরাকে। ইতিমধ্যে ইরান ও ওমানের মধ্যে তেহরানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থাপনার বিষয়ে কথাবার্তা হয়েছে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামীকাল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। বার্লিনে প্রাইড উৎসব চলাকালীন প্রাণঘাতী হামলায় জড়িত এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। পুলিশের গুলিতে মৃতের নাম আব্দুল বাল্লুত, একজন লেবানিজ বংশোদ্ভূত জার্মান নাগরিক। ঘটনার পর বার্লিন শহর জুড়ে তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে উপকূলের ওপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যার চাঁদপালি এবং রাজ্যের ক্যানিংয়ের মধ্যে দিয়ে দুপুর নাগাদ স্থলভাগে প্রবেশ করবে। অন্যদিকে এর প্রভাবে উড়িষ্যার একাধিক জেলায় লাল, কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। হারারেতে তৃতীয় শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে 35 রানে পরাজিত করে ভারত 3-0 ম্যাচে সিরিজ জিতে নিয়েছে। জয়ের জন্য 193 রানের লক্ষ্য তাড়া করে জিম্বাবুয়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে হারিয়ে 157 রান সংগ্রহ করতে সক্ষম হয়। গ্লাসগোতে আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক জয় করেছেন মীরাবাই চানু। তিনি মহিলাদের 48 কেজি বিভাগে মোট 190 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড করেছেন। ভারোত্তোলনের স্ন্যাচ বিভাগে 85 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 105 কেজি ওজন তোলেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মীরাবাই চানুকে তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পরীক্ষায় সমস্ত ধরনের কারচুপি রোধে আজ লোকসভায় পেশ হচ্ছে সংশোধনী বিল। দেশের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নিট পরীক্ষায় রাজ্যের মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের আজ সংবর্ধনা দেবে রাজ্য সরকার। স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আগামী 9 থেকে 17 আগস্ট রাজ্য জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। অতি গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ রাজ্যের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের সুরক্ষায় জিপিএস, আধুনিক ওয়্যারলেস এবং স্যাটেলাইট ভিত্তিক আবহাওয়ার আগাম সতর্কবার্তা ব্যবস্থা চালু করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতা মেট্রোর ব্লু ও গ্রিন লাইনে পরিষেবা আজ থেকে সকাল 6টায় শুরু হল। আসছে বিস্তারিত সংবাদে। পরীক্ষার প্রশ্নভাস রুখতে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল পেশ করতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি সভায় উত্থাপন করবেন। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। নতুন এই খসড়া বিলে দোষীদের ন্যূনতম সাজা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার সংস্থান রাখা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিল প্রসঙ্গে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছেন। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনকারী পড়ুয়া তথা সমগ্র দেশবাসী তাঁর ওপর আস্থা রয়েছে। দেশের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই টাস্কফোর্সের নেতৃত্বে থাকছেন প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেখানি। গতকাল সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এই টাস্কফোর্স পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের বিষয়টিকেই অগ্রাধিকার দেবে। কোথায় সংস্কার প্রয়োজন তা জানিয়ে সরকারের কাছে তারা দ্রুত প্রস্তাব পাঠাবে।
1: হম পার্লামেন্ট কে অন্দর কঠোর কানুনো কে প্রাবধান কে সাথ নয়া কানুন বানানে কি দিশা মে ভি আগে বড় রহে হ্যায়, লেকিন হমে ভবিষ্য কে লিয়ে সোচনা হ্যায়। হামারি পরীক্ষা পদ্ধতি ট্রান্সপারেন্ট হো, হামারি পরীক্ষা পদ্ধতি মে সবসে জ্যাদা টেকনোলজি কা উপয়োগ হো। ইন সারি বাতো কো ধ্যান মে রাখতে হুয়ে বিশ্ব প্রসিদ্ধ টেকনোলজি এক্সপার্ট শ্রীমান নন্দন নীলেখানি জি কে নেতৃত্ব মে এক হাই পাওয়ার টাস্কফোর্স বানানে কা নির্ণয় কিয়া হ্যায়, জো এক্সামিনেশন রিফর্ম কি তরফ ফোকাস করেগা और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा।
0: टास्क फोर्स অন্যান্য সদস্যরা হলেন মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবির প্রাক্তন অধিকর্তা তপন ডেকা, আইআইটি মাদ্রাসের অধিকর্তা ভি কামাকোটি, প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারবাল এবং প্রযুক্তি বিশেষজ্ঞ অমৃতলাল মৃণা। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে রাজ্যে মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আজ নবান্ন সভাঘরে মেধা তালিকার শীর্ষে থাকা 100 জন পরীক্ষার্থী উপস্থিত থাকবেন। তাদের হাতে ল্যাপটপ সহ উপহার সামগ্রী তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 17 জুলাই নিটের ফল প্রকাশিত হয়। 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে সফল হয়েছেন 52,746 জন। ধর্মতলায় ছাত্র বিক্ষোভে অশান্তি সৃষ্টির অভিযোগে ধৃত 14 জনের 2 দিনের পুলিশ হেফাজত হয়েছে। গতকাল আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়। সরকারি আইনজীবী আদালতে জানান, সিপিআইএম, এআইডিএসও সহ আরও কয়েকটি সংগঠনের ব্যানারে অনুমতি না থাকা সত্ত্বেও জমায়েত করায় আইন ভঙ্গ হয়েছে। এদিকে নিটকাণ্ডের প্রতিবাদে ধর্মতলার মিছিলে বিশৃঙ্খলার ঘটনার সঙ্গে প্রকৃত আন্দোলনকারীদের কেউ জড়িত ছিলেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাংবাদিকদের উপর আক্রমণ ও অশান্তি সৃষ্টির ঘটনায় কাউকে রেয়াত করা হবে না।
2: আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব, আর বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা প্রত্যেকের থাকবে। যে কেউ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে। সরকারি সব স্তরে কথাবার্তা বলা, আলোচনা করার সুযোগ আছে। কিন্তু এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয় ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনে সাজা দেওয়ার ব্যবস্থা।

0: ধর্মতলায় বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নিগ্রহের ঘটনায় কয়েকজন কংগ্রেস কর্মীকে মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন। গতকাল এক বিবৃতিতে শুভঙ্কর বাবু বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশে তাঁদের কর্মীদের ফাঁসানো হয়েছে। কংগ্রেস সবসময় অহিংস আন্দোলনে বিশ্বাসী বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে নির্বিক্ষোভে প্রধানমন্ত্রীর কুরুচিপূর্ণ ছবি প্রদর্শনের অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে গতকাল বারুইপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারী মৌ মান্নার দাবি, প্রধানমন্ত্রীর ছবি যেভাবে প্রকাশ করা হয়েছে তা আপত্তিকর ও জনমানসে বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে। উল্লেখ্য, একই অভিযোগে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ওই অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। সকালে তিনি শিলিগুড়ির বর্ধমান রোডে নবনির্মিত উড়ালপুলের উদ্বোধন করবেন। এরপর ময়নাগুড়িতে জলপেশ মন্দিরে শ্রাবণী মেলা পরিদর্শন করবেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রীর পুজো দেওয়ার কথা রয়েছে। সিকিমের নামচিতে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে নির্মীয়মান টানেলে বিস্ফোরণে নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দিতে পারেন। স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ সরকার আগামী 9-17 আগস্ট রাজ্য জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচির আয়োজন করছে। এর আওতায় জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত তিরঙ্গা মিছিল, প্রভাত ফেরি, সাইকেল র্যালি, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানে সমবেতভাবে বন্দে মাতরম গাওয়া এবং সাধারণ মানুষকে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করার কথাও বলা হয়েছে। ছোট শিল্পোদ্যোগ সফল হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং অর্থনীতিও মজবুত হবে বলে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মত ব্যক্ত করেছেন। কলকাতায় গতকাল নীতি আয়োগের এবং অটল ইনোভেশন মিশনের সহায়তায় রাজ্যের প্রথম অটল ইনকিউবেশন সেন্টার উদ্বোধন করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, নতুন উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে যে সমস্ত সংস্থা প্রশিক্ষণ ও পরামর্শদানে এগিয়ে আসবে তাদের রাজ্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। অনুষ্ঠানে উপস্থিত নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর অশোক লাহিড়ি বলেন, নতুন স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের মিলিত উদ্যোগ উন্নয়নের নতুন দিশা দেখাবে।
1: ভারতবর্ষে এমন কোন জায়গা নেই যেখানে কেউ কোন রাজ্যের মঙ্গল হোক, উন্নতি হোক চায় না। তো সারা ভারতবর্ষের লোক চায় পশ্চিমবঙ্গ সার্থক, কারণ স্টেটসগুলো না এগুলো ভারতবর্ষ এগোবে না। বিকশিত ভারত যদি করতে হয় তাহলে বিকশিত রাজ্য করতে হবে, এবং বিকশিত রাজ্য করতে গেলে পশ্চিমবঙ্গের একটা মহান কন্ট্রিবিউশন সবাই এক্সপেক্ট, তো এটা আশা করবো এটা হবে।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার চাঁদবালি এবং রাজ্যের ক্যানিংয়ের মধ্যে দিয়ে দুপুর নাগাদ স্থলভাগে প্রবেশ করবে। এদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সুরক্ষায় জিপিএস, আধুনিক ওয়্যারলেস এবং স্যাটেলাইট ভিত্তিক আবহাওয়ার আগাম সতর্কবার্তা ব্যবস্থা চালু করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের রামনগরে গতকাল তিনি শঙ্করপুর থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাণ হারানো নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের হাতে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন।
2: আমরা মৎস্যজীবীদেরকে সুরক্ষা প্রদান, নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে যতটা সম্ভব সরকারের পক্ষ থেকে আধুনিক ব্যবস্থার মধ্য দিয়ে আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা করব।
0: কলকাতা মেট্রোর ব্লু ও গ্রিন লাইনে পরিষেবা আজ থেকে সকাল 6টায় শুরু হল। মেট্রোর তরফ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম শেষ পরিষেবা রাত 10:03, দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারের শেষ ট্রেন পাওয়া যাবে 10:18, দমদম থেকে মহানায়ক উত্তম কুমারের পর্যন্ত শেষ পরিষেবা মিলবে রাত 10:30। অন্যদিকে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত রুটে শেষ পরিষেবা রাত 10:30 এবং সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান শেষ ট্রেন 10:36 পাওয়া যাবে। সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বৃদ্ধির সহ একাগ্র দফা দাবিতে কলকাতা অ্যাপ ক্যাব চালকদের সংগঠন আজ সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টার পরিষেবা বন্ধ রেখেছে।

0: কলকাতার বিস্তীর্ণ এলাকার মানুষ সমস্যার সম্মুখীন হবেন বলে মনে করা হচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় সমস্ত ধরনের কারচুপি রোধে আজ লোকসভায় পেশ হচ্ছে সংশোধনী বিল। নিট পরীক্ষায় রাজ্যে মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের আজ সম্বর্ধনা দেবে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী শিলিগুড়ি। এখন নজরুলগীতির অনুষ্ঠান, শিল্পী কাবেরী গুপ্ত।

কাবেরী গুপ্তর কণ্ঠে শুনলেন নজরুল গীতি, আকাশবাণী শিলিগুড়ি। একটু পরে দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি ও পরে ইংরাজি সংবাদ।

0: রাখেল লটারি জিতেছি আমি।
1: সুপ্রভাত, নমস্কার। শুরু করছি লাইভ ফোনের অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। আমাদের জীবনের এই পথ চলায় রক্তের সম্পর্কের বাইরেও কিন্তু কিছু সম্পর্ক তৈরি হয়, যা আমাদের মনকে ভালো রাখে, আনন্দে ভরিয়ে তোলে। তার নাম বন্ধুত্ব। বন্ধু মানে শুধু পাশে থাকা নয়, বন্ধু হলো সুখ দুঃখের এক বিশ্বস্ত ঠিকানা। কিন্তু সেরকমই এক বন্ধু কর্মসূত্রে সে অন্য জায়গায় বা অন্য শহরে, দীর্ঘদিন তার সাথে যোগাযোগ নেই, দেখা হয়নি, কোনোভাবে কথাও হয়নি। সেরকমই এক পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ আপনার দেখা হয়ে গেল। দেখা মাত্রই, আরে কতদিন পর দেখা, কেমন আছিস, কোনো যোগাযোগ নেই, কি করছিলি এতদিন, কোথায় ছিলি, এরকম নানা প্রশ্ন আমাদের মনে উঠে আসে। সেরকমই সেই পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যাওয়ার পরে যে অনুভূতি, তা আমাদের সাথে শেয়ার করুন আপনারা। শ্রোতা বন্ধুরা, আপনাদের এরকম অনুভূতি আমাদের সাথে ভাগ করে নিতে পারেন। আমাদের ফোন নাম্বার 9434076705, এই নম্বরে ভাগ করে নিতে পারেন আপনাদের সেই অনুভূতির কথা। আমরা রয়েছি লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী এই অনুষ্ঠানে। আমরা অপেক্ষায় রয়েছি আপনাদের ফোনের। তার আগে শুনে নি প্রথম গান, মশাল ছবি থেকে লতা মঙ্গেশকর ও সহশিল্পী বৃন্দের।

0: নমস্কার
1: নমস্কার দাদা।
0: নমস্কার, সুপ্রভাত, কে বলছেন?
1: হ্যাঁ, আমি কলকাতার থেকে সৌভিক সরকার বলছিলাম।
0: হ্যাঁ নমস্কার সৌভিক বাবু, বলুন।
1: আসল কিছু কিছু সম্পর্ক দাদা রক্তে না হয়েও মানে মনের মধ্যে মনি কোঠায় বলতে গেলে থেকে যায়
0: একদম
1: সেটা। হ্যাঁ, মানে ফট করে সেই রক্ত সম্পর্কগুলো না হঠাৎ বলতে গেলে কোনো কারণ একটা তৈরি হয়ে যায়। আমি এটা দেখেছি নিজেও, আমি আম বলতে গেলে আমার আর রয়েছে কিছু কিছু সম্পর্ক রক্তের নয়,
0: তার চাইতেও
1: মনে
0: বেশি
1: হয়
0: আর
1: যে
0: কি।
1: একদম মানে মনে হয় যেন ওনারা যেন আমাদের মনে কত দিনের সম্পর্ক একটা এরকম মনে হয়, মানে বিপদে আপদে বলতে গেলে থাকে
0: হ্যাঁ
1: এই সম্পর্ক আর কি, মানে মনের মধ্যে থেকে যায় আর কি।
0: হুম
1: আসল এরকমই আমার একটা সম্পর্ক রয়েছে, সেটা আমার এক বন্ধুর সাথে রয়েছে।
0: আচ্ছা
1: মানে বিপদে বিপদে আপদে সবসময় দেখেছি আমার কাছে থাকে,
0: নিশ্চয়ই
1: আমার পাশে থাকে।
0: হুম
1: হ্যাঁ, এরকম বন্ধু সম্পর্ক আমার রয়েছে আর কি। আমার এক বন্ধুর নাম, সে হলো সজল। সে
0: আচ্ছা
1: সম্পর্ক, হ্যাঁ, মানে খুব মানে বিপদে আপদে আমার আমার বাবা যখন, বিশেষ করে আমার বাবা যখন একবার যখন সেরিব্রাল স্ট্রোক যখন হয়েছিল আর কি দাদা,
0: আচ্ছা
1: তখন কিন্তু আমার সাথে কিন্তু উনি কিন্তু ছিলেন। মানে
0: নিশ্চয়ই। আসলে দেখুন, এই ঝড় ঝাপটার সময়, বিপদের সময় যে শক্ত করে যে হাত যে ধরে রাখে, সেই কিন্তু প্রকৃত বন্ধু, তাই নয়?
1: হ্যাঁ, মানে বিশেষ করে এইরকম বন্ধু পাওয়াও কিন্তু বলতে গেলে রক্ত সম্পর্ক ছাড়া
0: হ্যাঁ
1: পাওয়াও কিন্তু বলতে গেলে খুব দুষ্কর আর কি, মানে ফট করে কিন্তু পাওয়া যায় না। এই এই আমি বলবো একটা কথা, সেটা হলো যে এই বন্ধুদের কখনো হাত ছাড়া কখনো উচিত নয়। মানে হ্যাঁ, আপনি হয়তো দেখলেন যে বিপদটা কেটে গেছে, পরবর্তীকালে কখনোই কিন্তু এই বন্ধুগুলোকে কখনোই কিন্তু ছাড়া উচিত নয়, কারণ এরা
0: কখনো নয়,
1: সবসময় থাকে
0: কখনো নয়, সব
1: আমাকে।
0: সময় তাদের সঙ্গে জুড়ে থাকতে হবে।
1: এবং শেষে একটা জিনিসই বলবো, সেটা হলো রাতের সাথে, রাতের বেলা যখন ফিরি আর কি, তার সাথে সে কথা হয়, আমাকে ফোন করে,
0: আচ্ছা
1: খবর জানে, মানে সৌভিক কেমন আছিস, ঠিকঠাক সব তো। আমি ওকে মাঝে মাঝে ফোন করি, ও যদি না করে, বা আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে বলুন, ইয়েতে বলুন, সবসময় কিন্তু কথা হয়।
0: আচ্ছা
1: এই জিনিসগুলো হয়, মানে এই সম্পর্কগুলো আমি যাই চাই যেন অটুট থাকুক, কোনো না যেন ভাঙা না যেন পড়ুক, এটাই বলবো দাদা।
0: নিশ্চয়ই আপনাদের এই বন্ধুত্ব দীর্ঘজীবী হোক, এইভাবে সম্পর্কে জুড়ে থাকুন, ঠিক যেভাবে আপনারা
1: অবশ্যই,
0: জুড়ে রয়েছেন আমাদের আকাশবাণী শিলিগুড়ির সঙ্গে। লাইভ ফোন ইন এই অনুষ্ঠান হ্যালো আকাশবাণীর সঙ্গে যেভাবে জুড়ে রয়েছেন, এইভাবে আমাদেরও এই বন্ধুত্ব অটুট হোক, বন্ধুত্ব বজায় থাকুক। ভালো থাকবেন, ফোন করার জন্য
1: নমস্কার
0: অনেক ধন্যবাদ আপনাকে
1: দাদা। সৌভিক সরকার বলে
0: সৌভিকবাবু,
1: নমস্কার।
0: অনেক ধন্যবাদ সৌভিকবাবু আপনাকে, নমস্কার। লাইভ ফোন ইনের অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, আমরা কথা বলছি পুরনো কোনো বন্ধুর সঙ্গে, ধরুন তার সঙ্গে অনেক দিন ধরে কোনো যোগাযোগ নেই বা যোগাযোগ হয়ে ওঠেনি, হঠাৎ করে তার সঙ্গে দেখা, সেই মুহূর্তের অনুভূতি আমাদের সাথে শেয়ার করুন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায়। তার আগে আরও একটি গান, ছবির নাম ইয়ারানা, এই ছবির গানটি গেয়েছেন কিশোর কুমার।

0: এক বন্ধু আমাদের সাথে জুড়ে গিয়েছেন, তার সাথে একটু কথা বলে নি। নমস্কার।
1: নমস্কার সুপ্রভাত।
0: সুপ্রভাত, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে।
0: হ্যাঁ
1: অমিতাভ
0: বলুন।
1: ঘোষ।
0: হ্যাঁ, নামটা বলবেন।
1: অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ নমস্কার অমিতাভবাবু, নমস্কার।
1: নমস্কার দাদা,
0: আপনার আমাদের
1: নমস্কার।
0: এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: হ্যাঁ, আমি তো ঢুকি প্রত্যেক দিন,
0: আপনি
1: নিয়মিত
0: নিয়মিত
1: আসি
0: শ্রোতা
1: আপনাদের।
0: আমাদের। হ্যাঁ নিয়মিত আপনি আমাদের
1: হ্যাঁ
0: ফোন করেন। হ্যাঁ, আজ
1: দাদাভাই,
0: আমরা কথা
1: বিষয়টা কি
0: বলছি আজকে
1: রেখেছে?
0: পুরনো বন্ধুর সঙ্গে, ধরুন হঠাৎ দেখা হলো, যার সঙ্গে অনেকদিন যোগাযোগ নেই, হঠাৎ দেখা হয়ে গেল, সেই
1: আচ্ছা
0: মুহূর্তের
1: আচ্ছা আচ্ছা
0: অনুভূতি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা বাহ, খুব সুন্দর বিষয়। এমন হয়েই ছিল আমার জীবনে,
0: হ্যাঁ
1: অনেকবার হয়েছে
0: হ্যাঁ, আমাদের
1: এবং
0: প্রত্যেকেরই কিন্তু
1: গত
0: এরকম অভিজ্ঞতা থাকে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গত পরশুই হয়েছে।
0: আচ্ছা
1: মানে আমরা একসঙ্গে, মানে ওই রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভালুকিয়া কলেজে পড়তাম,
0: আচ্ছা
1: ঠিক আছে দাদা ভাই? তো
0: হুম
1: তিনি হঠাৎ করে, তার দুবরাজপুরে এক রিলেটিভ থাকে, তা আমি জানতাম না।
0: হুম
1: হ্যাঁ, অনেকদিন যোগাযোগ নাই।
0: হুম
1: এবার আমি ধরুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি,
0: আচ্ছা
1: হঠাৎ হ্যাঁ মানে সে একটু মুটিয়ে গেছে আর আমি যেমন কার সেই তেমনই আছি,
0: হ্যাঁ,
1: এই
0: বয়সের সঙ্গে
1: পাঁচ
0: সঙ্গে
1: ফুট
0: তো
1: এক।
0: চেহারা একটা বদল তো
1: হ্যাঁ হ্যাঁ
0: আমাদের
1: হ্যাঁ
0: আসেই।
1: হ্যাঁ আর ও একটু মুটে গেছে আর আমি সেই কার তেমনই, এখনো আমার মতেই মানে 59 বছরের যেমন ছিলাম, এই যেমন রয়েছি,
0: হ্যাঁ
1: আবার 19 বছরেও তেমনি ছিলাম, আবার
0: আচ্ছা
1: 9 বছরেও তেমনি ছিলাম। তো
0: আচ্ছা
1: সে
0: আচ্ছা
1: বন্ধু
0: আচ্ছা
1: বলছি, আরে বাপরে, আমাকে দেখেই অবাক।
0: হুম
1: হ্যাঁ বলছি, তুই তো সেই একই রকম আছিস। হ্যাঁ, তোর তো চুলে পাক ধরেনি এখনো?
0: আচ্ছা
1: আনো না রে, চুলে পাক ধরেছে, চুলটা আমার ওই ময়ূর পুচ্ছ দিয়ে ঢাকা আছে। আসলে আমি
0: আচ্ছা
1: মানে কলফ আর কি।
0: হ্যাঁ হুম
1: তো বললো, কেমন আছিস?
0: হুম
1: আমি বললাম, এরকম ভালো আছি। আর তুই এত মুটিয়ে গেলি কি করে? আর বলিস না, আমি যা পজিশনে চাকরি করি,
0: হুম
1: হ্যাঁ তাতে আমার বসে
0: হুম
1: বসে, হ্যাঁ সময়টা আমার ইয়ে হয়। আর ওই বসে বসে আমি মুটিয়ে গেছি।
0: আচ্ছা
1: হ্যাঁ, আমার বসে বসে মানে কম্পিউটারে, মানে বড় অফিসার আর কি, মানে কম্পিউটারে বসে বসে কাজ করেন
0: মানে বসে
1: সারাদিন।
0: কাজ, ছোটাছুটির
1: হ্যাঁ
0: কাজ নয়,
1: বসে কাজ,
0: বসে কাজ করছেন তিনি।
1: ছোটাছুটির কাজ। হ্যাঁ, আমরা যেমন ছোটাছুটি করি সকাল থেকে দুপুর দুটো পয়সা রোজগারের জন্য,
0: আচ্ছা
1: ও কিন্তু তা নয়, বড় পোস্টে আছে এবং বসে বসে কাজ। ভীষণ মুটিয়ে গেছে দাদা ভাই। আমরা
0: হুম
1: একসঙ্গে পড়েছি
0: হুম
1: জানেন তো, একসঙ্গে পড়ে আমরা বই আদান প্রদান করেছি।
0: আচ্ছা
1: হ্যাঁ, তারপর ধরুন
0: হ্যাঁ,
1: লেখা, মানে খাতা,
0: এগুলোই তো ছেলেবেলার স্মৃতি আর কি।
1: হ্যাঁ
0: তোর
1: খাতা
0: এই
1: আদান
0: পেনটা
1: প্রদান
0: ভালো লাগে
1: করেছি।
0: আমাকে, দে এটা আমি লিখি, তোর পেন দিয়ে লিখি।
1: হ্যাঁ দাদা ভাই, আর তারপরে ও আমার আরেকটা উপকার করেছিল, মানে তখন আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, মায়ের ভীষণ মানে ব্যাধি মানে রোগ, মা হসপিটালাইজড। তো আমার যখন বিকম পরীক্ষা, আমি কমার্স নিয়ে পড়েছিলাম, কমার্সের ছাত্র ছিলাম, তো যে ফর্ম ফিল আপের যে টাকাটা, হ্যাঁ সেই বন্ধু আমাকে দিয়েছিল।
0: আসলে
1: তো
0: আসলে দেখুন, যে বন্ধু মানে কিন্তু শুধু মজা মজা করা নয়, মানে বিপদে
1: হ্যাঁ,
0: পাশে দাঁড়ানো,
1: বিপদে
0: বিশ্বাসের
1: দাঁড়ানো,
0: আরেকটা নামই
1: বিশ্বাসের
0: কিন্তু
1: একটা
0: বন্ধুত্ব।
1: ভরসা, ওই
0: একদম
1: যে কাঁধে হাত
0: একদম
1: রেখে বলা, কেমন আছিস বন্ধু, চল চল চা খাই,
0: আচ্ছা
1: এই যে দাদা ভাই ব্যবহারগুলো,
0: হুম
1: এইগুলো
0: হুম
1: হচ্ছে আসল বন্ধুত্ব। আসলে আমরা হঠাৎ করে যদি কোনো বন্ধুর সঙ্গে ধরুন দেখাও হয়ে যায় এবং তার সঙ্গে যদি আমরা কথা বলি, সেটাও কিন্তু একটা খুব বাজে জিনিস হয়। অবশ্যই তাকে যদি চিনতে পারি, সে যদি আগের মতোই থাকে, আমাকে সবাই চিনে নাই, আমার চেহারাটা এতটাই কমন যে আমাকে
0: বদল
1: অনেকে
0: আসেনি
1: ভুল
0: সেরকম
1: করে
0: ভাবে,
1: অনেক
0: বদল
1: অনেক
0: আসেনি।
1: রকম
0: হুম
1: ভাবে।
0: হুম
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, তো এইটুকুই শেয়ার করলাম,
0: যাক,
1: ভালো
0: খুব
1: থাকবেন,
0: ভালো লাগলো যে
1: নমস্কার।
0: আপনি আপনার সেই পুরনো বন্ধুর সঙ্গে গত 3 দিন আগে দেখা হলো, আবার সেই
1: হ্যাঁ
0: পুরনো স্মৃতি রোমন্থন হলো,
1: ফিরে এলো। হ্যাঁ
0: পুরনো
1: হ্যাঁ
0: দিনগুলোর
1: ভাই,
0: কথা
1: আসলে
0: মনে
1: এটাই তো
0: পড়ে গেল।
1: জীবন,
0: মানে তারপরেই প্রথম
1: এটাই
0: কথা
1: তো।
0: যেটা আসে, চল এই সুযোগে এক কাপ চা খেয়ে নি একসাথে, মানে এই প্রস্তাবটা তারপরেই আসে। এই যে
1: হ্যাঁ দাদা
0: বহুদিন
1: ভাই, ঠিক
0: পরে যে
1: ঠিক
0: একটা
1: ঠিক ঠিক
0: আড্ডা, সেটা একটা নিশ্চয়ই ভালো লাগা,
1: আচ্ছা
0: আবার নতুন করে
1: নিশ্চয়ই ভালো
0: বাঁচার
1: লাগে,
0: রসদ তাতে পাওয়া যায়।
1: রসদ যোগায়। একদম
0: একদম
1: একদম
0: একদম,
1: একদম
0: খুব
1: একদম,
0: ভালো লাগলো আপনি
1: খুব ভালো
0: আপনার এই
1: লাগলো আপনার সঙ্গে কথা
0: অনুভূতির।
1: বলে, ভালো থাকবেন,
0: একদম, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবে বন্ধুত্ব
1: ধন্যবাদ
0: বজায় রাখবেন। অনেক নমস্কার
1: ধন্যবাদ দাদা ভাই।
0: আপনাকে, অনেক ধন্যবাদ, নমস্কার।

0: আমরা কথা বলছি পুরনো বন্ধুর সঙ্গে, হঠাৎ করে যদি আমাদের দেখা হয়ে যায় বহুদিন পরে, যার সঙ্গে সেভাবে আমাদের যোগাযোগ ছিল না, তখন আমাদের কি অনুভূতি হয় সেই নিয়ে আমরা কথা বলছি। এক শ্রোতা বন্ধু চলে এসছেন। নমস্কার।
1: নমস্কার দাদা ভাই।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ প্রবীর বাবু, আপনি আমাদের নিয়মিত কলার, আপনি আমাদের ফোন করেন, আমাদের সাথে জুড়ে থাকেন, খুব ভালো লাগে আপনার ফোনে। হ্যাঁ বলুন
1: দাদা ভাই। আপনি ইয়ারানা যে গানটা শোনালেন অমিতাভ বচ্চন আর মানে
0: আমজাদ খানের, হ্যাঁ হ্যাঁ,
1: 18 বার দেখেছি দাদা ভাই, 18 বার
0: 18 বার, একদম একদম। এই সিনেমাগুলো কাল্ট সিনেমা একদম।
1: হ্যাঁ দাদা ভাই, এবং দেখুন এই যে আজকে আমার বন্ধু আমার বিলাসপুরে থাকে,
0: আচ্ছা,
1: এই বন্ধু ছোটবেলায় আমরা একসাথে পড়াশোনা করেছি, সিনেমা দেখেছি, এই যে 18 বার যে সিনেমাটা দেখেছি বন্ধুত্ব, এই বন্ধুত্বর 18 বার সিনেমাটা দুজনে দৌড়ে দৌড়ে স্কুল থেকে পালিয়ে দেখেছিলাম। তো সেই জায়গায় দাদা ভাই,
0: মানে স্কুল পালিয়ে সিনেমা দেখা
1: আমার কাছে নেই, কিন্তু হঠাৎ একদিন সে আমার কাছে এসে মানে বাড়িতে চলে এসছে, আমার বাড়িও বাড়ি, ওর বাড়িও এখানেই বাড়ি। তো ও বিলাসপুর চলে গেছে, মানে বাটা কোম্পানিতে চাকরি করতে পেয়েছিল, তো সেই সূত্রে ওখানে চলে গেছে।
0: বিলাসপুর মানে আমাদের মধ্যপ্রদেশের বিলাসপুরে কথা বলছেন আপনি?
1: হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা,
1: নিয়ে হঠাৎ আমার বাড়িতে এসে গেছে, ফোন টোন তো কাছে ছিল না, মানে আমার নম্বর জানতো না।
0: আচ্ছা,
1: নিয়ে হঠাৎ চলে এসছে, নিয়ে আমাকে বলছে যে আমি তো তখন 90-95 কেজি ওজন ছিলাম দাদা ভাই, একদম মোটা। আর ও এসে দেখছি যে তুই এত রোগা কি করে হয়ে গেলি, আমি বললাম ভাই চিনির দোষ হয়ে গেছে তাই এরকম হয়ে গেছে। আর জড়িয়ে ধরেছে দুজন মিলে, এবং ওনার বউ ও সঙ্গে এসছে, এবার আপনার দিদি ভাইয়ের সাথে তার বন্ধুত্ব, আমার যেহেতু বন্ধুত্ব, কিন্তু কিন্তু দাদা ভাই একটা দুঃখের কথা, এই করোনার সময় মানে বন্ধুর বউ হঠাৎ মারা গেল। তখন আপনার দিদি ভাই যা কান্নাকাটি করেছিল যে এই বন্ধুত্বটা, মানে আমার বন্ধু আর ও সেই জায়গায় বন্ধু পেয়েছিল, সেই বন্ধুত্বটা থাকলো না দাদা ভাই। মানে
0: এই সময়টায় আমরা কিন্তু অনেক প্রিয় মানুষকে আমরা হারিয়েছি, খুব কাছের অনেক মানুষকে কিন্তু আমরা ওই সময়টায় হারিয়েছি।
1: হ্যাঁ, তো এখন বন্ধু একা হয়ে গেছে, মাঝে মাঝে ফোন করে, আর একটা একটাই মেয়ে, তো মেয়ে ওখানে সার্ভিস করছে, সেই জন্য ও আসতে পারছে না। আমি বললাম বন্ধু চলে এসো, কোনো অসুবিধা নেই, আমি তো আছি।
0: একদম একদম, বন্ধু মানে কি, মানে বন্ধু থাকা মানে কিন্তু

0: বেঁচে থাকা মানে অক্সিজেন পাওয়া, অক্সিজেন
1: নিজেকে
0: নতুন করে আবার চার্জ করে নেওয়া যায়। এই যে আপনি যে বললেন যে দীর্ঘদিন পরে বন্ধুর সঙ্গে দেখা হলো, হঠাৎ করে একটা সারপ্রাইজ দিয়েছেন আপনাকে, আপনার বাড়িতে চলে এসেছেন, চেহারায় তো বদল আসবেই বয়সের সঙ্গে সঙ্গে, চেহারায় বদল আসবে, অসুখ বিসুখের কারণে কিছু বদল আমাদের মধ্যে হয়ে যায়, কিন্তু ওই যেখানে মানে দেখা হলেই প্রথম কথাই তো কিরে কত বদলে গেছিস তুই, তোকে তো চেনাই যাচ্ছে না, মাথায় চুল ছিল এখন চুল কোথায়, মানে এই এই ধরনের কথাগুলো দিয়ে শুরু হয়।
1: জড়িয়ে ধরেছে দাদা ভাই, এমন জড়িয়ে ধরেছে মনে হচ্ছে ওই মানে বউয়ের মানে বন্ধুর বউ অবাক হয়ে গেছে যে এদের সত্যি করে এই মানে বন্ধুত্বটা।
0: হ্যাঁ সেটাই, সেই সে পুরনো কথা, স্কুল থেকে স্কুল পালিয়ে সিনেমা দেখা, এই যে আরানা ছবি যে গানটির কথা আপনি বললেন,
1: হ্যাঁ
0: এতবার সিনেমাটা দেখেছেন বন্ধুদের সাথে, যাক এই যে নতুন করে মনে পড়ে গেল সব পুরনো কথাগুলো, মনে পড়ে গেল,
1: সত্যি করে চাই দাদা ভাই,
0: এটা একটা অন্যরকমের ভালো লাগা।
1: বিষয়গুলো দেন না, এই বিষয়গুলোর উপরে আমরা যে আলোকপাত করতে পারি এটা কিন্তু আপনাদের জন্য এইগুলো অযথা
0: না, এটা আমাদেরও একটা বড় পাওয়া যে এভাবে আপনারা আমাদের সাথে জুড়ে আছেন, আপনাদের অনুভূতিগুলো আমাদের সাথে ভাগ করে নিচ্ছেন, এবং রেডিওর মাধ্যমে তা আরো বহুজনের কাছে তা পৌঁছে যাচ্ছে, হয়তো আপনার বন্ধু এই মুহূর্তে রেডিও শুনছেন এবং তিনি আপনার কথাগুলো শুনতে পাচ্ছেন, এটা তো একটা খুব ভালো লাগা, বড় পাওয়া। ঠিক এইভাবেই আপনি কি আপনিও আপনারাও কিন্তু আমাদের সাথে এইভাবেই জুড়ে থাকবেন, আপনাদের এবং আমাদের এই বন্ধুত্ব অটুট হোক, অনেক ভালো থাকবেন, আপনাকে আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, কেমন?
1: হ্যাঁ একদম, 100 বার 100 বার আমরা সকাল থেকে আপনাদের সাথে জুড়ে থাকি দাদাভাই।
0: নমস্কার, ভালো থাকবেন, ভালো
1: থাকবেন, হ্যাঁ দাদাভাই, নমস্কার, নমস্কার।
0: ছিছোরে ছবির এই গানটি গেয়েছেন তুষার যোশী।

0: हेलो
1: हेलो
0: हेलो
1: हेलो
0: हेलो।
1: हेलो
2: हेलो।
0: হ্যাঁ, কে বলছেন?
2: হ্যাঁ নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, শুভ সকাল, কে বলছেন?
2: হ্যাঁ আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ, নমস্কার অম্বিকা দেবী, আপনি আমাদের নিয়মিত শ্রোতা।
2: হ্যাঁ হ্যাঁ,
0: হ্যাঁ,
2: ভালো আছেন দাদা ভাই?
0: আমি ভালো আছি, আপনি ভালো তো?
2: হ্যাঁ ভালো আছি দাদা ভাই।
0: আচ্ছা বলুন, আমরা কথা বলছি যে
2: হ্যাঁ
0: পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হলে যে অনুভূতিটা আমাদের হয়, সেই অনুভূতিটা আমাদের জানান।
2: হ্যাঁ বলি দাদা ভাই, মানে বছর খানেক আগে আমার এক স্কুল, মানে ছোটবেলার বন্ধু নয়, মানে যখন হাই স্কুলে গিয়েছি তো সেই হাই স্কুল মানে ক্লাস 9 থেকে, হ্যাঁ সেখান থেকে আর কি বন্ধু, অনেক অনেক মানে এরকম অনেক বন্ধু আছে ক্লাস 9 থেকে। তো
0: আচ্ছা
2: আমি একদিন পোস্ট অফিস যাচ্ছি একটা চিঠি পোস্ট করার জন্য, তো হঠাৎ মানে সেই বন্ধুটা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তা।

0: নিয়ে ও আমাকে দেখে চিনতে পেরেছে, কিন্তু আমি ওকে দেখে চিনতে পারি না। হ্যাঁ, প্রায় ধরুন 20 বছর পর দেখা হচ্ছে বন্ধুটার সঙ্গে। হ্যাঁ, তার আগে মাঝে দেখা হয়েছে অনেকবার, কিন্তু মানে 10 বছর তো হবে দেখা হয়নি। হ্যাঁ, তো হঠাৎ আমাকে ডাকছে নাম ধরে, হে অম্বিকা অম্বিকা। আমি বলছি কে আমাকে ডাকছে? পিছন থেকে তাকিয়ে দেখছি, চিনতে পারছি না একদম। নিয়ে কাছে একটু এগিয়ে এলাম। হ্যাঁ, নিয়ে বলছে, এ অম্বিকা, আমি আমি আনামদ বল আমি আনামদ রে। বাবা, তুই এইরকম হয়ে গেছিস, তোকে তো চিনতেই পারছি না
1: একদম। এই কথাটাই আমাদের প্রথমে মনে আসে যে চেনা যায় না, চেহারা বদল চলে আসছে।
0: না, একদম মানে চেনা যাচ্ছে না। আমি বলছি, মা, তোর এই এত কম বয়সে তোর এইভাবে চুল দাড়ি সব পেকে গেল, তোকে তো বুড়ো লাগছে। দিবে আমাকে বলছে, এই তুই তো সেই আগের মতোই একই রকম আছিস রে, কি করে আসছিস এইরকম? এইরকম মানে একটা মানে কি বলবো দাদা ভাই। হ্যাঁ, মানে অফ মানে ও আমাকে দেখছে চিনতে পারছি, কিন্তু আমি চিনতে পারিনি। নিয়ে অনেকক্ষণ ধরে গল্প হলো। আমি বললাম, বাড়ি দিয়ে আয়। বলছে, না আজ আর যাবো না, পরে আবার আসবো, সেদিন তোর বাড়ি যাব।
1: নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে এটা ভালো লাগে, এই যে হঠাৎ একটা পুরনো ইয়ে চলে এলো, পুরনো কথা মনে পড়ে গেল, অপ্রত্যাশিতভাবে তার সঙ্গে দেখা হয়ে গেল, এর আনন্দটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। একদম। অনেক অনেক ভালো থাকবেন, ভালো রাখবেন, এইভাবে কিন্তু আপনি বন্ধুত্ব বজায় রাখবেন। আপনার যত স্কুল বা কলেজের বা ইউনিভার্সিটির যত বন্ধু রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছেন তাদের সাথে, এবং আমাদের অবশ্য অবশ্য করে কিন্তু আমাদের সাথে এইভাবে বন্ধুত্ব, একদম নিশ্চয়ই এটা আমাদের বড় পাওয়া আপনাদের কাছ থেকে। এইভাবে বন্ধুত্ব বজায় রাখবেন, ভালো থাকবেন। কেমন?
0: ভালো থাকবেন আপনিও।
1: নমস্কার নমস্কার।

আসলে এই বন্ধুত্ব এমন এক জিনিস, একে অন্যের সুখে দুঃখে খুশিতে লাফিয়ে ওঠা, কখনো বা ভেঙে পড়া, একে অন্যের দুঃখের পাশে দাঁড়ানো, মন খুলে কথা বলা, হেসে গড়াগড়ি খাওয়া, বা কখনো কখনো বা চূড়ান্ত পাগলামি, এ সমস্তর একমাত্র আধার কিন্তু বন্ধুত্ব। বন্ধুত্বর কোনো বয়স হয় না, ছোট বড় সবাই বন্ধু হতে পারে। সেরকমই কোনো হারিয়ে যাওয়া বন্ধু, বহুদিন যোগাযোগ নেই এমন কোনো বন্ধু, যার সঙ্গে অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, তেমন কোনো এক বন্ধুর সঙ্গে যদি হঠাৎ দেখা হয়ে যায়, সেই আনন্দ কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। বহু পুরনো কথা মনে পড়ে যায়, ছোটবেলাকার সেই দুষ্টুমি বা পরবর্তীতে কিছু অ্যাডভেঞ্চার, কিছু বিশেষ ঘটনা তার সাক্ষী, এগুলো সব মনে পড়ে যায়। সেই মনে পড়ে যায় পুরনো দিনের কথা, সেই পুরনো দিনের সেই ভালো লাগাগুলো নিয়েই কিন্তু আবার নতুন করে বেঁচে থাকার রসদ আমরা পেয়ে যাই। যাই হোক, সময় বলছে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। খুব ভালো লাগলো আপনারা আপনাদের মতো মানে আপনাদের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করলেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের এবং আমাদের বন্ধুত্ব চিরদিন অটুট থাকুক। অনুষ্ঠান এখানে শেষ করছি, সকলকে অসংখ্য ধন্যবাদ।

এতক্ষণ শুনছিলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, আকাশবাণী শিলিগুড়ি। এখন আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ ও পরে সমীক্ষা।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পরীক্ষায় সমস্ত রকমের কার্যবিরোধে আজ লোকসভায় পেশ হচ্ছে সংশোধনী বিল। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পরীক্ষা সংক্রান্ত সংশোধনী বিলে আলোচনায় অংশগ্রহণের জন্য সব সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী দেশের সীমান্তবর্তী গ্রামগুলির সঙ্গে যুব সমাজকে আরও নিবিড় যোগাযোগ রক্ষার আহ্বান জানিয়েছেন। অতিগভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী

0: দেশটির পূর্বাভাস। সংঘর্ষ বিরতির সম্ভাবনা বৃদ্ধি করে আমেরিকা ও ইরান টানা দুদিন একে অপরের উপর হামলা বন্ধ রেখেছে। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারত তুলনে ভারতের মীরাবাই চানু দেশকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন। টানা তিনটি গেমসে সোনা জয়ের রেকর্ড গড়লেন তিনি। রূপো পেয়েছেন ঋষিকান্ত সিং। আসছি বিস্তারিত খবরে। পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশনস অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল পেশ করতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি সভায় উত্থাপন করবেন। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশনস অব আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। নতুন এই খসড়া বিলে দোষীদের ন্যূনতম সাজা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানারও সংস্থান রাখা হয়েছে। দেশের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকছেন প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানি। গতকাল সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা জানিয়েছেন।
1: हम पार्लियामेंट के अंदर कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं, लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो, इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा।
0: टास्क ফোর্সের অন্য সদস্যরা হলেন মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইপির প্রাক্তন অধিকর্তা তপন ডেকা, আইআইটি মাদ্রাসের অধিকর্তা ভি কামাকুটি, প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং প্রযুক্তি বিশেষজ্ঞ অমৃতলাল মিনা। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের সকল সদস্যদের কাছে পরীক্ষা ব্যবস্থার সংশোধনী বিল নিয়ে আলোচনার আবেদন রেখেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী রিজিজু বলেন, দেশের যুব সমাজের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। শ্রী মোদী ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সংশোধনী বিলটি আনার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সমস্ত সাংসদদের এতে আলোচনার জন্য আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সীমান্তবর্তী গ্রামগুলির সঙ্গে দেশের যুব সমাজকে আরও নিবিড় যোগাযোগ রক্ষার আহ্বান জানিয়েছেন। গতকাল বিকশিত ভারত ভিলেজ কর্মসূচির অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে শ্রী মোদী বলেন, উন্নত গ্রাম বিকশিত ভারত গঠনের ভিত্তি।
2: বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কি এ যাত্রা সবকো জোড়নে আর সবসে জোড়নে কাহি এক সশক্ত মাধ্যম হ্যায় আর আব আপ সবি কি জিম্মেদারি और भी अधिक बढ़ गई है। आपकी ये यात्रा यूनिटी थ्रू पार्टिसिपेशन की यात्रा है। भारत का युवा जितना ज्यादा भारत के सीमावर्ती गांवों को जानेगा, उतना ही वो भारत को सरलता से जानेगा, वो भारत के कोने कोने के साथ सरलता से जुड़ेगा और ये प्रयास नई मजबूती का कारण बनेंगे।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাহিনীর সকল জওয়ান, আধিকারিক ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, প্রতিষ্ঠার পর থেকে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সিআরপিএফ অসংখ্য মাইলফলক স্থাপন করেছে। নকশালবাদ দমন হোক কিংবা ভারতের শান্তি রক্ষায় আধাসামরিক বাহিনী সর্বদা অদম্য সাহসিকতার সঙ্গে দেশের প্রত্যাশা পূরণ করেছে। প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে দেশ তাকে স্মরণ করছে। তিনি ভারতের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ডক্টর আব্দুল কালাম মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত। 2015 সালে আজকের দিনে তাঁর মৃত্যু হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেটি আজ অতিগভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার চাঁদবালি এবং পশ্চিমবঙ্গের ক্যানিংয়ের মধ্যে দিয়ে দুপুর নাগাদ স্থলভাগে প্রবেশ করবে। এদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকে।

0: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে ওড়িশার একাধিক জেলায় লাল, কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ছত্তিশগড়েও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিল্লি সরকার দিল্লি মহিলা কমিশন ও দিল্লি সংখ্যালঘু কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন হিসেবে লতা গুপ্তার নাম ঘোষণা করা হয়েছে। শ্যামবালা, মালতী বর্মা, লতা সোধী, সান্দ্রিকা শর্মা ঝা এবং রেণু ভাল্লাকে এই কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পরপর দুদিন একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। রাষ্ট্রসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়াল্টস জানিয়েছেন, রাষ্ট্রপতি ট্রাম্প কূটনৈতিক আলোচনার বিষয়ে আগ্রহী। ওমান, ইরান এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলি একাধিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে। তিনি আরও জানান, ইরানের আক্রমণের বিরুদ্ধে মার্কিন প্রতিরোধী ক্ষেপণাস্ত্র অপ্রতুল। এই তত্ত্ব আমেরিকা খারিজ করেছে। ইরান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তেহরানও এই অঞ্চল আক্রমণ বন্ধ রেখেছে। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ না করায় গত দুদিন ইরান কোনো হামলা চালায়নি। কাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই হামলায় উপযুক্ত জবাব তারা দেবেন বলে ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে আজিজি বলেন, ইরানের ওপর যে কোনো আক্রমণেরই উপযুক্ত জবাব পাবে ইউক্রেন। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘাচি ক্যাসপিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছেন। ফ্রান্স এবং স্পেনে ভয়াবহ দাবানলের কারণে প্রায় 3 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দমকলকর্মীরা দ্রুত ছড়িয়ে পড়ায় দাবানল নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। ফ্রান্সের ঐতিহাসিক শহর বোর্দোর দিকে আগুন অগ্রসর হওয়ায় প্রায় 2,20,000 মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আটলান্টিক উপকূলের ক্যাপ ফেরিট দ্বীপ আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত। অন্যদিকে দাবানলের কারণে প্রতিবেশী দেশ স্পেনে 75,000-এর বেশি মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া 30,000 মানুষকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ আভিলার দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এবার কমনওয়েলথ গেমসের খবর। গ্লাসগোতে আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক জয় করেছেন মীরাবাই চানু। তিনি ভারোত্তোলনে মহিলাদের 48 কেজি বিভাগে মোট 190 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড করেছেন। চানু স্ন্যাচ বিভাগে 85 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 105 কেজি ওজন তোলেন। 2018 ও 2022 সালের জয়ের পর 2026ও জিতে তিনি টানা তৃতীয়বার কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ের কৃতিত্ব অর্জন করলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মীরাবাই চানুকে তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। উপরাষ্ট্রপতি তাঁর নিষ্ঠা, অদম্য মনোবল এবং ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী এই জয়কে ভারতের ভারোত্তোলন ইতিহাসে আরও একটি গৌরবজ্বল অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। এদিকে ভারোত্তোলনে ভারত 2টি রৌপ্যপদকও পেয়েছে। পুরুষদের 60 কেজি বিভাগে চানাম্বাম ঋষিকান্ত সিং মোট 264 কেজি ওজন তুলে রূপো জিতেছেন। 65 কেজি বিভাগে রাজা মুথুপান্ডি মোট 286 কেজি ওজন তুলে রূপো পান। বর্তমানে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 4-এ, এর মধ্যে 1টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় সমস্ত ধরনের কারচুপি রোধে আজ লোকসভায় পেশ হচ্ছে সংশোধনী বিল। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পরীক্ষা সংক্রান্ত সংশোধনী বিল আলোচনায় অংশ নেওয়ার জন্য সব সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী দেশের সীমান্তবর্তী গ্রামগুলির সঙ্গে যুব সমাজকে আরও নিবিড় যোগাযোগ রক্ষার আহ্বান জানিয়েছেন। অতিগভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা, সমীক্ষা। শিরোনাম, মৃত্যুঞ্জয়ী স্যার গ্যারি সোবার্স। লিখেছেন অরিজিৎ দত্ত। 6 বলে 6 ছক্কা, এই টি টোয়েন্টি আবহে বেড়ে ওঠা প্রজন্মের কাছে এটা আর কোনো বিস্ময় নয়। কিন্তু এই কৃতিত্ব প্রথম কার? এক কথায় উঠে আসবে স্যার গ্যারি সোবার্সের নাম। সর্বকালের সেরা অলরাউন্ডার কে? তিনি গ্যারি সোবার্স। টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের মালিক কে? এখন উত্তরটা হবে ব্রায়ান লারা। কিন্তু 36 বছর ধরে

0: আরও একজন। তাঁর জন্ম বেড়ে ওঠা বার্বাডোসে। ব্র্যাডম্যান পরবর্তী সময় তিনি যেন ব্র্যাডম্যানের সার্থক উত্তরসূরি। গারফিল্ড সোবার্স হয়ে উঠলেন স্যার গ্যারি। জন্ম ১৯৩৬ সালে, ১৯৫৪তে টেস্টে অভিষেক, অর্থাৎ মাত্র ১৮ বছর বয়সে। প্রথমবার ৫০ রানের গণ্ডি পেরন নিজের ১০ নম্বর ইনিংসে। প্রথম ১৬টি টেস্টে কোনো ১৭ রান ছিল না, কিন্তু প্রথম যে ১৭ রানটা এলো সেই ইনিংস ১৭ রানে থেমে থাকেনি। ডাবল সেঞ্চুরি ছাপিয়ে এলো ট্রিপল সেঞ্চুরি, যখন থামলেন নামের পাশে অপরাজিত ৩৬৫। পেরিয়ে গেলেন লেন হাটনের ৩৬৪ রানের রেকর্ড। যখন এমন বিরল কীর্তি স্থাপন করলেন তখন সোবার্সের বয়স মাত্র ২১। তিনি ছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটের মুক্তির সূর্য। কিংবদন্তি ফ্র্যাঙ্ক ওরেলের পর নেতৃত্বের ব্যাটন আসে সোবার্সের হাতে। শ্রেষ্ঠত্বের অভিমুখে ক্যারিবিয়ানদের যাত্রা শুরু। একেবারেই সামনে থেকে নেতৃত্ব দিলেন। যখন ক্রিকেটের ব্যাট তুলে রাখলেন নামের পাশে ৯৩ টেস্ট, ৮,032 রান, ২৬টি শতরান, আর সর্বাধিক সেই অপরাজিত ৩৬৫ তো আছেই। এরই ফাঁকে কাউন্টি ক্রিকেটে ম্যালকম ন্যাশের ৬টি বলে হাঁকালেন ৬টি ছক্কা। কাউন্টিতে দীর্ঘদিন খেলেছেন নটিংহ্যাম শায়ারের হয়ে। কলকাতার ইডেন গার্ডেন্সেও তিনি ২টি টেস্ট খেলে গেছেন। ১৯৫৮র টেস্টে করেছিলেন ২০০ রান, আরও একবার খেলেছেন ১৯৬৬তে, সেই টেস্টেও করেছিলেন ৭০ রান। কলকাতা সম্পর্কে বরাবরই ছিল বাড়তি একটা দুর্বলতা, খেলা ছাড়ার পরেও এসেছেন ইডেনে। ২ দশকের ক্রিকেট জীবনে ইতি টেনেছিলেন ১৯৭৪ সালে, পরের বছরই পেয়েছিলেন নাইটহুড উপাধি। বর্ণবৈষম্য যখন অভিশাপ হয়ে দেখা দিয়েছে তখন কৃষ্ণাঙ্গদের লড়াই ও আত্মমর্যাদার পতাকাকে তিনি গর্বের সঙ্গে তুলে ধরেছেন। ফুটবল মাঠে পেলে, ক্রিকেট মাঠে গ্যারি সোবার্স, দুই কৃষ্ণাঙ্গ ক্রীড়াবিদ নিজের নিজের খেলায় শাসন করেছেন পৃথিবীকে। তখন তা শুধু খেলার মাঠে সীমাবদ্ধ থাকে না, সমাজ বিবর্তনের ইতিহাসকেও যেন নতুন করে লিখেছেন এই দুই কিংবদন্তি। নতুন প্রজন্মের কাছে তিনি ছিলেন জীবন্ত এক কিংবদন্তি। ক্লাইভ লয়েড থেকে ব্রায়ান লারা, সুনীল গাভাস্কার থেকে সচিন তেন্ডুলকর, প্রত্যেকেই তাঁর স্নেহ ও পরামর্শ পেয়েছেন। কয়েকদিন পরেই ছিল তাঁর ৯০তম জন্মদিন। তার ঠিক কয়েকদিন আগেই থেমে গেল তাঁর জীবনের ইনিংস। ঠিক ৪ বছর আগে, বিশ্বকাপ ফাইনালের কয়েকদিন পরেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন ফুটবল সম্রাট পেলে। এবারও ছিল ফুটবল বিশ্বকাপের আবহ। ফাইনালের ঠিক আগেই চির ঘুমের দেশে স্যার গ্যারি। দুই খেলার দুই কিংবদন্তির কি অদ্ভুত মিল! দুজনকেই অদ্ভুতভাবে মিলিয়ে দিয়ে গেল বিশ্বকাপ। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন অরিজিৎ দত্ত।
1: আকাশবাণী শিলিগুড়ি।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: এখন শুনবেন ভজন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী সুখবিন্দর।

ভজন শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শিল্পীরা ছিলেন সুখবিন্দর এবং অনুরাধা পোদোয়াল। আকাশবাণী শিলিগুড়ি, এখন হিন্দি ভাষা শিক্ষার আসর।

0: হিন্দি শিক্ষার এই আসরে হিন্দি সাহিত্যের খ্যাতনামা লেখকদের গল্প আমরা পড়ি। আজও তেমনি একটা গল্প পড়ব। তবে তার আগে তোমরা যারা এই আসরে এসেছো, তোমরা দুজন তোমাদের পরিচয় দাও। পরিচয় বলতে নামটাই বলবে শুধু।
1: মেরা নাম কাকলি মুখার্জি হ্যায়।
0: ভালোই উত্তর দিয়েছো কাকলি, হিন্দিতেই বলেছ। আর তুমি?
2: মায় রাজীব দত্তগুপ্ত হুম।
0: রাজীব, তুমিও হিন্দিতেই বলেছ, তবে দেখো বাংলায় রাজীব হলেও হিন্দিতে রাজীব ব না ব। বাংলায় এই দুই বয়ের উচ্চারণ পার্থক্য না করলেও হিন্দিতে তা হবে না। বেশ, কাকলি আর রাজীব তোমরা তো এখানে আছো, আর আপনারা যারা এই আসর শুনছেন তাদের সকলকে নিয়েই আজকের হিন্দি শিক্ষার আসর শুরু করছি।
1: কোন গল্প আজ পড়বো আমরা?
0: খুব ব্যস্ত হয়েছে দেখছি। শোনো, আজ আমরা হিন্দি সাহিত্যের খ্যাতনামা কবি, নাট্যকার এবং কথা শিল্পী জয়শঙ্কর প্রসাদের একটা ছোট গল্প পড়ব। আজ হাম হিন্দি কে প্রসিদ্ধ কবি, নাটককার তথা কাহানিকার জয়শঙ্কর প্রসাদ কে কাহানি পড়েঙ্গে।
2: বাংলায় গল্প আর হিন্দিতে কাহানি।
0: ঠিকই বলেছো রাজীব, বাংলায় গল্প আর কাহানি, বাংলাতেও আমরা কাহিনি বলি, তবে বানান আর উচ্চারণে তফাত আছে। কাহিনি আর কাহানি। কাহানি কা শীর্ষক হ্যায় বৈরাগী।
1: বৈরাগী বাংলাতেও বৈরাগী বলি।
0: ঠিকই বলেছ, বাংলাতেও বৈরাগী বলি, তবে উচ্চারণে তফাত তো আছে। আগেই বলেছি বাংলায় দুই ব, বর্গীয় এবং অন্তঃস্থ, এদের উচ্চারণ আলাদা না করলেও হিন্দিতে করতে হবে। রাজীব, তোমার নামের প্রসঙ্গে তো বলেছি, এছাড়া ঐকারের উচ্চারণ বাংলায় ওই হিন্দিতে এ, বৈরাগী ওয়ৈরাগী। মনে পড়ছে দারোয়ান গায় গান শোনো ওই রামা হই, বাংলায় ওই আর হই মিলছে ঠিকই, কিন্তু হই তো নয় হ্যায়। যেমন শৈলেনকে হিন্দিতে শ্যালেন বলতেই হবে, তা শৈলেনের যত খারাপই লাগুক।
2: কাহানি কা নাম হ্যায় বৈরাগী, বাংলায় বৈরাগী।
0: হ্যাঁ, বৈরাগী বৈরাগী। সময় কি সীমা কো ধ্যান মে রাখতে হুয়ে কাহানি কো হাম সংক্ষেপ মে পড়েঙ্গে। আব কাহানি সুনো। পাহাড় কি তলহটি মে এক ছোটা সা সমতল ভূমিখণ্ড থা। ছোটা সা সমতল ভূমিখণ্ড থা, ও ভূমি লিপি হুই স্বচ্ছ, এক তিনকে কা কহিন নাম নহি, আর সুন্দর বেদিও আর লতা কুঞ্জো সে অলঙ্কৃত থি। এই অংশের মানে বুঝতে পারছো তো?
1: আচ্ছা, তলহটি মানে কি?
0: পাহাড় কি তলহটি ইয়ানি পাহাড়ো কে নিচে কি জমিন, তরাই বাংলাতেও তরাই বলি, অর্থাৎ পাহাড় তুলি। হিন্দিতে পাহাড়, বাংলায় পাহাড় বানান লক্ষ্য করো। তাছাড়া তিনকা তৃণ ঘাস অর্থ মে, কহি মানে কোথাও, কাহা হলো কোথায়, কাহা হি কহি কোথাও।
2: এইরকম যহি বহি তাই তো?
0: হ্যাঁ, যহি যাহা হি যহি, ওহি ওহা হি ওহি, ইহা হি ইহি, কিন্তু ওহি ওহি বিন্দি থাকছে না, ইহি ইহি। তারপর পড়ি, এক বৈরাগী কি কুটি থি, অতৃণ কুটির উসপর লতা বিতান, কুশাসন আর কম্বল কমণ্ডল আর বলকল উতনে হি অভিরাম থে, জিতনে কিসি রাজ মন্দির মে কলা কুশল শিল্পী কে উত্তম শিল্প। অনেক শব্দ যা বাংলাতেও ব্যবহৃত হয়, তাই মানে বুঝতে অসুবিধে নিশ্চয়ই হচ্ছে না বৈরাগীর কুটিরের বর্ণনা?
1: হ্যাঁ।

0: সবই জানা, তাই অর্থ বুঝতে অসুবিধে হচ্ছে না। শুধু অবিরাম শব্দটা
1: অভিরাম ইয়ানি মনোহর সুন্দর রাম্য ইয়া মনোরম। আব আগে শুনুন, এক শিলাখণ্ড পর বৈরাগী পশ্চিম কি ওর মুহ কিয়ে ধ্যান মে নিমগ্ন থা। শিলাখণ্ডের ওপর বৈরাগী পশ্চিম দিকে মুখ করে ধ্যান মগ্ন। অস্ত হোনে ওয়ালে সূর্য কি অন্তিম কিরণে উসকি বরাউনিও মে ঘুসনা চাহতি থি, পরন্তু বৈরাগী অটল অচল থা। বদন পর মুস্কুরাহট ওর অঙ্গ পর ব্রহ্মচারী কি রুক্ষতা থি। কিসি নে পুকারা, আশ্রয় মিলেগা? অস্তগামী সূর্যের শেষ রশ্মি তার চোখের পলকের মধ্যে প্রবেশ করতে চাইছে, কিন্তু বৈরাগী অটল অচল, মুখে মৃদু হাসি এবং অঙ্গে ব্রহ্মচর্যের রুক্ষতা। কেউ ডাকল, আশ্রয় পাওয়া যাবে?
2: বদন মানে তো মুখ, আর বদন মানে শরীর।
1: ঠিকই মনে রেখেছ, বদন শরীর, ওয়াদন মুখ। দেখো এখানেও সেই ব আর ব অর্থের কত পার্থক্য হয়ে যাচ্ছে। তারপর পরে এখান থেকে বৈরাগী কা ধ্যান টুটা, এখান থেকে পড়ো।
0: বৈরাগী কা ধ্যান টুটা, উসনে দেখা সচমুচ মলিন বসনা গোধুলি উসকে আশ্রম মে আশ্রয় মাং রহি হ্যায়।
1: হ্যাঁ, বৈরাগীর ধ্যান ভাঙল, টুটা ভাঙল, নিজের থেকে ভাঙা টুটনা, আর কেউ ভাঙালে প্রেরণার্থক রূপ হবে তোড়না, ক্রিয়া টুটনা তোড়না, অপরকে দিয়ে ভাঙানো তোড়বানা। সে দেখল সত্যি সত্যি মলিন বসনা গোধুলি তার আশ্রমে আশ্রয় চাইছে। মাং না চাওয়া, মাং মানে দাদি, মাংনা ক্রিয়া থেকে বিশেষ সংজ্ঞা শব্দ মাং দাবি। জেসে হমারি মাংগে পুরি হোনি চাহিয়ে, মাংয়ের আরও একটা অর্থ আছে, মাং মানে সিঁথি, মাং মে সুন্দর ভরতে হ্যাঁ।
2: মাং যখন বিশেষ পদ তখন অর্থ দাবি, আবার মাং মানে সিঁথিও হয়, তাই তো?
1: হ্যাঁ, মনে রাখবে এটা, দাদি এবং সিঁথি দুটি সংজ্ঞা শব্দ হিসেবে দুটি অর্থ হয়। তারপর অঞ্চল ছিন্ন বালো কি লটে ফটে হুয়ে কম্বল কে সমান মাংসল বক্স ওর স্কন্ধ কো ঢকনা চাহতি থি। বালো কি লটে ইয়ানি উলঝে বালো কে গুচ্ছে জড়িয়ে যাওয়া কেশরাশি। তারপর তুই পড়ো।
0: গৈরিক বসন জীর্ণ ওর মলিন,
1: জীর্ণ
0: জীর্ণ ওর মলিন সৌন্দর্য বিকৃত আঁখে কে রহি থি কি উনহোনে উমঙ্গ কি রাতে জাগতে হুয়ে বিতাই হ্যায়।
1: হ্যাঁ, গৈরিক বসন জীর্ণ ওর মলিন সৌন্দর্য বিকৃত আঁখে কে রহি থি কি উনহোনে উমঙ্গ কি রাতে জাগতে হুয়ে বিতাই হ্যায়। গৈরিক বসন জীর্ণ এবং মলিন, বসন কাপড়, ল্যাট আঁখ, রাত সবই স্ত্রীলিঙ্গ শব্দ, তাই বহুবচনে লটে আঁখে রাতে হয়েছে, এটা লক্ষ্য করেছে তো? একটা শব্দ আছে উমঙ্গ, ইয়ানি সুখদ মনোবেগ, মৌজ ইয়া আনন্দ, জাগতে হুয়ে বিতাই জেগে কাটিয়েছে, বিতনা কাটা অতিবাহিত হওয়া, কটনা আর বিতানা প্রেরণার্থক রূপ মানে কাটানো অতিবাহিত করা, কাটনা রাতে বিতাই হ্যাঁ রাতগুলো কাটিয়েছে। তারপর তুমি পড়ো।
2: পড়ছি, বৈরাগী অকস্মাৎ আঁধি কে ঝোঁকে সে পরে হুয়ে বৃক্ষ কে সমান তিল মিলা গয়া।
1: হ্যাঁ, বৈরাগী অকস্মাৎ আঁধি কে ঝোঁকে মে পরে হুয়ে বৃক্ষ কে সমান তিল মিলা গয়া। দেখো অকস্মাৎ বৃক্ষ ব্যবহৃত হচ্ছে, যা বাংলাতেও তোমরা ব্যবহার করো। অকস্মাৎ হঠাৎ, অচানক, সহসা,

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে। এছাড়াও আমাদের অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন অনুষ্ঠান আমার গ্রাম আমার দেশের কথা।

0: আকাশবাণী শিলিগুড়ি আয়োজিত আমার গ্রাম আমার দেশ অনুষ্ঠানে এখন শুনবেন জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের মনোরম বিছাভাঙা গ্রামকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। আমরা এই গ্রামে ঘুরতে ঘুরতে কিন্তু পেয়ে গেলাম একজন বরিষ্ঠ নাগরিককে। আমরা তার নামটা একটু শুনে নেব। আপনার নাম?
1: রামচন্দ্র কোরা।
0: রামচন্দ্রবাবু, আমরা দেখছিলাম যে এই বিছাভাঙার গ্রামের চারিদিকেই কিন্তু ফরেস্ট, অর্থাৎ লাটাগুড়ির যে জঙ্গল সেই জঙ্গল পরিবেষ্টিত। তা একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই মনে আসছে যে আমরা শুনে থাকি যে উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামে মানুষের সঙ্গে হাতির যে একটা কনফ্লিক্ট, একটা সংঘাত তৈরি হয়েছে বিভিন্ন সময়ে, তো এই গ্রামেও কি সেই

0: তবে কোনো হাতির উৎপাত বা হাতির যে মানুষের সঙ্গে যে সংঘাত, সেটা কি আপনাদের এই সারা বছর থেকে কি সেটাকে ফেস করতে হয়?
1: আমাদের বিচারভাঙা ফরেস্ট বস্তিতে হাতি আসে, যেটা থাকে আর কি, বাঁশ গাছ, কলা গাছ, কাঁঠল সময় করে, মানে কাঁঠল হওয়ার সময় কাঁঠল খাইতে আসে, খাইয়ে দেয়, চলে যায়। আমরা দেখি, একটু লাইট টর্চ লাইট ফাইট দিই, একটু হল্লা চিল্লা করলে ও চলে যায়। আমাদের বস্তিতে কোনোদিন হাতি ঢুকে মানে বস্তি ঘর বাড়ি ভাঙা বা মানুষকে কিছু করা মানে মারা এইগুলা কোনোদিন হয় নাই। আমরা হাতিকে পূজাও করি।
0: তার মানে হাতি যখনই এখানে আসে তাদেরকে একদিকে যেমন আপনারা পূজা করেন, অন্যদিকে হাতিরা যাতে এখানে কিছু খাওয়ার দাওয়ার পায় তার ব্যবস্থাও আপনারা করে রেখেছেন?
1: ওই আর কি, এখন ওদেরও তো খিদা আছে, জঙ্গলে কত খাবে আর, সেই জন্যেই ওই জঙ্গলে খাইতে খাইতে ইয়া হয়, তারপরে চলে আসে বস্তির দিকে। আমরা তো বস্তি আছি, জঙ্গলের লাগানো বস্তি, জঙ্গল লাগা বস্তি আমাদের, ওদের বাড়িতেই আমরা আছি, আমাদেরটা তো খাবে একটুখানি, কোনো সমস্যা নাই।
0: একদম তাই। আর এইভাবেই আমার মনে হয় যে হাতি এবং মানুষের যে সহাবস্থান, অর্থাৎ সুন্দরভাবে একে অপরকে শ্রদ্ধা জানিয়ে থাকা, এই গ্রাম তার একটা প্রকৃষ্ট উদাহরণ। বিচাভাঙা গ্রামে আমরা পেয়ে গেছি একজন বাঁশি বাদককে, তার কাছ থেকে শুনে নেব তার গল্প। নমস্কার, আপনার নামটা বলবেন?
2: আমার নামটা সুখদেব খুড়া।
0: সুখদেববাবু, আপনি দেখছি আপনার হাতে সুন্দর একটি বাঁশি আছে এবং কিছুক্ষণ আগে আমি শুনছিলাম আপনি খুব ভালো বাঁশি বাজাচ্ছিলেন, তো আপনি ঠিক কত বছর ধরে বাঁশি বাজাচ্ছেন?
2: আমি বাজাচ্ছি ওই 20 বছর হয়ে যাচ্ছে।
0: 20 বছর ধরে আপনি বাঁশি বাজাচ্ছেন এবং আপনি তো এই গ্রামেই থাকেন?
2: আমি এই গ্রামে থাকি।
0: আচ্ছা, একটা জিনিস বলুন যে আপনি যে বাঁশি বাজাচ্ছেন, তো আপনি কি নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন?
2: হ্যাঁ, আজ প্রোগ্রাম যাই, যেখানে শুটিং হয় সেখানে চলে যাই, সব জায়গায় আমি প্রোগ্রামে চলে যাচ্ছি।
0: বেশ, তো এবার আমরা জানি যে লাটাগুড়ি এবং বিচাভাঙা এই অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে, তো আপনি নিশ্চয়ই আপনার বাঁশি যারা এখানে অতিথি ঘুরতে আসে তাদের সামনেও বাজিয়ে শোনান?
2: হ্যাঁ ঠিক আছে, ওইটা বাজায় শোনাবো আমি।
0: আচ্ছা, একটা জিনিস জানতে চাই আপনার কাছ থেকে যে আপনি দীর্ঘ 20 বছর বলছেন, 20 বছর ধরে বাঁশি বাজাচ্ছেন, তো আপনার বাঁশির প্রতি ঝোঁকটা এলো কেন? এত কিছু থাকতে আপনি বাঁশিটা কেন হঠাৎ করে, আপনার বাঁশিটা কেন পছন্দ হলো?
2: সেটা আমি চেষ্টা করলাম তার জন্যে তো। হ্যাঁ, চেষ্টা না করলে তো বাঁশি বাজবে না। হ্যাঁ হ্যাঁ, বাঁশি বাজাতে লাগে, বাটুল মারতে গেলে সব ট্রেনিং লাগে।
0: তো আপনি যে বাঁশি বাজাচ্ছেন দীর্ঘ দিন থেকে, তা আপনাকে কে শেখালো?
2: আমি নিজে শিখছি, উপরওয়ালা আছে, সরস্বতী মাতা আছে।
0: তার মানে নিজের চেষ্টাতেই আপনি বাঁশিটাকে রপ্ত করেছেন এবং রপ্ত করে দীর্ঘ বছর থেকে আপনি বাঁশি বাজাচ্ছেন, তো এখানে বাঁশি বাজিয়ে নিশ্চয়ই আপনি আপনার যে একটা আমি যেটাকে শখই বলতে পারি সেই শখটা আপনার পূরণ হয়।
2: আমাকে দিছে সরস্বতী মা, দিছে বাঁশি বাজাইতে, গান টান করতে ওই সরস্বতী মা দিছে।
0: বেশ, আপনার কাছ থেকে আমরা একটু এবার বাঁশির যে জাদু সেটা একটু শুনে নিতে চাই।

0: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
1: ঠিক আছে,
0: বিচাভাঙা গ্রামে আমরা এখন পেয়ে গেছি একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের, তাদের কাছ থেকে আমরা জেনে নেব তাদের হাতের কাজ, অর্থাৎ তারা যে প্রোডাক্ট এখানে তৈরি করছেন সেটা ঠিক কী এবং তাদের এই গ্রুপের নামটা ঠিক কী। নমস্কার, আপনার নামটা বলবেন।
2: আমার নাম হচ্ছে মালতি গোরা।
0: আমার সঙ্গে আরেকজন সদস্য ঠিক রয়েছে আমার একদম কাছে, তার নামটাও আমরা শুনে নেব।
3: আমার নাম সুশীলা পাইক।
0: আচ্ছা, আপনারা একটু বলুন আপনাদের যে স্বনির্ভর গোষ্ঠী, এই গোষ্ঠীর নামটা ঠিক কী?
2: আমাদের হচ্ছে ময়ূরী স্বনির্ভর গোষ্ঠী।
0: ময়ূরী স্বনির্ভর গোষ্ঠী, ঠিক কত সালে আপনাদের এই স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়?
2: 2005 সালে।
0: 2005-এ আপনারা এই গোষ্ঠী তৈরি করেন। এই গোষ্ঠীরতে এখন সদস্যের সংখ্যা ঠিক কত?
2: মোটামুটি দুটো গ্রুপ আছে, 30 জন হবে।
0: দুটো গ্রুপ, অর্থাৎ এক একটা গ্রুপে 15 জন করে। তো আপনারা আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের যে আপনার যে হাতের কাজটা তৈরি করেন সেটা সম্বন্ধে যদি আপনি একটু আমাদের জানান।
2: আমরা জুটের কাজ করি, জুট তা কিনে আনা হয়, জুট তারপরে বেনুনি করা হয়। তো বেনুনি করে তারপরে আবার সেলাই আসে, ওইখানে অল্প রং দেওয়া হয়, তারপরে সেলাই করা হয়। মোটামুটি পার্স বানানো হয়, মোবাইল ব্যাগ, তারপর হাতি, ময়ূর, এইসব নানা ধরনের জিনিস, প্রজাপতি, কচ্ছপ, ব্যাঙ, এইসব ইত্যাদি তৈরি করা।
0: আমি কথা বলছিলাম ময়ূরী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে। ওনারা বলছিলেন যে ওনারা পাটের তৈরি বিভিন্ন সামগ্রী তৈরি করে। আমার চোখের সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি মোবাইলের ছোট ছোট ব্যাগ ওনারা তৈরি করেছেন, সেই সঙ্গে দেখতে পাচ্ছি পার্স, অর্থাৎ পয়সা রাখার ব্যাগও তৈরি করেছে। এই যে ব্যাগগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো ঠিক কতদিন লাগে তৈরি করতে?
2: মোটামুটি এখন বলেন জুট কিনতে লাগে, জুট তারপরে বেনুনি করতে লাগে, বেনুনি করে আবার সেলাই করতে লাগে, ওইখানে একটু রং লাগাইতে লাগে, তারপর রং লাগাইয়ে তারপর সেলাই করে তারপর পার্স চেন দেওয়া হয়, পার্স বানাইলে তারপর মোটামুটি 1 ঘন্টা সময় লেগে যায়, মানে সব রেডি করার জন্য।
0: তার মানে একটা ব্যাগ তৈরি করতে 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে। ঠিক কতগুলো আপনারা তৈরি করেন যদি আমি একটু মাসের হিসাবে জিজ্ঞেস করি?
2: মাসে 100-200টা বানানোর উপরে ওইটা।
0: আচ্ছা, 100-200 প্রায় কোয়ান্টিটি আপনারা তৈরি করেন। তো এই যে আপনারা ব্যাগগুলো তৈরি করছেন, আমি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কালারের ব্যাগ আপনারা তৈরি করেছেন, তো এগুলো আপনারা বিক্রি করেন কোথায়?
3: আমরা তো বিক্রি করি এই যে টিকিট কাউন্টার আছে ওইখানে, আমরা তো এইখানে ওইখানে বসে বসে বিক্রি করি না, সব একেবারে মাসের শেষে রেডি করে মাল ওইখানে টিকিট কাউন্টারে পাঠাই দিই, ওইখান থেকে টিকিটের সঙ্গে ওইটা সেল করে আর মাসে আমাদের হিসাব দিয়ে দেয়।
0: অর্থাৎ বন দপ্তরের যে এখানে কাউন্টার রয়েছে, অর্থাৎ যারা পর্যটক, যারা এখানে ঘুরতে আসে, তারা যখন বিভিন্ন ওয়াচ টাওয়ারগুলোতে যায় তখন যে টিকিট কাটতে হয় সেই টিকিটের সঙ্গেই এই যে গিফট আপনাদের যে হাতের যে কাজ সেই কাজটা বিক্রি হয়, তাই তো?
2: ওইটা হ্যাঁ, ওর সঙ্গেই বিক্রি হয়।
0: তো এই যে আপনারা ব্যাগগুলো বানাচ্ছেন পাটের বিভিন্ন কাজগুলো, সুন্দর সুন্দর জিনিস তৈরি করছেন, আপনাদের যে প্রশিক্ষণ ট্রেনিং সেটা কোথায় হয়েছিল?
2: এটা আমাদের ওয়াইল্ডলাইফ সাউথ রেঞ্জে হয়েছিল।
0: তার মানে বন দপ্তর থেকেই আপনাদেরকে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছিল?
2: হ্যাঁ, বন দপ্তর থেকেই।
0: তো এই যে ব্যাগগুলো আপনারা তৈরি করছেন, যে পর্যটক, সেই পর্যটকের মাধ্যমে আপনাদের যে হাতের কাজ, সেই হাতের কাজ দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গাতে পৌঁছে যাচ্ছে এবং তার পরিবর্তে আপনাদের যে কিছু আর্থিক সংস্থান সেটা হচ্ছে। তো সেখানে আপনারা বলছিলেন যে প্রায় 30 জনের মতো মহিলা এর সঙ্গে যুক্ত আছেন। তো এখানে একটা জিনিস আপনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে এখানে আপনাদের এই ব্যাগ ছাড়া আর কি তৈরি হয়?
2: ব্যাগ ছাড়া মোবাইল ব্যাগ, তারপরে ময়ূর, হাতি, কচ্ছপ, আবার হচ্ছে ব্যাঙ, প্রজাপতি, আর অনেক ধরনের হয়, বড় ব্যাগ হয়, তারপর ছোট ব্যাগ, পাপোশ, এইসব তৈরি।
0: তার মানে বিভিন্ন ধরনের ব্যাগ, পাপোশ, এই সব কিছুই আপনারা তৈরি করছেন এবং আপনারা যে বিভিন্নভাবে ব্যস্ত থাকেন নিজেদের কর্মজীবনে, তার মাঝখানে সময় বের করেই বোধ হয় আপনারা এই কাজগুলো করেন।
2: হ্যাঁ,
0: আপনাদের ধন্যবাদ।
3: ধন্যবাদ।
0: আমরা এখন পৌঁছে গেছি বিচাভাঙা প্রাথমিক বিদ্যালয়ে। বিচাভাঙা গ্রামের একমাত্র স্কুল এবং আমার সামনে এই স্কুলের প্রধান শিক্ষক মহসিন আলী, উনি আমাদের সামনেই রয়েছেন। আমি তার কাছ থেকে শুনে নেব এই স্কুল সম্বন্ধে। নমস্কার।
4: নমস্কার।
0: আপনি একটু বলবেন যে এই স্কুলটা ঠিক কত বছরের পুরনো?

0: স্কুল তো মোটামুটি 50-60 বছর, 60 বছরে পুরনো।
1: আচ্ছা, তো এবার এই যে স্কুল বিচাভাঙা প্রাথমিক বিদ্যালয়, এখানে মূলত কোথাকার ছেলেমেয়েরা পড়ে?
0: এখানে মূলত এই আমাদের এই যে বস্তির আর কি, বিচাভাঙা গ্রামটার তো 3টা বস্তি, ফরেস্ট ভিলেজ, এটা এই বস্তিরই বাচ্চারা পড়াশোনা করে, 2-1 জন বাইরে বাচ্চা আসে।
1: এবার এখানে ছাত্রছাত্রীর সংখ্যা ঠিক কতটা?
0: 20 জনের মতো আছে আপাতত, ধরে নিন
1: 20 জনের মতো ছাত্রছাত্রী আছে। এবং কোন ক্লাস থেকে কোন ক্লাস ছাত্রছাত্রীর এখানে আছেন?
0: সেটা হচ্ছে প্রাক প্রাথমিক শিশু শ্রেণী থেকেই ক্লাস 4 অবধি আছে।
1: এই স্কুলে ছেলে মেয়েদের জন্য আপনাদের টিচারের সংখ্যা ঠিক কতটা?
0: এইখানে আমি হেড টিচার হিসেবে আছি, এছাড়া 2 জন অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম আছেন এখানে।
1: এই স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা কি রয়েছে?
0: হ্যাঁ, মিড ডে মিল হয় এখানে প্রতিদিনই।
1: বেশ, ধন্যবাদ আপনাকে।
0: আচ্ছা, নমস্কার।
1: আমরা এই গ্রামে পেয়ে গেছি একটি লোক সংস্কৃতি গ্রুপকে। তাদের কাছ থেকে এবার আমরা শুনে নেব তাদের পরিবেশিত স্থানীয় একটি গান।

0: আমরা কথা বলছি এই দলের একজন সদস্যের সঙ্গে। আপনার নাম?
1: নমস্কার, আমার নাম অঞ্জলি কোরা।
0: আপনার কাছ থেকে এবার আমি একটু শুনে নেব যে গানটা আপনারা পরিবেশন করলেন, এই গানটা ঠিক কখন গাওয়া হয়?
1: এই পূজার সময় বা আমাদের অনুষ্ঠান হয় আম পরব বলি।
0: আম পরব যখন অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানে আপনারা এই গানটা গান আর কি। তো আপনারা যে এখানে এই একটা দল তৈরি হয়েছে লোকসংস্কৃতির দল, তো আপনারা তো বিভিন্ন এই যে এই অঞ্চলে যারা পর্যটকরা ঘুরতে আসে তাদের সামনেও পরিবেশন করেন।
1: হ্যাঁ,
0: তো আপনাদের যে কালচার, যে আপনাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আপনাদের এই গানের মাধ্যমেই বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে বিভিন্ন পর্যটকের মাধ্যমে।
1: অনেকেই আসে আসে দেখে, অনেকেই পর্যটক আসে আমাদের রিসোর্ট, সামনে সামনে রিসোর্ট আছে, এখানে ঘুরতে আসে বা জঙ্গলে ঘুরে ওরা দেখে মাঝে মাঝে।
0: বেশ, আপনাদের অসংখ্য ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, আমার গ্রাম আমার দেশ অনুষ্ঠানে

0: বিছাভাঙা গ্রামকে নিয়ে দ্বিতীয় পর্ব এখানেই শেষ হলো।
1: আমরা আবার ফিরে আসব আগামী পর্বে।
0: সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন আমার গ্রাম আমার দেশ দেশের কথা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী নিশীথ সাধু।

এতক্ষণ শুনলেন রজনীকান্তের গান শিল্পী নিশীথ সাধুর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ এবং নিউজ অন ইআইআর অ্যাপে। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিইআরটি।

0: আমরা আছি লাইভ ফোনিং অনুষ্ঠান কিছু কথায় কিছু গানেতে। ইতিমধ্যে কিন্তু আরেকজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ বলুন, আপনার নাম, কোথা থেকে বলছেন?
1: দিদি ভাই আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল। দিদি ভাই
0: হ্যাঁ, আজকের অনুষ্ঠান শুনছেন?
1: হ্যাঁ দিদি ভাই এই আরম্ভ হলো তো একটু আগে, আর এখন কি আগে আগে আরম্ভ হচ্ছে দিদি ভাই?
0: না, আমাদের ঠিক 11টায় আরম্ভ হয়েছে আজকের অনুষ্ঠান।
1: হ্যাঁ 11টায় আরম্ভ হয়। আমি তো একটু খুব আমি যখন খুললাম তখন তার আগে থেকে গান বাজছিল। হ্যাঁ তো দিদি ভাই, হ্যাঁ দিদি ভাই বিষয় কি আজকে?
0: হ্যাঁ, আমাদের আজকের বিষয়টা হচ্ছে, আমরা আজকে কথা বলছি অনলাইনে কেনাকাটা নাকি সরাসরি দোকান থেকে কেনাকাটা, সেই ক্ষেত্রে অর্থনীতি, সামাজিক সংযোগ এবং স্বাচ্ছন্দ্য কোনটা বেশি প্রাধান্য দেয় বা কী কী সুবিধা অসুবিধা আছে সেই বিষয়ে আপনার কি কিছু মতামত আছে এই বিষয়ে?
1: হ্যাঁ দিদি ভাই দেখুন, আমি অনলাইনে কিনতে আমার আমার খুব একটা ভাল লাগে না, কারণ দোকানে গিয়ে আপনার দেখে শুনে নেওয়া, দাম দর করে নেওয়া। এবারে অনলাইনে জিনিস হয়তো কোনো সময় আমার বাড়ির পাশেই একজন অনলাইনে নিয়েছিলেন একটা আয়না, তা সেখানে কাগজ ভরে পাঠিয়েছিল, ওইটা দেখে আমার কিন্তু মানে জীবনের একটা অভিজ্ঞতা হয়েছে যে
0: হুম,
1: অনলাইনে সময় ফেকও আসতে পারে দিদি ভাই।
0: একদমই।
1: তো সেই জায়গায় আমি কিন্তু কোনো সময় অনলাইন থেকে কোনো জিনিস কিনি না, আমি যা কিনি দোকানে গিয়ে দেখে শুনে মানে তাতে ও পাল্টে যদি হয়তো এসে হলো না কি হলো তাহলে আমি ওটা গিয়ে আবার পাল্টে নিতে পারবো এবং
0: একদমই
1: দাম দরও করতে পারবো। তো সেইভাবে জিনিসগুলো নিলে ভালো আর কি। আর আগেকার দিনে তো
0: এবং
1: আমাদের
0: যেটা
1: ওরকম
0: আমাদের যে
1: অসুবিধা,
0: শহর বা জেলার যেই দোকানদাররা থাকেন তাদেরও কিন্তু ব্যবসাটা চলতে থাকে আমরা যদি সরাসরি গিয়ে কেনাকাটা করি, কি তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য, সঙ্গে থাকুন। আমরা কথা বলছিলাম আজকে কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে অনলাইনে কেনাকাটা নাকি সরাসরি দোকান থেকে কেনাকাটা। দেখুন, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু দু রকমের দিক আছে, ভালো মন্দ, মানে সুবিধে অসুবিধে সব দিকই আছে। আরেকজন কলার বন্ধু রয়েছেন, কথা বলে নিই, তারপর আমি কথায় ফিরব। নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: হ্যাঁ নমস্কার দিদি, শুনতে পাচ্ছেন?

0: পাচ্ছেন?
1: হ্যাঁ, শুনতে পাচ্ছি, নমস্কার।
0: হ্যাঁ, আমি প্রথমেই ছিলাম, আপনি শুনতে পেলে
1: আচ্ছা,
0: বলে
1: আপনার
0: দিলেন।
1: নামটা বলুন এবং কোথা থেকে বলছেন?
0: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
1: আচ্ছা, বলুন, আজকের বিষয়টা শুনেছেন?
0: বলুন একবার শুনি, তখন তোকে তো শুনতে
1: হ্যাঁ,
0: পাচ্ছি
1: আপনি
0: না।
1: রেডিও শুনছেন না?
0: রেডিও শুনছি কিন্তু অ্যাপ চলছে না তো।
1: আচ্ছা, আমরা আজকের যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে অনলাইনে কেনাকাটা নাকি সরাসরি দোকান থেকে কেনাকাটা, অর্থনীতি, সামাজিক সংযোগ এবং আমাদের স্বাচ্ছন্দ্য। তো আমরা তো এখন
0: না
1: স্বাচ্ছন্দ্যের
0: না,
1: দিকে ঝুঁকছি অনেক সময়, তাই জন্য অনলাইন কেনাকাটা করি। আপনার কি মতামত এই বিষয়ে?
0: আমি দিদি অনলাইন কেনাকাটা করি না। আমি যেটা করি সেটা হচ্ছে দোকানে গিয়ে কেনাকাটা। কারণ ধরুন, যারা দোকানে বসেছেন, এই যে সামনেই আজকে মায়ের পুজো, তারাও তো 2 পয়সা রোজগারের জন্য, তারাও তাদের তাদেরও তো সংসার আছে দিদি। হ্যাঁ, কাজেই কাজের জন্যই আমাদেরকে ওই মানে দোকানে জিনিসই কিনতে হয়। আর দোকানে গিয়ে যেটা হয় লাভ, সেটা হচ্ছে আমার পছন্দের মতো জিনিসটা আমি বেছে নিতে পারি, এবং বেছে নিতে পারি এবং দরদামও কিছুটা করতে পারি। আর
1: একদমই।
0: অনলাইনে যখন একটা জিনিস আমি আনাবো, ধরুন আমি হয়তো 5 ফুট 11 ইঞ্চি লম্বা, আমার জামাটা কিন্তু পেট পর্যন্ত ঢাকাই পড়লো না,
1: হুম হুম
0: তাহলে সেই জিনিসটা আবার রিটার্ন দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা আছে? কিন্তু আমি যদি আমার পরিচিত দোকান থেকে কোনো জিনিস কিনি এবং সেই জিনিসের কোয়ালিটি যদি খারাপ হয়, যদি আমার সাইজ ছোট হয়, আমি
1: হুম হুম
0: দোকানদারকে গিয়ে বলতে পারবো, দাদা এই জিনিসটা কিন্তু, কাপড়টা কিন্তু ভালো নয় এবং এর সাইজটাও আমার মানে সাইজের সঙ্গে
1: একদমই
0: ইয়ে
1: একদমই।
0: হচ্ছে না।
1: অর্থাৎ আমাদের
0: হ্যাঁ, এটা
1: কমিউনিকেশনে অনেক বেশি সুবিধা হয় আমরা যদি সরাসরি কিনি, তাই তো?
0: হ্যাঁ হ্যাঁ আর অনলাইন কেনাকাটাতে এখন সবাই অভ্যস্ত, মানে টুথব্রাশ, মানে ওই ওই সব, মানে ভোর থেকে উঠে ওই রাত পর্যন্ত যে জিনিসগুলো, সেগুলো দেখছি সবই অনলাইন। কিন্তু অনলাইন যদি সবই হয় দিদি, তাহলে এই যে ধরুন যারা ব্যবসা করছে, হ্যাঁ, ওই আগে তো এসব ছিল না, আমরা তো পুজোর সময় গিয়েছি গরু গাড়ি করে গ্রাম থেকে বাজার করতে, এবং একবারে সমস্ত জামা কাপড় কিনে নিয়ে এসেছি। এখন নাহলে সহজলভ্য হয়েছে, কিন্তু কিন্তু ওদের কথাটাও তো ভাবতে হবে দিদি।
1: একদমই।
0: ধরুন ওরাও তো সেই 2 পয়সা রোজগারের জন্য ওই দোকানটা করেছে এবং তাদের সংসার প্রতিপালন হয় ওই
1: একদমই
0: দোকানের
1: তাই,
0: উপর নির্ভর
1: একদমই তাই।
0: করে।
1: আপনি
0: কাজেই অনলাইন
1: সঙ্গে
0: যেমন
1: থাকুন,
0: থাকবে।
1: একদম আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আমরা আজকে আলোচনা করছি অনলাইন কেনাকাটা নাকি সরাসরি দোকান থেকে কেনাকাটা, অর্থনীতি, সামাজিক সংযোগ এবং আমাদের স্বাচ্ছন্দ্য। একটা দোকানে আপনি যখন জিনিস কিনতে যাবেন, তখন কিন্তু দোকানি বা অন্যান্য যে খদ্দেররা থাকবেন তাদের সঙ্গে কিন্তু বার্তালাপ হয়, কি তাই তো? মানে আমাদের নিজেদের যে সামাজিক সংযোগ বা যাকে বলা হয় কমিউনিকেশন, সেই দক্ষতাও কিন্তু বাড়ে আমাদের সরাসরি গিয়ে কেনাকাটার ক্ষেত্রে, যেটা অনলাইনে সম্ভব নয়। অনলাইন ডেলিভারির ক্ষেত্রে কিন্তু আমরা যেটা মোবাইল থেকে করি, বুকিং করলাম এবং বাড়িতে এসে কেউ দিয়ে গেলেন, তবে এটা ঠিক অনেক মানুষের কর্মসংস্থানও কিন্তু এই অনলাইন ডেলিভারির ক্ষেত্রে তৈরি হয়েছে। আর আমরা কিন্তু ধীরে ধীরে আমরা তাদের ওপরে কিন্তু বেশি নির্ভরশীল হয়ে পড়ছি, নিজের কাজ নিজে করার ক্ষমতা কিন্তু আমরা ক্রমশ হারিয়ে ফেলছি, কি তাই তো? চলুন একটা গান শুনে নিই, তারপর থাকবো কথা এবং নেব আপনাদের ফোন। ফোন করতে ডায়াল করুন 9434076705। ফোন নম্বরটি আবার বলছি 9434076705। চলুন শুনে নিই একটি গান। এবারের গানটি শুনবেন আশা ভোস্টের কণ্ঠে।

0: আমরা রয়েছি কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে। ইতিমধ্যে কিন্তু অনেক শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন।
1: কথা বলছেন কি?
0: নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন বন্ধু, বলুন।
1: আমি সুবল সর্দার বলছি, বগরাহাট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
0: আরেকবার বলবেন।
1: আমি সুবল সর্দার বলছি, বগরাহাট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
0: আচ্ছা, বলুন, আজকের বিষয়টা শুনছেন?
1: আপনি তো, হ্যাঁ শুনেছি, অনলাইন আর অফলাইন। তো
0: হ্যাঁ,
1: আমি একটাই কথা বলবো, দূরকে করেছো আপন, আপনকে করেছো পর। আসলে আর আমরা যেটা অনলাইনে করেছি, এক কথায় বলা যায় দুয়ারে কেনাকাটা। তো আমি আজকের দিনে বলবো, বিজ্ঞানের যুগে এবং সময় দূরত্ব জন্য, বিজ্ঞানের জন্য অনলাইন দরকার, আবার আমি চাইবো দুটো অফলাইনও দরকার। কারণ বাজারে গিয়ে কেনাকাটা একটা সংযোগ, মুক্ত হাওয়া, মেলামেশা, এটা দরকার। আবার এট দা সেম টাইম আমরা তো বিজ্ঞানকে অস্বীকার করতে পারি না,
0: একদমই।
1: এখন বিজ্ঞান তো বিজ্ঞানই। এখন আমরা যখন সময়ের অভাব হচ্ছে, যখন দেখা যাচ্ছে যে বাড়িতে বসেই যদি কেনা চায়, বাড়িতে বসে কিন্তু অসুবিধা হয় না, অনেক খুব কমফর্টেবল। কারণ আমি শুনছিলাম একটু আগে যে কেমন ভাবে পছন্দ, আমরা তো অনেক নকশা থাকে, ডিজাইন থাকে, মাপ থাকে, যারা নকশা মাপ ডিজাইন গায়ের মাপ, আমি জামাকাপড়ের কথা বলছি। অতএব অনলাইনে কিন্তু অসুবিধা কিছু হয় না, যদি ইনকেস যদি অসুবিধা হয় চেঞ্জও করা যায়। আর
0: একদমই,
1: ডেলিভারি দাদা খুব সুন্দর ভাবে, ওদের প্রেজেন্টেশন খুব ভালো, আমার কাছে ভালো। আমি গ্রামে থাকি, তবু ওখানে সব চলে আসে, বিভিন্ন কোম্পানির যারা আছে, তো আমার ছেলে মেয়েরাও কেনাকাটা করে, আমার
0: বাহ,
1: খুব ভালো লাগে। আর পুজোর সময় বিশেষ করে বাজারে গিয়ে কেনা একটা বিরাট কষ্টকর, প্রচুর
0: হ্যাঁ,
1: লোক যা, এটা এটা খুব অস্বস্তিকর আমার কাছে। অথচ
0: একদমই,
1: আমি বলবো দুটোই দরকার, আজকের দিনে দুটোই সমান সমন্বয়ে চলুক,
0: হ্যাঁ,
1: যদি
0: সত্যি
1: কেনা
0: কথা বলতে
1: বলতে
0: আমরা
1: পারবো।
0: যদি সামঞ্জস্য রাখতে পারি দুই কেনাকাটার মধ্যে, তাহলে কিন্তু
1: একদম
0: আমাদেরও সুবিধা যেমন হয়, তেমনি ব্যবসায়ীদের সুবিধা হয়, তাই তো?
1: একদম একদম, দুটোই সমন্বয় সাধন করা দরকার, এবং দুটোই দরকার। আমরা তো বিজ্ঞানকে অস্বীকার করতে পারবো না।
0: একদম একদম,
1: হ্যালো, ভালো থাকবেন,
0: হ্যাঁ।
1: নমস্কার, শুভ সকাল।
0: আচ্ছা, আপনিও শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। অনেক অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। আপনারা ফোন করতে পারেন কিছু কথায় কিছু গানে লাইভ ফোনিং অনুষ্ঠানে 9434076705 এই নম্বরে। তো আমি যেটা বলছিলাম, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, যে অনলাইন কেনাকাটা নাকি আমরা সরাসরি দোকান থেকে কেনাকাটা করব। অনলাইনে কেনাকাটা করতে গিয়ে কিন্তু অনেক সময় দেখবেন আমরা অপ্রয়োজনীয় জিনিসও অনেক সময় কিনে ফেলি। মানে ধরুন, একটা জিনিস, আমি একটা ড্রেস কিনবো, সেই জন্য যখন আমি সার্চ করতে বসলাম, সেই সময় সার্চ বারে আমি ড্রেস সিলেক্ট করলাম, হয়তো একটা পছন্দ হলো, তারপর দেখবেন করতে করতে বা দেখতে দেখতে আরও একটি জিনিসও আমাদের পছন্দ হয়ে যায়, সেখানে হয়তো আমাদের বাজেট কখনো ফেল করে যায়। আবার কোনো, যখন আমরা ঘরের কোনো জিনিস কিনতে যাই, কিনতে বসি, তখন দেখবেন একটা কিনতে বসে আমরা কিন্তু আরও অসংখ্য জিনিস কিনে ফেলি, এবং তারপর সেটা আমাদের প্রয়োজনে লাগলো কি ঘরে পড়ে থাকলো, আমরা কিছুদিন পর কিন্তু ভুলে যাই। এই অপচয়টা, অর্থাৎ অর্থের, নিজস্ব অর্থের অপচয়টাও কিন্তু অনলাইন কেনাকাটার ক্ষেত্রে হতে পারে। যারা করেন না বা যারা সেই জায়গাটাতে সংযম রাখতে পারেন, তারা তো রাখতে পারেনি। যেমন আরেকজন কলার বন্ধু আমাদের বললেন যে সংযম মেনে যদি করা যায় বা দুটোর মধ্যে যদি সামঞ্জস্য রাখা যায়, তাহলে তো খুবই ভালো। কিন্তু এই দিকটাও কিন্তু আছে, অর্থাৎ অপ্রয়োজনীয় কেনাকাটাও কিন্তু হয়ে যায় মাঝে মাঝেই অনলাইনে। চলুন এবার শুনে নিই একটি গান, তারপর থাকবো কথায়। আপনারা ফোন করতে পারেন 9434076705 এই নম্বরে। এবারে গানটি শুনবেন মান্না দের কণ্ঠে এবং গৌরী প্রসন্ন মজুমদারের কথায়।

0: চেন কিছু কথায় কিছু গানে ইতিমধ্যে আরেকজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন?
1: দিনের হরি গানের ঠাকুর, তুমি আমি কি দেব তোমায় প্রেম, তুমি দয়াময়, আমি চাই বা না চাই অভাব কিছু নাই, ভালো আমায় আমার দোষের নাই সীমা, তবু করো ক্ষমা ও হে হরি। নমস্কার দিদি,
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম।
0: হ্যাঁ, আপনি আজকের বিষয়টা শুনছেন?
1: হ্যাঁ, বিষয়টা আপনি একটু বলে দিলে ভালো হয়।
0: আপনি রেডিও শুনছেন না?
1: না, আমি শুনবো কি করে, এই মাত্র দোকানে এলাম আর কি, মানে আমি
0: হ্যাঁ, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি আজকে অনলাইনে কেনাকাটা এবং তার সঙ্গে সঙ্গে যে আমাদের দোকানে গিয়ে কেনাকাটা, সেই বিষয়ে আমাদের সুবিধা অসুবিধা সেই নিয়েই কথা বলছিলাম।
1: আমি বলে দিচ্ছি আপনাকে, অনলাইনে কেনাকাটা তো
0: আপনি শুনতে থাকুন আলোচনা। আপনারা যারা শুনছেন তারা ফোন করবেন 9434076705 এই নম্বরে। আপনারা যারা আজকে রেডিও শুনছেন, যারা এই আলোচনায় আছেন, তারা ফোন করতে পারেন। যারা কথা বলতে চান ফোন করে কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে, লাইভ ফোনিংয়ে 9434076705 এই নম্বরে। আমরা আজকে আলোচনা করছিলাম, যেটা আমি আবারও বললাম, যে অনলাইনে কেনাকাটা নাকি সরাসরি দোকান থেকে কেনাকাটা, সেখানে অর্থনীতি, সামাজিক সংযোগ এবং স্বাচ্ছন্দ্য কতটা কি জড়িয়ে আছে সেই বিষয়েই কথা বলছিলাম। তো আমি যেটা একটা বিষয় আলোচনা করতে চাই বা জানাতে চাই, সেটা হচ্ছে নানা নানাভাবেই তো আমরা আলোচনা করলাম বা কলার বন্ধুরা ফোন করলেন, আরেকজন ফোনে আছেন। নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: হ্যাঁ নমস্কার,
0: হ্যাঁ, নামটা?
2: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ বলুন, আজকের বিষয়টা শুনেছেন?
2: হ্যাঁ শুনেছি।
0: হ্যাঁ বলুন, এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে।
2: হ্যাঁ দেখুন, মতামত বলতে এখন তো প্রায় সব দেখছি অনলাইনে কেনাকাটা করছে, কিন্তু একদিকে যেমন ভালো একদিকে খারাপ আছে। কারণ আমি দোকানে যাই কিনতে, তখন দোকান আমি 5টা 5টা রকম দেখে কিনতে পারবো, আমার পছন্দ মতো। হ্যাঁ, কিন্তু অনলাইনে যেটা যে মালটা আসবে আমার পছন্দ করে সেই মালটা কিন্তু আসবে, কিন্তু তার মধ্যে হয়তো কোনটা খাটো হচ্ছে, কোনটা হয়তো একটু বড় হচ্ছে, এখান থেকে সাইজ আসছে দেখছি আমি।
0: হ্যাঁ
2: তো অনলাইন যেমন হয়েছে তেমনি একদিকে বেকারত্ব দূর হয়েছে অনেক, কারণ বেকার ছেলেগুলো কিন্তু এই অনলাইনের মাধ্যমে তারা জীবিকা অর্জন করছে।
0: একদমই একদমই।
2: তো একদিক থেকে আমি বলতে পারি এখন অনলাইনটাই কিন্তু ভালো,
0: হুম
2: কারণ এই বেকার সমস্যার জন্য অনলাইনটা খুবই জরুরি দরকার, আমি এটাই বলতে পারি।
0: একদমই। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। সত্যি প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ দুটো দিকই তো আছে, কারণ এই যে আমি প্রথমে

0: মানে মাঝে আমি বলেছিলাম যে এই অনলাইন কেনাকাটার ফলে বা কিছু মানুষের কিন্তু কর্মসংস্থান হয়েছে। এখন ফোনে আরেকজন রয়েছেন, কে রয়েছেন বন্ধু?
1: নমস্কার দিদি ভাই, আমি বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
0: হ্যাঁ বলুন।
1: দেখুন, এই অনলাইন আর অফলাইনে কেনাকাটা, কিন্তু অফলাইনে কেনাকাটাটাই বেশি পছন্দ করি। কারণ কারণ দেখুন, হয়তো আমি অনলাইনে একটা জিনিস অর্ডার করলাম, সেই মালটা আমার হয়তো কমফোর্টেবল হলো না, হয়তো আমি চেয়েছিলাম সাইজ 32 কোনো গেঞ্জি, হয়তো জামা বা শার্ট কিছু বলছি, হয়তো দেখা গেল যে সাইজটা চলে এলো হয়তো 34 কিংবা 36।
0: একদমই,
1: কিন্তু সেই সব সমস্যাগুলো কিন্তু অনলাইনে কিন্তু খুবই আমাদের সময় বেগ পেতে হয়।
0: হ্যাঁ, সেক্ষেত্রে যেটাকে পরিবর্তন করার মতনও অপশান থাকে, কিন্তু সেটা একটু কি বলবো, যারা ভীষণভাবে টেকনোলজির সঙ্গে যুক্ত তাদের পক্ষে কিন্তু অনেক বেশি সুবিধা, বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই অনলাইনের একটা সমস্যা হয়ে পড়ে, এবং অনেক সময় দেখা যায় নানান রকমের মেসেজ আসে, সেখানে তারা ক্লিক করেন এবং সেখানে কিন্তু জালিয়াতির শিকারও হন। দেখে নিয়ে আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: হ্যাঁ হ্যালো, নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে রয়েছেন?
2: হ্যাঁ, আমি বলছি বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দেখুন, সত্যি এই অফলাইন আর অনলাইনে কেনাকাটা, দেখুন অফলাইনে কেনাকাটাটাই আমি পছন্দ করি। অনলাইন অনলাইনে খুব একটা কেনাকাটা আমি করি না, কারণ কয়েকবার কেনাকাটা করেছিলাম, তাতে আমি মানে একটা জিনিসের অর্ডার করেছি আর আমাকে দেখালো একরকম, আর আমি যখন জিনিসটা হাতে পেলাম তখন দেখলাম অন্যরকম। যদিও অপশন আছে রিটার্নের, কিন্তু তবুও আমার মনে হয় দোকানে গিয়ে দেখে শুনে কেনাকাটা করাটাই আমার ভালো লাগে। ওখানে ধরুন কত ওরা জিনিস, আমি একটা বললে 10টা ওরা আমাকে জিনিস দেখায়,
0: এবং হাতে নিয়ে দেখার সুবিধাটা দোকানে থাকে, মানুষের সঙ্গে সংযোগের সুবিধাটা দোকানে থাকে, কি তাই তো?
2: হ্যাঁ একদমই, সেটা তো থাকে। তার সঙ্গে ধরুন আমার কোনো জিনিস একটা হয়তো দেখলাম বাড়ির থেকে দেখলাম সেই জিনিসটা বেশ সিংহটন হলো না, তখন কিন্তু আমি আবার গিয়ে সেটা পাল্টে আনতে পারি বা ছোট
0: একদমই
2: হলো।
0: একদমই একদমই তাই, সেই ছোট বড় চেঞ্জটা আমরা অনলাইনেও করতে পারি, অফলাইনে তো করতে পারি। আপনি শুনতে থাকুন দিদি, আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও, আমরা রয়েছি কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে, একটা গান তো শোনাতে হয়, কি তাই তো? চলুন একটা গান শুনে নিই, তারপর থাকবো আরও কথায়। এবারের গানটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং সুধীন দাশগুপ্তের কথায় এবং সুরে।

0: ইতিমধ্যে অনেক শ্রোতা বন্ধু আমাদের কিন্তু ফোন করছেন, আমরা আজকের অনুষ্ঠানের শেষ ফোনটি নিয়ে নিচ্ছি। নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: আমি রাঙাবানি থেকে বলছি, প্রফুল্ল সিংহ।
0: হ্যাঁ বলুন, আপনি আমাদের নিয়মিত কলার।
1: হ্যাঁ, নিয়মিত শুনছি। ঘটনাটা হচ্ছে, আজকে আকাশবাণী ইকো হচ্ছে, একটু শুনতে খুব একটু গন্ডগোল হচ্ছে।
0: আচ্ছা আচ্ছা,
1: ইকো,
0: আমরা
1: হ্যাঁ
0: অবশ্যই
1: সেটা
0: আমাদের টেকনিক্যাল

0: শুধু ঘরে বসে অর্ডার করে গেলাম সেটাও না।
1: একদমই, তাহলে মানুষের সঙ্গে মানুষের সংযোগটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে যদি আমরা সবসময় ঘরে বসেই কাজগুলো করি। ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য, সঙ্গে থাকুন। আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছি, অনেক কলার বন্ধু আজ আমাদের ফোন করেছেন আর ফোন করে অনেকে হয়তো পাচ্ছেন না, তো সকলকে ধন্যবাদ জানাই। একটা এই সমস্ত কথা তো হলো, আরেকটা গুরুত্বপূর্ণ দিক আমি শেষ মুহূর্তে একেবারে বলে দিতে চাই বা মনে হয় আমার বলা দরকার। একেবারে মানে যেখানে নির্দিষ্ট মানে আমরা যেখানে খাবার যখন আমরা খাবার অর্ডার করি বা একটা জিনিস যখন আমাদের আজই লাগবে, মিনিটস ডেলিভারি বলে যে অ্যাপগুলো আজকাল হয়েছে যেখানে প্রতিদিনের জিনিস আমরা পৌঁছে দেওয়ার জন্য অ্যাপ সংস্থার মানে ওপরে নির্ভরশীল হই, সেখানে অ্যাপ সংস্থার প্রতিনিধিরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে খুবই দ্রুত গতিতে নিজেদের বাইক ছোটান শহর এবং শহরতলির রাস্তায়। এতে যেমন তাদের জীবনের ঝুঁকি বাড়ে, তেমনি কিন্তু অন্যান্য চালকরা বা পথচারীরাও কিন্তু বিপদে পড়ে। এই জায়গাটাও আমাদের মাথায় রাখা দরকার, অর্থাৎ একটু অপেক্ষার প্রহর গোনা, এইটা আমাদের আবারও প্র্যাকটিস করতে হবে, আমাদের আবারও এটার অনুশীলন করতে হবে যে আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করব, সেই মানুষটাকেও আমরা বিপদে ফেলব না বা অন্য মানুষকে আমরা যেন বিপদে না ফেলি। এই মিনিটস ডেলিভারি মানে কিছু মিনিটের মধ্যে ডেলিভারির যে বিষয়টা, এটা খুব বিপজ্জনক হয়ে ধরা দিয়েছে। আজকের মতো সময় শেষ, আমার মনে হয় এটা নিয়ে আমরা ভাবতে পারবো। আজকে যারা অনুষ্ঠানগুলো শুনছেন তারা কিন্তু ভাবতে পারবেন পরবর্তী সময়ে, পরবর্তীতে আবার কখনো এই বিষয়ে আলোচনা করা যাবে, নিশ্চয়ই যাবে। তো আজকের মতো কিছু কথায় কিছু গানে এখানেই শেষ করছি, যারা ছিলেন সঙ্গে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আকাশবাণী শুরু করি, অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবার একটি বিজ্ঞাপন বিরতি।

0: এবারে শুনবেন বিদ্যার্থীদের জন্য সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে বলবেন মাঝাবাড়ি জুনিয়র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল। তার সঙ্গে শিক্ষার্থী হিসেবে থাকবেন নুসরাত, ছবি, রাকিবুল এবং রূপসা।
1: সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলা বই থেকে কাজী নজরুলের গান এই প্রবন্ধটি পড়ব। আমার সঙ্গে আছে মাঝাবাড়ি জুনিয়র হাইস্কুলের চারজন ছাত্রছাত্রী, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। নুসরাত জাহান পারভীন, রূপসানা পারভীন, ছবি খাতুন ও রাকিবুল জামাল। আমরা তাহলে আজ আমাদের পাঠ্য শুরু করি। কাজী নজরুলের গান এই কথাটির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। লিখেছেন রামকুমার চট্টোপাধ্যায়। আমরা রামকুমার চট্টোপাধ্যায় সম্পর্কে কম বেশি জানি। 1921 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বাংলা সঙ্গীত জগতের প্রবাদ পুরুষ। সঙ্গীতই ছিল তার ধ্যান জ্ঞান। দেশ বিদেশে বিপুল খ্যাতিসম্পন্ন এই শিল্পীর সঙ্গীত সাধনার পীঠস্থান ছিল কলকাতা শহর। হারিয়ে যাওয়া বাংলা পুরাতনী গানকে তিনি নতুন প্রাণ দিয়েছেন। পাঠ্যাংশটি তার পুরাতনী নামক আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেখানে তিনি পুরনো কলকাতা, তখনকার বাঙালি জীবন, নানান বিখ্যাত মানুষজনের স্মৃতিচারণ করেছেন। আমরা এখন পড়ব কাজী নজরুলের গান মূল পাঠ্যাংশটি। আমি রূপসানাকে বলবো পাঠ্যাংশটি তুমি পাঠ করো।
2: কাজী নজরুলের গান রামকুমার চট্টোপাধ্যায়। একদিন ঘটেছিল একটি ঘটনা। যাচ্ছি স্কুলে, যত এগোচ্ছি দেখছি হেদো পার্কের কাছে বেশ ভিড়। কি ব্যাপার বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম একে ওকে। সবাই দেখলাম হেদোর কাছেই ভিড় জমাচ্ছে। কেউ একজন বললেন, জানো না খোকা, আজ নেতাজি এখানে বক্তৃ

0: ইত্যাদিতে আসবেন। জায়গাটির নাম ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান। নেতাজি আসবেন শুনে দাঁড়িয়ে গেলাম, স্কুলের দিকে আর গেলাম না। একটু পরে আবার রোল উঠল কাজী নজরুল আসবেন। এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনোদিন ভাবিনি। উত্তেজনায় আমি তখন টকবক করছি, বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। গৌরবর্ণ, উন্নত, ললাট, অতীব সুপুরুষ সেই ব্যক্তি কি নেতাজি? কাকে জিজ্ঞাসা করব, কে উত্তর দেবে? কারণ তখন মঞ্চে আরও একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে। নেতাজি স্বয়ং তাকে দু হাত তুলে প্রণাম করলেন। শুনলাম ইনি কাজী নজরুল ইসলাম। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হতেই হবে, এই ছিল তখনকার কোনো স্বদেশি মিটিংয়ের রীতি। যাই হোক, একজন গাইলেন, আরেকজন বললেন। গায়ক যা গান গাইলেন তা শুনতে শুনতে দেখলাম সবাই একেবারে স্তব্ধ হয়ে গেল। বুঝলাম কাজীর গান কি জিনিস। মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে নজরুল গাইছেন। এ ছবি আমি পরেও দেখেছি। তবে জীবনের প্রথম দেখা যে কোনো ভালো জিনিসই মনের মধ্যে গেঁথে যায়, তাই আজও কাজীদার সেই গান চোখ বুঝলেই যেমন শুনতে পায়। গানের পরে বক্তা কি বক্তৃতা দিলেন তা আজ এত বছর পরে মনে নেই। তবে আমি দেখলাম অত ছোট বয়সেই আমার রক্ত যেন টকবক করে ফুটতে আরম্ভ করেছে। আমার মধ্যে কি যে হলো কে জানে। দেখলাম আমি ছুটছি, রাস্তা দিয়ে ছুটতে ছুটতে বাড়িতে চলে এলাম। উত্তেজনাকে কমানোর জন্য টেনে নিলাম আমার প্রিয় সঙ্গী তবলাকে, ডুবে গেলাম তবলার বলে।
1: আমরা রূপসানার পাঠ শুনলাম, কাজী নজরুলের গান এই প্রবন্ধের উপরে রূপসানা পাঠ করে শোনালো। যে একদিন ঘটেছিল একটা ঘটনা, স্কুলে যাচ্ছেন লেখক, তিনি যত এগিয়ে যাচ্ছেন কলকাতার হেদো পার্কের কাছে ভিড় দেখতে পেলেন। তারপরে জিজ্ঞাসা করলেন একে ওকে, সবাই হেদো পার্কের পাশে ভিড় জমাচ্ছে কেন? এই উৎসাহ নিয়ে যখন এগিয়ে গেলেন, একজন আবার বললেন, তুমি জানো না নেতাজি আসবেন আজ বক্তৃতা দিতে? জায়গাটির নাম ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান। কোথায় ছিল জায়গাটা?
0: বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান।
1: সরকার বাগান। নেতাজি আসবেন শুনে দাঁড়িয়ে গেলেন লেখক, স্কুলের দিকে আর গেলেন না। এরপরে কি হলো? উত্তেজনায় তখন তিনি টকবক করে ফুটছেন। বেশ অনেকক্ষণ পরে তিনি দেখতে পেলেন দেবদূতের মতো মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন একজন। তোমরা বলতে পারবে কে তিনি?
0: নেতাজি।
1: নেতাজি সুভাষচন্দ্র বোস। আমরা জানি তিনি ছিলেন উন্নত, ললাট, গৌরবর্ণ, বেশ অতীব সুপুরুষ সেই ব্যক্তি নেতাজি। তিনি প্রথম বুঝতে পারেননি আমাদের লেখক, পরে বুঝলেন যখন, আরও দেখলেন যে আর কি জিজ্ঞাসা করব। তার চেহারা, তার শৌর্যকান্তি, যে রূপ, সব কিছু দেখে তিনি পরিষ্কার হয়ে গেলেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা অবশ্যই জানি সেই সময় পরাধীনতার নাগপাশে জর্জরিত আমাদের দেশ ভারতবর্ষ, বাংলা থেকে শুরু করে প্রতিটি রাজ্যে যে স্বাধীনতা সংগ্রামীরা বিভিন্ন জায়গায় যেভাবে আন্দোলন শুরু করেছেন, তার অঙ্গ হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনিও বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, সবাইকে উৎসাহ দিচ্ছেন ভারত মাতৃকাকে উদ্ধারের জন্য, তার স্বাধীনতা আনার জন্য। তিনি সব জায়গায় নিজে স্বয়ং উপস্থিত থেকে সবাইকে উৎসাহ দিয়ে চলেছেন। এরপরে ঘটনা কি আমরা জানি, যে সেখানে আরেকজন বিখ্যাত মানুষ, আমরা তাকে চিনি সবাই, কাজী নজরুল ইসলাম, তিনি সেখানে উপস্থিত হয়েছেন। তাকে দুহাত তুলে প্রণাম করলেন নেতাজি। কে কাকে প্রণাম করলেন?
0: নেতাজি কাজী নজরুল ইসলামকে
1: প্রণাম করলেন। তিনি শুনলেন যে নজরুল ইসলাম আজ এখানে বক্তৃতার আগে গান গাইবেন। তখনকার দিনে তোমরা নিশ্চয়ই জানো, স্বদেশী যুগে বা স্বদেশী মিটিংয়ের সময় যে কোনো সভায় যেখানে নেতাজি বক্তৃতা দিতেন, ঠিক তার আগে কাজী নজরুল ইসলামের গান ছাড়া সেই বক্তৃতা অসম্পূর্ণ থাকত। তাই এখানেও ঠিক তাই, নজরুলের গান হবে, তারপরে নেতাজির বক্তৃতা। যাই হোক, একজন গাইলেন, আরেকজন বললেন। গায়ক যা গান গাইলেন তা শুনতে শুনতে আমাদের লেখক দেখলেন যে সভা একেবারে স্তব্ধ হয়ে গেল। তিনি বুঝলেন যে কাজীর গান কি জিনিস। এখানে কাজী বলতে কাকে বোঝানো হয়েছে?
0: কাজী নজরুল ইসলাম।
1: কাজী নজরুল ইসলামকে বোঝানো হয়েছে।

0: বিদ্রোহী কবি বলা হয়, কারণ নজরুলের প্রতিটি লেখার মধ্যে ছিল বিদ্রোহের সুর। সেই সময় নজরুল ইসলাম তিনি কারাবাস বরণ করেছেন এই স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হয়ে। ব্রিটিশ সরকার তার অনেকগুলো কাব্য বন্ধ করে দিয়েছিলেন, অগ্নিবীণা, বিষের বাঁশি, দোলনচাঁপা, বুলবুল, সর্বহারা, জুলফিকার প্রভৃতি কাব্য তিনি লিখেছেন। স্বদেশী গান রচনা করেছেন, প্রচুর সঙ্গীত তিনি নিজের কণ্ঠে গেয়েছেন, সুর দিয়েছেন। আমরা এখানে দেখব আমাদের পাঠ্যাংশে এক মুখ ভর্তি পান তিনি চিবাচ্ছেন, পান চিবাতে চিবাতে গলায় হারমোনিয়াম বেঁধে সেই হারমোনিয়াম বাজাতে বাজাতে নজরুল গান গাইছেন। এই ছবি আমাদের লেখক বলছেন যে পরেও তিনি দেখেছেন, তবে জীবনের প্রথম দেখা যে কোনো ভালো জিনিস মনের মধ্যে গেঁথে যায়, তাই আজও কাজীর সেই গান চোখ বুঝলেই তিনি শুনতে পান। গানের পরে বক্তা কি বক্তৃতা দিলেন তা আজ আমাদের লেখকের বিশেষ মনে নেই, তবে তিনি দেখেছিলেন যে খুব ছোট বয়সে তার যে উদ্দীপ্ত একটা প্রাণোচ্ছল আবেগ, রক্তের মধ্যে একটা ছটফটানি ভাব, যেখানে এখানে আমাদের পাঠ্যাংশে বর্ণিত হয়েছে যে আমার রক্ত যেন টকবক করে ফুটতে আরম্ভ করেছে। আমরা জানি কিশোর বয়স কোনো বাধা মানে না, কিশোর বয়সের তারুণ্যের যে তেজ, তেজোদ্দীপ্ত ভাব, এখানে আমাদের লেখকের মধ্যেও তাই ছিল। আমরা দেখলাম যে তিনি সেদিন আর স্কুলে গেলেন না, কি করলেন, রাস্তা দিয়ে ছুটতে ছুটতে বাড়ি চলে গেলেন। লেখক বলছেন যে আমার যে কি হলো তিনি সেদিন বুঝতে পারছেন না, দেখলেন তিনি যে ছুটতে ছুটতে রাস্তা দিয়ে বাড়ি চলে গেলেন, উত্তেজনাকে কমানোর জন্য টেনে নিলেন তার প্রিয় সঙ্গী তবলাকে, ডুবে গেলেন তবলার বোলে। এই যে তবলার বোল, এখানে শব্দটা আছে, তোমরা কি জানো তবলার বোল বলতে কি বোঝায়?
1: তবলার শব্দ,
0: তবলার শব্দ বা তবলার আওয়াজ। আমরা জানি তবলা সঙ্গীতের একটা মাধ্যম, যন্ত্রানুষঙ্গ বলতে পারি, একটা যন্ত্র। যে কোনো গান বাজনার জন্য তবলা খুবই প্রয়োজন। এছাড়া আমরা পাঠ্যাংশে পেলাম আরেকটা বাদ্যযন্ত্রের নাম, তার নাম কি?
2: হারমোনিয়াম।
0: হারমোনিয়াম। নুসরত কি বলতে পারবে আর দু একটা বাদ্যযন্ত্রের নাম?
2: সেতার, সন্তু, গিটার, ঢাক, ঢোল
0: ইত্যাদি। তো সেতার, সন্তুর, ঢাক, ঢোল, গিটার ও অনেকগুলো বলেছে, এগুলো সব বাদ্যযন্ত্র, এগুলো না হলে গান বাজনা সম্পূর্ণ হয় না। এছাড়া বাঁশি আমরা জানি, খোল, করতাল প্রভৃতি। তো নজরুল যখন স্বদেশী যুগে গান করছেন, বাদ্যযন্ত্র তার বিশেষ বলতে হারমোনিয়াম সবসময় গলায় ঝোলানো থাকতো। তো হারমোনিয়াম সুর করতে করতে নজরুল সাবলীল সহজভাবে কি সুন্দর গান গাইতেন। নজরুল ইসলাম তিনি ছোটবেলায় খুব কষ্টে বড় হয়েছেন, আমরা তার জীবনীতে দেখব। বর্ধমানের চুরুলিয়া জেলায় তার জন্ম। তোমরা কি জানো নজরুল ইসলামের জন্ম কত সালের কোন তারিখে, কেউ বলতে পারবে?
2: ২৪শে মে ১৮৯৯ সালে।
0: আচ্ছা, ঠিক বলেছো, ২৪শে মে ১৮৯৯ সালে নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন। কোন গ্রামে, কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
2: বর্ধমান জেলার চুরুলিয়ায়।
0: হ্যাঁ, বর্ধমান জেলার চুরুলিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়, আমরা শুনলাম। তিনি গান রচনা করেছেন, কবিতা রচনা করেছেন, আবার তার কাব্যের জন্য জেল খেটেছেন। অথচ নজরুলকে সবাই ভালোবাসতেন। আমরা জানি তিনি স্বদেশী যুগে যারা স্বাধীনতা বিপ্লবীরা ছিলেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য প্রচুর গান রচনা করেছেন। আমরা একটা বিখ্যাত গান জানি, তোমরা 15ই আগস্টে দেখবে গানটা বাজানো হয়, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কড্রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, বিখ্যাত গান। এইরকম সঙ্গীতের মধ্যে নজরুল থাকতে ভালোবাসতেন। আমরা এখানে যে মনীষী দুজনের নাম জানতে পারলাম পাঠ্যাংশে, আমি ছবিকে জিজ্ঞাসা করব, তুমি কি বলতে পারবে সেই দুজন মনীষী কে কে?
2: নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম।
0: নেতাজি সুভাষচন্দ্র বসু ও কাজী নজরুল ইসলাম। আমরা প্রথমে কাজী নজরুল ইসলামের পরিচয় জানার চেষ্টা করব। রূপসানা একটু আগে বলেছে, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে 25শে মে ১৮৯৯ খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন কাজী ফকির আহমেদ ও মাতা ছিলেন জাহেদা খাতুন। শৈশবে পিতৃবিয়োগ ঘটায়, অত্যন্ত দারিদ্রতার সঙ্গে কঠোর সংগ্রাম করে তাকে বড় হতে হয়েছে। তাকে দুঃখু মিয়া বলা হতো। তার প্রথম প্রকাশিত কবিতা মুক্তি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য ছায়ানট, অগ্নিবীণা, বিষের বাঁশি, ফণী মনসা, সর্বহারা প্রভৃতি। একাধারে তিনি ছিলেন গীতিকার, সুরকার ও গায়ক। সকলের কাছে তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। তার বিদ্রোহ

0: মানব বিদ্বেষ, অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে। নজরুল ছিলেন দেশ কালাতীত, মানব প্রেমে আবদ্ধ এই বিখ্যাত কবি এবং গীতিকার, সুরকার এবং শিল্পী। আমাদের ছেড়ে চলে যান 29 আগস্ট 1976 খ্রিস্টাব্দে, বর্তমানে বাংলাদেশের ঢাকা শহরে তার মৃত্যু হয়। নজরুল ইসলাম সম্পর্কে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করলাম। আরেকজন মনীষী ছিলেন, যিনি হলেন আমরা শুনলাম নেতাজি সুভাষচন্দ্র বসু। কী নাম নেতাজি?
1: সুভাষচন্দ্র বসু।
0: সুভাষচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
1: উড়িষ্যার কটক।
0: উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। আমরা জানি তার পিতার নাম ছিল জানকীনাথ বসু, মায়ের নাম ছিল। ভারতের স্বাধীনতা আন্দোলনে যেভাবে অবদান রেখেছিলেন তা চিরকাল। 1905 সালে 20শে জুলাই লর্ড কার্জন কী করেছিলেন? বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন। এই সময় স্বাধীনতা সংগ্রামীরা সংগ্রামের অস্ত্র হিসাবে বয়কট নীতি গ্রহণ করেন। বিদেশি দ্রব্য বর্জন করে তারা ব্রিটিশ সরকারের উপর চাপ সৃষ্টি করতে চান। এছাড়া স্বদেশী শিল্পের বিকাশের জন্য বিদেশি দ্রব্য বর্জনের প্রয়োজন ছিল। বিদেশি পণ্যসম্ভার, বিশেষত সুতি বস্ত্র বর্জন এই আন্দোলনের মুখ্য বিষয় ছিল। পরে শিক্ষা প্রতিষ্ঠানেও বয়কট করা হয়। এই আন্দোলন স্বদেশী আন্দোলন নামে পরিচিত, আর এই যুগই ছিল স্বদেশী যুগ। এই সময় কবিতা, গান, নাট্যসাহিত্য, স্বদেশি ভাবধারার দ্বারা সবাই অনুপ্রাণিত হয়েছিল। তো আমরা আলোচ্য পাঠ্যাংশে স্বদেশী যুগ যদি টিকা আসে প্রশ্নপত্রে, আমরা কি লিখতে পারবো? তো
2: হ্যাঁ।
0: তো স্বদেশী যুগ, নেতাজি সুভাষচন্দ্র বসু, নজরুল, এই তিনটি বিষয়ের উপরে টিকা আসতে পারে। আমরা তাহলে এই পাঠ্যাংশ থেকে আজ অনেক কিছু শেখার চেষ্টা করলাম। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, তোমাদের সুস্থতা কামনা করি এবং তোমরা ভালো করে পড়াশুনো করো, বড় হও, মানুষের মতো মানুষ হও।
2: আপনাকে ধন্যবাদ স্যার।
3: এতক্ষণ শুনলেন বিদ্যার্থীদের জন্য সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে বললেন মাঝাবাড়ি জুনিয়র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল, সঙ্গে ছিলেন তার শিক্ষার্থীরা। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। এখন সময় হয়ে গেছে অনুষ্ঠান কথায় সুরের। আজকে প্রতিদিনই আপনারা অপেক্ষা করেন এই সময়টার জন্য, এই ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 12টা এবং আমাদের অনুষ্ঠান কথায় সুরের সময়। আজকে আমি মৌসুমি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে আধুনিক সময়ে বিজ্ঞান চেতনা ও কুসংস্কার। ছোটবেলা থেকেই সরকারি বাংলা মাধ্যম বিদ্যালয়ের প্রায় সবাই আমরা কিন্তু বিজ্ঞান ও কুসংস্কার বিষয়ে রচনা লিখেছি, কিন্তু আজও 2026 দাঁড়িয়ে এই বিষয়ে কথা বলা উচিত বা প্রয়োজন হবে আমি কিন্তু সত্যিই ভাবিনি। কিছুদিন আগেই আমি পেপার পড়ছিলাম, তখন দেখলাম পেপারে, আমি পড়লাম যে একজন সাপে কামড়ে রোগীকে ওঝার ভরসায় রেখে দেওয়া হয় এবং তারপর যথারীতি তার প্রাণটাই বিসর্জন যায়। সে জায়গাটা কিন্তু শহর থেকে খুব একটা দূরে নয়, শহরতলিরই একটা অংশ, কিন্তু কুসংস্কারের ছায়া সেখান থেকে সেখানে আজও বিরাজ করে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো আজ কথায় সুরে অনুষ্ঠানে। চলুন তার আগে শুনে নিই একটি গান। আজকের অনুষ্ঠানের প্রথম গানটি বাবা তারকনাথ ছায়াছবি থেকে, আশা ভোসলে এবং অন্যান্য সহশিল্পীদের কণ্ঠে।

এই গানটা শুনতে শুনতে কিন্তু আরেকটা কথা আমার মাথায় এলো। আমরা সবাই প্রায় মনসা মঙ্গল কাব্য সম্পর্কে জানি, বেহুলা লক্ষীন্দরের কাহিনী জানি, তো তখন সেই সময়টায় বা যে সময়ের কাহিনী বর্ণিত হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে সাপে কাটার পরও লক্ষীন্দরকে ভেলায় ভাসিয়ে দেওয়া হয় এবং সে ফিরে আসবে, তো সেটা নিয়ে মানে সেটার জন্য আর কি বেহুলা তপস্যা করতে থাকে। এই একটা একটা কাহিনী যেহেতু বর্ণনা করা হয়, তো এখনকার অবস্থাটা মানে সেই সময় আর এই সময় তো অনেকটা তফাত। বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, মানুষ চাঁদে যাচ্ছে, আমাদের দেশ থেকে মানে মহাকাশ গবেষণা সহ বিভিন্ন গবেষণায় কিন্তু উন্নত হয়েছে আমাদের দেশও। সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন দেখি এই ধরনের কাজগুলো এখনও হয়ে যাচ্ছে, সত্যি অবাক লাগে। আমাদের বিজ্ঞান চেতনাটা কিন্তু এখনও সব জায়গায় ঘরে ঘরে পৌঁছায়নি। হয়তো তারা তাদের আশেপাশের মানুষরা বা সেই গ্রামের মানুষরা কিংবা শহরেরও অনেক জায়গায় তারা হয়তো প্রথাগতভাবে পড়াশুনোয় শিক্ষিত, হয়তো বা তাদের কোনো নির্দিষ্ট ডিগ্রি আছে ঠিকই, কিন্তু তাদের অন্তরটা কিন্তু এখনও আলোকিত হয়নি। দেখবেন এখনও পর্যন্ত ঝাড়ফুঁক, তারপর যেটাকে বলা হয় খুব বাংলায় যে জল পোড়া তেল পোড়া, অর্থাৎ কোনো কিছু হলে, শরীর অসুস্থ হলে সে এই মানে এই ধরনের মানুষদের কাছে তারা যায়। বিভিন্ন জায়গায় এখনও এই ধরনের মানুষরা কাজ করেন, এটা তাদের পেশা, মানে এইভাবে মানুষের সঙ্গে কাজ করাটা তাদের পেশা। হয়তো একটা কিছু জল দিয়ে দিল বা কোনো ঠাকুরকে সামনে রেখে এই ধরনের ব্যবসাটা কিন্তু দিনের পর দিন ধরে চলে আসছে। হয়তো খুব সহজে কেউ কিছু বলতে পারে না বা প্রতিবাদ করতে পারে না নানান রকম কারণে, কিন্তু সত্যি ভাবুন তো যারা শুনছেন এখন, এরকম কি আপনাদের আশেপাশে কখনো হয়নি বা এখনও হয়ে চলছে না? থাকবো কথায়, তার আগে শুনে নেব আরেকটি গান। এবারের গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, অমল মুখোপাধ্যায়ের সুরে এবং লেখায়।

এবার এই গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, নীল আকাশের নিচে ছায়াছবি থেকে।

শুনছেন কথায় সুরে, আমরা আজ কথা বলছিলাম আধুনিক সময় বিজ্ঞান চেতনা ও কুসংস্কার এই বিষয়ে। আমরা অনেকটাই আলোচনা করেছি, তারপর একটা জিনিস মানে এই

দিন আগে একজন ছাত্রী এসেছিলেন। সে একদিন হঠাৎ বাজ পড়ায় ভয় পেয়েছিল। তারপর থেকে সে নানান বিষয়ে ভয় পায়। কেউ মারা গেলে তার মনে হয় তাকে, মানে সেই মানুষ, মৃত ব্যক্তি তাকে ধরতে আসবে, বা তার পেছনে সে কেউ দাঁড়িয়ে আছে, বা তার কেউ ক্ষতি করতে চায়। এটা শুনে আপনাদের বা আমাদের নিশ্চয়ই মনে হচ্ছে মেয়েটির কোনো মানসিক সমস্যা আছে। কিন্তু বাড়ির লোক ডাক্তার না দেখিয়ে প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে যান। ঝাড়ফুঁক চলে। পরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানতে পেরে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেন এবং বর্তমানে মেয়েটির চিকিৎসা চলছে। মেয়েটি পড়াশুনো জানে, মেয়েটি ক্লাস 9-এ পড়ে, কিন্তু সে কোনোভাবেই তার বাড়ির লোককে বোঝাতে পারেনি, বা তার অসুবিধার কথাটা বললেও বাড়ির লোক হয়তো বুঝতে চায়নি, কারণ বাড়ির লোকের কাছে সেই চেতনা বোধটা নেই যে এখন এই ভূতে ধরা বা এই সমস্ত বিষয় হয় না, বা ওঝার কাছে গেলে সেটা সুস্থও হওয়া যায় না। আমাদের সব সময় প্রয়োজন ডাক্তারের কাছে গিয়ে সাহায্য নেওয়া বা সাহায্য চাওয়া, তাই তো? তা আমার আমরা এই আশাটা থাকবে, যারা আজকের অনুষ্ঠান শুনছেন তাদের আশেপাশে পরবর্তী সময় যদি এই ধরনের ঘটনা ঘটে তারা সচেতন হবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। চলুন আরেকটি গান শুনে নিই। এবারের গানটি সিংহদুয়ার ছায়াছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে অজয় দাসের সুরে।

শুনছেন কথায় সুরে। এবারে আমরা কিন্তু আজ কথা বলছিলাম যে বিভিন্ন রকমের যে কুসংস্কার তাই নিয়ে। আরেকটি বিষয় ভীষণভাবে লক্ষিত হয় আজও, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের স্টোন পড়া, বিভিন্ন গ্রহের দোষ বলে বিভিন্ন আমাদের জীবনের বিভিন্ন অসুবিধাকে দাগিয়ে দেওয়া হয়, এবং সেখানেও সেক্ষেত্রেও প্রচুর টাকা খরচ করে মানুষরা বিভিন্ন রকমের স্টোন পড়েন।

অর্থাৎ জ্যোতিষচর্চা, এই সব কিছুই যে ভুল বা কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি এখানে বলছি না বা বলতে বসিও নি। অনেক ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের কাজ করতে গিয়ে সাধারণ মানুষ ভীষণ বিপদের সম্মুখীন হয়। সেটা প্রচুরভাবে টাকা খরচ থেকে শুরু করে ভুল স্টোন পড়া থেকে শুরু করে অনেক কিছুই হতে পারে। অনেক সময় সেই পুরুষ জ্যোতিষদের কাছে মহিলাদের নিগৃহীত হওয়ার ঘটনাও কিন্তু চোখে পড়ে, কিন্তু আমরা সচেতন হই না, আমরা আবারও সেই ভুলগুলোই করতে থাকি। এখন 2026-এ দাঁড়িয়ে আমাদের কিন্তু একটু সচেতন হওয়া ভীষণভাবে দরকার। সচেতন হওয়া মননে, এবং বিজ্ঞান যেইভাবে এগিয়ে গেছে সেই বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে নিজেদেরও কিন্তু অগ্রগতি প্রয়োজন। শুধুমাত্র এই পুঁথিগত শিক্ষা দিয়ে যে এই এটা সম্ভব সেটা কিন্তু নয়। আমার মনে হয় আমরা যদি চারিদিকে একটু চোখ কান খোলা রাখি, নিজেদের বিবেক বুদ্ধিটাকে কাজে লাগাই, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত সচেতন হওয়া যায়। এবং বিশেষ করে বাড়ির যারা ছোটরা আছেন, এটা কিন্তু যে গ্রামের মানুষ শহরের মানুষ এটা বলে নয়, গ্রাম শহর সব জায়গারই এক অবস্থা। যারা বিভিন্নভাবে পরামর্শদাতা হিসেবে কাজ করেন, অর্থাৎ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হতে পারে, মানে কাউন্সিলর বা আশা দিদিরা হতে পারেন, তারা কিন্তু অনেক সময় এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হন, বা তারা অতি দ্রুত কিন্তু এগুলো জানতে পারেন যে বাড়িগুলোতে কী কী ঘটছে। নতুন প্রজন্মের মধ্যেও যে আমাদের সচেতনতা গড়তে হবে সেটা তো অবশ্যই, নতুন প্রজন্মের মানুষরা যারা শিক্ষিত হচ্ছেন বাড়ি থেকে, তাদের থেকেও কিন্তু আমাদের শেখার প্রয়োজন আছে, কি তাই তো? চলুন শুনে নিই আরেকটি গান। এবারের গানটি চলতে চলতে ছায়াছবি থেকে, অভিজিতের কণ্ঠে এবং যতীন ললিতের সুরে।

শুনছেন কথায় সুরে এবারে আবহাওয়ার সংবাদ। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবরে জানা যাচ্ছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের এবং সিকিমের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঘোষণাটি শেষ হল। এবারের গানটি শুনবেন মনোহর শেট্টি, অর্পণা শুক্লা এবং অন্যান্য সহশিল্পীদের কণ্ঠে। হামকো ইক্স নামে নেমারা এই ছায়াছবি থেকে।

শুনছেন কথায় সুরে। এবারে শিলিগুড়ি শহরের যান চলাচলের খবর। যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শহরের প্রধান সড়কে যানজটের সম্ভাবনা রয়েছে। সকল পথ ব্যবহারকারীকে ধৈর্য ধারণ করে দায়িত্বশীলভাবে গাড়ি চালানো এবং ট্রাফিক নিয়ম মেনে চলার অনুরোধ জানানো যাচ্ছে। ধীরগতি যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড়। দার্জিলিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। জাতীয় সড়ক 10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় সড়ক মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। ধীরগতিতে গাড়ি চালান এবং সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। জাতীয় সড়ক 10 সালুকারা সড়কের এই অংশে নির্মাণ কাজ চলছে। গাড়ি গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি লিঙ্ক

নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রাখা হয়েছে। বেলাকোপা শিলিগুড়ি এবং আমবাড়ি শাওডাঙ্গির মধ্যে যাতায়াতের জন্য নবপাড়া মোড় বিকল্প পথ হিসেবে ব্যবহার করুন। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা: টিকিয়াপাড়া হাট জলপাই মোড় সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর গতির হতে পারে। একটিয়াশাল হাট আশিঘর দুপুর 1টা থেকে সন্ধে 7টা পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। বাগডোগরা হাট বাগডোগরা দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। খাপড়াইল বাজার খাপড়াইল দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীরগতি থাকার সম্ভাবনা রয়েছে। নতুন হাট উত্তরকন্যা দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত ধীরগতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। বলরাম হাট ক্যানেল রোড দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত যানবাহনের চাপ বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ ও নির্দেশনা: বাগডোগরা বিমানবন্দর ও ইঞ্জিপি স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। এনজিপি স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসিদেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপড়াইল রোড ব্যবহার করতে পারেন। সিকিম ও কালিম্পং থেকে এনজিপি স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করতে পারেন। শহরের দিকে পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরা দিক এবং পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহন দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসিদেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহন চম্পাশাড়ি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা সকলে ট্রাফিক আইন মেনে চলুন। দুচাকার যানবাহন চলাচল করার সময় বা চালাবার সময় অবশ্যই হেলমেট ব্যবহার করুন। চলুন আজকের অনুষ্ঠানের শেষ গানটি শুনে নি। হামকো তুমসে পেয়ার হে ছায়াছবি থেকে এই গানটি কুমার শানু, অলকা ইয়াগনিক, আনন্ত রাজ আনন্দ এবং অন্যান্য শিল্পীদের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন কথায় সুরে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মহিলা মজলিস, নারী মন, এবং আলোচনা থাকবে পেশা হিসেবে সাংবাদিকতা। আজকের আলোচক কিশোর সাহা এবং আলোচনায় থাকবেন অনুশ্রী রায়।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিশ। সকলে ভালো আছেন নিশ্চয়ই। আজকের মহিলা মজলিশের আসরে প্রথমেই শুনবেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।
1: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, নারীমন অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনার আমার সকলের প্রিয় নারীমন অনুষ্ঠান। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেকেই নানা সমস্যার কথা জানিয়ে আমাদের ফোন করেছে, অবশ্যই আমরা সময় মতন তার সমাধানের উপায় আপনাদের জানাবো। প্রতিদিনের মতো আজও আপনাদের আবার মনে করিয়ে দিই আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার। আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার হল 8373837996, 8373837996। এছাড়াও আরেকটি নাম্বার 9800881525। আবার বলি 9800881525। আমাদের চিঠি লেখার ঠিকানা হল নারীমন, প্রযত্নে জুলি ঘোষ, সুকান্তপল্লী, নেয়ার বলাকা মোড়, পোস্ট, শিলিগুড়ি বাজার, জেলা জলপাইগুড়ি। পিন নাম্বার 7340005। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের শোনাবো ডলি নামে একটি মেয়ের বাঁচতে চাওয়ার কাহিনী। হ্যাঁ, ঘটনাচক্রে সে বিক্রি হয়ে গেলেও সেই নরককুণ্ড থেকে ভাগ্যক্রমে পালিয়ে আসতে সমর্থ হয়। কিন্তু সব মেয়েরই সবথেকে ভরসার জায়গা হলো তার বাপের বাড়ি। ডলিও ভেবেছিল তাই। সে তার বাবা অরুণবাবুর কাছে ফিরে এসেছিল, কিন্তু সেই জায়গা ও সমাজে মানসম্মানের ভয়ে আর নিরাপদ রইল না। এবার তাহলে কি হবে ডলি? গ্রাম্য সহজ সরল মেয়েটি কি করবে? সে বাঁচতে চায়, কিন্তু কিভাবে তা সম্ভব? আসুন তা শুনে নেওয়া যাক।
2: বৌমা, ও বৌমা, বৌমা!
3: হ্যাঁ মা, যাই, কি হলো মা?
2: কি আর হবে, ওই দেখো তো আমার ওষুধের কৌটাটা আমি কোথায় যে রেখেছি খুঁজেই পাচ্ছি না।
3: কোথায় রেখেছো মনে নেই তোমার?
2: মনে থাকলে কি আর তোমাকে বলতাম? কালকে ওষুধটা খেলাম, তারপর যে কোথায় রাখলাম খুঁজেই পাচ্ছি না।
3: এই তো এখানেই আছে, এই নাও মা।
2: দাও দাও দাও, এই ওষুধের জোরেই তো বেঁচে আছি, না হলে হয়তো বিছানায় পড়ে থাকতে হতো।
3: জানো মা, ডলিটা বড্ড কষ্টে আছে। অরুণদা তো বলেই দিয়েছে মেয়েকে আর ঘরে রাখবে না।
2: কি বলছো তুমি? তা কি করে হয়? অরুণ বাবা হয়ে এ কথা বলতে পারলো কেমন করে? না না, এটা তো অনেক বড় অপরাধ। মেয়েটা ছোট্ট একটা ভুলে অনেক বেশি সাজা পেয়েছে। বৌমা দেখো তো, ওই রকম নোংরা জায়গা থেকেও মেয়েটা একার চেষ্টায় বেরিয়ে এসেছে নতুন করে জীবন শুরু করবে বলে। ও তো সাহায্যের দরকার।
3: সে তো আমি বুঝতে পারছি মা, কিন্তু এই গ্রামের লোকদের কে বোঝাবে বলো তো? সকলের মুখে মুখে নানান কথা শোনা যাচ্ছে, অরুণদাও আর কত সহ্য করবে বলো?
2: রাখো তো তোমার গ্রামের লোককে। আরে বাবা, মেয়েটার জীবনে যে অঘটনটা ঘটেছে, মেয়েটা কতই বা তার জন্য দায়ী। সে তো একটা চক্রান্তের শিকার হয়েছে। দেখো আজ জীবনে যা ঘটেছে তা অন্য কারো জীবনেও ঘটতে পারে, এই জন্য তো সকলের সহানুভূতি আর সহযোগিতা

0: হওয়ার প্রয়োজন?
1: কিন্তু মা, গ্রামের প্রায় সকলেই তো মেয়েটারই দোষ দিচ্ছে,
0: ওরা ভুল করছে। তা বলে অরুণ যে ওর বাবা, সে বাবা হয়ে কি করে তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে? না না, অরুণের সাথে আমার কথা বলতে হবে।
1: হ্যাঁ মা, ঠিক বলেছ, আর যত তাড়াতাড়ি হয় ততই ভালো হবে। কি জানি এসব কিছুতে মেয়েটার মনে কি প্রভাব পড়ছে।
0: ঠিক কথাই বলেছ বৌমা, আমরা আজই অরুণের সাথে কথা বলবো।
2: মা, তুমি এখনো ঠাকুমার সাথে গল্প করছো?
0: কেন রে, তোর আবার কি হলো?
2: এই দেখো না ঠাকুমা, তখন থেকে বলছি আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও, আর মা এখানে তোমার সাথে বসে বসে গল্প করছে।
1: চুপ কর তো তুই, তোর শুধু খাওয়া আর খাওয়া, তুই নিজে নিয়ে খেতে পারছিস না, খালি পাকা পাকা কথা তোর।
0: না না, ওকে বকছো কেন বৌমা, যাও যাও, ওকে কিছু খেতে দাও। এই যে এজুমা, এখানে বস, তোর মা খাবার দিচ্ছে।
2: ঠিক আছে, আমি হাত ধুয়ে আসছি।
3: এই যে অরুণদা, দাঁড়াও না, একসাথে যাই।
4: না রে তাপসী, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে।
3: আরে বাবা, 5 মিনিট দেরি হলে কি এমন ক্ষতি হবে শুনি? কি এত কাজ তোমার বাড়িতে?
4: বাড়িতে কি আর কাজের অভাব নাকি? সেই তো 7 সকালে কাজে বেরিয়ে যাই, ফিরতে সন্ধ্যা হয়ে যায়, কাজ না করলে উপায় আছে?
3: আচ্ছা অরুণদা, কি সব শুনছি, তোমার মেয়ে ডলি নাকি ফিরে এসেছে?
4: হ্যাঁ ঠিকই শুনেছো।
3: তবে আর যাই বলো, কাজটা তুমি ঠিক করছো না। আমাদের এই গ্রামের একটা সম্মান আছে, তোমার মেয়ে তুমি সহ্য করতে পারো, কিন্তু তোমাকেও তো গ্রামের সম্মানের কথা ভাবতে হবে নাকি?
4: তোমরা কি চাইছো বলো তো, কি চাইছো তোমরা? আরে বাবা, মেয়েটা প্রাণে বেঁচে ঘরে ফিরেছে, আমি তো ওর বাবা হয়ে ওকে ঘর থেকে বার করে দিতে পারি না, কিন্তু একবার ভাবো তো, আমি ঘর থেকে বার করে দিলে মেয়েটা যাবে কোথায়?
3: সেটা আমরা কি করে বলবো, তোমার মেয়েটা তো নষ্ট হয়ে গেছে, এবার পাড়াটাও নষ্ট করে ফেলবে, এটা কি করে হবে? তুমি মেনে নিতে চাইলেও আমরা কি আর চুপ করে থাকতে পারি বলো?
4: আরে বাবা, কে তোমাদেরকে চুপ থাকতে বলছে? সবাই তো যা খুশি তাই বলে বেড়াচ্ছে, তুমিও যাও না, তোমার যা আছে তাই বলো।
3: আরে বাবা, বলবে না কেন, তুমিও তো কাজটা ঠিক করলে না, বাড়িতে না উঠালে যেখান থেকে এসেছিল ওখানে ফিরে যেত।
4: আমি বাবা হয়ে এমন কিভাবে করতে পারি? যত যাই হোক না কেন, ও তো আমার মেয়ে, আমি বাবা হয়ে কি করে তাকে ফেলে দিতে পারি এই অবস্থায়?
3: ঠিক আছে, তুমি তোমার মেয়েকে নিয়ে থাকো, তোমাদের জন্য না আর এই পাড়াতেও থাকা যাবে না দেখছি, যত সব।
4: আরে দরজাটাও ভালো করে বন্ধ করিনি, কোথায় গেল তবে মেয়েটা? আরে আলোগুলোও জ্বালানো হয়নি, একদম অন্ধকার, কোথায় গেল মেয়েটা? ডলি, ও ডলি, ডলি, না কোথায় গেল? দেখি দেখি, আগে আলোগুলো ভালো করে জ্বেলে নি, অন্ধকারে তো কিছুই দেখা যায় না। আরে দেশলাইটা যে কোথায় রাখে মেয়েটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি, এই তো দেশলাই, এই তো। আরে ডলি, তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? কাঁদিস না তুই। আরে কান্না করলে কি আর হবে বল, কি আর হবে কাঁদলে?
2: বাবা বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার জন্য তোমাকে এত কথা শুনতে হয়, এত অপমান সহ্য করতে হয়, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি আমাকে দূরে সরিয়ে দিও না।
4: তুই পাগলি, এভাবে কেন বলছিস? আরে আমি যে তোর বাবা, চাইলেও কি আর আমি তোকে ফেলে দিতে পারি? না না না না রে, সন্তান যতই অপরাধ করুক, বাবা মায়ের কাছে সন্তানই হলো খুব মূল্যবান বিষয়, তাকে কখনো ফেলে দেওয়া যায় না। যত দোষ করলেও একজন বাবা তার সন্তানকে দূর করে দিতে পারে না। লোকেরা আমাকে অপমান করছে, কিন্তু করুক না, কিন্তু জানিস তোর কষ্ট হলে আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট।
2: কিন্তু বাবা, এত লোকের এত কথা তুমি সহ্য করবে কেমন করে? লোকে তোমাকে অপমান করলে যে আমার ভীষণ কষ্ট হয় বাবা, আমার ভীষণ কষ্ট হয়।
4: তাই আমি বলি কি মা, কিছুদিন না হয় তুই তোর পিসির বাড়ি তুফানগঞ্জে গিয়ে থাক, বুঝলি?
0: কেন তুমি আবার ভুল করতে চাইছো অরুণ? ও এখানেই থাকবে, এখান থেকেই নতুন করে বাঁচার লড়াই শুরু করবে।
4: মাসিমা আপনি?
0: হ্যাঁ আমি, বেশ কিছুদিন ধরে অনেক কথা শুনছি। আচ্ছা বলো তো অরুণ,

0: এই মেয়েটা তার ওই ছোট্ট ভুলের জন্য আর কত শাস্তি সহ্য করবে?
1: কথাটা ঠিকই বলেছেন, কিন্তু এই গ্রামের লোকদের আমরা মুখ বন্ধ করব কেমন করে?
0: রাখো তো তোমার গ্রামের লোক, যারা অপরাধ করে মেয়েটার চরম সর্বনাশ করলো, সে বুক উঁচু করে এই সভ্য সমাজের ভিড়ে ভালো করে জীবনযাপন করবে, আর এই মেয়েটা বিচার করবে এই গ্রামের লোকেরা? কেমন তোমার গ্রামের লোক এরা?
2: কিন্তু ঠাকুমা, এই গ্রাম শুদ্ধ লোকের বিপক্ষে দাঁড়াবো কিভাবে? এটা কি সম্ভব?
3: সবই সম্ভব, কিন্তু মুখে নয়, তোর জীবন দিয়ে তা প্রমাণ করতে হবে। একটা ভুলেই কি জীবনে সবকিছু শেষ হয়ে যায়? সুযোগ পেলে মেয়েরা প্রমাণ করতে পারে। কি পারবি তো তুই?
0: কেন পারবে না? এই দেখ, আমরাও কিন্তু তোর পাশে আছি।
2: অবশ্যই আমাকে পারতেই হবে ঠাকুমা। তোমরা দেখো, যতই কষ্ট হোক না কেন, আমি নিজেকে প্রমাণ করবই।
0: হ্যাঁ অরুণ, তোমাকেও ডলির পাশে অবশ্যই থাকতে হবে। জীবনে অনেক কষ্ট পেয়েছে মেয়েটা, তার উঠে দাঁড়ানোর জন্য আমাদের সকলেরই সহানুভূতি ওর জন্য যে বড় দরকার।
4: হ্যাঁ প্রিয় বন্ধুরা, অঘটন কার জীবনে কখন আসে কেউ জানে না, কিন্তু একটা অঘটনই কারো জীবনকে শেষ করে দিতে পারে না। জীবনে সেও উঠে দাঁড়াতে পারে, শুধু প্রয়োজন একটু সহানুভূতি। আজ সময় একদম শেষ। সমগ্র অনুষ্ঠানটি শুনলেন বিকাশ দর্শনের সৌজন্যে। আমি জুলি বিদায় নিই, নমস্কার।
5: এতক্ষণ আপনারা শুনলেন নারী মন। এখন রয়েছে আজকের পরবর্তী নির্ধারিত অনুষ্ঠান। আজ একটি বিশেষ বিষয় নিয়ে রয়েছে আমাদের আলোচনা। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হল সাংবাদিকতা। পেশা হিসেবে সাংবাদিকতায় সমাজ বা রাষ্ট্রের কল্যাণে অবদান রাখার সুযোগ রয়েছে অনেক, এবং হয়তোবা তা অন্যান্য অনেক পেশার থেকেই বেশি। একই সাথে কিন্তু তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আজ আসরে আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক কিশোর সাহা। কিশোরবাবু, আপনাকে আমাদের আসরে স্বাগত জানাই।
6: হ্যাঁ, ধন্যবাদ।
5: তো কিশোরবাবু, আমাদের আজকের আলোচনার বিষয় হলো পেশা হিসেবে সাংবাদিকতা। তো আপনি তো অনেকদিন ধরে এই পেশায় রয়েছেন, তাই সবার প্রথম প্রশ্ন আপনার কাছে যেটা রয়েছে সেটা হলো, পেশা হিসেবে সাংবাদিকতা আপনার কাছে কীরকম?
6: পেশা হিসেবে সাংবাদিকতা একটা দারুণ চ্যালেঞ্জিং ব্যাপার। বলতে গেলে যে অন্য পেশাগুলোতে যেমন একটা চ্যালেঞ্জ থাকে, এখানেও সেই রকমই চ্যালেঞ্জ আছে, কিন্তু এখানে খুব দ্রুত গতিতে একটা জনমানুষের পরিচিতি লাভের সম্ভাবনা থাকে। আপনি সে প্রিন্ট মিডিয়া হোক আর ডিজিটাল মিডিয়া হোক, আর যেহেতু অন্যান্য পেশাগুলোর মধ্যে কোনো পেশাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে পরিচিত নয়, সেই জন্য এই পেশার সাম্মানিকের থেকেও দায়িত্বটা অনেক বেশি।
5: মানে সমাজ এবং দেশ ও জাতির কাছে কিন্তু একটা বড় দায়িত্ব থেকে যায়। শুধুমাত্র এটা আর্থিক সংস্থানের একটা উপায় নয়।
6: না, এখনো মানুষের মধ্যে এই ধারণাটাই বহমান যে সাংবাদিকতা শুধু পেশা নয়। যেমন ডাক্তারি একটা পেশার সঙ্গে সঙ্গে ডাক্তারদের ভগবান বলা হয়, ইঞ্জিনিয়ারিং একটা পেশা বা একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একটা শুধুই পেশা, কিন্তু সাংবাদিকতাকে পেশার বাইরেও, পেশার থেকে বাইরেও ধরা হয় যে এদের সামাজিক দায়িত্ব অনেক বেশি। ঠিক বলেছেন।
5: তো অন্য পেশার থেকে সাংবাদিকতা তো কোথাও না কোথাও আলাদাই, যেটা বললাম। এখানে নিজের ভেতরের মূল্যবোধটাকে সবসময় কাজে লাগাতে হয়। তো আপনি একজন সাংবাদিক হিসেবে এই ধরনের অভিজ্ঞতাগুলোর সম্মুখীন তো হয়েছেন নিশ্চয়ই, যেখানে আপনার পেশার ঊর্ধ্বে গিয়ে আপনাকে কাজ করতে হয়েছে, সেরকম কিছু?
6: হ্যাঁ নিশ্চয়ই। এটা ধরুন আমি 1994 থেকে সাংবাদিকতা করি, তো একটা দীর্ঘ সময়ই, তো এর মধ্যে আমার অনেক ধরনের অভিজ্ঞতাই হয়েছে। যেমন ধরুন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে খবর পেয়েছিলাম, একটি জায়গায় একটি মেয়েকে আটকে রাখা হয়েছে একটি বাড়িতে। তো এবার সাংবাদিক হিসেবে আমাদের দায়িত্ব কী ছিল? ওই খবরটা করে দেওয়া। কিন্তু আমরা খবরটা করতে গিয়ে ওই মেয়েটিকে যে আটকে রাখা হয়েছে আমরা কিন্তু কোনো প্রমাণ পাইনি, আমরা শুধু লোকের মুখে শুনেছি। এবং আমরা যখন আইডেন্টিফাই করলাম মেয়েটিকে কোন জায়গায় আটকে রাখা হয়েছে, তখন তাতেও কিন্তু প্রমাণ করতে পারছি না আমরা যে মেয়েটি আটকে আছে আমি লিখতে পারি। আমরা তখন মেয়েটির কাছে একটা লোক মারফতে, ওকে যে খাবার দেয় তার মারফতে একটা সাদা কাগজ পাঠিয়ে, পেন পাঠিয়ে বললাম যে তুমি লিখে দাও তুমি কী জন্য কীভাবে আটকে আছো। সে ওইটা লিখে পাঠানোর পর আমরা সেটা পুলিশ অফিসারদের কাছে পাঠালাম।
5: আচ্ছা,
6: পুলিশ অফিসাররা সেই রেকর্ডটা যখন দেখে ভেরিফাই করে বললেন হ্যাঁ এটা আমরা এটাকে ডায়েরি হিসাবে নিচ্ছি, তখন আমরা লিখতে পারছি। আমার প্রশ্নটা হচ্ছে যে মূল্যবোধ, এই ঘটনাটা এত দায়িত্ব নিয়ে আমাদের ওর পেছনে তিন দিন ধরে পড়ে থেকে ওইটা লিখে আনার দরকার তো আমার ছিল না। সাংবাদিকতার পেশাটা এমনই, আপনি সেখানে যে আমি যতটুকু সারাদিন আট ঘন্টা বারো ঘন্টা কাজ করে মাইনে নেবো আর কিছু করব না, তাহলে সাংবাদিকতা করা যাবে না।
7: একদম,
6: মূল্যবোধটা এখানে পড়বে,
7: ভেতরের যে খবর অ্যাকচুয়ালি মানুষের কাছে তো সত্যিটাকে পৌঁছে দেওয়া একজন

0: সাংবাদিকের
1: হ্যাঁ,
0: তো সেই সত্যির মধ্যে যেন কোথাও কোনো খাদ না থাকে।
1: একদমই তাই। যেমন আমি যেটা বলছিলাম যে সাংবাদিকতা পেশা হচ্ছে সততা, নিষ্ঠা, একাগ্রতা নিয়ে কেউ যদি 3-5 বছর কন্টিনিউ করতে পারে, যে কোনো ডিজিটাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তাহলে তার একটা পরিচিতি তৈরি হবেই। এটা আমি প্রথমেই বলে দিলাম যে স্থানীয় স্তরে থাকুক, ব্লক স্তরে থাকুক, কি মহকুমা স্তরে, কি জেলা স্তরে, সে যেখানে আছে ওখানেই যদি খুব আন্তরিকভাবে কাজটা করেন, আন্তরিকভাবে 3-5 বছর করতে পারলেই তাহলে নজরে পড়া যাবে,
0: এগিয়ে যাবে।
1: সাংবাদিকতা করতে গেলে যে সাংবাদিকতা নিয়ে পড়তে হবে এমন বাধ্যবাধকতা বা এমন কোনো নীতি বা কিছু নেই। ফলে আপনি যদি ন্যূনতম কোনো বিষয়ে পড়াশোনা করে থাকেন, যে কোনো বিষয়ে স্নাতক হন বা স্নাতক হননি, 11-12 অবধি পড়াশোনা করেছেন, এমন সাংবাদিককে আমি দেখেছি যে শুধু 12 পাস করার পরেও তিনি সাংবাদিক হিসাবে অনেক সফল হয়েছেন। সাংবাদিকতা বাধা ধরা কোনো নিয়ম নেই, কিন্তু এখন প্রতিযোগিতার যুগ, এখন আপনার সব কিছুতেই আপনাকে বেসিক নলেজটা নিয়ে নিতে হবে। সেই জন্য আমার মনে হয় আমরা যারা সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন যুক্ত, আমার মনে হয় সাংবাদিকতা নিয়ে পড়তে চাইলে যদি কেউ সাধারণ গ্র্যাজুয়েশন করে থাকে বা মাস্টার্স করে থাকে, একটা সাংবাদিকতার উপরে তার ডিপ্লোমা অন্তত করা উচিত বেসিকগুলো জানার জন্য। আর সে অনলাইন ডিপ্লোমা হতে পারে। মোটামুটি অনেক কলেজ, বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশন জার্নালিজম পড়ানো হয় সরকারি বেসরকারি স্তরে, সেগুলোতে তথ্য এবং তত্ত্বগুলো খুব ভালো জানা যায় সাংবাদিকতার ক্ষেত্রে, পরবর্তীতে যা কাজে লাগে। কিন্তু সাংবাদিকতা সফল হতে গেলে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, সেটা বুঝতে হবে।
0: আচ্ছা,
1: তো যেমন ধরুন আমি যারা এটা অনুষ্ঠান শুনছেন তাদের বলবো, একজন সাংবাদিককে দেশ বিদেশ, নিজের জেলা, নিজের পাড়ার সব খবরের দিকে নজর রাখতে হবে, সেটা প্রিন্ট মিডিয়া হোক, ডিজিটাল মিডিয়া হোক, আপ টু ডেট রাখতে হবে নিজেকে, যে কী হচ্ছে না হচ্ছে জেনে রাখতে হবে। কী জানবেন এবার আপনি বলছেন এটা করে আমার কী লাভ হবে? লাভ হবে হচ্ছে আপনি যখনই একটার পর একটা খবর দেখছেন, যে এখানে মিড ডে মিলে খবর দেখছেন, ওখানে এক মহিলার উপর অত্যাচার হচ্ছে, এখানে এই হয়, দেখতে দেখতে আপনার, আমরা যেটাকে বলি নিউজ নোজ, মানে আপনি খবরের ঘ্রাণশক্তিটা আপনার ক্রমাগত বেড়ে যাবে।
0: আচ্ছা,
1: আপনি তখন কোনো কিছু দেখলে বুঝতে পারবেন এটা একটা খবর হতে পারে।
0: আচ্ছা,
1: এমনিতে ধরুন যেটা আপনার মনে হচ্ছে এটা কিছুই না, কিন্তু আপনি যত বেশি খবর পড়বেন তত আপনার নিউজ নোজ তৈরি হবে। আপনি ইংরেজি কাগজগুলো দেখবেন, বাংলা কাগজগুলো দেখবেন, বাংলা কাগজের ছোটো ছোটো খবরগুলো পড়বেন, ডিজিটাল মিডিয়ায় ছোটো ছোটো খবরগুলো পড়বেন, গুগলের খবরগুলো পড়বেন, পড়ে দেখবেন আপনার একটা সাধারণ জিনিস, দেখবেন কলার খোসা নিয়ে একটা খবর করে দিয়েছে, আপনি হয়তো ভাবছেন না, হ্যাঁ এরকম, এইটা আপনাকে ভাবতে হবে। এই জিনিসগুলো আপনাকে প্রথমে রাখতে হবে যদি আপনি সাংবাদিক হতে চান। একটা তো প্রথম পর্যায়ে হচ্ছে সোজা সাংবাদিকতা নিয়ে ভর্তি হয়ে গেলেন, অনার্স করলেন, মাস্টার্স করলেন, আপনি কোথাও না কোথাও আপনাকে ডেকে নেবে, সেখানে আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে। আরেকটা হচ্ছে প্যারালালি, যেটা সমান্তরালভাবে আপনি নিজেকে যদি সাংবাদিক হিসাবে দেখতে চান, সাংবাদিকতা কোথায় কোথায় হয় এটা ভাবতে হবে। এক হচ্ছে প্রিন্ট মিডিয়া, খবরের কাগজ, আর একটা ডিজিটাল মিডিয়া। তো দুটো জায়গাতেই যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তা প্রথমে আপনাকে যেটা করতে হবে, ধরুন আপনি বাড়িতে বসে রয়েছেন, আপনি সাংবাদিকতাও করবেন নিজের কাজের ফাঁকে, সাংবাদিকতা করতে গেলে আপনার কোনো ডিগ্রি নেই, আপনি ভয় পাবেন না। আপনি জানবেন যে যে সংবাদটা আপনি সুষ্ঠুভাবে পরিবেশন করতে পারবেন সেটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে আপনি সাংবাদিক। এবার কী হচ্ছে, আপনি ধরুন ছোট্ট একটা খবর নিউজ পেপারে লিখে পাঠিয়ে দিলেন, সেটা ছাপবে না কিন্তু, তাহলে নিউজ পেপারে কী করতে হবে আপনাকে, নিজেকে নিজের নামটাকে পরিচিত করতে হলে প্রত্যেকটা সংবাদপত্র বাংলা ইংরেজি হিন্দি একটা বিভাগ থাকে, সম্পাদক সমীপশু, লেটার্স টু দ্য এডিটর, আপনারা সেখানে চিঠি লিখবেন। প্রথমে চিঠি লিখে আপনি জানাবেন যে আপনাদের অমুক লেখাটা ভালো লেগেছে, আপনাদের অমুক লেখাটা খারাপ লেগেছে, বা তারপরে লিখলেন আমার পাড়াতে এই হয়েছে, বা আমি সেদিন অমুক জায়গায় মলে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছে, এগুলো আপনি সম্পাদকের সাথে শেয়ার করুন ছোটো ছোটো ছোটো। এতে কী হবে, আপনার ধরুন প্রথম 10টা চিঠি ছাপা হলো না, আমি বলছি আপনাকে আপনার 11 নম্বর চিঠি ছাপা হবে, এবং সম্পাদক ততদিনে জেনে যাবেন যে আপনার নামটা, যে ইনি কিন্তু নিয়মিত আমার কাগজে চিঠি লেখেন, আপনি কিন্তু পরিচিত হলেন সম্পাদকের সঙ্গে সরাসরি।
0: আচ্ছা,
1: এবার ডিজিটাল মিডিয়াতে যদি আপনি নিয়মিত খবর দেখে মতামত প্রকাশ করেন,
0: আমি একটু আপনাকে এখানে বাধা দিচ্ছি অর্থে, মানে আপনি যেটা বললেন যে সম্পাদক সমীপেশু বা ওই এডিটোরিয়াল পেজে নিয়মিত লেখা পাঠাতে, তো সেক্ষেত্রে ভাষার দখল থাকাটা তো অত্যন্ত জরুরি। কোনো
1: অবশ্যই অবশ্যই ভাষার দখল থাকলে খুব ভালো। প্রথমেই আপনি ভাষা নিয়ে চিন্তা করবেন না, আপনি প্রথমে লিখে পাঠিয়ে দেবেন। এই জন্য সংবাদপত্র বিভাগে আলাদা বিভাগ রয়েছে সম্পাদনা করার, তাদের দায়িত্ব হচ্ছে আপনি মিঠো ভাষায় লিখে পাঠালেন, আমি অমুক জায়গায় গিয়ে অমুক একটি ব্যাংকে কাজে গিয়েছিলাম, আমাকে এরকমভাবে হয়রান করা হয়েছে, আপনি এটা লিখে দিলেন, লিখে আপনি আপনার পরিচয় দিয়ে পুরো ঠিকানাটা দেবেন সবসময়। এই সাংবাদিকতা যদি শুরু করতে চান, আপনি সম্পাদক সমীপেশু মানে পাঠকের মতামতে লিখলে নিজের পুরো ঠিকানাটা দেবেন, নিজের ফোন নাম্বারও দেবেন, তাতে সুবিধা হবে কি, ওই বিভাগের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক আপনাকে যোগাযোগ করে বলতে পারবেন আপনার লেখাটা কিন্তু এরকমভাবে করতে হবে।
0: আচ্ছা,
1: এখানে ভাষার যদি আপনার কোনো ঘাটতি থাকে ওনার দায়িত্ব আপনাকে শিখিয়ে দেওয়া, এই জন্য উনি মাইনে পান। ঠিক আছে, এই ভাষাটা যারা সাংবাদিক

0: পড়ছে, তারা যেমন টাকা দিয়ে পড়ছে বা প্রতিষ্ঠানে গিয়ে পড়ছে, এখানে কিন্তু ওই সংবাদপত্র বা ওই মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত সম্পাদক আপনাকে শেখানোর দায়িত্ব।
1: এটা খুব ভালো একটা তথ্য আমার মনে হয় শ্রোতা বন্ধুদের কাছে গেল। শুধুমাত্র সাংবাদিকতার পড়াশুনো করে এগিয়ে যাওয়া তো একটা পথ, কিন্তু এইভাবে কেউ নিজের ইচ্ছায় এগিয়ে যেতে পারেন এবং এর মধ্যে আমার মনে হয় একদম বাস্তব অভিজ্ঞতার সঙ্গে তারা পরিচিত হতে হতে এগোতে পারবেন, ঠিক তো?
0: একদম। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমি যখন সাংবাদিকতা শুরু করবো ভাবলাম, আমি অন্যান্য অনেক প্রফেশনও ছিলাম কিন্তু সাংবাদিকতা যখন শুরু করবো ভাবলাম, তখন আমি প্রথম সংবাদপত্রের পাঠকের মতামতে চিঠি লেখা শুরু করলাম। আমি রোজ নিয়ম করে 5টা সংবাদপত্রে চিঠি পাঠাতাম রোজ, যে বিভিন্ন তাদের আর্টিকেলের উপরে যে আর্টিকেলটা ভালো লেগেছে এটা লাগেনি, সঙ্গে আমি বিভিন্ন সমস্যাগুলো নিয়ে লিখতাম যে আজকে এলাকার এই সমস্যা, অমুক জায়গায় জলের সমস্যা। আমি তখন এই করতে করতে করতে করতে বছরখানেক পরে আমি যখন তার মধ্যে মাস কমিউনিকেশন পড়তে গেলাম, বছরখানেক পরে আমি যখন গেলাম ওই ঘটনাচক্রে একটি সংবাদপত্রের সম্পাদকের সাথে দেখা করতে, তিনি বললেন যে তোমার চিঠি পড়ি তো আমি,
1: আচ্ছা
0: তোমার পড়াশোনা শেষ হলাম সাথে দেখা করো।
1: বেশ,
0: তো আমি নিজে বলছি, আমিও এটা কোথাও একজন বিশিষ্ট সাংবাদিকের থেকে আমি জেনেছিলাম, সাংবাদিকতায় আপনার ব্র্যান্ড হচ্ছে আপনার নামটা। ধরুন পুলিৎজার প্রাইজ সাংবাদিকতা আছে, পুলিৎজার একজন সাংবাদিক ছিলেন, এবার পুলিৎজার ব্র্যান্ড কি? পুলিৎজার নামটা। এবার আপনার নামটা হচ্ছে আপনার ব্র্যান্ড, আপনি আপনার নামটা যত বারবার চিঠির মাধ্যমে যাবে, চিঠি ছাপানো হোক, এডিটরের নজরে পড়বে যে আপনার নামটা, তারপর যখন কোনোভাবে মুখোমুখি পাঠকের মুখোমুখি হবে, আপনি দেখা হয়ে যাবে, তখন ওরাও একটা দায়িত্ব নেবে আপনাকে আরেকটু ভালো করে পরিচালিত করার।
1: একদম,
0: এটা হচ্ছে ফার্স্ট আপনাকে ভাবতে হবে। তো সাংবাদিকতার দুটো জিনিস বলছি আমি, একটা হচ্ছে সরাসরি সাংবাদিকতা পড়ে আপনি যেতে পারেন, সেই পেশায় খুবই আকর্ষণীয় পেশা এবং সফল হওয়ার সম্ভাবনা থাকেই। আর যদি আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল জার্নালিজম, মানে আপনি বাড়িতে বসেই লিখছেন, আর এখন এত সোশ্যাল মিডিয়া, এত ডিজিটাল প্ল্যাটফর্ম, ফেসবুক পেজ, আপনি এইসব ফেসবুক পেজে ছোট ছোট ছোট ছোট লেখা পাঠাতে পারেন। এবার ধরুন আপনি দেখলেন একটা রাস্তার কুকুরকে কেউ শুশ্রূষা করছে আপনার বাড়ির সামনে, বা একজন রোজ রাত্রি 10টার সময় একদল কুকুরকে খাইয়ে যাচ্ছে, আপনি ওটা ছোট্ট একটা ভিডিও করে একটা ডিজিটাল মিডিয়াকে পাঠিয়ে দিলেন, ওরা এডিট করে ওটাকে ঠিক করার দায়িত্ব ওদের।
1: আচ্ছা,
0: কিন্তু সাংবাদিক হিসাবে আপনার নামটা তারা দেবে।
1: বেশ,
0: আপনি হয়তো টাকা পাবেন না কিন্তু পরিচিতি পাবেন।
1: একদম,
0: এইভাবে এগোন।
1: তো আমি এবার তাহলে আপনার কথা প্রসঙ্গেই আসি, আপনি তো বারবার যেটা বলছেন একটা ডিজিটাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তো বিশদে যদি একবার একটু বলে দেন যে এই সাংবাদিকতার পেশায় তো অনেকগুলো ভাগ রয়েছে, তার মানে কেউ ডিজিটাল মিডিয়াতে রয়েছেন, কেউ প্রিন্ট মিডিয়াতে রয়েছেন, তো এই বিষয়গুলি ঠিক কি?
0: প্রিন্ট মিডিয়া হলো সংবাদপত্র দুনিয়ার আদি মিডিয়া,
1: সবচেয়ে পুরনো।
0: এই সংবাদপত্র মানে খবরের কাগজ, যেটা আমরা সকালে উঠে পাই বা বিকেলে পাই বা দুপুরে পাই, সংবাদপত্র বা সাপ্তাহিক সংবাদপত্র, পাক্ষিক সংবাদপত্র, এইটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার অঙ্গ। প্রিন্ট মিডিয়া বলতে আমরা এটাই বুঝি। আর এই প্রিন্ট মিডিয়ার সুবিধা হচ্ছে আপনি এটা একটা বাস্তব জিনিস, মানে আপনি হাতে নিয়ে ছাপার অক্ষরে জিনিসটা দেখতে পাচ্ছেন, একদিন আজকে দেখলেন, আবার যদি মনে হয় 7 দিন পরে আবার ওটাও দেখতে পারবেন। প্রিন্ট মিডিয়ার পাশাপাশি কিন্তু মনে রাখতে হবে আমাদের বেতার, এটাও কিন্তু অনেক পুরনো মাধ্যম।
1: একদম,
0: বেতারেও কিন্তু সাংবাদিকতা এক ধরনের, বেতার সাংবাদিকতারও রকম ফের অন্যরকম। প্রিন্ট মিডিয়ার বাইরে বেতার মিডিয়া, এর বাইরে যখন শুরু হলো ডিজিটাল মিডিয়া, মানে যখন কম্পিউটার এজ শুরু হলো, তখন ডিজিটাল মানে ধরুন একটা নিউজ পেপার যে তৈরি হচ্ছে, তার পাশাপাশি সেটা একটা অনলাইনে রেখে দেওয়া হলো।
1: বেশ,
0: এবার আপনি নিউজ পেপারটা কিনলেন না, আপনি অনলাইনে দেখে নিলেন, বা আগে আপনি হয়তো 10টা পেপার রাখা আপনার পক্ষে সমস্যা, অনেক টাকা লাগতো, এখন আপনি সকালে উঠে বললেন নিউজ হেডলাইনস অফ 10 লিডিং নিউজ পেপার, গুগলে বললেন আপনি 10টা লিডিং নিউজ পেপার আপনার পড়া হয়ে গেল 20 মিনিট। এই তো ডিজিটাল মিডিয়া হচ্ছে এই ডিজিটাইজেশন, মানে প্রিন্ট মিডিয়ার যে খবরাখবরগুলোকে সেটা ইন্টারনেটের মাধ্যমে নানা রকম সামাজিক মাধ্যম যেগুলো ফেসবুক, টুইটার, এর মধ্যে দিয়ে নিয়ে আসা। এবার যখনই প্রিন্ট মিডিয়ার জায়গায় এই ডিজিটাল মিডিয়া এসে গেল, প্রিন্ট মিডিয়ার বিক্রি কিন্তু কমতে শুরু করলো, কারণ মানুষের সময় কমে আসছে, একটা পেপার নিয়ে সকালবেলা আগের মতো যে বসে থাকা সবার পক্ষে তো সম্ভব হয় না, তো তখন সবাই মোবাইলে দেখে নিচ্ছে চটপট নিউজ হেডলাইন্সগুলো কী আছে। এইটা হচ্ছে ডিজিটাল মিডিয়া। তো প্রিন্ট মিডিয়া হচ্ছে, যদি আপনি মনে করেন যে আমি সংবাদপত্রে কাজ করব, সংবাদপত্র অফিসে যে কাজটা হয় সারাদিন বা রাত 12টা অবধি কাজ হলো, তারপর ছাপা হলো, ভোরবেলা কাগজটা পেলো, সেখানে আমি থাকবো, তাহলে প্রিন্ট মিডিয়ার কথা ভাববে। আর যদি ভাবেন যে না আমি ডিজিটাল মিডিয়ায় থাকবো রাউন্ড দ্য ক্লক, সেখানে কোনো টাইম নেই, আপনি 12টার সময় 2 লাইন লিখে পাঠাতে পারেন, এটা হচ্ছে ডিজিটাল মিডিয়া। এগুলো সব ইন্টারনেট বেসড। এগুলো সমস্যাটা একটা জায়গায় যে কোনো কারণে যদি সার্ভার বসে যায়, কোনো কারণে যদি ধরুন নেট ফেল হয়ে যায়, তাহলে আপনি একদম পুরো অন্ধকারে,
1: তখন
0: কোনো উপায় নেই। এটার সব থেকে বড় প্রতিবন্ধকতা এই সার্ভার, কোনো কারণে স্যাটেলাইট নষ্ট হয়ে গেছে, তাহলে একযোগে অনেকগুলো সার্ভার বসে যাবে।
1: আর আমরা যদি টিভি বা এই যে নিউজ চ্যানেলগুলো আছে সেটা তাহলে কোন
0: ডিজিটালেই আসবে, কারণ অডিও ভিজুয়াল জার্নালিজম, যেটা বেতার সাংবাদিকতা বললাম, পরে যেটা হলো অডিও ভিজুয়ালি, যেটা ধরুন দূরদর্শন

0: শুরু করলো, তারপর ধীরে ধীরে ধীরে ধীরে
1: বিভিন্ন নিউজ চ্যানেল,
0: অডিও ভিজুয়ালটা ডিজিটাল জার্নালিজমের মধ্যেই চলে আসছে। কারণ যারা অডিও ভিজুয়ালি বিভিন্ন সংস্থাগুলো করেছে তারাও দেখবেন আজকাল ইউটিউব ফেসবুক সেখানে কিন্তু তাদের উপস্থিতি জানান দিচ্ছে। ফলে ডিজিটাল মিডিয়ার জগৎটা কিন্তু প্রিন্ট মিডিয়ার তুলনায় কয়েকশো গুণ বড়। আপনি একটা লেখা লিখবেন একটা সংবাদপত্রে, সংবাদপত্রটা হয়তো বিক্রি হয়, খুব বড় সংবাদপত্র হলে বিক্রি হয় হয়তো 2 লাখ বা 5 লাখ, সেই একটা সংবাদপত্র হয়তো 5 থেকে 10 জন পড়বে, এবং সেই আপনার খবরটা যদি পুরো সব কটা কাগজে ছাপা হয় সব মিলে হয়তো আপনার 20 লাখ 30 লাখ লোক পড়বে। কিন্তু ডিজিটাল মিডিয়াতে আপনি একটা খবর দিলে সেটা কোনো কারণে ভাইরাল হলে 1 কোটি লোক কয়েক ঘন্টার মধ্যে দেখে ফেলবে।
1: আচ্ছা, যারা প্রিন্ট মিডিয়ায় আসতে চান বা ডিজিটাল মিডিয়ায় আসতে চান, যোগ্যতা এবং দক্ষতার দিক থেকে নিশ্চয়ই কিছু তফাত থেকেই যায়। ডিজিটাল মিডিয়ায় আরও অনেক বেশি দক্ষ হতে হয় প্রযুক্তিগতভাবে।
0: প্রথমে ডিজিটাল মিডিয়ার কথা বলছি, কারণ এটা হচ্ছে একদম আধুনিকতম মিডিয়া। আপনার ইন্টারনেট সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে, সোশ্যাল মিডিয়াগুলো অ্যাপগুলো সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে,
1: মানে প্রযুক্তিগতভাবে আপনাকে ভীষণভাবে
0: আপনার ন্যূনতম ধারণা থাকতে হবে। তারপরে হচ্ছে আপনাকে এই ব্যাপারে একটা অনলাইনে হোক অফলাইনে হোক একটা ট্রেনিং নিতেই হবে, আদারওয়াইজ ডিজিটাল মিডিয়াতে আপনি খুব বেশি দূর এগোতে পারবেন না।
1: তো এই ট্রেনিংটা কি কোনো রিকগনাইজড কোনো সংস্থা থেকে দেওয়া হয়?
0: হ্যাঁ, অবশ্যই সরকারি স্তরে রয়েছে, যে বিভিন্ন ওপেন ইউনিভার্সিটিগুলোতে অনলাইন ট্রেনিং হচ্ছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে হয়, তারপর বেসরকারিতেও অনেক আছে, এগুলো 3 মাসের ট্রেনিং হয়, 1 মাসের ট্রেনিংও হয়। আবার আপনি চাইলে যারা এই ডিজিটাল মার্কেটিং করেন বিভিন্ন বেসরকারি সংস্থার, তাদের সাথে যোগাযোগ করে আপনি ব্যক্তিগতভাবেও ট্রেনিং নিতে পারেন। আর সবচেয়ে ভালো হয় আপনি সরকারি স্তরে যদি একটা 3 মাস বা 6 মাসের একটা অনলাইন প্রশিক্ষণ নেন, তারপর একটা অফলাইনে 1 মাসের নেন, তাহলে দুটো মিলিয়ে আপনার ব্যাপারটা ভালো হয়। প্রথমে তথ্যটা জেনে গেলেন, তারপর হাতে কলমে জানলেন, সেটাই ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে আপনার সুবিধা। আর প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে তো আমি বললাম যে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আপনার যে ছেলেমেয়েরা সাংবাদিকতাকে পেশা হিসাবে নিতে চান তাদেরকে কিন্তু স্কুল জীবন থেকেই প্রস্তুতি নিতে হবে, কারণ এখন একযোগে তাকে প্রিন্ট এবং অডিও ভিজুয়াল মিডিয়াতে তাকে নিজেকে দক্ষ হিসেবে প্রমাণ করতে হবে। কারণ আজকে প্রিন্ট মিডিয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু অডিও ভিজুয়ালে উপস্থিতি আছে। একজন সাংবাদিক একটা ঘটনা 12টার সময় গিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে, বালাসোরে কিছু একটা হয়েছে বা একটা ধস নেমেছে, সে একই সময়ে তাকে খবরটা লিখে পাঠানোর পরে তাকে হয়তো একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে এই মুহূর্তে কী অবস্থা। সেই জন্য সেই প্রস্তুতিটা স্কুল জীবন থেকে নেওয়াটাই বাঞ্ছনীয়।
1: তাহলে সেক্ষেত্রে শিক্ষাগতভাবেও তো নিজেকে দক্ষ করে তুলতে হবে, প্রযুক্তিগতভাবে দক্ষ করে তুলতে হবে, এবং আমার মনে হয় মানসিকভাবেও নিজেকে কিন্তু ভীষণ শক্ত রাখতে হবে। এই যে আপনি বললেন যে কোনো মুহূর্তে যে কোনো বিপদসংকুল এলাকায় পৌঁছে গিয়ে সেখানকার খবরটা করে নিয়ে আসা, এটার জন্য কিন্তু যথেষ্ট মানসিক জোর প্রয়োজন।
0: হ্যাঁ, অবশ্যই মানসিক জোর দরকার। সাংবাদিক হওয়ার জন্য প্রথম থেকেই তাকে দেখতে হবে যে আমি কিন্তু 10টা 5টা বা কোনো বাধা ধরা সময়ের চাকরি করব না,
1: একদম
0: আমি পূর্ণ সময়ের চাকরি করব। কোন সাংবাদিকের কোনো বাধা ধরা সময় হতে পারে না, কারণ রাত 2টার সময় যখন একটা দুর্ঘটনা ঘটে তখন কিন্তু সাংবাদিককে কেউ না কেউ জানাবে যে এরকম হয়েছে, রাত 2টা বাজে আমি যাব না, তাহলে তাকে কিন্তু দ্বিতীয় দিন কেউ জানাবে না।
1: একদম।
0: আমি একটা ঘটনা বলি, কলকাতা গিয়েছিলাম অফিসের কাজে, বিকেলবেলা একটা প্রোগ্রাম সেরে আমি রাত্রে ট্রেনে উঠেছি পদাতিক এক্সপ্রেসে। আমি দেখলাম ট্রেনটা আজ রাত্রের একটু পরে আর কি, ট্রেনটা সাইথে আর একটু আগে এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, 1.5 ঘন্টা 2 ঘন্টা। আমি নেমে একটু হেঁটে গেলাম অন্ধকারের মধ্যে, কিছু একটা হয়েছে বুঝতে পারে, তখন বললেন যে 2টো ট্রেন সাইথিয়া স্টেশনে একটা আরেকটার উপরে উঠে গেছে।
1: আচ্ছা।
0: আমি ওই দিন আমার ফেরার ছিল, আমি ওই যে ওখানে নেমে পড়েছি, আমি 4 দিন ওখানে ছিলাম, আমি ওইখান থেকে দাঁড়িয়ে সবাইকে জানিয়ে দিলাম যে আমি কিন্তু ফিরতে পারছি না, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ফিরবো না। কারণ ওখানে আমাদের অফিসের লোক পৌঁছতে অন্তত পরের দিন সবাই জানবে, সকালে 10টা 11টা 12টা হয়ে যাবে। আমি ওই যে রাত্রিরে 2:20 থেকে থাকলাম ওখানে সকাল 10টা অবধি, ওই সময়টা তো কেউ ছিল না, তো এটা আমার যে সংবাদপত্রে আমি ছিলাম তার বিশ্বাসযোগ্যতাটা অন্যরকম তৈরি হলো। তো সাংবাদিককে প্রথম থেকে ভাবতে হবে যে আমি কিন্তু পূর্ণ সময়ের সাংবাদিক। সত্যি কথা বলতে কি, একজন চিকিৎসককে যেমন বলে দেওয়া হয় যে তুমি পূর্ণ সময়ের ডাক্তার, সে কখনোই বলতে পারে না রাত 2টোর সময় আমি রোগী দেখবো না। সাংবাদিকও তাই, কখনোই বলতে পারবেন না যে এখন কি আপনার খবর দেওয়ার সময়, এইটা যেদিন বলবেন সেদিনই তার সাংবাদিকতা ইতি।
1: শ্রোতা বন্ধুরা, আজ আলোচনা এখানে শেষ করা গেল না, আরও আলোচনা বাকি রইল এই বিষয়ে, কিন্তু সময় যে কথা বলছে আসর এখানেই শেষ করতে হবে। কিন্তু আমরা কিশোরবাবুকে নিয়ে আসবো আমাদের পরবর্তী পর্বে, আজ আসর এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।

0: प्रयास कर रहे हैं। ये सदन है, सदन की मर्यादा बनाना रखना आपकी जिम्मेदारी है।
1: দুপুর 12টায় প্রথম মুলতবির পর অধিবেশন শুরু হলে কর্মী ও জন অভিযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেন।
2: আই রাইজ টু মুভ ফর লিভ টু ইন্ট্রোডিউস দি পাবলিক এক্সামিনেশন ব্র্যাকেট প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 টু অ্যামেন্ড দি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স বিল 2024। থ্যাংক ইউ স্পিকার স্যার।
1: বিল পেশের সময় বিরোধী সদস্যরা নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপ নিয়ে পুনরায় আলোচনার দাবি জানান। অধ্যক্ষ ওম বিড়লা বলেন, বিলটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিস্তৃত আলোচনার প্রয়োজন, কিন্তু বিরোধী সদস্যরা নিজেদের দাবিতে অনড় থাকলে লোকসভার অধিবেশন দুপুর 2 পর্যন্ত স্থগিত করা হয়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতি পরিলক্ষিত হয়। বেলা 11টায় অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন নথি পেশ করেন। কেমিক্যাল ও সার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট পেশ করা হয়। এরপর বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে নিট ইস্যুতে ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপ নিয়ে আলোচনার দাবি জানান এবং বিরোধীদের হৈহট্টগোলের জেরে অধিবেশন প্রথমে দুপুর 12টা এবং পরে দুপুর 2 পর্যন্ত মুলতবি করা হয়। জেডিইউ নেতা রাজ্যসভার সাংসদ সঞ্জয় ঝা বলেছেন, পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সটি মানুষের হস্তক্ষেপ কমাবে এবং প্রযুক্তির সমন্বয় ঘটাবে। সংসদ চত্বরে আকাশবাণী সংবাদকে তিনি জানান, ভবিষ্যতে ত্রুটিমুক্ত পরীক্ষা নিশ্চিত করার জন্য এই কমিটি একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি প্রদান করবে।
3: ह्यूमन इंटरवेंशन कम होना चाहिए। लॉन्ग टर्म सॉल्यूशन क्या है ये तो अभी का हो गया, लेकिन परमानेंट ये फुल प्रूफ एग्जाम हो तो जितना टेक्नोलॉजी यूज होगा और ह्यूमन इंटरवेंशन कम होगा उसी से आप फुल प्रूफ एग्जाम की तरफ जाएंगे। प्रधानमंत्री जी ने डे वन से बच्चों के कंसर्न को एड्रेस किया और ये जो टास्क फोर्स बनाया है ये टास्क फोर्स आपको जो भी मैकेनिज्म देगा वो फुल प्रूफ एग्जाम की तरफ जाएगी।
1: বিজেপির সাধারণ সম্পাদক রাজ্যসভা সাংসদ তরুণ চুগ বলেছেন, পরীক্ষার অনিয়ম রোধে প্রস্তাবিত বিলটি দেশের যুব সমাজ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা

কৃত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবিচল অঙ্গীকারের প্রতিফলন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ সংক্রান্ত একাধিক আবেদনের আগামীকাল শোনা হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ এই আবেদনগুলির শুনানির সম্মতি দিয়েছেন। একই সঙ্গে আন্দোলনের সময় আক্রান্ত পুলিশকর্মীদের পরিবারের পক্ষ থেকে দায়ের করা পৃথক আবেদনও অন্যান্য তালিকাভুক্ত মামলার সঙ্গে নেওয়া হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ বলেন, সংবিধান দেশের সমস্ত নাগরিকদের শান্তিপূর্ণ ও আইনসম্মত প্রতিবাদের অধিকার দিয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণবার্ষিকীতে দেশ তাঁকে স্মরণ করছে। তিনি ভারতের মহাকাশ এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ডক্টর আব্দুল কালাম মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হিসেবেও পরিচিত। ভারতের প্রথম নিজস্ব কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ যান তৈরির প্রকল্প পরিচালক হিসেবে তাঁর অসামান্য অবদান ছিল। 2015 সালে আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর আব্দুল কালামের প্রয়াণবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ভারতের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির রূপকার হিসেবে অভিহিত করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজের ওপর যে হামলার খবর পাওয়া গেছে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। সমাজমাধ্যমে এক বার্তায় আজিজি বলেন, ইরানের ওপর যে কোনো হামলার জন্য ইউক্রেনকে চড়া মূল্য দিতে হবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ইউক্রেনের বিরুদ্ধে ওই জাহাজে হামলার অভিযোগ তোলার পর আজিজি এই মন্তব্য করেন। ওই হামলায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নির্দেশ দিয়েছিলেন বলে সমাজমাধ্যমে আরাকচি অভিযোগ করেন। ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলের কারণে দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফ্রান্সের ঐতিহাসিক শহর বোর্দোর দিকে আগুন অগ্রসর হওয়ায় প্রায় 2,20,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আটলান্টিক উপকূলের ক্যাপ ফেভিট দ্বীপ আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে দাবানলের কারণে প্রতিবেশী দেশে স্পেনে 75,000-এরও বেশি মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া 30,000 মানুষকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। সিকিম সরকার রাজ্যের ফরেস্ট গার্ড বা বনরক্ষী পদে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের জন্য 20% সংরক্ষণের ঘোষণা করেছে। গ্যাংটকে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গোলে জানান, সশস্ত্র বাহিনীকে নিজেদের মেয়াদ পূর্ণ করার পর অগ্নিবীরদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই এই সিদ্ধান্তের লক্ষ্য। গ্লাসগোতে আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক জয় করেছেন মীরাবাই চানু। তিনি ভারোত্তোলনে মহিলাদের 48 কেজি বিভাগে মোট 190 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড করেছেন। চানু স্ন্যাচ বিভাগে 85 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 105 কেজি ওজন তোলেন। 2018 এবং 2022 সালের জয়ের পর 2026 জিতে তিনি টানা তৃতীয়বার কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ের কৃতিত্ব অর্জন করলেন। এদিকে ভারোত্তোলনে ভারত দুটি রৌপ্য পদকও জয় করেছে। পুরুষদের 60 কেজি বিভাগে চানম্বম ঋষিকান্ত সিং মোট 264 কেজি ওজন তুলে রূপ জিতেছেন এবং 65 কেজি বিভাগে রাজা মুথুপান্ডি মোট 286 কেজি ওজন তুলে রূপ জয় করেন। বর্তমানে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 4, যার মধ্যে 1টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার বালাসোর এবং রাজ্যের ক্যানিংয়ের মধ্য দিয়ে বিকেলে স্থলভাগে প্রবেশ করার কথা। এটি সাগরদ্বীপ থেকে 30 কিলোমিটার দক্ষিণে, দীঘা থেকে 70 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে এবং ক্যানিং থেকে 110 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রশ্নপত্র ফাঁস রোধে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল পেশ করেছে। সংসদের উভয় কক্ষই বেলা 2 অবধি মুলতুবি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ সংক্রান্ত একাধিক আবেদন আগামীকাল শোনা হবে। প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণবার্ষিকীতে দেশ তাকে স্মরণ করছে। ইরানের একটি বাণিজ্যিক জাহাজের ওপর ইউক্রেনের হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ইরান হুঁশিয়ারি দিয়েছে।
গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ভারতের মীরাবাই চানু দেশকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নবামী বসু রুদ্র। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেছে সরকার। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং সভায় বিলটি পেশ করেন।
1: Public Examinations Bracket Prevention of Unfair Means Amendment Bill 2026 to amend the Public Examination Prevention of Unfair Means Bill 2024. Thank you, Speaker Sir.
0: উল্লেখ্য, পরীক্ষায় দুর্নীতি এবং প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় কঠোরতম সাজা সুনিশ্চিত করা এবং এর তদন্তে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করতে গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি খসড়া বিলে অনুমোদন দেয়। আজ নিট ইস্যুতে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের মধ্যেই বিলটি পেশ করা হয়েছে। এরপরই দুপুর দুটো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি হয়ে গেছে। নিট আন্দোলনের নামে কলকাতায় বিশৃঙ্খলার ঘটনায় জড়িত অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হল ওয়াকার আজম এবং মোহাম্মদ জাভেদ আখতার। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। ঘটনার পরদিনই 11 জনকে এবং গতকাল আরও 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে আজ সকালে ধৃত 5 জনকে ধর্মতলা চত্বরে নিয়ে যাওয়া হয়। তাদেরকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কিছুক্ষণ আগে উত্তরবঙ্গ পৌঁছন। জলপাইগুড়ির জেলাশাসকের কার্যালয়ে সিকিমের নামচিতে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্মীয়মান টানেলে বিস্ফোরণে নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সহায়তাও। শিলিগুড়ির বর্ধমান রোডে নবনির্মিত উড়াল পুল উদ্বোধনের কথা রয়েছে তাঁর। এরপর ময়নাগুড়িতে জল্পেশ মন্দিরে শ্রাবণী মেলা পরিদর্শন করবেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রীর পুজো দেওয়ার কথা রয়েছে। এদিকে উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সেখানে পৌঁছেছেন। আগামীকাল বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বৈঠক করবেন তিনি। বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের তিনি বলেন, আমফানের ত্রাণ বণ্টনে দুর্নীতি নিয়ে বিধানসভায় আলোচনা হবে। আয়ুর্বেদিক চিকিৎসা সম্প্রসারণে রাজ্য সরকার পশ্চিমবঙ্গে আরও 4টি নতুন সুসংহত আয়ুষ হাসপাতাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, এর পাশাপাশি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুষ নামে একটি প্রতিষ্ঠান চালু করা হবে। উল্লেখ্য, রাজ্য সরকার আয়ুষ বিভাগকে নিয়ে একটি আলাদা দপ্তর তৈরি করেছে। বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের 96তম আত্মবলিদান দিবসটি আজ রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের তরফে আলিপুর জজকোর্ট চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিপ্লবীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। অন্যদিকে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুরে বিপ্লবীর জন্মভিটা সংলগ্ন দত্তবাজার এলাকায় বিভিন্ন ক্লাব, স্কুল, গণসংগঠন ও প্রতিষ্ঠানের তরফে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য, 1931 সালে আজকের দিনে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য আলিপুর দায়রা আদালতের কুখ্যাত বিচারক গার্লিককে গুলি করে হত্যা করে নিজে পটাশিয়াম সায়ানাইড খেয়ে জীবন বিসর্জন করেন। কোচবিহার সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দীকে প্রশাসক হিসেবে কোচবিহার পৌরসভায় নিয়োগ করা হয়েছে। পৌরসভা চেয়ারম্যান সহ 15 জন কাউন্সিলর পদত্যাগের পর কাজকর্ম যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেই নিয়ে নবনিযুক্ত প্রশাসক ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক জিতেন যাদব। একাধিক দাবিতে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন এবিটিএ আগামী 30 জুলাই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী ফিরদৌস শামীম মামলার দ্রুত শুনানির আবেদন জানালে তা গৃহীত হয়। আগামীকাল এর শুনানি হতে পারে। মুর্শিদাবাদের সাগরদিঘির বড়তলায় ভেজাল মশলার কারখানার সন্ধান মিলেছে। গতকাল সাগরদিঘি থানার পুলিশি অভিযানে প্রায় 65 কেজি ক্ষতিকারক রাসায়নিক রং উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয়েছে সামায়ুন শেখ নামে একজনকে। মাকুড়ার খাতড়ার কেশিয়া গ্রামে শৌচাগারে নির্মীয়মান চেম্বারে মৃত্যু হয়েছে শামীম শেখ নামে এক রাজমিস্ত্রির। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার মঙ্গলজান গ্রামের বাসিন্দা শামীম গতকাল চেম্বারে নামার পর অচৈতন্য হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে আগামী 2রা অক্টোবর প্রথম দফায় একটি বাঘিনী আনার আগে নজরদারির জন্য জলদাপাড়া থেকে 3 কুনকি হাতি, সারথি, ভরত ও ভিট্টালাকে বক্সায় আনা হয়েছে। বনমন্ত্রী মনোজ কুমার ওরাও জানিয়েছেন, বক্সা

প্রকল্পে আগামী দিনে আরও বাঘ আনা হবে। দুর্গম এলাকায় নজরদারির দায়িত্ব সামলাবে এই 3 কুনকি হাতি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিম উপকূলের ওপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার বালাসোর এবং রাজ্যের ক্যানিং এর মধ্য দিয়ে বিকেলে স্থলভাগে প্রবেশ করার কথা। এদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে একটানা বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের বিভিন্ন এলাকা, খড়গপুর কেশিয়ারি রাজ্য সড়ক এই মুহূর্তে জলের তলায়। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ এবং নিউজ অন ইআইআর অ্যাপে। এখন শুনবেন লোকসঙ্গীতের অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী অনিল চন্দ্র রায়ের কণ্ঠে। যন্ত্রসঙ্গতে ঢোলে ভুবন রায়, দোতারায় অমৃত শীল এবং বাঁশিতে নীরব রায়।

লোকসঙ্গীতের অনুষ্ঠানে ভাওয়াইয়া শুনলেন শিল্পী অনিল চন্দ্র রায়ের কণ্ঠে। যন্ত্রসঙ্গতে ঢলে ছিলেন ভুবন রায়, দোতা রায়, অমৃত শীল এবং বাঁশিতে নীরব রায়। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মিড ডে নিউজ এবং দোপাহের সমাচার।

গান পরম্পরায় সিতার শুনলেন শিল্পী পণ্ডিত রবিশঙ্করের। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শুনবেন যুব অনুষ্ঠান ভাওয়াইয়ার সঙ্গে কিছুক্ষণ, উপস্থাপনায় বর্ণা ভট্টাচার্য, শিল্পী হিসেবে থাকবেন সুপর্ণা বর্মন।

প্রেম বিরহের অগণিত গল্প। সেই গল্পই কখনো সুর হয়ে ভেসে আসে দোতারার তারে, কখনো আবার বাঁশের মধুর মূর্ছনায়, আবার কখনো ঢোলের তাল মিলিয়ে হৃদয়ের গভীরে পৌঁছে যায়। আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজ আমরা ফিরে যাব উত্তরবঙ্গের লোকজ সংস্কৃতির সেই অনন্য ভাণ্ডারে, যেখানে ভাওয়াইয়া শুধু একটি গান নয়, এটি মানুষের জীবন, অনুভূতি, ইতিহাস এবং আত্মার ভাষা। ভাওয়াইয়া মানে কেবল সুরেলা কণ্ঠ নয়, ভাওয়াইয়া মানে অপেক্ষা, অভিমান, অজানা পথের ডাক, প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুলতা। এই গানের প্রতিটি শব্দ যেন মাটির গন্ধে ভরা, প্রতিটি সুর যেন প্রকৃতির বুক থেকে উঠে আসা দীর্ঘশ্বাস। তিস্তা, তোর্ষা, ধরলা, ডায়রাক কিংবা সংকোশের তীর ধরে যে মানুষগুলো যুগ যুগ ধরে জীবন কাটিয়েছেন, তাদের সুখ দুঃখ, প্রেম বিরহ, শ্রম আর সংগ্রামের কাহিনী আজও বেঁচে আছে ভাওয়াইয়ার সুরে। তা বন্ধুরা, লোক সংস্কৃতি কোনো দিন পুরনো হয় না, কি ঠিক বললাম তো? তার কারণ মানুষের আবেগ কোনো দিন পুরনো হয় না, তাই শত বছরেও বেশি সময় পেরিয়ে আজও ভাওয়াইয়া আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। আজকের অনুষ্ঠানে আমরা শুনব দুই গুণী শিল্পীর কণ্ঠে লোকগীতি ও ভাওয়াইয়ার কিছু নির্বাচিত পরিবেশনা। প্রথম পরিবেশনা লোকগীতি। লোকগীতির জগতে তাঁর কণ্ঠে রয়েছে উত্তরবঙ্গের মাটির সহজ সরল আবেগ, তাঁর গানে ফুটে ওঠে মানুষের জীবন ভালোবাসা এবং লোক ঐতিহ্যের সৌন্দর্য। আজ তাঁর পরিবেশনায় সঙ্গত করবেন ঢোলে রয়েছেন আশুতোষ বর্মন, দোতারায় অমৃত শীল, বাঁশিতে নীরব রায়। চলুন তবে দেরি না করে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই শিল্পীকে এবং সুপর্ণা বর্মন এবং তার সহশিল্পীদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান সুপর্ণার গানের মধ্য দিয়েই শুরু করব। তো সুপর্ণা বর্মন, তার কাছ থেকে আমরা শুনে নেব এটি সঙ্গীতানুষ্ঠান।

কি অপূর্ব পরিবেশনা, ভীষণ ভালো। তা লোকগীতির আসল শক্তি এখানেই, সুরের মধ্যে জীবনের গল্প বলে যাওয়া। দোতারার প্রতিটি ঝংকার, বাঁশির প্রতিটি মূর্ছনা আর ঢোলের প্রত্যেকটি তাল যেন আমাদের ফিরিয়ে নিয়ে গেল উত্তরবঙ্গের গ্রাম বাংলার উঠোনে। শিল্পী সুপর্ণা বর্মন এবং তাঁর সহশিল্পী আশুতোষ বর্মন, অমৃত শীল ও নীরব রায়কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তবে আর দেরি কেন, এবারে আমরা চলুন সরাসরি প্রবেশ করি ভাওয়াইয়ার মূল আসরে। তা ভাওয়াইয়া এমন এক সঙ্গীত ধারা যেখানে মানুষের মনের গভীরতম অনুভূতি অত্যন্ত সহজ ভাষায় প্রকাশ পায়। কখনো প্রিয়জনের জন্য অপেক্ষা, কখনো দূরে চলে যাওয়া মানুষের স্মৃতি, কখনো আবার প্রকৃতির সঙ্গে মানুষের একাত্মতার গল্প, সব কিছুই ধরা পড়ে এই সুরে। আজকের এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের সুপরিচিত ভাওয়াইয়া শিল্পী সোনালী বর্মন। তাঁর সঙ্গে সঙ্গত করবেন দোতারায় রয়েছেন সুরেশচন্দ্র রায়, বাঁশিতে জিতেন্দ্রনাথ বর্মন, ঢোলে স্বর্ণাভ সরকার। শিল্পী এবং সহশিল্পীদের আকাশবাণীর যুব অনুষ্ঠানে স্বাগত জানিয়ে আমরা সরাসরি শিল্পীর কাছে চলে যাই এবং তার কণ্ঠে, তার সুরেলা কণ্ঠে আমরা একটু ভাওয়াইয়ার সুরে ভেসে যাই সকলে মিলে। যারা রয়েছেন শ্রোতা বন্ধুরা, আশা করছি যে আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাই আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা সোনালী বর্মনের কণ্ঠে ভাওয়াইয়ার সঙ্গীত অনুষ্ঠানে।

কি অপূর্ব পরিবেশনা! সত্যি এমন সুর হৃদয়কে অন্য এক জগতে নিয়ে যায়। লোকগীতি হোক কিংবা ভাওয়াইয়া, এই সঙ্গীতের ধারা আমাদের শিকড়ের সঙ্গে, মাটির সঙ্গে এবং মানুষের সহজ সরল জীবন বোধের সঙ্গে গভীরভাবে যুক্ত। একটি গানে শিল্পীর মনের সবটুকু অনুভূতি ধরা পড়ে না, তাই এবারও আমরা শুনব একই শিল্পীর কণ্ঠে আরও একটি মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা। আশা করি আগের গানের মতো এই গানটিও আপনাদের হৃদয়ে সমানভাবে দাগ কেটে যাবে। তাহলে দেরি করি না আর, আবারও আমরা শুনে নিই সুপর্ণা বর্মনের কণ্ঠে আরও একটি সঙ্গীতানুষ্ঠান। তবে হ্যাঁ, সুপর্ণা বর্মনকে যারা সঙ্গত করছেন তাদের কথা না বললেই নয়, তার কারণ ইনস্ট্রুমেন্ট বা সঙ্গত ছাড়া কিন্তু একটা গান কখনোই পরিপূর্ণ হয়ে ওঠে না। তাই ঢোলে রয়েছেন আশুতোষ বর্মন, দোতারায় অমৃত শীল এবং বাঁশিতে নীরব রায়। প্রত্যেককে আরও একবার শুভেচ্ছা জানাই এবং আমরা সরাসরি চলে যাই সঙ্গীতানুষ্ঠানে।

ভীষণ ভালো। তবে হ্যাঁ, আমাদের সাথে রয়েছেন সোনালি বর্মন, তাই ভাবাইয়া গান, ভাবাইয়ার প্রতিটি সুর যেন উত্তরবঙ্গের মাটির গন্ধ বয়ে আনে। এই গান কেবল বিনোদন নয়, এটি আমাদের লোক ঐতিহ্যের অমূল্য সম্পদ। একটু আগে শিল্পী সোনালি বর্মনের কণ্ঠে আমরা সেই আবেগ অনুভব করেছি, এবার আবার তারই কণ্ঠেই আমরা শুনব একটি ভাবাইয়া। নতুন সুর, নতুন অনুভূতি, তবে একই মাটির টান, একই হৃদয়ের ভাষা। আবারও সকলকে স্বাগত জানাই, অর্থাৎ শিল্পী সোনালি বর্মন তো রয়েইছে, তার সঙ্গে রয়েছে দোতারায় সুরেশচন্দ্র রায়, বাঁশিতে জিতেন্দ্রনাথ বর্মন এবং ঢোলে স্বর্ণাভৌষ সরকার। চলুন তবে উপভোগ করি দ্বিতীয় ভাবাইয়া পরিবেশনা।

সুরের কোনো সীমানা নেই, ভালোবাসারও কোনো ভাষা নেই। আর সেই কারণেই ভাওয়াইয়া আজও শুধু উত্তরবঙ্গের নয়, সমগ্র বাংলার হৃদয়ের গান। আজকের এই সুরের আসরে যারা তাদের অনবদ্য পরিবেশনার মাধ্যমে আমাদের সমৃদ্ধ করলেন, অর্থাৎ শিল্পী সুপর্ণা বর্মণ, শিল্পী সোনালী বর্মণ এবং তাদের সকল সহশিল্পীকে, আরও একবার নামগুলো বলি, সুরেশচন্দ্র রায়, জিতেন্দ্রনাথ বর্মণ, স্বর্ণাভ সরকার, আশুতোষ বর্মণ, অমৃত শীল ও নীরব রায়, প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। এবং এতক্ষণ যারা আমাদের শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের উপস্থিতি এবং আপনাদের ভালোবাসা আমাদের আগামী দিনের প্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, লোক সংস্কৃতিকে ভালোবাসুন, বাংলা গানকে ভালোবাসুন, আর সঙ্গে অবশ্যই শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির যুব অনুষ্ঠান। আরও ভালো ভালো অনুষ্ঠানের সাথে আমরা ঠিক আবারও ফিরে আসব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি বর্ণা, এখন তবে বিদায় নিই, ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। এবার একটি ছোট্ট বিজ্ঞাপনী বিরতি।
1: দশ লাখের লটারি জিতেছি আমি, ওয়াও,
2: পূর্ণ ফাঁদে,
3: জাল অফিস থেকে সাবধান।
4: আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন গ্রামে গঞ্জে সুসংহত উপায়ে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, এই বিষয়ে বলবেন ডক্টর নীলাঞ্জনা চৌধুরী এবং আলোচনায় আইভিতে।

0: গ্রামীগঞ্জের সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামীগঞ্জে আসর। আজ আসরে রয়েছে বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় সুসংহত উপায়ে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ। আলোচনা করবেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর নীলাঞ্জনা চৌধুরী। নমস্কার ডক্টর চৌধুরী, গ্রামীগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: তো আলোচনার প্রথমেই জানতে চাইছি যে বিভিন্ন রকমের রোগ পোকা ধান চাষের ক্ষেত্রে একটা বড় সমস্যার কারণ হয়ে থাকে, তো সেক্ষেত্রে কোন ধরনের রোগ এবং পোকা আক্রমণ করে এবং তার প্রতিরোধ কিভাবে করবেন আমাদের কৃষক ভাইরা?
1: সুসংগত উপায়ে ধানের রোগ ও পোকা নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে একটু জেনে নেওয়া যাক ধানের কী কী রোগ এবং পোকার আক্রমণ হয়। প্রথমে বলি পোকার কথা। ধানে যে পোকাগুলি আক্রমণ হয় তাদের নাম মাজরা পোকা, পামড়ি পোকা, পাতা মোড়া পোকা, চুঙ্গি পোকা, ভেপু পোকা, শ্যামা পোকা, বাদামি শোষক পোকা, গন্ধি পোকা এবং শিসকাটা লেদা পোকা। এগুলি আমাদের উত্তরবঙ্গের নিরিখে যদি বলি এরাই ক্ষতিকারক প্রভাব ফেলেছে ধান চাষে। রোগের মধ্যে আছে ছত্রাকজনিত বাদামি দাগ, ঝলসা রোগ এবং খোলা ধসা রোগ, এছাড়াও আছে ব্যাকটেরিয়াজনিত

0: ঝলসা রোগ। প্রথমে বলি মাজরা পোকা। মাজরা পোকা ধানের জমিতে কিছু কিছু হলুদ রঙের মথ উড়ে বেড়ানো দেখা যায়, যাদের স্ত্রী মথের ডানায় দুটো কালো রঙের বিন্দু আছে। স্ত্রী মথ পাতার ডগার দিকের উভয় পৃষ্ঠে গুচ্ছাকারে ডিম পাড়ে। ডিম ফোটার পরে কালো মাথা ছোট সাদাতে হলুদ রঙের কীট, যারা লেদা পোকা নামে খ্যাত, তারা লালার দিয়ে তৈরি সুতোর সাহায্যে গাছের গোড়ার দিকে চলে যায়। জল রয়েছে গাছের জমিতে, জল এই জলের লেভেলের থেকে 2 থেকে 4 ইঞ্চি ওপরে ধান গাছের যে খোলা অংশটা আছে তাতে গাঁটগুলো যেগুলো আছে সেখানে ফুটো করে এরা ভেতরে ঢুকে যায়। ফুটো করার পরে লেদা পোকা কাণ্ডের ভেতরের অংশ খেতে থাকে। পাশকাঠি ছড়ার দশায় আক্রমণ ঘটলে মরা পাশকাঠিগুলি দেখতে পাওয়া যায়, যাকে সহজেই টেনে তুলে ফেলা যায়। এই অবস্থাটাকে বলা হয় ডেড হার্ট। শীষ আসার সময় যদি এই পোকার আক্রমণ হয় তাহলে সম্পূর্ণ ধানের শীষ সাদা হয়ে যায়, একে মরা শীষ বা হোয়াইট হেড বলা হয়। এবার জমির চারপাশে যদি প্রচুর মাজরা পোকার মথ দেখতে পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে ক্ষেতের মধ্যে তারা ডিম পাড়তে শুরু করেছে।
1: এমন অবস্থায় কৃষক ভাইরা কি করবেন?
0: লম্বা ও চওড়া পাতাযুক্ত ধান গাছ, ইউরিয়া সার কম প্রয়োগ করা। ধান গাছের বেশি পরিমাণে যদি আমরা প্রয়োগ করে ফেলি ইউরিয়া সার তাহলে কি হয়ে যাবে, এই পোকার আক্রমণ। সাধারণত 110 দিনের বেশি মেয়াদের ধানের মাজরা পোকার রোয়ার জন্য 30 দিনের মধ্যে কীটনাশক প্রয়োগ করার দরকার নেই, কারণ জমি তৈরির সময় বীজতলায় রোয়ার 8-10 দিন আগে যদি আমরা বীজতলাতে দানাদার কীটনাশক প্রয়োগ করে জল ধরে রাখি তাহলে এই পোকার নিয়ন্ত্রণ করা যেতে পারে, কারণ গাছটি বীজযুক্ত হয়ে যাবে। এছাড়াও আমরা কি করতে পারি, যে আলোক ফাঁদ ব্যবহার করতে পারি। পরজীবী কিছু বন্ধু পোকা আছে ট্রাইকোগামা, তাদের ডিম মাঠে ছাড়া যেতে পারে। এখন কিছু কিছু কীটনাশক তো প্রয়োগ করতেই হবে। কীটনাশকের জন্য আমরা প্রতি লিটার জলে 0.75 গ্রাম অ্যাসিফেট বা 1 গ্রাম কার্টাপ হাইড্রোক্লোরাইড, 2 মিলিলিটার ফিপ্রোনিল বা 2.5 মিলিলিটার অ্যাসিটামিপ্রিট এবং ক্লোরপাইরিফসের মিশ্রণ বা ক্লোরান্ট্রানালিপ্রোল বা থায়োসাইক্লাম আমরা জলে গুলে স্প্রে করতে পারি। আমরা সাধারণত ইমিডাক্লোরবিট বা থায়োমিথক্সাম আমরা ব্যবহার করব না। পরবর্তীতে বলি পামরি পোকা। পূর্ণাঙ্গ পোকা ও ছোট কালো বা নীলচে রঙের হয়, গায়ে কাঁটা থাকে, এদেরকে লক্ষ্মী পোকাও কিছু কিছু জায়গায় বলা যায়। স্ত্রী পোকা পাতার ডগার দিকে বহিঃত্বকের ভেতরে ডিম পাড়ে, ডিম ফুটে হলুদ রঙের বাচ্চা বেরোয়। এরা কি করে, পাতার ভেতরে ঢুকে যায়, দুটি অংশের ভেতরে সুরঙ্গের মতন পাতার ভেতরে ঢুকে তার ত্বকের ওপর এবং নিচ অপরিবর্তিত রেখে ভেতরের সবুজ অংশ কুড়ে কুড়ে খেয়ে ফেলে। এই আক্রমণের ফলে পাতার মধ্যে কয়েকটি সমান্তরাল দাগ দেখতে পাওয়া যায়। সাধারণত বীজতলা থেকেই এদের আক্রমণ দেখা যায়। বাড়ন্ত বড় বেশি গাছে এদের আক্রমণ বেশি হয়, আর ধান পাকার সময় এই পোকা থাকে না। বর্তমানে আমরা উচ্চ ফলনশীল ধানের চাষ করছি, উচ্চ হারে সার ও কীটনাশক ব্যবহার করার ফলে এই পাতামোড়া পোকার আক্রমণ প্রচণ্ডভাবে বেড়ে গেছে। পূর্ণাঙ্গ মথ হলদে বাদামি এবং ছোট হয়, এরা শিরার কাছাকাছি অংশে গিয়ে ডিম পাড়ে। চকচকে সবুজাভ হলুদ রঙের লেদা পোকাগুলি খাওয়া শুরু করে দেয়, পাতাকে লম্বালম্বিভাবে মুড়ে ফেলে, পাতার কিনারা সিল্কের সুতো দিয়ে জুড়ে দেয়, ভেতরে সবুজ অংশ খেয়ে ফেলে, বাইরের দিকে লম্বা লম্বা সাদা সাদা দাগ দেখতে পাওয়া যায়। এ দাগ কিন্তু সমান্তরাল হয় না। এভাবে খেয়ে ফেলার পরে পাতাটি কি হয়ে যায়, আস্তে আস্তে বাদামি হয়ে শুকনো হয়ে যায়। ধানের বৃদ্ধির দশায় এই ক্ষতিটা খুব বেশি হয়, বিশেষত 2 মাস বয়সের গাছের থেকে এর ক্ষতির পরিমাণ বেড়ে যায়। বেশি আক্রমণ যদি হয় তাতে গাছের চেহারা দুর্বল হয়ে যায়, আর দূর থেকে ক্ষেতকে দেখতে অনেকটা সাদা খড়ের মতন মনে হয়। গড়ে প্রতিগুচ্ছিতে যদি 1 থেকে 2 সদ্য আক্রান্ত পাতা দেখা যায় তৎক্ষণাৎ আমাদেরকে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে, কারণ গাছের পাতা যখন শক্ত হয়ে যাবে তখন এই পোকার আক্রমণ আর হবে না, কারণ নরম পাতার যে অংশ এটা তাদেরই খাদ্য। এরপরে আসছে চুঙ্গি পোকা। ধানের বীজতলা থেকে এদের আক্রমণ শুরু হয় এবং সব

0: কাঠি বের হওয়ার পর এদের আক্রমণ বন্ধ হয়ে যায়। ধানের পাতার ডগা কেটে নিয়ে চঙের আকৃতির বাসা তৈরি করে। এর ভেতর থেকে সবুজ পাতার অংশ খায়, সেই অংশটা সাদা হয়ে যায়। নিচু জলা জমি এবং যখন খুব বৃষ্টি হয় তখন এদের আক্রমণ বেশি দেখা যায়।
1: কৃষক ভাইরা এদের চিনবেন কিভাবে?
0: পূর্ণাঙ্গ মথ ছোট সাদা বর্ণের বাদামি দাগযুক্ত হয়, পাতার নিচের দিকে ডিম পেড়ে দেয়। লেদাগুলো কিছুটা দলা অবস্থানেও বাঁচতে পারছে জলা অবস্থানে, কারণ এরা জলের সঙ্গে থাকে। আর এদের আক্রমণ যখন তৈরি হয় তখন দেখা যায় ছোট ছোট ছোট করে টুকরো টুকরো পাতার খাঁচা জলের মধ্যে ভেসে আছে। নিচু আমন ধানের জমিতে যদি গুচ্ছিতে এক থেকে দুটি সদ্য আক্রান্ত পাতা বা খাঁচা দেখা যায় তৎক্ষণাৎ প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। আরেকটি ক্ষতিকারক পোকা হচ্ছে ভেপু পোকা। নিচু জলা জমি ও জল দাঁড়ানো জমিতেই এদের আক্রমণ বেশি দেখতে পাওয়া যায়। এরা দেখতে অনেকটা মশার মতন, শরীরের নিচের অংশে লালচে কমলা রঙের হয়। রাত্রে এগুলির নড়াচড়া বেশি হয়ে যায়, পাতার নিচের দিকে ডিম পেড়ে দেয় এবং ডিম ফুটে বাচ্চা পোকার কাণ্ডের কেন্দ্রীয় অংশে ঢুকে যায় এবং তৈরি হতে থাকা পাতা আক্রমণ করে এবং এক একটা পাতা গোল পেঁয়াজকুলির পাতার মতন দেখতে হয়ে যায়। কারণ কীড়া যখন কাণ্ড ফুটো করে ভেতরে ঢোকে, কাণ্ডের নরম অংশ খেয়ে ফেলে, খাওয়ার সময় এরা বিষ জাতীয় পদার্থ নিঃসরণ করে, সেটি পাতাটিকে পাঁশকাঠিটিকে পেঁয়াজকুলির মতন গড়ে তোলে। আমরা কখন দেখব যে এই আক্রমণটাকে বেশি হবে? জলদি যদি গাছ লাগানো হয়েছে, বৃষ্টির পরে খরা চলতে থাকলেও এই আক্রমণ বেশি হয় এবং দেরিতে রোয়া গাছে এই আক্রমণ বেশি হতে পারে। তবে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে এই আক্রমণ অতটা বেশি হয় না। তাও যদি আক্রমণ দেখা যায়, এখন তো গ্লোবাল ওয়ার্মিং চলছে, সবই এলোমেলো, লানিনার প্রভাব চলছে, সুতরাং যদি আক্রমণ দেখা যায় রোয়ার কুড়ি দিনের মধ্যে যদি এক বর্গ মিটারে একটা পেঁয়াজকলির মতন পাতা দেখি তাহলেই আমরা প্রতিকারের ব্যবস্থা নেব।
1: বাদামি শোষক পোকা কখন এবং কিভাবে আক্রমণ করে? এই পোকা দমন করবে কিভাবে আমাদের কৃষক ভাইরা?
0: এরপরে আসে ধানের থোর আসা থেকে পরবর্তী সময়ে গাছের গোড়াতে কিছু বাদামি রঙের ছোট ছোট পোকা দেখতে পাওয়া যায়। এদেরকে বলা হয় বাদামি শোষক পোকা। বর্তমানে এর প্রকোপ প্রচণ্ড বেড়ে গেছে। এরা ডানাযুক্ত পোকা কি করে, গাছের খোলা এবং মধ্যশিরার মধ্যে ডিম পেড়ে দেয়। ডিম ফুটে বার হওয়া যে বাচ্চা দু সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ দশায় পরিণত হয়ে যায়। এই বাচ্চাগুলি প্রথম অবস্থাতে সাদা থাকে এবং যত বড় হয় তত বাদামি রঙের পরিণত হয়। এবার এরা যখন রস শুষে খায়, রস শুষে খাওয়ার সময় কিছু পদার্থ গাছের মধ্যে ঢুকিয়ে দেয়। এই বিষাক্ত পদার্থগুলি থাকার জন্য গাছের পাতা বয়স্ক হওয়ার আগে হলুদ হয়ে যায়। শুধু তাই নয়, এদের আক্রমণের ফলে এরা ভাইরাস ঘটিত রোগও ছড়ায়, যেটা চক্রাকারে এই রোগটি বৃদ্ধি পায়। নিচু জমি ঘন করে রোয়া এবং কন্ট্যাক্ট ইনসেক্টিসাইডস ব্যবহার করা হয় যদি, তবেই কি হয়ে যাবে, এর আক্রমণের পরিমাণটা বেড়ে যায়। এছাড়াও কি দেখা যায়, গাছের গোড়াতে পোকা নিঃসৃত যে মধুর বিন্দুগুলি দেখা যায় তার মধ্যে ছত্রাকের আস্তরণ দেখতে পাওয়া যায়। এইটার থেকে আমরা যদি দূর থেকে দেখি ক্ষেতকে, তখন মনে হবে মাঝে মাঝে ক্ষেতটি ভরে গেছে। এই যে ঘটনাটি ঘটে একে দেখলে বলা হয় হপার বার্ড। পোকার আক্রমণ হলে পরে ধানকে তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং মনে হয় ধান পেকে গেছে, কিন্তু পুরুষ্ট হয় না। গত কয়েক বছর ধরে কিন্তু এর আক্রমণটি চাষি ভাইরা সবচেয়ে বেশি লক্ষ্য করছেন এবং তাদের শেষ অবস্থাতে ফসলটা তুলে আনার আগে তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। গাছের গোড়াতে আলো বাতাস প্রবেশ না করতে পারলে এর আক্রমণ বেশি, সুতরাং কিছুটা রোয়া রোপণের সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবার ১৫টি গুচ্ছির মধ্যে পরপর তিনটে গুচ্ছিতে যদি আমরা ১০টার বেশি পোকা দেখি, তৎক্ষণাৎ আমাদেরকে কী করতে হবে, কীটনাশক প্রয়োগ করা শুরু করে দিতে হবে। শুধু বাদামি শোষক পোকা নয়, বাদামি শোষক পোকার সাথে কিছু কিছু সাদাপিট শোষক পোকাও দেখতে পাওয়া যায়। এরাও একই সঙ্গে এসে রস শোষণ শুরু করে দেয় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যদি বাদামি শোষক পোকা না হয়ে সাদাপিট বাদামি শোষক পোকা হয়, WBPH বলা হয়, তারা আক্রমণ করলে পরে কিন্তু এইভাবে পুরো ক্ষেতটি আমাদের পুড়ে যাওয়ার মতন দেখতে হবে না। তারা ছোট ছোট অংশ প্রকট হলে গুচ্ছিগুলি এবং পাতাগুলিতে মরচে রং ধরতে পারে। সুতরাং দুটি ধরনের পোকার আক্রমণের ধরনটিও কিন্তু আলাদা রকমের হবে। এবার যদি আক্রান্ত

0: ক্ষেতের জল বার করে দিয়ে 7-8 লাইন অন্তর পাশ ঠেলা দিয়ে গাছের গোড়ায় হালকা আলো বাতাস আমরা দেখাতে পারি, এবং যেখানে অত্যন্ত আক্রমণ বেশি হচ্ছে তাহলে 15-20 লাইন পর একটা লাইন যদি আমরা ধানের রোয়া না রোপণ করি আর বেশি করে যদি নাইট্রোজেন সার প্রয়োগ না করি, তাহলে আমরা কিছুটা হলেও এই পোকার আক্রমণের থেকে ধানকে রক্ষা করতে পারব।
1: ধানের শীষ যখন চলে আসে সেই সময় কোন পোকা আক্রমণ করে এবং তা কিভাবে প্রতিহত করা যেতে পারে?
0: ধানের শীষ যখন এসে গেছে তখন গন্ধি পোকার আক্রমণ, এদের গায়ের উৎকট গন্ধই এদের উপস্থিতি জানিয়ে দেয়। এরা কি করে, পাতার উপর সারিবদ্ধভাবে ক্রিম সাদা ডিম পাড়ে যা ফোটার আগে কালো সবুজ রঙের হয়ে যায়। এবার এই পোকা সুর দিয়ে ধানের খোসার দুপাশে মাঝখান থেকে দুধগুলো খেয়ে ফেলে, বলে ধানগুলো কি হয়ে যাচ্ছে, চিটে ধান হয়ে যায়। আর ধানের দানার উপরে গোল বাদামি রঙের দাগ দেখা যায়। আর এদের সংখ্যা যদি খুব বেশি হয়ে যায় তবে জমি থেকে প্রচন্ড গন্ধ বেরিয়ে আসে। আর এই যে পরিণত দশা এবং অপরিণত দশা, দুটি দশাই সমানভাবে ধানের ক্ষতি করতে পারে।
1: শ্যামা পোকা কিভাবে ক্ষতি করে?
0: এরপরে আসছে শ্যামা পোকা। এরা পরিণত অপরিণত দুটি দশাই রস শুষে খায়। আমরা সাধারণত কালী পুজোর সময়ে যখন ধান পেকে এসছে, শীষ এসে গেছে, ধান পুরুষ্ট হচ্ছে, সেই সময়টাতে কিন্তু এই আক্রমণটা আমরা বেশি করি। তাহলে কি হয়ে যাচ্ছে, খাবার সময় এরা মিষ্টি রস নিঃসরণ করছে, এর ফলেও সাদা ছত্রাক জন্মায় এবং খাদ্য কম তৈরি হয়। এরাও শ্যামা পোকাও ভাইরাস জনিত রোগ ছড়িয়ে দেয়, ফলে ফসলকে সম্পূর্ণভাবে নষ্ট করে। আর এদের ক্ষতিও চক্রাকারে বৃদ্ধি পায়। আজ যদি আমি শ্যামা পোকার আক্রমণ লক্ষ্য করলাম এবং সেটাকে যদি নিয়ন্ত্রণ না করি, তাহলে পরবর্তীতে আমার ধানের জমির ক্ষতির পরিমাণ দ্বিগুণ চতুর্গুণ হারে বেড়ে যেতে পারবে।
1: দয় পোকা কিভাবে আক্রমণ করে এবং এর প্রতিকার কিভাবে করবেন আমাদের কৃষক ভাইরা?
0: দয় পোকা, সাদা রঙের কিছু পোকা দেখতে পাওয়া যায়, যেখানে জল নিকাশি ব্যবস্থা যুক্ত বৃষ্টির নির্ভর উঁচু জমিতে এগুলো আক্রমণ দেখতে পাওয়া যায়। এরা আক্রমণ হলে কিরকম, সাদা পাউডার বা দইয়ের মতন অংশ নিয়ে পোকার শরীরটা ঢাকা থাকে। এরা পাতার খোলার মধ্যে পাতা ও কাণ্ড থেকে বসে রস শোষণ করা শুরু করে, ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। তাহলে গাছ বেটে বেটে হয়ে বসে যায়। আউশ এবং আমন ধানেই এর বেশি আক্রমণ লক্ষ্য করা যায়। ফুল আসা পর্যন্ত 1 বর্গমিটার এলাকা যদি আক্রান্ত হয়ে যায় তাহলেই প্রতিকারের ব্যবস্থা নিতে হয়।
1: শীষ কাটা লেদা পোকা কিভাবে আক্রমণ করে এবং কিভাবে এর প্রতিকার করবেন আমাদের কৃষক ভাইরা?
0: ধানের শীষ যখন পেকে যায় এবং ধান কাটার সময় হয়ে যায়, সেই সময়ে শীষ কাটা লেদা পোকার, ঝাঁকঝাঁক লেদা পোকার আক্রমণ চলে আসে ধানের জমিতে। ধূসর থেকে হালকা সবুজ দাগ যুক্ত লেদা পোকাগুলো রাতে বেলায় দল বেঁধে আসে, এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে হানা দেয়, গাছের পাতা কেটে নিয়ে চলে যায়, যেটা সঞ্চয় করে রাখে পরে খাওয়ার জন্য। মনে হয় যেন কাস্তে দিয়ে ধানগুলি কাটা হয়েছে। এই পাতা খাওয়ার ফলে গাছ ন্যাড়া হয়ে যায়। খরার পরে হঠাৎ বৃষ্টি হলে এই সমস্ত পোকার আক্রমণ প্রচণ্ড পরিমাণে হয়ে ওঠে। এবার যদি প্রত্যেকটি ঝাড়ে একটা পোকাও দেখতে পাওয়া যায়, তৎক্ষণাৎ প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। এই সময়ে জমিতে সেচ যদি দেওয়া যায় শেষ বেলায়, তবে উপকার পাওয়া যেতে পারে। বা বিকেলে আলের মধ্যে যদি কীটনাশক স্প্রে করে রেখে দিয়ে যাওয়া যায় তাহলে এদেরকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। তাছাড়াও ল্যামডা সাইহ্যালোথ্রিন, ফেনভালারেট এবং ক্লোরপাইরিফস সাইপারমেথ্রিনের মিশ্রণ, এগুলো যদি গুলে স্প্রে করা যায় তাহলে উপকার পাওয়া যেতে পারে।
1: ছত্রাকজনিত রোগ কি কি দেখা যায় এবং সেটা প্রতিহত কিভাবে করবেন আমাদের কৃষক ভাইরা?
0: আমরা প্রথমেই বললাম ছত্রাকজনিত কিছু রোগের কথা। প্রথম রোগ, পাতায় বাদামি দাগ হয়ে যাওয়া। ধান গাছের পাতায় গাঢ় বাদামি রঙের ছোট ডিম্বাকার দাগ দেখতে পাওয়া যায়, তার চারদিক দিয়ে কিছু আভার মতন দেখতে পাওয়া যায়। এই দাগগুলি কখন ঝলসার মতন, ঝলসা রোগ যদি হয় সমস্ত ঝলসে যায়, কিন্তু এরা ঝলসে যায় না, আলাদা আলাদাভাবে থাকে। এর আক্রমণ যদি বেশি হয় তাহলে ধান পুষ্ট হয় না এবং চিটে হয়ে যায়। কিন্তু এরটাই গুরুত্ব হলো, বীজতলা থেকে ধান কাটা পর্যন্ত সব সময় এই দাগ দেখা যেতে পারে। চালের রং বাদামি থেকে কালচে হতে পারে এবং ভাত তিতো হয়ে যাবে। এই রোগকেই বলা

0: হয় চিটে রোগ। তাহলে অনুর্বর এবং নিকৃষ্ট পরিচর্যা করা জমিতে এই রোগ বেশি হবে। এবার রোয়ার পর থেকে থোড় আসা পর্যন্ত যদি 5% পাশকাঠি আক্রান্ত দেখতে পাওয়া যায়, প্রতিকারের ব্যবস্থা নিতে হবে।
1: ঝলসা রোগের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা যায়?
0: ঝলসা রোগ এটি মারাত্মক ধরনের রোগ। প্রথমে বাদামি ছোট ছোট দাগ দেখা দেয়, কিন্তু এই দাগগুলি কি হয়ে যায়, সকলে একসাথে মিলে একটা মাকুর মতন আকৃতি ধারণ করে। দাগগুলোর ধারগুলো বাদামি আর কেন্দ্রের অংশটা ধূসর হয়ে যায়। অনেকগুলি দাগ মিলে একটা বড় দাগ তৈরি হয়। দূর থেকে মনে হয় যেন গাছটি ঝলসে গেছে, এই জন্য এর নাম ঝলসা। ঝলসার দাগ কাণ্ড ও দানায় দেখতে পাওয়া যায়। ধান গাছের গাঁটে যদি এর আক্রমণ হয়, জায়গাটা কালো হয়ে যায়, গাঁটের ওপরের অংশ ধীরে ধীরে শুকিয়ে যায়। শীষ বার হওয়ার সময় যদি শীষের নিচের গায়ে ঝলসা ধরে, ক্ষতি সর্বাপেক্ষা বেশি হয়। কালো হয়ে শীষ ভেঙে পড়ে, শীষের ধান চিটে হয়ে যায়। কিন্তু এটা কখন হবে? রাতের তাপমাত্রা 24°C-এর কম, আপেক্ষিক আর্দ্রতা 90%-এর বেশি, আকাশ মেঘলা, কুয়াশাচ্ছন্ন, ঝিরঝিরে বৃষ্টি, এইগুলি যদি সব একসঙ্গে লক্ষ্য করা যায়, তাহলেই আমরা বলতে পারি পূর্বাভাস হিসেবে যে ঝলসা রোগের আক্রমণ হতে পারে। সাধারণত আমন ধানে ঝলসা রোগের অত ক্ষতি হয় না, কিন্তু বোরো ধানে ঝলসা রোগের ক্ষতি প্রচণ্ড হয়। এরপরে যে ছত্রাকজনিত রোগটি আসে তা হলো খোলা পচা। জল দাঁড়িয়ে থাকা জমিতে, বিশেষ করে আমন ধানে, এই রোগটি দেখতে পাওয়া যায়। কাণ্ডের যে অংশ জলের লেভেলে থাকে, সেখানে প্রথমে মেটে সবুজ রঙের ছোট দাগ দেখা যায়, পরে বড় হয়ে বাদামি রঙের হয়, মাঝখানটা ধূসর হয়ে যায়, কোনো আকৃতি থাকে না। কিছু কিছু ক্ষেত্রে ছত্রাকের রেণুও দেখা যায়। আক্রান্ত পাতার টিপ শুকিয়ে যায়, ধীরে ধীরে গাছটি মারা যায়, পাতার ফলকেই দাগ দেখতে পাওয়া যায়। শীষ আসার মুখে যদি এরকম অনেকাংশ ক্ষেত্রে এই আক্রমণ যদি হয় খোলা পচা, তাহলে শীষ মোটেই বেরোতে যায় না, ধান কালো ও চিটে হয়। কখন এই রোগটি বেশি হবে? শেষ রাতে তাপমাত্রা যদি 23-25°C হয়, আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে, এই রোগ বেশি হবে। অগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে শতকরা যদি 5%-এর বেশি গাছ এইভাবে আক্রমণ হয়, তাহলে আমাদের প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। কারণ ছত্রাকজনিত রোগ তো গায়ে গায়ে লেগে থাকা গাছের মধ্যেই রোগের পরিমাণ বেশি হবে।
1: ব্যাকটেরিয়া জনিত ধসা রোগের ক্ষেত্রে কি সমস্যা হয় এবং সেটা প্রতিহত করবেন কিভাবে আমাদের কৃষক ভাইরা?
0: ব্যাকটেরিয়া জনিত ধসা রোগ, এই রোগটি খুবই ক্ষতিকারক, কারণ প্রতিকার ব্যবস্থা খুবই সীমিত, ক্ষতির পরিমাণও খুব বেশি। দুই রকম দশাতে এই রোগ হয়। পাতা ধসা সচরাচর বয়স্ক গাছেই দেখতে পাওয়া যায়। পাতার ডগার সামান্য নিচে দুপাশে কিনারায় জলে ভেজা দাগ দেখা যায়। এই দাগ বড় হয়ে পাতার নিচের দিকে নামে, দাগের ভেতরে দিকের ধার তরঙ্গাকার হয়ে যায় এবং খড়ের মতন শুকিয়ে হলুদ রঙের হয়ে যায়। সকালে যদি আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে, ব্যাকটেরিয়া নিঃসৃত রস চকচক করে, পরে সেই রস রোদে শুকিয়ে বিন্দু বিন্দু হয়ে পাতার ডগায় লেগে যায়। শুধু নয়, চারা গাছেও এই রোগ দেখতে পাওয়া যায়। চারা গাছের পাতার চারদিকে কিনারায় গোলাকার হলুদ হলুদ দাগ দেখা যায়, পরে তারা ঝুড়ে গিয়ে বড় হয়ে যায় এবং পাতাটি শুকিয়ে যায়। রোয়া রোপণের 1-2 সপ্তাহের মধ্যে পাতার ডগায় জলে ভেজা দাগ দেখতে পাওয়া যায়, পরে এটি গোটা পাতায় ছড়িয়ে যায়, পাতার মধ্যশিরার চারপাশে গুটিয়ে যায়, ঝুলে পড়ে এবং শুকিয়ে খড়দড়ির মতন। এই রোগে 20-30% ক্ষতি হতে পারে। অন্যান্য অনেক সময় যদি রোগ নিয়ন্ত্রণ না হয়, তাহলে 50% ফলনও নষ্ট হয়ে যেতে পারে। এই জীবাণু বীজ, নাড়া, আগাছাতে আশ্রয় নেয় এবং খাসপরিং, শ্যামাপোকা, সেচের জল, বৃষ্টির ছাঁটের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সুতরাং শুধু রোগ নয়, রোগ এবং পোকা উভয়কেই একসঙ্গে নিয়ন্ত্রণ করলে তবেই আমরা সুসংগত উপায়ে ধানের প্রকৃত উৎপাদন পেতে পারব।
1: ধান চাষে অনুখাদ্যের অভাব হয়েছে, সেটা বুঝবেন কিভাবে আমাদের কৃষক ভাইরা?
0: যদি অনুখাদ্যের অভাব হয়, জিঙ্ক বা দস্তা অনুখাদ্যের অভাব হলে পরে খয়রা দাগ দেখতে পাওয়া যায়। বীজতলায় সাধারণত দেখা যায়। রোয়ার 2 সপ্তাহ পর থেকে ক্ষেতে ছড়িয়ে ছিটিয়ে এই রোগ দেখতে পাওয়া যায়। এই গাছের নিচের দিকের পাতার ডগাতে ছোট ছোট হলুদ দাগ দেখতে পাওয়া যায়। কিছু ক্ষেত্রে পাতা শুকিয়ে যায়, গাছটি চুপচাপ হয়ে যায়, শিকড় বাদামি হয়ে যায়। এখানে প্রথমেই চাপানের সাথে

0: যদি একর প্রতি 10 কেজি জিঙ্ক সালফেট দিয়ে দেওয়া হয় তাহলে আমরা এই রোগের থেকে মুক্ত হতে পারব।
1: এবার আমরা সুসংগতভাবে ধান চাষ কিভাবে করব সেটা যদি একটু বলেন।
0: এবার আমরা সুসংগত নিয়ন্ত্রণ ঠিক কিভাবে করব। বীজ বোনার পূর্বে তাকে আমরা শোধন করে নেব। বীজতলায় চারা শোধন করে নিয়ে তবেই আমরা মূল জমিতে রোপণ করব। এবার যেখানে কীট পতঙ্গ প্রবণ এলাকা সেখানে রোয়াকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে শত্রুপোকার সংখ্যা কখনো যেন আর্থিক ক্ষতি করে সেই পর্যায়ে না পৌঁছয়। এবার আমাদের শত্রুপোকা এবং বন্ধুপোকার অনুপাত, দুটি শত্রুপোকা হলে একটি বন্ধুপোকা থাকলে আমরা কীটনাশক প্রয়োগ করব না, কারণ কীটনাশক প্রয়োগ করলে পরে আমার শত্রুপোকাও ক্ষতি হবে এবং বন্ধুপোকারও ক্ষতি হবে। ধান ক্ষেতের আশেপাশে যদি আমরা আগাছা মুক্ত রাখি তাহলে শত্রুপোকা রোগ জীবাণু আশ্রয় নিতে পারবে না। আগাছা কি করে, ফসলের খাবার সার দ্রুত মাটি থেকে তুলে নেয়, ফসলের বৃদ্ধি রোধ করে। সুতরাং আগাছা দমন করতে হবে সময় মতন। জমিতে কাদা করে ভালো করে পচান দিতে হবে, এতে বিভিন্ন রোগ পোকা ও জীবাণুর সংখ্যা কমে যাবে। সারিবদ্ধভাবে রোয়া রোপণ করতে হবে, হাতে 3টি গুচ্ছি এবং 8টি সারির পর 1টি সারি যদি বাদ দেওয়া যায় তাহলে আমরা বিভিন্ন রোগ এবং পোকার থেকে ধানকে মুক্ত রাখতে পারব। ক্ষেতের মাটির পরীক্ষা করা উচিত, তাহলে সেই অনুযায়ী আমরা সুষম হারে সার প্রয়োগ করতে পারব। পরিমিত জল ব্যবহার করতে হবে। প্রথম দিকে রোয়ার পর বেশি জল থাকলে পাশকাঠি কম হতে পারে এবং দুর্বল হয়ে যেতে পারে, সেজন্য আমাদেরকে জলটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের যদি ছত্রাক ঘটিত বা ব্যাকটেরিয়া ঘটিত পাতা ঝলসা রোগ দেখা যায় তবে নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করা যাবে না, এতে রোগের প্রকোপ বেড়ে যাবে। সম্ভব হলে ক্ষেতটা ভালোভাবে ঘেটে দিয়ে 3 থেকে 8 দিন শুকিয়ে আবার সেচ দিতে হবে। সম্ভব হলে বিঘাতে 4 থেকে 5 কেজি অতিরিক্ত পটাশ সার প্রয়োগ করলে পরে ভালো ফলন পাওয়া যেতে পারবে। কাঁচা থোর অবস্থার থেকে যদি এই ব্যবস্থাগুলো নেওয়া যায় তাহলে আমরা রোগের হাত থেকে গাছকে মুক্ত রাখতে পারব। এবার ধান কাটার পরে ক্ষেতে ভালোভাবে চাষ দিয়ে ধানের গাছের মুড়িগুলি নাড়াগুলি সমস্ত পুড়িয়ে ফেলতে হবে। ওই মধ্যেই কী থাকে, বিভিন্ন রোগ এবং শত্রু এবং রোগ জীবাণু আশ্রয় নিয়ে থাকে যা পরবর্তী ধানের ফসলকে আক্রমণ করবে। ধান ক্ষেতে পাখি বসার জন্য বিশেষ বাঁশের ডগা পুঁতে দিলে বহু পাখি আসবে যা ধান ক্ষেতে পোকাগুলিকে খেয়ে পোকার সংখ্যা কমিয়ে দেবে। ফেরোমন ফাঁদ যদি ব্যবহার করা হয় কিছু পোকা আমরা শনাক্ত করতে পারবো এবং নষ্ট করতে পারবো। ধানের পাতার উপরে যদি জল এবং শিশির থেকে যায় তাহলে ঝলসা রোগের প্রকোপ কমে যাবে। বন্ধু পোকা সংরক্ষণ করতে হবে, সেজন্য আমরা বিনা প্রয়োজনে কীটনাশক একেবারেই প্রয়োগ করব না। এই এখন যেই অবস্থাটি চলছে বর্তমান পরিস্থিতিতে ধান গাছে ছত্রাকজনিত ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন রোগ লক্ষ্য করা যেতে পারে। এবার ধানের ঝলসা বাদামি রোগ খোলা ধসা রোগের প্রকোপ যদি কম হয় তাহলে আমরা ভ্যালিডামাইসিন প্রোপিকোনাজল ব্যবহার করতে পারি, এবং প্রকোপটা যদি খুব বেশি হয়ে যায় তখন আমরা কি করব, মিশ্র কীটনাশক ব্যবহার করব, ছত্রাকনাশক ট্রাইফ্লক্সিস্ট্রবিন টেবুকোনাজলের মিশ্রণ আমরা যদি ব্যবহার করি বা ট্রাইসাইক্লোজল যদি আমরা ব্যবহার করি তাহলে সুফল পাব। এবার ব্যাকটেরিয়া জনিতর জন্য আমরা যদি স্ট্রেপটোমাইসিন দ্রবণে ধানের বীজ জমিয়ে প্রথমে ভিজিয়ে রেখে তারপরে শিকড়গুলিকে তুলেও যদি আমরা স্ট্রেপটোমাইসিন দ্রবণে ভিজিয়ে রেখে শোধন করে মূল জমিতে রোপণ করি তাহলে আমরা কিছুটা উপকার পাব। আর ব্যাকটেরিয়া জনিত খোলা পচা ঝলসা রোগ বা ধসা রোগ যদি আমরা দেখতে পাই তৎক্ষণাৎ কপার হাইড্রোক্সাইড আমাদেরকে প্রয়োগ করতে হবে। এবার আমাদের এখন যে ধানের অবস্থা রয়েছে তাতে পাতা মাজরা পোকা এবং পাতা মোড়া পোকার আক্রমণের পরিমাণটা বেশি, এই অবস্থাতে আমরা আলফা সাইহ্যালোথ্রিন ব্যবহার করতে পারি সাথে শ্যাম্পু মিশ্রণ করে, তাছাড়াও ফেরোমন ট্র্যাপ দিতে পারি এবং আলোক ফাঁদ আমরা ব্যবহার করতে পারি। বর্তমানে প্রাকৃতিক কৃষি একটি নতুন পদ্ধতি এসেছে, যেটি পদ্ধতি নতুন নয়, অতি প্রাচীনকালে আমাদের চাষাবাদ প্রাকৃতিক কৃষির নির্ভরই ছিল। এই সবুজ বিপ্লবের ফলে যেভাবে আমরা কীটনাশক প্রয়োগ করা শুরু করেছি সার এবং কীটনাশক, তাতে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। এবার বিঘ্নিত পরিবেশকে সুষম করার জন্য প্রাকৃতিক কৃষির ওপর কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সবাই জোর দিয়েছেন, এবং এটা যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমরা মনে করি পরিবেশকে আমরা পুনরুদ্ধার করতে পারবো, মাটির গুণাবলীকে আমরা আবার ফিরিয়ে আনতে পারবো। সেজন্য আমরা কি করতে পারি, মূল জমিতে চারাগাছকে নিয়ে যাওয়ার আগে শোধন করব এবং অবশ্যই করব। উচ্চ ফলনশীল ধানের পরিবর্তে আমরা আমাদের দেশীয় যে ধানগুলি আছে সেই ধানগুলির জন্য আমরা প্রাকৃতিক কৃষিতে ভীষণই উপকার পাবো। আর আমাদের যে দেশীয় ধান তার যে বাজারজাত মূল্য, তার মূল্য প্রচলিত যেভাবে আমরা চাষ করছি চাষি ভাইরা সেই মূল্যটা কিন্তু অনেকটাই পাবে। প্রাকৃতিক কৃষিকে আজকে আমাদের জীবনের সাথে যুক্ত করে নেওয়ার জন্য যে আহ্বান আছে তাতে যদি আমরা সাড়া দিই, প্রথম ক্ষেত্রে আমরা অতটা ফলন পাবো না, এটা স্বাভাবিক, কিন্তু দু তিন বছর পর থেকে আমাদের ফলনটা অনেকটাই বেশি হওয়া শুরু হবে। কারণ প্রাকৃতিক কৃষিতে সার এবং কীটনাশক হিসেবে আমাদের দেওয়ার মধ্যে তো কিছু নেই, যা আছে সব প্রাকৃতিক, যা আমাদের হাতে আশেপাশে আছে, গোচনা, গোমূত্র, তারপরে নিম গাছ, নিমের রস, এগুলি দিয়েই আমরা জমিতে সারও দিতে পারবো এবং কীটনাশক হিসেবেও ব্যবহার করব। এবং যেহেতু প্রাকৃতিক কৃষিতে ইউরিয়ার নাইট্রোজেনের পরিমাণটা একটু কম থাকে, সেক্ষেত্রে রোগের হাত থেকেও আমরা মুক্ত করতে পারবো। আর আমরা যদি বাজার মূল্য ধরি, প্রচলিত কৃষির থেকে প্রাকৃতিক কৃষিতে অবশ্যই একটু কিছুটা কম হবে, কিন্তু অল্প অল্প করে যদি আমরা এগিয়ে যাই প্রকৃতির যে ভারসাম্য রক্ষা হবে এবং যে বাজার মূল্যটি যদি আমাদের নির্ধারণ হয়, বাজারজাত অর্গানিক সবজির দাম যদি ঠিক মতন চাষি ভাইরা পায়, তবে আশা করি প্রাকৃতিক কৃষিও অঙ্গাঙ্গী অংশ হয়ে উঠবে চাষি ভাইদের নিত্য জীবনে। এবং ধান আমাদের তো প্রধান খাদ্য, এই প্রধান খাদ্য আমরা যদি প্রাকৃতিক উপায়ে তৈরি বিষমুক্ত খাদ্য যদি পাই, অবশ্যই স্বাস্থ্যের পক্ষে ভালো এবং সেটা প্রকৃতির পক্ষেও ভালো হবে। তাই আশা করব আজকের আলোচনা থেকে যেই তথ্যগুলো উঠে এলো চাষি ভাইরা সেটা মনে রাখবেন, এটাকে সঙ্গী করবেন। এই যে আমন ধান চাষ চলছে এখন, এখন থেকে যদি তারা এই নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে রেখে অতিরিক্ত কীটনাশক প্রয়োগটা না করেন, তাহলে তাদের এই যে অর্থ নাশ হয় চাষের জন্য, যতটা তারা অর্থ লগ্নি করেন এবং যেই পরিমাণ তারা ফসল পান, এই দুটির মধ্যে যে ব্যবধান, আমার মনে হয় কিছুটা হলেও কমে আসবে। আর আমরা আছি বিশ্ববিদ্যালয়ে, আছে যখন যেরকম অসুবিধার সম্মুখীন হবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার।
1: আজকের আসরে সুসংহত উপায়ে ধানের রোগ ও পোকা নিয়ন্ত্রণ নিয়ে ডক্টর চৌধুরী আমাদের বিস্তারিত জানালেন। আমাদের কৃষক ভাইরা যদি এইভাবে রোগ ও পোকা নিয়ন্ত্রণ করে চাষ করেন তাহলে কিন্তু তাদের ফলন অনেকটাই ভালো হবে এবং তারা লাভবান হবেন। শ্রোতা বন্ধুরা, আজকের গ্রামেগঞ্জের আসরে এতক্ষণ শুনলেন সুসংহত উপায়ে ধানের রোগ ও পোকা নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা। আলোচনায় অংশ নিয়েছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর নীলাঞ্জনা চৌধুরী। আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার।
1: গ্রামেগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।

শুনলেন গ্রামে গঞ্জে এবারে কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবরে জানা যাচ্ছে, আজ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা আছে। কৃষক বন্ধুদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ এবং FM 101.1 এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন জীবন ও জীবিকা পাতার বাসিওয়ালা, উপস্থাপনায় তাপসী দেব।

0: দিচ্ছেন, পাতা দিয়ে তিনি সুর সৃষ্টি করেন। আজ তার পরিবারে আসা হয়েছে তার জীবন, শিল্প, সুর সবের খবর নিতে। রয়েছেন আমাদের সাথে প্রফুল্ল সিংহ। নমস্কার প্রফুল্লবাবু।
1: নমস্কার,
0: কেমন আছেন? সবার আগে
1: আছি ভালো, হাসি খুশিতে সবসময় আমি থাকি, কারণ আমার নামটায় প্রফুল্ল, প্রফুল্ল মনেই থাকি।
0: ভালো বললেন, আমরা আপনার সব কথা শুনব, তবে সবার আগে আপনার সুর শুনি একটু পাতার বাঁশিতে।
1: তাহলে এক ঝলক আমি সুরটা শুনিয়ে দিচ্ছি।

0: বাহ, শ্রোতা বন্ধুরা বুঝতেই পারলেন যে অসাধারণ সুরের ছোঁয়ায় আমরা বাকি সময়টুকু থাকব। এবারে আসি আপনার কিছু কথায় প্রফুল্লবাবু, আপনি কি করেন এবং পরিবারের আপনাদের ধারা কি বা পড়াশুনো এই সবটা নিয়ে একটু শুনি।
1: আমার জীবন যদি বলা যায় দীর্ঘ, কারণ আমার সেরকম লেখাপড়া হয়নি, আমার কৃষির উপরে নির্ভর। কারণ যখন আমি ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ি তখন আর মানে উচ্চ স্কুলে যাওয়াই হয়নি, হাই স্কুলতে পা রাখিনি, কোনো স্কুলে যাওয়া হয়নি। তো তারপরে আমি কৃষিকাজে লেগে যাই বাবার সঙ্গে, এই আজও পর্যন্ত কৃষিকাজ করে যাচ্ছি। আর আমার শুধু কাজ কৃষি, আর নেশাটা আমার গানের উপরে। আর এরকমভাবে আমি চলি, যেগুলো আমাদের হারিয়ে যাচ্ছে দিনকে দিন, যে সমস্ত আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি ধর্মপরায়ণ সব হারিয়ে যাচ্ছে, সেগুলো আমি সেই বয়স্ক প্রবীণদের কাছ থেকে সংগ্রহ করে সেগুলো লিপিবদ্ধ করে এবং আমি প্রচার করে যাচ্ছি।
0: আচ্ছা, সেগুলো কি ধরনের কাজ বলুন?
1: সেরকম ধরুন আগের যে আমাদের গান বাজনা ছিল, মানে বিভিন্ন আঙ্গিকের কালচার প্রচার করি, এবং আমার থেকে কিছু কিছু শ্রোতা বন্ধু তারাও নিয়ে যায় যে কীভাবে এগুলো তোলা হয় অনুষ্ঠানের মাধ্যমে, সেগুলো আমি তাদেরকে বলে দিন।
0: আপনার এই যে পাতার বাঁশি, পাতাকে যে বাজানো যায়, এই ধারণা আপনার কবে থেকে হলো?
1: এটা যখন আমি 15 বছর বয়স, তখন তো লেখাপড়া বাদ দিয়ে তারপরে আমাদের গ্রামে একজন ছিল, তো রায়গঞ্জে ছিল, তো বাঁশি বাজাতো, আর বাঁশি বাজাতো আর পাত বাঁশি। তো তখনই আমি দেখলাম তিনি কীভাবে বাঁশিটা বাজায়। তারপরে ওই বাঁশিটাকে আমি মনে গেঁথে নিলাম যে আমার তো আর কিছু হচ্ছে না, তো গানের প্রতি আমার একটা লক্ষ্য থেকে গেল। ওই থেকে সুরটাকে তুলে তুলে তুলে আজ পর্যন্ত এই চলতেছে।
0: হ্যাঁ, কিন্তু পাতা দিয়ে যে হয় বাঁশি, মানে এটা কি করে?
1: পাতা দিয়ে যে হয়, যে কোনো বাঁশি আমরা যে বাজাই, শুধু ওই যে আমাদের কণ্ঠ, এই কণ্ঠটা হচ্ছে ফু দিয়ে, ফু দিয়ে যে পাতাটাকে, যেরকম ফুলেট বলুন আর বাঁশি বলুন আরও যত সানাই বলুন, সব ফু দিয়েই হচ্ছে সুরটা তোলা। আর আঙুলের টিপের মধ্যে সেগুলো মানে স্কেলগুলো ধরা হয়, তো এই ফু দিয়েই এই পাতাটাকে বাজানো যায়। মানে বিভিন্ন পাতা হয়, কিন্তু আতা গাছের পাতাটা বেশি মানে লম্বা আর ঠিক মসৃণ, একদম পাতলাও না মোটাও নাই, সেই জন্য বাঁশিটাকে এটাকে বেশি নেওয়া হয়েছে আমার।
0: ঠিকই, আপনার এখানে এসে আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা পাতা দিয়ে আপনি এত সুন্দর করে এবং প্রত্যেকটা সুরকে আপনি ধরছেন। এই যে আপনি বললেন প্রত্যেকটা সুর ধরা যায় আর কি, মানে এটা আমাদের কাছে সত্যি অভিনব এবং আশ্চর্যের বিষয়। আর একটু সুর শুনি, তারপরে কথায় ফিরবো।

0: অপূর্ব, আপনাদের এই যে আশেপাশে গ্রামের যে মানুষেরা, তারা আপনার এই বাঁশি শুনতে আসে না?
1: হ্যাঁ, অবশ্যই আসে, এই বাঁশি শোনার জন্য আসে, আবার দেখতে চায় যে কিভাবে সুরটাকে তোলা হয়। তো আমি বলি যে এটা সম্পূর্ণ আমার ভগবানের দান, সবার দ্বারা সেই সুর তোলা হয় না। তারাও চেষ্টা করে কিন্তু আমি তাদেরকে শিখাতে পারিনি আজও পর্যন্ত। হ্যাঁ, আমারটা আমি বাজিয়ে যাচ্ছি।
0: আর আপনার পরিবারে কে কে আছে?
1: আমাদের পরিবার তো ছিল যৌথ পরিবার, 91টি পরিবার বড়। আমরা সেই 4 ভাই 3 বোন, মা, বাবা গত হয়ে গেছে 32 বছর আগে। তো এখন আমরা আলাদা আলাদা ফ্যামিলি হয়েও এখন আমরা 4 জনের সংসার, আমার গিন্নি এবং আমার 2 সন্তান।
0: আচ্ছা, তো আপনার ছেলেরা বাজাতে পারে না?
1: আমার ছেলেরা বাজাতে পারে না, তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে এখন। তো এইভাবেই চলতেছে, তো শেখানোর চেষ্টা করতেছি আসুক ওরাও।
0: কিন্তু ওরা তো পড়াশোনার সঙ্গে বেশি যুক্ত শুনলাম। যে আমার খুব ভালো লাগলো যে আপনার মানে আমাদের বৌদির সঙ্গে যখন কথা হলো তখন উনি বললেন যে আমরা তো খুব একটা লেখাপড়া শিখিনি কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা শেখাচ্ছি। এই সচেতনতা আপনাদের মধ্যে কিভাবে এলো সেটাও একটু শুনি।
1: সেটা আসলো, আমি যেহেতু পড়তে পারিনি তো আমাদেরকে আমাদের ছেলে সন্তান দিয়ে শিখাতে হবে, এটাই আমার মূল দায়িত্ব। কারণ আমার যতই কষ্ট হোক, যতই খাটাখাটনি হোক, কৃষির উপরে নির্ভর করে তখন অভাবের দিনেও কিন্তু আমি সেই ছেলে মেয়েদেরকে শিখাইছি যে তোমরা যাও ভালো করে স্কুল পড়ো। তারপরে বড় ছেলে কলেজ পড়লো আর ছোট ছেলেটা বিএ পাস করলো। তারা এখন কিছু কিছু হাতের কাজ করতেছে, এখন স্বনির্ভর হয়নি।
0: আচ্ছা, বাহ, এবারে আরেকটা গান শুনি। কি শোনাবেন বলুন তো, মানে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, না কি শোনাবেন, বা অন্য কিছু আধুনিক? আপনি একটু আগে নিঝুম সন্ধ্যায় শোনালেন আমাদেরকে,
1: এবারে দেশভক্তির গান শোনাচ্ছি।

0: আপনাদের যে সমস্ত কৃষিজাত দ্রব্য বা ফসল শস্য এবং আপনাদের বোধহয় গবাদি পশুও রয়েছে
1: হ্যাঁ
0: কিছু, না?
1: গবাদি পশু
0: তাহলে সেখানে কি কি আপনাদের এখানে ফসল কি কি হয়?
1: আমাদের এখানে ডাঙ্গা উঁচু জমি, যেহেতু এখানে ধান পাট আর শাকসবজিটাই হয়। আমাদের এলাকাটাতে বেশি করে একদিন কালে এখানে নাম করা ছিল রাঙাপানি, রাঙাপানির শাকসবজি সতেজ এবং টাটকা পাওয়া যায়। তো এই শাকসবজিগুলো আমাদের পাশের বাজারে বিক্রি করা হতো এবং আমাদের শিলিগুড়ি শহরে নিয়ে যাওয়া হতো, যে রাঙাপানির শাকসবজি টাটকা একদম সতেজ আর জৈব পদ্ধতিতে আমি চাষ আবাদটা করি।
0: আচ্ছা, আপনাদের সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই হয়, তাতে ফলন একটু কম হয় কি মনে হয় আপনার?
1: হ্যাঁ, একটু দেরিতে হয়, কারণ যেটা রাসায়নিক বা কীটনাশক জাতীয় সার প্রয়োগ করে তারা 15 দিন বা 20 দিনের মধ্যে তুলে, কিন্তু আমার শাকটা 30 দিনের

0: মাথায় তুলে হয়। এতে কোনো এফেক্ট থাকে না শরীরে, যে খাওয়া খাদ্য তাতে কিন্তু ক্ষতি করে না। যেরকম আমি লাউ করেছি, বাঁধাকপি করেছি, সব মানে জৈব পদ্ধতিতে। আর সারটা দেওয়া হয় আমাদের যে গৃহপালিত পশু আছে, গোবর বা, আর আমাদের বিশেষ করে গ্রাম এলাকায় যে কীটনাশক ছাড়াও কিন্তু আমরা পোকামাকড় সরাতে পারি একটা নতুন পদ্ধতি। সেটা পুরনো পদ্ধতির যে আমরা যে ছাইগুলো যে ছড়িয়ে দিই তাতে কিন্তু পোকামাকড়গুলো শাকসবজিতে বসতে পারবে না, তাতেও শাকের উপকার এবং সবই সাশ্রয়।
1: হ্যাঁ, ভালো ভালো বললেন। এবারে আবার আসি আপনার একটু শখের বিষয়ে, এই যে বাজানো, এটাকে কতদিন ধরে আপনাকে চর্চা করতে হচ্ছে, নাকি আপনাকে প্রতিদিনই চর্চা করতে হয় এটা বাজাতে গেলে, মানে পাতার বাসি বাজাতে?
0: এই পাতা বাসি চর্চা করতে লাগে না, অন্য অন্য গানগুলো চর্চা করতে লাগে। এটা শুধু যে কোনো জায়গায় বাজানো যায় তাতে চর্চা করতে হয় না, কিন্তু আমাদের
1: যদি
0: দরকার নেই। আর সেটা আমার অন্তর থেকে তৈরি হয়েছে, তো সেইখানে অন্তরটাকে জাগিয়ে তুললে সেই সুরটাও চলে আসি।
1: আচ্ছা, এবারে আপনার কোন গানের কথা মনে হচ্ছে যেটা শোনাবেন আমাদের শ্রোতা বন্ধুদের?
0: এখন আমি পল্লী গীতিতে চলে যাই।
1: আচ্ছা।

0: অসাধারণ। আরো একটি গান শুনবো, তবে তার আগে বলি যে আপনি যে এই যে একটা অভিনব পাতার বাঁশি বাজাতে পারেন, একে নিয়ে আপনি প্রচারের কথা ভেবেছেন? মানে আপনার নিজের আত্মতৃপ্তির জন্য বলতে পারেন, কিন্তু কখনো কি ভাবা হয়েছে?
1: না, যখন আমি শিখি তখন আমি জানতে পারিনি যে আমি এই সমস্ত জায়গায় বাঁশি সুর তুলে ধরবো, সেটা আমার কখনোই জানা হয়নি যে আমি এগিয়ে যাব। হ্যাঁ, তো আমি চেষ্টা করে আছি যে যে সমস্ত জায়গায় কালচার অনুষ্ঠানগুলো হয় সেখানে আমি উপস্থিত থাকার চেষ্টা করেছিলাম। তখন আমি মনে মনে ভাবতাম যে আমাকে যদি ওখানে স্টেজ প্রোগ্রামে যদি আমাকে সুযোগ দেওয়া হতো তাহলে ভালো হতো। তখনকার সেখানকার কমিটিদের বলতাম যে আমি একটু পাতার বাঁশি তুলে ধরবো, যদি একটু 5 মিনিটের সময় দেওয়া হয়। তো ওরা বলতো নেও তুমি বাজাও। তখন আমার এমন সময় হতো পাতা ওখানে নাই, তখন যে কোনো ফুলের পাতা আমি সংগ্রহ করে তখন সেই সুরটা তুলে ধরতাম।
0: বাহ, আরও একটি সুর শুনি।

0: আপনার এই পাতার বাসি শুনতে শুনতে এবং আপনার সাথে গল্প করতে করতেই আমাদের সময় একেবারেই আজকের যে সময় ছিল সেটি সম্পন্ন হয়েছে। আমরা একদম আজ অনুষ্ঠানের শেষে আপনার আরও একটি পাতার সুর শুনব, শুনে আমরা আজ অনুষ্ঠান শেষ করব। আর আপনার এখানে এসে আমাদের এত ভালো লাগছে যে চারিদিকে মানে এই যে পাখিদের কুজন আর কি, তার মাঝে আমরা বসে রেকর্ড করতে পারছি, এটাও আমাদের একটা সৌভাগ্য। খুব ভালো থাকবেন আপনি।
1: তো এই পাখিগুলোকে নিয়ে কিন্তু আমাদের কিচিরমিচির সই ভোরবেলায় একটা হয়, আবার সন্ধ্যায়ও হয়, তো খুব ভালো লাগে। আর পাখিগুলোকে আমার পরিবেশটাকে ভালো রাখে। হ্যাঁ, তো পাখি আমি পাখিও প্রেমিক। বিভিন্ন জায়গায় যদি পাখি কোনো অসুস্থ পড়ে যায় তাদেরকেও আমি সেবা যত্ন করি। তো এখন আমি একটা গান শুনিয়ে দিচ্ছি আরও।
0: হ্যাঁ।

শুনছিলেন জীবন ও জীবিকা। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে বাংলা দেশাত্মবোধক গানের অনুষ্ঠান, উপস্থাপনায় ইন্দিরা শিল্পী গোষ্ঠী।

বাংলা দেশাত্মবোধক গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে জওয়ান ভাইদের জন্য অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। জওয়ান ভাইদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হলো। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান।

নমস্কার, স্বাগত আপনাদের সকলকে। আজকের আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রভা। বন্ধুরা, কিছু কণ্ঠ শুধু গান হয়ে থাকে না, জীবনের পাতায় পাতায় স্মৃতি হয়ে যায়। কিছু শিল্পী শুধু মঞ্চে থাকেন না, আমাদের মনেও একটা স্থায়ী ঠিকানা বানিয়ে নেন। ভাবুন তো, ছোটবেলায় বাবা রবিবার সকালে যে গানটা চালাতেন, কলেজে যাওয়ার পথে হেডফোনে বারবার আপনি যে গানটা শুনতেন, অথবা প্রথম ভালোবাসার মানুষের পাঠানো একটা প্রিয় গান, এই সব কিছুর মাঝেই কোথাও না কোথাও একজন শিল্পী জড়িয়ে আছে, তাই না? আজ কিন্তু আমরা সেই প্রিয় শিল্পীর কথাই শুনব, শুনব আপনার প্রিয় শিল্পীর কথাও। কারণ শিল্পীরা আসলে আমাদের জীবনের অদৃশ্য সঙ্গী, আমরা হয়তো তাদের কখনো সামনে থেকে দেখিনি,

0: গান শুনতে শুনতেই কিন্তু একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বলছি বীরভূম জেলার দুবরাজপুর থেকে, অমিতাভ ঘোষ।
0: কেমন আছেন?
1: হ্যাঁ দিদি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: একদম ভালো আছি, ভালো থাকতেই হবে আসলে,
1: থাকতেই হবে।
0: আর তার মধ্যে যখন আপনাদের সঙ্গে যোগাযোগ হয়, আপনাদের সঙ্গে কথা হয়, মন আরো ভালো হয়ে যায়।
1: আচ্ছা এই দিদি আর একটা কথা, এই যে মনের বয়সটা ধরুন যদি কম থাকে, শরীরের বয়সটা বেড়ে যায়, মনের বয়সটাই যেন কম থাকে,
0: এইভাবে
1: যেন আপনাদের সঙ্গে যোগাযোগ করে চলতে পারি, যতদিন বেঁচে থাকবো ততদিন।
0: একদম তাই, একদম তাই। হাড়ের বয়স বাড়ছে বাড়ুক, মনের বয়স যাতে একেবারেই না বাড়ে।
1: ঠিক দিদি, ঠিক।
0: আজকে আমরা কথা বলছি প্রিয় শিল্পী নিয়ে। আসলে আমাদের জীবনে তো অনেক শিল্পীর অবদান রয়েছে, তো আমরা সেই শিল্পীদের কথাই মনে করার চেষ্টা করছি। আপনার প্রিয় শিল্পীকে?
1: হ্যাঁ এইটাই বলবো দিদি, দেখুন একটা শিল্পী আমার জনপ্রিয় হওয়ার পেছনে যে যে কারণগুলো থাকে, প্রথমত হচ্ছে যে ধরুন একটা সুরকার, গীতিকার এবং যিনি গাইছেন, এই তিনের সমন্বয়ে একটা শিল্পী তো সৃষ্টি হয়। তো ধরুন আমার প্রিয় শিল্পী হচ্ছেন মানে শ্রদ্ধেয় শিল্পী মান্না দে।
0: আচ্ছা,
1: মান্না দের যে গানগুলো আমরা শুনছি বা শুনেছি, এখনো শুনি, এভারগ্রিন গান, সেই গানগুলো কোনোদিন পুরনো হবে না।
0: একদম তাই।
1: আমি একটা এক লাইন গাই দিদি, একটা মান্না দের ছবির গান। আমি জামিনী তুমি শশী হে ভাত।

0: তুমি শশী হে, তো অ্যান্টনি ফিরিঙ্গি ছবির সেই গান
1: হুম হুম
0: দিদি, আর যেগুলো আছে হ্যাঁ সবই তার মানে মানে ধরুন মানে হৃদয়

0: রান ও গান হৃদয় দিয়ে দিন।
1: একদম তাই,
0: আসলে
1: একদম তাই, খুব
0: একদম
1: ভালো লাগলো
0: ইনফিনিটি
1: কিন্তু,
0: দিন।
1: আপনি যে
0: হ্যাঁ
1: গানটা মনে করিয়ে দিলেন,
0: ধন্যবাদ
1: বেশ
0: দিদি,
1: ভালো
0: ধন্যবাদ
1: লাগলো।
0: ধন্যবাদ ধন্যবাদ। আর একজন শিল্পী দেখুন, তিনিই গেয়েছেন। হ্যাঁ, কজনা হৃদয় দিয়ে গাইতে পারে, হৃদয়ের গান তো সবাই গাই গাই গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে পারে,
1: হুম হুম হুম
0: যে
1: হুম
0: হৃদয় দিয়ে যে গানটা গায়, হ্যাঁ সেটাই আমার প্রিয় শিল্পী তিনি, তাকে আমার প্রণাম এবং শ্রদ্ধা, সেই সঙ্গে আপনাদের আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
1: একদম, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য,
0: ধন্যবাদ দিদি,
1: এবং
0: ধন্যবাদ।
1: অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। পরবর্তী গানটি তাহলে আপনার প্রিয় শিল্পীর জন্যই থাকলো, পরবর্তী গান
0: ধন্যবাদ দিদি, ধন্যবাদ।
1: সঙ্গে থাকবেন। পরবর্তী গানটি তাহলে তাই হোক, পরবর্তী গান মান্নাদের কণ্ঠে।
2: যেমন

0: একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: স্যার, দিদি ভাই, শুভ বিকেল।
0: শুভ বিকেল।
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল।
0: কেমন আছেন বন্ধু?
1: হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন?
0: এই তো, ভালো থাকতে হবে। আজকে আমরা প্রিয় শিল্পী নিয়ে কথা বলছি।
1: হ্যাঁ, প্রিয় শিল্পী শুনলাম। হ্যাঁ, তো প্রিয় শিল্পী লতাজির গানটা শোনালেন, খুব ভালো লাগলো। এছাড়াও আরো অনেক প্রিয় শিল্পী আছে। হ্যাঁ, কিশোর কুমার আছেন, মান্না দে আছেন, আরতি মুখোপাধ্যায় আছেন, সন্ধ্যা মুখোপাধ্যায় আছেন। তো এই মুহূর্তে কিশোর কুমারের কণ্ঠে যদি থাকে ও ঘু নিরুপমা করিও ক্ষমা,

0: কিছুতেই এই গানটি যদি থাকে একটু শোনাবেন।
1: আচ্ছা, অবশ্যই আমরা শোনানোর চেষ্টা করব। আপাতত কিশোর কুমারের কণ্ঠে অন্য আরেকটা গান থাকছে আপনার জন্য, আর সঙ্গে অবশ্যই থাকুন, কারণ আজকে কিন্তু রাত পর্যন্ত অনেক ফোন ইন অনুষ্ঠান রয়েছে, তার মধ্যে অবশ্যই চেষ্টা করব এই গানটা শোনানোরও।
0: ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ,
1: সঙ্গে থাকবেন বন্ধু, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। তাহলে যেমন কথা তেমন কাজ, চলুন কিশোর কুমারের কণ্ঠে পরবর্তী গানটি শুনে নিই।

0: একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: স্যার,
0: নমস্কার, কে বলছেন?
1: আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রোজ বলছিলাম।
0: কেমন আছেন বন্ধু?
1: হ্যাঁ দিদি ভাই, এই চলে যাচ্ছে। আমি তো একজন পেশেন্ট,
0: হুম
1: ওই
0: হুম
1: হিসাবেই।
0: এখন শরীর ভালো আছে?
1: হ্যাঁ দিদি ভাই, মানে আজকের দিনটা মনে হচ্ছে যেন একটু ভালো আছি।
0: আচ্ছা, আজকে কিন্তু বন্ধু আমরা কথা বলছি প্রিয় শিল্পী নিয়ে। আচ্ছা, আপনার প্রিয় শিল্পী কে, আর তিনি কিভাবে জড়িত আপনার সঙ্গে?
1: হ্যাঁ দিদি ভাই, আমি কথাটা একটু বুঝতে ভুল হলো, বুঝতে পারলাম না, বলুন।
0: আজকে তো আমরা প্রিয় শিল্পী নিয়ে কথা বলছি, আর প্রিয় শিল্পী তার গান আমাদের সঙ্গে কিন্তু বিভিন্ন মুহূর্তের সঙ্গে জড়িয়ে যায়। তো এই নিয়েই আজকে আমাদের আড্ডা, এই নিয়েই আজকের গল্প। তো আপনার প্রিয় শিল্পীকে, কার কণ্ঠে গান আপনার ভালো লাগে?
1: হ্যাঁ হ্যাঁ, আমার প্রিয় শিল্পী আপনার অনেকগুলোই রয়েছেন, যেমন লতা মঙ্গেশকর, অনুরাধা পৌড়াল, মানে বেশ কিছু শিল্পী যাদের হয়তো ক্লাসিক গান থেকে আরম্ভ করে, ছায়াছবি গান থেকে আরম্ভ করে, যে সমস্ত জিনিসগুলো মানে গানের মধ্যে আমি
0: একদম
1: বাউল গানও শুনতে খুব ভালোবাসি, বাউল গান নিজেও গাই আর কি।
0: আচ্ছা,
1: সময় বিশেষে দেখেন না, আপনাদের সঙ্গে কথা বলতে আসলে পরে অনেক অনেক সময় গান ধরে আসি আপনাদের স্টেশনে। হ্যাঁ, তা এই হিসাবে ধরুন প্রিয় শিল্পী এখন আমার কাছে বাউল শিল্পী যে সমস্ত আছেন তাদের মানে সশ্রদ্ধ প্রণাম, এবং যে সমস্ত আপনার এই ছায়াছবি গান থেকে আরম্ভ করে এমনি গান ফুল বা বাচ্চা ছেলে যারা ভালো বাসে না, তারা তো মানুষের মধ্যেই পড়ে না। ধরুন মানুষ জীবন চলতেই হবে, এগুলো ভালো লাগে।
0: একদম একদম, সঙ্গে থাকবেন বন্ধু, যুক্ত থাকবেন।
1: দিদি ভাই ভালো থাকবেন।
0: একদম, আপনার যখন লতা মঙ্গেশকরের কণ্ঠের গান ভালো লাগে, তাহলে আগেও কিন্তু আমরা এর মধ্যে লতা মঙ্গেশকরের কণ্ঠে একটা গান শুনেছি, কিন্তু তাও আরেকটা গান শুনে নি লতা মঙ্গেশকরের কণ্ঠেই, পরবর্তী গানটি।

আজ কিন্তু কথা হচ্ছে প্রিয় শিল্পীকে নিয়ে। প্রিয় শিল্পীদের কথা আমরা শুনছি এবং আপনার সঙ্গে আপনাদের প্রিয় শিল্পীদের কী যোগ রয়েছে, কোন সময়ে কার গান আপনাদের ভালো লাগতো সেটাও কিন্তু জানার বড় ইচ্ছে করছে। আজকের এই আটটায় আপনারও মনে পড়ুক সেই প্রিয় শিল্পীর কথা যার গান শুনে আপনি প্রথম প্রেমে পড়েছিলেন, বা পরীক্ষার আগে সাহস পেয়েছিলেন, কিংবা কোনো কঠিন সময়ে নিজেকে আবার নতুন করে খুঁজে পেয়েছিলেন। আজ শুধু গান শুনব না, আজ স্মৃতির পাতাও উল্টে দেখব, কারণ কিছু শিল্পী কখনো পুরনো হন না। সময় যতই বদলে যাক, তাদের গান আমাদের হৃদয়ে ঠিক একই রকম নতুন হয়ে থেকে যায়। পরবর্তী গানটি শুনে নি। জানি এই শিল্পীর গানও কিন্তু আপনাদের বেশ পছন্দের। পরবর্তী শিল্পী আশা ভোঁসলে।

জীবনে অনেক মানুষ আসে যাদের সঙ্গে হয়তো যোগাযোগ হারিয়ে যায়, অনেক জায়গা বদলে যায়, অনেক সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে যায়, কিন্তু কিছু কণ্ঠ, কিছু শিল্পী কখনো হারিয়ে যান না। তারা থেকে যান আমাদের অনুভূতির ভাঁজে, আমাদের নিঃশ্বাসে, আমাদের একাকিত্বের সঙ্গী হয়ে। কখনো কি খেয়াল করেছেন, একটা মাত্র গান মুহূর্তের মধ্যে আমাদের 10 বছর, 15 বছর, এমনকি 20 বছর আগের কোনো দিনে ফিরিয়ে নিয়ে যেতে পারে? সেই পুরনো স্কুলের বেঞ্চ, কলেজ ক্যান্টিনের আড্ডা, প্রথম প্রেমের লাজুক হাসি, বন্ধুদের সঙ্গে শেষ বিকেলের গল্প, কিংবা পরিবারের সঙ্গে কাটানো কোনো নির্ভেজাল সন্ধ্যা, সব যেন হঠাৎ করেই চোখের সামনে ভেসে আসে, তাই তো? এটাই তো সঙ্গীতের জাদু বন্ধু। আর এই জাদুর আসল কারিগরি হলেন আমাদের প্রিয় শিল্পীরা। পরবর্তী শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হাতে তো আর একদম সময় নেই, যদিও এখনো কিন্তু আপনাদের অনেকের প্রিয় শিল্পীর কথা জানা বাকি থেকে গেল। তাই আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান এখানে শেষ হলেও এই একই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব পরবর্তীতে সাড়ে নটার গানে গানে লাইভ অনুষ্ঠানে। এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আবার শুনব আপনাদের প্রিয় শিল্পীদের কথা, চেষ্টা করব আপনাদের প্রিয় শিল্পীদের গান আরও একবার আপনাদের সামনে উপস্থাপন করতে। তাহলে লাইভ ফোন ইন অনুষ্ঠান এখানেই শেষ করছি। শেষ হচ্ছে আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ছিলাম আমি সুপ্রভা।

আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সিকিমেও দু একটি জায়গায় বৃষ্টিপাত হয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাতের খবর এসেছে। শুনলেন আবহাওয়ার খবর। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। নাও দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রিওলজিক্যাল ডিপার্টমেন্ট। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকওয়ার্ড অ্যাট মেনি প্লেসেস ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল উইথ হেভি রেইনফল অ্যাট ওয়ান প্লেসেস ওভার আলিপুর ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকওয়ার্ড অ্যাট মেনি প্লেসেস ওভার সিকিম। This is the conclude of the weather bulletin. Please stay with us for our next announcement in Bengali. আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন।

সোমবারের সান্ধ্যকালীন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিনে জানানো হয়েছে, শহরের বিভিন্ন প্রধান সড়কে যানবাহনের চাপ বৃদ্ধির কারণে যান চলাচল ধীর গতির লক্ষ্য করা যেতে পারে। সকল পথ ব্যবহারকারীকে ধৈর্য বজায় রেখে লেন শৃঙ্খলা মেনে এবং ট্রাফিক নিয়ম অনুসরণ করে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। ধীর গতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড়ে উন্নয়নমূলক

নির্মাণ কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজট প্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড় রাস্তা মেরামত ও উন্নয়নের কাজ চলছে। ধীর গাড়ি চালান এবং সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 শালুকরা সড়কের উপর নির্মাণ কাজ চলমান রয়েছে, গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি লিংক ব্রিজ, তেস্তা ক্যানাল, ক্যানাল মোড়। নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। বেলাকোবা শিলিগুড়ি ও আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যানবাহনকে বিকল্প রাস্তা হিসেবে নাওয়াপাড়া মোড় ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। এখন জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ির 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে। লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর অনুষ্ঠানটি শোনা যাবে সন্ধে 6:05। ভাওয়াইয়া শিল্পী সুধা বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া শোনা যাবে 6:40। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান সন্ধে 7:05। লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে রাত 8:00। আধুনিক গানের অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শোনা যাবে রাত 8:30। লতা মঙ্গেশকরের কণ্ঠে গজল অনুষ্ঠানটি রয়েছে রাত 9:15। গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান রাত 9:30। জানিয়ে দেওয়া হল আকাশবাণী শিলিগুড়ির 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর।

0: নমস্কার, স্বাগত আপনাদের সকলকে আজকের মেঠো সুর লাইভ ফোনিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রভা। আজকে আমরা হারিয়ে যাব এমন সুরের জগতে, যেই সুর মানেই ভোরের কুয়াশা, ধানের ক্ষেতে হাওয়ার দোলা, কাঁচা রাস্তার ধুলো, নদীর পাড়ে বসে গল্প আর সেই চেনা গ্রামের সহজ সরল জীবন। শহরের ব্যস্ততা আমাদের অনেক কিছু দিয়েছে ঠিকই, কিন্তু কোথাও যেন কেড়ে নিয়েছে সেই মাটির গন্ধ। তাই আজকের এই কিছুটা সময় চলুন না আবার ফিরে যাই শিকড়ের টানে।
1: এবারে আপনাদের গান গেয়ে শোনাবেন স্বনামধন্য শিল্পী অংশুমান রায়। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে গান আরম্ভ করছি।

আচ্ছা বন্ধুরা, আপনাদের কি মনে আছে ছোটবেলায় গ্রামের বাড়িতে যাওয়ার কথা, সবাই মিলে গল্প করার কথা? বৃষ্টি হলে কাঁচা মাটির যে গন্ধ উঠত, সেই গন্ধ কি কখনো পারফিউমে পাওয়া যায়? ভোরবেলায় পাখির ডাক শুনে ঘুম ভাঙা, উঠোনে তুলসী গাছ, দিদুনের হাতের গরম ভাত, পুকুরে স্নান করা, এগুলো শুধু স্মৃতি নয়, এগুলো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, তাই না? মেঠো সুরের গানগুলো ঠিক তেমনই। একবার শুনলেই মনে হয় এই গান তো আমারই জীবনের গল্প। গ্রামের মানুষ হয়তো খুব ধনী নয়, কিন্তু তাদের মনটা ভীষণ ভীষণ বড়। আজও কোনো বাড়িতে অতিথি এলে নিজের খাবারটুকুও ভাগ করে নেন তারা। কোনো উৎসব মানেই সবার উৎসব, এই আন্তরিকতাই মেঠো সুরের আসল শক্তি।

রয়েছেন মেঠো সুর লাইভ ফোন ইন অনুষ্ঠানে। মেঠো সুর শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ ধানের ক্ষেত, দূরে তালগাছ, নদীর ধারে গরু চড়ছে, রাখাল ছেলের বাঁশির সুরও কিন্তু কানে আসে, আকাশ ভরা সাদা মেঘ, প্রকৃতি নিজেই যেন একটা বড় শিল্পী হয়ে উঠেছে। আজ মোবাইল আছে, ইন্টারনেট আছে, কিন্তু সেই বিকেলের মাঠে খেলা, ঘুড়ি ওড়ানো, আম কুড়ানো, বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা, এসব যেন ধীরে ধীরে গল্প হয়ে যাচ্ছে। তবু মেঠো সুরের গান শুনলেই মনে হয় না, সব কিছু এখনো ফুরিয়ে যায়নি। কিছু কিছু জিনিস, কিছু কিছু স্মৃতি এখনো চোখ বুজলেই মনে পড়ে।

0: বাংলার লোকগান, ভাটিয়ালি, ভাওয়াইয়া, বাউল, এগুলো শুধু গান নয়, মানুষের জীবন, ভালোবাসা, অপেক্ষা আর সংগ্রামের গল্প। একজন শিল্পী যখন মাটির কাছাকাছি থেকে গান করেন, তখন সেই গান সরাসরি হৃদয়ে পৌঁছে যায়। আপনাদেরও নিশ্চয়ই কোনো গ্রামের স্মৃতি আছে, হয়তো মামার বাড়ি, হয়তো দাদুর বাড়ি, হয়তো আপনি নিজেই থাকেন, হয়তো আপনার দাদুর বাড়ি রয়েছে, হয়তো কোনো বর্ষার দুপুর কিংবা কোনো মেলা। আজকের এই অনুষ্ঠানে সেই স্মৃতিগুলোকে আবার একবার মনে করুন না। যোগাযোগের নম্বর তো আপনাদের জানাই রয়েছে, 9434076705। লাইভ ফোন ইন অনুষ্ঠানে রয়েছি আমি, একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নি। হ্যালো, হ্যালো, হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বন্ধু, অপেক্ষায় থাকব আপনার সঙ্গে কথা বলার। পরবর্তী গানে চলে যাই, সুরজিতের কণ্ঠে পরবর্তী লোকগীতি। যে বন্ধুর সঙ্গে কথা বলছিলাম তিনি হয়তো রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? কেমন আছেন বন্ধু? এই তো সব ঠিক আছে। আচ্ছা, গ্রামের স্মৃতি নিয়ে কথা হচ্ছে, মিঠো সুর নিয়ে কথা হচ্ছে, এরকম কি কোনো স্মৃতি রয়েছে? এরম কোন স্মৃতি রয়েছে আপনার?
1: না।
0: আপনি কোথায় থাকেন?
1: ফালাকাটা।
0: ফালাকাটা, আচ্ছা, কেমন লাগে মেঠো সুরের অনুষ্ঠান?
1: ভালো লাগে।
0: আচ্ছা বন্ধু,
1: বারে বারে আসতে পারবো না, এই গানটা চালা দেন।
0: আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব। বারে বারে আসতে পারবো না? শিল্পীকে আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করছি, অবশ্যই সঙ্গে থাকবেন।
1: আচ্ছা,
0: একজন বন্ধু ছিলেন আমাদের সঙ্গে, খুব ভালো লাগে জানেন তো আপনাদের সঙ্গে কথা বলতে, কারণ এই সম্পর্কগুলো, এই বন্ধুত্বগুলো বড়ই মূল্যবান। যে গানে ছিলাম আবার ফিরে যাব মেঠো সুরে।

0: একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, আমি ময়নাগুড়ির বোলবাড়ি থেকে বলছি, মায়া রায়।
0: কেমন আছেন বন্ধু?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: একদম। আচ্ছা, আজকে মেঠো সুর নিয়ে যে কথা হচ্ছে, মেঠো সুর মানে সেই গ্রামের সুর, সেই চিরপরিচিত সুর, এমন কোনো স্মৃতি আপনার মনে আছে?
1: আছে তো,
0: খুব শুনতে ইচ্ছে করছে বন্ধু।
1: ঠিক আছে, নমস্কার।
0: হ্যাঁ বন্ধু, খুব শুনতে ইচ্ছে করছে, খুব জানতে ইচ্ছে করছে সেই স্মৃতির কথা।
1: আমার হলো গান, সব গানেরই সুর ভালো লাগে।
0: হুম
1: তার
0: হুম
1: থেকে আমাকে রবীন্দ্রসঙ্গীতের সুর।
0: আচ্ছা, বাহ, বেশ। আর এই যে গ্রামের স্মৃতির কথা বলছিলাম, আপনার কি এরকম কোনো স্মৃতি রয়েছে?
1: বুঝা যাচ্ছে না ম্যাম।
0: বলছি, এই যে গানের স্মৃতির কথা বলছিলাম, গ্রামের স্মৃতির কথা বলছিলাম আমরা, গ্রামের সঙ্গে গানের সুরের কথা বলছিলাম, সেরকম কোনো স্মৃতির কথা আপনার মনে রয়েছে বা মনে আছে?
1: হ্যাঁ আছে,
0: যেমন,
1: যেমন এই যে আজকে শরতের শরৎ আসছে,
0: হুম হুম
1: শরৎকাল,
0: হুম হুম
1: এর পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের রেখা ধরে।
0: হুম বাহ বন্ধু,
1: এই যে সকাল বেলায় যে এই শিশির বিন্দু কচুর পাতার উপরে কি সুন্দর করে, তারপরে একটু নাড়লে পরে টপ করে
0: হুম হুম
1: তারপরে এই যে ঘাসের সকাল সকালবেলায় উঠলে পরে ঘাসের আগায় ছোট ছোট শিশির বিন্দু এত সুন্দর করে থাকে, হাঁটতেও আরাম লাগে, দেখতেও সুন্দর লাগে।
0: একদম তাই বন্ধু, একদম তাই। বেশ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।
1: নমস্কার।
0: নমস্কার বন্ধু, সঙ্গে থাকবেন, এভাবেই জুড়ে থাকবেন। শিশির বিন্দুর কথায় বল।

পৌঁছে গেলাম আমরা। সত্যি কি সুন্দর দেখতে লাগে, তাই না? কিছুক্ষণ আগে আমরা যে গানটি শুনছিলাম, কি অদ্ভুত! এই অচিন পাখিটা আসলে কে? লালন ফকির আমাদের শিখিয়েছেন, জীবনের সবচেয়ে বড় রহস্য হয়তো বাইরে নয়, আমাদের নিজের ভেতরেই লুকিয়ে আছে। আমরা সারা জীবন অনেক কিছু খুঁজে বেড়াই, সুখ, ভালোবাসা, সাফল্য, অথচ নিজের মনের খবরটাই কতটা রাখি বলুন। মেঠো সুরের আসল সৌন্দর্য কিন্তু এখানেই। এই গানগুলো শুধু কানে বাজে না, মনকে প্রশ্ন করতে শেখায়। গ্রামের মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে যেমন হঠাৎ নিজের সঙ্গে দেখা হয়ে যায়, তেমনি এই গানগুলোও আমাদের নিজের ভেতরের মানুষটার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আজকের ব্যস্ত জীবনে একটু থামা খুব দরকার। কখনো জানালার পাশে বসে, কখনো সন্ধ্যার হাওয়ায়, কখনো বা এমন একটা গান শুনতে শুনতে যদি নিজের সঙ্গে দুটো কথা বলা যায়, তাহলে ক্ষতি কি? শেষ মুহূর্তে একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো বন্ধু, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা অপেক্ষায় থাকবো, আজ কিন্তু বেশ কয়েকটি লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে। বন্ধু, এই মুহূর্তে আমাদের শেষ করতে হচ্ছে মেঠো সুর লাইভ ফোন ইন অনুষ্ঠান। কথা হবে অন্য কোনো সময়ে, অন্য কোনো লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ভাবাইয়া। ভাবাইয়া অনুষ্ঠানে আজকের শিল্পী সুধা বর্মণ।

ভাওয়াইয়ার অনুষ্ঠানটি এখানেই শেষ হল। শিল্পী ছিলেন সুধা বর্মন। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হবে নেপালি প্রাদেশিক সমাচার।

দাবাং ছায়াছবি থেকে শুনছিলেন এই গানটি, পরের গানটি প্লেয়ার ছায়াছবি থেকে। শিল্পী মোহিত চৌহান, শ্রেয়া ঘোষাল।

এক পেহলি লীলা, স্যাচবি নাম পরবর্তী যে গানটি শুনতে চলেছেন উজ্জয়ের জসওয়ালে কণ্ঠে।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানটি ডন ছায়াছবি থেকে, সুনিধি চৌহানের কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হবে প্রথমে নেপালি সংবাদ, তারপর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: प्रभावित क्षेत्रमा राहत सामग्री वितरणलाई तीव्र बनाएका छन्। यद्यपि चराइदेहो जिल्लामा बाढीसँग सम्बन्धित थप 2 जनाको मृत्यु भएपछि मृत्यु हुनेको सङ्ख्या 67 पुगेको छ। अधिकांश नदीको जलस्तर खतराको तहभन्दा तल झरेको भए पनि गोलघाट जिल्लाको धानसिरी नदी अझै खतराको तहभन्दा माथि बगेकाले प्रशासनले नदी नजिक नजान सर्वसाधारणलाई आग्रह गरेको छ। मुख्यमन्त्री हेमन्त विश्व शर्माले बाढी प्रभावित
1: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট ইস্যুতে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতবি। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করে সরকার। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। সিটের 5ম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছে শীর্ষ আদালত। E20 প্রকল্পের লভ্যাংশ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি পাচ্ছেন বলে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া কন্টেন্টের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন মন্ত্রী। সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক হামলা স্থগিত রাখার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 7% কমেছে। বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফিতে আক্রমণের ফলে ভারতীয় নাগরিকের মৃত্যু ঘটনায় বিদেশমন্ত্রক এদেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে কড়া বার্তা দিয়েছে। ISSF শুটিং বিশ্বকাপে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের এশা সিং সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দফায় দফায় ব্যাহত। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করে সরকার। এই বিলে 2024-এর সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সভায় বিলটি পেশ করেন। এই বিলে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও প্রস্তাব রয়েছে এতে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে বিলে। তৃতীয়বার মুলতবি হওয়ার পর বিকেল 5টায় লোকসভার অধিবেশন বসলে প্রিসাইডিং অফিসার কৃষ্ণা প্রসাদ টেনেটি বিল নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন। যদিও বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের FIRও প্রত্যাহারের দাবি জানান। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেন, কংগ্রেস এবং বিরোধী দলগুলি বিল নিয়ে আলোচনার সুযোগ দিচ্ছে না। দেশের যুবদের স্বার্থ ও ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত এই বিল নিয়ে আলোচনা চলতে দেওয়ার জন্য বিরোধী সদস্যদের কাছে আর্জি জানান তিনি।
2: यहाँ चर्चा को रोकने के लिए ये नारेबाजी क्यों कर रहे हैं, मुझे ये समझ में नहीं आ रहे। ये तो युवाओं का पूरा इस पर नजर है और इतना इम्पोर्टेंट बिल, पब्लिक एग्जामिनेशन प्रिवेंशन ऑफ आंसर मीन्स जैसे बिल को चर्चा के लिए रोकना, ये बहुत गलत भेज रहा है।
1: চিৎকার চেঁচামেচি চলতে থাকায় অধিবেশন দিনের মতো মুলতবি করে দেওয়া হয়। এদিকে রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। চতুর্থবার মুলতবি হওয়ার পর উচ্চকক্ষের অধিবেশন ফের বসলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জাতীয় গৌরব অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন, কিন্তু বিরোধী সাংসদদের প্রতিবাদ বিক্ষোভের জেরে ব্যর্থ হন তিনি। পরে সভার কাজ দিনের মতো মুলতবি করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বিরোধী দলগুলির আচরণের তীব্র নিন্দা করে বলেছেন তারা সংসদের কার্যক্রমে বাধা দিচ্ছে। একাধিকবার অনুরোধ সত্ত্বেও কংগ্রেস কোনো সহযোগিতা করছে না। সংসদের বাইরে কংগ্রেস নেতারা তাদের কথা বলতে অনুমতি দেওয়ার দাবি জানাচ্ছেন, অথচ সরকার তাদের আলোচনায় অংশ নেওয়ার আবেদন জানালে তারা কর্ণপাত করছেন না। বিজেপি সাংসদ কাঙ্গনা রানাওয়াত ইচ্ছাকৃতভাবে সংসদের কাজে ব্যাঘাত ঘটানো এবং আইন প্রণয়নের প্রক্রিয়া ব্যাহত করার জন্য বিরোধী দলগুলির সমালোচনা করেছেন। সংসদ চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনার বিষয়বস্তু যতই গুরুত্বপূর্ণ হোক না কেন

বিরোধী দলগুলি সংসদকে সচল রাখতে আগ্রহী নয়। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগে তদন্তে লখনৌ রেঞ্জের পুলিশের ইন্সপেক্টর জেনারেল এস কিরণের নেতৃত্বে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ রাজ্য সরকারকে সিটের 5ম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছেন। 2 সপ্তাহের মধ্যে এই বিশেষ তদন্তকারী দলকে তাদের প্রথম স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে জানান, চলতি মাসের 25 তারিখে দেওয়া আদালতের পরামর্শ মেনেই এই সিট গঠন করা হয়েছে। দলে রয়েছেন ডিআইজি র্যাঙ্কের এক আধিকারিক, একজন সিনিয়র এবং অতিরিক্ত পুলিশ সুপার। অনুদানের তছরূপে সিবিআই তদন্তের দাবিতে একগুচ্ছ আবেদনের আজ শুনানি হয় সর্বোচ্চ আদালতে। এদিকে অনুদান তছরূপ মামলায় উত্তরপ্রদেশের বিশেষ আদালত ধৃত 8 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 14 দিন বাড়িয়েছে। আজ তাদের ভার্চুয়ালি আদালতে তোলা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সিআরপিএফের প্রতিষ্ঠা দিবসে বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে উপরাষ্ট্রপতি বলেন, দেশের ঐক্য, অখণ্ডতা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সিআরপিএফ সাহস, অটল নিষ্ঠা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা থেকে শুরু করে কঠিন পরিস্থিতিতে নাগরিকদের পাশে দাঁড়ানো সিআরপিএফ সর্বদা দেশকে অগ্রাধিকার দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সিআরপিএফ এর অদম্য নিষ্ঠা, আত্মত্যাগ এবং কর্তব্য নিষ্ঠা প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইথানল মিশ্রিত পেট্রোল E20 প্রকল্পের লভ্যাংশ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি পাচ্ছেন বলে একাধিক ডিপ ফেক ভিডিও এবং এআই নির্মিত কন্টেন্ট সমাজ মাধ্যমে ছড়ানোর অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন মন্ত্রী। তাঁকে জড়িয়ে অবমাননাকর ভিডিও, এআই দিয়ে তৈরি কন্টেন্ট প্রকাশের অভিযোগে মেটা, গুগল LLC, এক্স সহ বিভিন্ন সমাজ মাধ্যমের বিরুদ্ধে মামলা করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অনুমতি দিয়েছে বম্বে হাইকোর্ট। তাঁর দাবি, এই পোস্টগুলোতে তাঁকে এবং তাঁর পরিবারকে অযথা জড়ানো হয়েছে। এই ধরনের ভুয়ো কন্টেন্ট ছড়িয়ে পড়া রুখতে আদালতকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক হামলা স্থগিত রাখার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 7% কমেছে। ব্রেন্ট ক্রুডের হিসেবে দাম অন্তর্বর্তী লেনদেনে 7.9% কমে ব্যারেল প্রতি 89.11 মার্কিন ডলারে নেমেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI এর পরিসংখ্যান অনুযায়ী অপরিশোধিত তেলের দাম 6.9% কমে ব্যারেল প্রতি 83.14 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ইরান জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক অভিযান বন্ধ রাখলে তারাও নতুন করে হামলা চালাবে না। এর ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং কূটনৈতিক সমাধানের আশা জোরদার হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে এই উল্লেখযোগ্য পতন। বাণিজ্যিক জাহাজ MV ওমরফিতে আক্রমণের ফলে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশমন্ত্রক আজ ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ডক্টর আলেকজান্দ্রা পোলিশচুককে তলব করে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এ ধরনের হামলার কড়া নিন্দা করেছে। যুদ্ধের প্রতিকূল প্রভাব সামুদ্রিক যাতায়াত, স্বাধীনভাবে জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর পড়ছে বলে উল্লেখ করা হয়েছে। এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের এই কড়া বার্তা ইউক্রেন প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে রাষ্ট্রদূতকে। চীনের হ্যাংঝৌতে আয়োজিত ISSF শুটিং বিশ্বকাপে আজ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের এশা সিং স্বর্ণপদক জয় করেছেন। প্যারিস 2024 অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরকে পেছনে ফেলে তিনি এই পদক জয় করলেন। 21 বছর বয়সী এশা ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে 40টি লক্ষ্য হিট করেন। অন্যদিকে মনু ভাকের এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়ে ভারতের জন্য একই সঙ্গে 2টি পদক জয়ের কৃতিত্ব নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল এশা সিং ও মনু ভাকেরকে অভিনন্দন জানিয়েছেন। দুবারের অলিম্পিক সাঁতারু সজন প্রকাশ চলতি কমনওয়েলথ গেমসে পুরুষদের 200 মিটার বাটারফ্লাই ইভেন্টে ফাইনালে উঠেছেন। আজ রাতেই ফাইনাল অনুষ্ঠিত হবে। এদিকে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদকজয়ী প্যারা পাওয়ার লিফটার ঝান্ডু কুমারের বাড়িতে তাকে অভিনন্দন জানান। 22তম কমনওয়েলথ টেবিল টেনিস প্রতিযোগিতা আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, খেলাধুলা মানুষকে একত্রিত করতে এবং পারস্পরিক বোঝাপড়ার জন্য নিশ্চিত করতে

0: সাহায্য করে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন উত্তরাখণ্ড জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে দেরাদুন, নৈনিতাল ও বাগেশ্বর সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট ইস্যুতে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতুবি। অযোধ্যা রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগে তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 kHz প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এবার জানিয়ে দিই, আকাশবাণী শিলিগুড়ি 711 kHz প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে। রাত 8টায় রয়েছে লাইভ ফোন ইন অনুষ্ঠান, আধুনিক গানের অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শোনা যাবে রাত 8:30। লতা মঙ্গেশকরের কণ্ঠে গজল অনুষ্ঠানটি রয়েছে 9:15। গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান রাত 9:30। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে সুবীর সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে রাত 10:10। মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে রাত 10:30। জানিয়ে দেওয়া হলো আকাশবাণী শিলিগুড়ির 711 kHz প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে।
2: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
3: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর DRM ট্রান্সমিটারে,
2: সেই একই চেনা ঠিকানায়
3: 421.9 মিটার,
2: 711 kHz।
3: শুধু কি বাড়িতেই?
2: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন DRM সম্প্রচার,
3: ঝকঝকে ডিজিটাল,
2: কাহিনী কথা সুর তাল।
3: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার।
4: এক প্রকার সে PM জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নাম্বারটি আরো একবার।
2: কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হবে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করা হয়েছে। ভারত বিরোধী আন্দোলন কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে বিজেপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। সিকিমের নামচিতে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পে নির্বীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণে নিহত এরাজ্যের শ্রমিকদের পরিবারের হাতে আজ আর্থিক সহায়তা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেশন ব্যবস্থায় চালের গুণগত মান নিয়ে রাজ্য সরকার কোনো রকম আপোষ করবে না। বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের 96তম আত্মবলিদান দিবসটি আজ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্থিত গভীর নিম্নচাপটি আজ বালেশ্বর এবং ক্যানিংয়ের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। আসছি বিস্তারিত খবরে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সভায় বিলটি পেশ করেন। উল্লেখ হয়, বিলে 2026-24 সংশ্লিষ্ট আইনের বেশ কিছু সংশোধন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাক্ষ্য করার সংস্থান রয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষকে দৈনন্দিন শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশ দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাস এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার প্রস্তাবও রয়েছে এই বিলে। উল্লেখ, নিট পরীক্ষায় দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিক্ষোভের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা গত শুক্রবার ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য এই খসড়া বিল অনুমোদন করে। বিজেপি জানিয়েছে, ভারত বিরোধী আন্দোলন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বামেরা ছাত্রদের পাশে দাঁড়াতেই পারে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার ভারতের সংবিধান তাদের দিয়েছে। ছাত্র, রাজনৈতিক দল প্রত্যেকেরই প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে প্রতিবাদের নামে দেশ বিভাগের চক্রান্ত, সাংবাদিক ও পথচারীদের ওপর আক্রমণ, দোকান ভাঙচুর কোনো রাজনীতি নয়। কলকাতায় গত শুক্রবার যা ঘটেছিল তা কোনো ছাত্র আন্দোলন নয় বলেও তিনি স্পষ্ট জানান।
1: প্রতিবাদ করার অধিকার প্রত্যেকটি মানুষের আছে, ছাত্রদেরও আছে, যে কোনো রাজনৈতিক দলের আছে। সাংবাদিকদের উপর আক্রমণ, সাংবাদিকদের রক্তাক্ত করে দেওয়া, নিরপরাধ পথচারীদের উপরে আক্রমণ, দোকান ভাঙচুর করা, এটা কি ধরনের রাজনীতি? এটা সম্পর্কে সচেতন করতে, এদের প্রকৃত চেহারা মানুষের সামনে তুলে ধরতে এবং মানুষকে এটা বোঝাতে যে আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের এদের থেকে দূরে রাখুন। সেদিন যেটা হয়েছিল সেটা আর যাই হোক কোনো ছাত্র আন্দোলন ছিল না।
0: এদিকে বিজেপি দেশ ও রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধেও জনমত গঠনের ডাক দিয়েছে। কলকাতার ছাত্র সংগঠনগুলির আন্দোলনে দেশ বিরোধী স্লোগান ও সাংবাদিকদের ওপর আক্রমণের প্রতিবাদে বিজেপির তিরঙ্গা মিছিলের শেষে দলের নেতা রাজ্যের মন্ত্রী তাপস রায় অভিযোগ করেন, মমতা ব্যানার্জির শাসনকালে 7 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং এত বড় দুর্নীতির সরকার বাংলায় আগে কেউ কখনো দেখেনি। তা সত্ত্বেও মমতা ব্যানার্জি পদত্যাগ করেননি, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। অন্যদিকে কংগ্রেস কেন্দ্রে এবং বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকাকালীন 53 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর প্রেক্ষিতে কে কবে পদত্যাগ করেছে তিনি সে বিষয়ে প্রশ্ন তোলেন। শ্রী রায় জানান, বিষয়টি নিয়ে একটা ইস্যু তৈরি করে দেশকে অশান্ত করার অপপ্রয়াস চালানো হচ্ছে।
2: পশ্চিমবাংলার বুকেও হঠাৎ স্কুটিতে বসে পড়ল মমতা ব্যানার্জি, হঠাৎ স্কুটিতে বসে পড়ল, আর মানুষ ভুলে গেল 26,000 চাকরিটা কেন গেল। 26,000 চাকরি বিক্রি করায় যে সে আন্দোলন করবে। যাই হোক, আজকে আমাদের বার্তা হলো

0: রাষ্ট্রবিরোধী শক্তি এর বিরুদ্ধে জনমত গঠন করা।
1: আগেই জানানো হয়েছে, সম্প্রতি ছাত্র সংগঠনগুলির আন্দোলনে দেশবিরোধী স্লোগান ও সাংবাদিকদের ওপর আক্রমণের প্রতিবাদে বিজেপি আজ কলকাতায় তিরঙ্গা মিছিল করে। দলের উত্তর কলকাতা সংগঠনের পক্ষ থেকে শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে শেষ হয়। উত্তর কলকাতা জেলা সংগঠনের সভাপতি তমগ্ন ঘোষ জানিয়েছেন, সম্প্রতি ছাত্র আন্দোলনের নামে যেভাবে দেশবিরোধী স্লোগান দেওয়া হয়েছে এবং সাংবাদিকদের নিগ্রহ করা হয়েছে, তা কখনোই বরদাস্ত করা হবে না। অন্যদিকে নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের বিরোধিতায় বাম ছাত্র সংগঠনগুলির মিছিলে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে আজ বহু সাংবাদিক একসঙ্গে কলকাতা প্রেস ক্লাব থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন। ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এই মিছিল থেকে সেই বার্তাই দেওয়া হয়। কলকাতা ও জেলার সমস্ত মাধ্যমের সাংবাদিকরা প্রতিবাদ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধর্মতলায় হাতে হাত ধরে তারা পরস্পরের সঙ্গে থেকে এই ধরনের ঘটনার বিরোধিতায় অঙ্গীকারবদ্ধ হন। মিছিলের পর একটি প্রতিনিধি দল লোকভবনে গিয়ে রাজ্যপাল আর এন রবির কাছে স্মারকলিপি জমা দেয়। নিট আন্দোলনের নামে কলকাতায় গত শুক্রবার বিশৃঙ্খলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত ওয়াকার আজম এবং মোহাম্মদ জাভেদ আক্তারকে আগামীকাল পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এদের আজ আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। এই ঘটনায় ধৃত মোট ১৬ জনকে আগামীকাল আবার আদালতে তোলা হবে। উল্লেখ্য, ঘটনার পরদিন ১১ জন, গতকাল ৩ এবং আজ আরও ২ জনকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃত ৫ জনকে নিয়ে আজ ধর্মতলা চত্বরে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষা নিটে পশ্চিমবঙ্গে মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সম্বর্ধনা দেবেন। নবান্ন সভাঘরে ওই অনুষ্ঠানে ১০০ জন পড়ুয়ার হাতে ল্যাপটপ ও উপহার সামগ্রী তিনি তুলে দেবেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ১৭ জুলাই নিটের ফল প্রকাশিত হয়। মোট ১১,২১,০০০ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এরাজ্য থেকে সফল হয়েছেন ৫২,৭৪৬ জন। এদিকে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে মেধা তালিকায় স্থান পাওয়া পূর্ব মেদিনীপুর জেলার ২৯ জন ছাত্রছাত্রীকে আজ সম্বর্ধনা দেয় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, রাজ্যের মন্ত্রী, প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা প্রমুখ। সিকিমের নামচিতে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণে নিহত এরাজ্যের শ্রমিকদের পরিবারের হাতে আজ আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ি সফরে গিয়ে নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রাজ্য সরকার এই কঠিন সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছেন বলেও তিনি আশ্বাস দেন। রাজ্য সরকারের তরফে নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, তারা মোট ২১,০০০০ টাকা আর্থিক সহায়তা পাচ্ছেন।
2: মোট তারা ২১,০০০০ টাকা করে পেলেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমার সিএম রিলিফ ফান্ড থেকে ৫,০০,০০০ টাকা দিয়েছি। সিকিম গভর্নমেন্ট ওদেরকে আজকে এখনই ৪,০০,০০০ টাকা করে দিচ্ছে। আর ওই কোম্পানি, আমাদের রাষ্ট্রায়ত্ত কোম্পানি, তারা দিচ্ছে ৫,০০,০০০ আর যে পাট প্যাটেল প্রাইভেট কোম্পানি যারা কাজের বরাত পেয়েছিলেন তার ৫,০০,০০০ আমাদের অনারেবল পিএম স্যার নিজে টুইট করেছেন এবং পিএম কেয়ার থেকেও ২,০০,০০০ টাকা করে দিয়েছেন। সব মিলিয়ে ২১,০০,০০০ আমরা পশ্চিমবঙ্গে নাগরিকদের মধ্যে ৭ জনকে হোমগার্ডে চাকরি দিলাম আর ৪ জনের হোমগার্ডে এসে কাজ দেওয়া হলো।
1: এর আগে বাগডোগরা থেকে আজ সকালে জলপাইগুড়িতে পৌঁছলে জেলা পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হয়। জলপাইগুড়ি থেকে জলপেশ হয়ে বিকেলে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড় থেকে বর্ধমান রোডে নবনির্মিত উড়াল পুলের উদ্বোধন করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রেশন ব্যবস্থায় চালের গুণগত মান নিয়ে রাজ্য সরকার কোনো রকম আপোষ করবে না। অতীতে যে ধরনের চাল অদল বদল, নিম্নমানের চাল সরবরাহ বা রেশন দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই পরিস্থিতি হতে দেওয়া হবে না বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট জানিয়েছেন। খাদ্যভবনে আজ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও উত্তর দিনাজপুরের চালকল মালিকদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, সরকারি রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত কোনো মিলার, ডিস্ট্রিবিউটার বা খাদ্য দপ্তরের আধিকারিক অনিয়মে জড়িত থাকলে কাউকেই রেয়াত করা হবে না। রেশন ব্যবস্থা তাকে দুর্নীতিমুক্ত করাই সরকারের অগ্রাধিকার। আয়ুর্বেদিক চিকিৎসার সম্প্রসারণে রাজ্য সরকার আরও ৪টি নতুন সুসংহত আয়ুষ হাসপাতাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, পাশাপাশি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুষ নামে একটি প্রতিষ্ঠানও চালু করা হবে। বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মবলিদান দিবসটি আজ রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এ উপলক্ষে রাজ্য সরকারের তরফে আলিপুর জজ কোর্ট চত্বরে এক অনুষ্ঠানে বিপ্লবীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য

0: সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থিত গভীর নিম্নচাপটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। সেটি আজ গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার বালেশ্বর এবং এরাজ্যের ক্যানিংয়ের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে বলে জানা গেছে। এদিকে একটানা বৃষ্টিপাতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারা ব্লকের বিভিন্ন এলাকা, খড়গপুর কেশিয়ারি রাজ্য সরকার রাজ্য সড়ক জলের তলায়। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে মোহামেডান স্পোর্টিং বেনারসের বাগপত এফসির মুখোমুখি। শেষ খবর পাওয়া পর্যন্ত মোহামেডান 1-0 গোলে এগিয়ে রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান।

নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে একটা বিষয় নিয়ে বারবার মাথায় ঘুরছে, বিষয়টা হলো ভালো থাকা। ভালো থাকা মানেই কি সবসময় হাসি খুশি থাকা, নাকি কোনো দুঃখ না থাকা? আমার মনে হয় ভালো থাকা মানে জীবনের সব রঙকে মেনে নিয়ে তবুও সামনে এগিয়ে চলার সাহস রাখা। আপনাদের কি মনে হয়? বড্ড জানতে ইচ্ছে করছে আজকের কিছুক্ষণের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। যোগাযোগের নম্বর আরেকবার জানিয়ে দিচ্ছি, 9434076705। আরও একবার বলছি, 9434076705। এই নিয়ে কথা হবে, পাশাপাশি শুনবো নানান গান। চলুন একটা গান শুনে নিই, তারপর ফিরছি কথায়। প্রথম গানটি কুমার শানু এবং সান্না সরগমের কণ্ঠে।

0: একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, হ্যালো, শোনা যাচ্ছে?
1: শুনতে পাচ্ছি আপনার কথা, শুনতে পাচ্ছি।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিলিগুড়ি জেলা থেকে বলছি।
0: আচ্ছা, স্বাগত আপনাকে, শুভ সন্ধ্যা।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আর আজকের যে বিষয় আপনি রেখেছেন, বালো
0: হ্যাঁ
1: থাকা।
0: হ্যাঁ,
1: আসলে দেখুন, বালো তো থাকতে হয়, আমরা সবাই বালো থাকার চেষ্টা করি।
0: হুম হুম
1: আর বিশেষ করে সেটি হচ্ছে, দেখুন, প্রথমত আমি সে কথা বলি যে ভালো থাকতে হলে কিন্তু অন্যকে ভালো রাখার চিন্তাধারা করতে হয় এবং অন্যকে ভালো রাখতে হয়।
0: একদম তাই।
1: অন্যকে যদি আমরা ভালো রাখি,
0: হুম
1: তাহলে নিজে আমরা ভালো থাকবো, সেটাই তো
0: একদম
1: অবশ্যই।
0: তাই, একদম তাই।
1: সবসময় আমাদের চিন্তা করতে হবে যে আমি যেভাবে থাকছি ভালো থাকছি, যাতে অন্য কেউ এইভাবে ভালো থাকেন, বা ভালো রাখার জন্য আমরা

ভালো রাখার মধ্যেও থাকে। একদম ঠিক কথা, আমরা প্রায়ই বলি ভালো আছি, কিন্তু কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছি সত্যিই কি ভালো আছি? অনেক সময় মুখে হাসি থাকে অথচ মনটা বড্ড ক্লান্ত থাকে। তাই বলি ভালো আছি, কিন্তু কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছি সত্যিই কি ভালো আছি? অনেক সময় মুখে হাসি থাকে অথচ মনটা বড্ড ক্লান্ত থাকে। আবার এমনও হয় জীবনে অনেক ঝড়ের মধ্যেও মানুষ শান্তিতে থাকে, কারণ ভালো থাকা আসলে বাইরের নয়, ভেতরের এক অনুভূতি। এই যে আমাদের এক বন্ধু, উনি বললেন অন্যকে ভালো রাখলে নিজেও ভালো থাকা যায়। কেন বলুন তো? কারণ অন্যের সেই হাসির মধ্যে দিয়ে নিজের ভালো থাকার যে অনুভূতি সেটা উনি উপলব্ধি করেছেন। ভালো থাকা মানে নিজের সঙ্গে বন্ধুত্ব করা, নিজের ভুলকে ক্ষমা করা, প্রতিদিন নতুন করে শুরু করার সাহস রাখা। আর ভালো থাকার ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয়, আরেকটা সুর আমাদের ওষুধের মতো কাজ করে, সেটা হলো গানের সুর। চলুন পরবর্তী গানটা শুনে নি, তারপর ফিরছি কথায়। পৃথিবী

একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি আমরা, কিছুক্ষণের মধ্যেই লাইভ অনুষ্ঠান শেষ হতে চলেছে। শেষ মুহূর্তে কিছু কথা বলবো বন্ধুরা, মনে রাখবেন ভালো থাকা কোনো গন্তব্য নয়, এটা প্রতিদিনের একটা অভ্যাস। প্রতিদিন একটু করে নিজের জন্য বাঁচুন, প্রিয় মানুষের জন্য সময় রাখুন, আর জীবনের ছোট ছোট সুখগুলোকে যত্ন করে আগলে রাখুন, তাহলেই দেখবেন ভালো থাকা যায়। একজন বন্ধু ছিলেন আমাদের সঙ্গে, যদিও সময় না থাকার কারণে আমাদের এখানেই শেষ করতে হবে অনুষ্ঠানটি। বন্ধুকে বলবো পরের লাইভ ফোন ইন অনুষ্ঠানে অবশ্যই যুক্ত হবেন, অনেক কথা রয়েছে। এই বলে শেষ করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান, কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হবে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন সোনু নিগম এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে একটি গান। গানটি নেওয়া হয়েছে রিফিউজি ছায়াছবি থেকে।

অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গানের অনুষ্ঠান।

মোহাম্মদ রফির কণ্ঠে শুনলেন এই গানটি। গানটির কথা মুকুল দত্তর এবং সুর বাসু মনোহারীর। পরবর্তী গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। গানটির কথা শিবদাস বন্দ্যোপাধ্যায়ের, সুর অজয় দাসের।

শিল্পী উষা উত্থপের কণ্ঠে পরবর্তী গানটি, গানটির কথা মিন্টু ঘোষের এবং সুর দিয়েছেন অজিত ঘোষ।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হবে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সমাচার সন্ধ্যা, তারপর নিউজ @9।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
2: শুরু হচ্ছে গজল, শিল্পী লতা মঙ্গেশকর।

নমস্কার, ফের আরেকবার স্বাগত। গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রভা। আর আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠানে ঠিক যেমন কথা ছিল সেই কথা নিয়েই কিন্তু আবার অনুষ্ঠান শুরু করছি আমি, মানে আপনার প্রিয় শিল্পী। কারণ আজকের এই আড্ডা একটু অন্য রকম। আজ আমরা গল্প করব সেই সমস্ত শিল্পীদের নিয়ে যারা হয়তো আমাদের চেনেন না, কিন্তু আমরা তাদের কণ্ঠকে নিজের পরিবারের একজন সদস্যের মতোই ভালোবেসে ফেলেছি। এই নিয়ে কথা হবে, শুনব আপনাদের প্রিয় শিল্পীদের কথা। আর সেই যে প্রথম আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠানে একজনকে কথা দিয়েছিলাম, একজন বন্ধুকে কথা দিয়েছিলাম, তার প্রিয় গান শোনাবো। কিশোর কুমারের কণ্ঠে ওগো নিরুপমা গানটি শুনতে চেয়েছিলেন তিনি, সেই গান দিয়ে কিন্তু আজকের গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান শুরু হবে। আর আপনাদের যোগাযোগের নম্বরটি আরেকবার বলে দিই, 9434076705। আরেকবার বলছি, 9434076705। শুনবো আপনাদের প্রিয় শিল্পীর কথা। তাহলে প্রথম গান কিশোর কুমারের কণ্ঠে দিয়েই শুরু করছি।

0: একজন বন্ধু কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? কেমন আছেন? গানগুলো ভাল লাগছে? আচ্ছা, ভালো ভালো গান চালাবো, ভাল লাগছে তো গানগুলো? আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন। আপনার প্রিয় সঙ্গীত শিল্পী কে? আপনার প্রিয় সঙ্গীত শিল্পী কে? লতা মঙ্গেশকর। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন।
1: আচ্ছা,
0: অনেক ধন্যবাদ ফোন করার জন্য। একজন বন্ধুর সঙ্গে কথা বললাম, আর কথাই ছিল আপনাদের প্রিয় শিল্পীর গান কিন্তু আজকে শোনানোর চেষ্টা করব, আমি বারবার চেষ্টা করব। লতা মঙ্গেশকরের কথা যখন আসলো, তাহলে লতা মঙ্গেশকরের গানই শুনে নিই।

0: একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার দিদি ভাই, নমস্কার
0: কে বলছেন, কোথা থেকে
1: নমস্কার।
0: বলছেন?
1: হ্যাঁ, আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম দিদি ভাই।
0: আচ্ছা, আপনার প্রিয় শিল্পীর কথা শুনবো।
1: হ্যাঁ, আমার প্রিয় শিল্পী লতা মঙ্গেশকর।
0: আচ্ছা,
1: লতা মঙ্গেশকরের গান, বিশেষ বিশেষ গান আমি শুনে থাকি এবং আমার মোবাইলে মানে চিপে লোড আছে।
0: আচ্ছা,
1: চিপে আমি লোড করে রাখি, কারণ এই কারণেই ওই শিল্পীর যে কত গান আছে দুনিয়াতে,
0: একদম
1: আমি
0: তাই।
1: সেইটাই মাঝে মাঝে আমাকে অনুপ্রাণিত করে খুব, কারণ এই কারণেই লতাজির গান কিন্তু আমাকে খুব মানে
0: অনুপ্রাণিত
1: আমাকে
0: করে এবং
1: খুবই ভালো
0: মন
1: লাগে,
0: শান্ত করে
1: অনুপ্রাণিত
0: দেয়,
1: করে।
0: তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিদি ভাই,
0: একদম।
1: আপনি যে ধরনের প্রোগ্রাম রেখেছেন বা যে ধরনের গানগুলো শোনাচ্ছেন,
0: হুম হুম
1: তাতে কিন্তু আমি আপনার এই গানের মধ্যে দিয়ে খুব খুশি যে আপনি যেগুলো ভালো ভালো শিল্পী, যেমন হেমন্ত মুখোপাধ্যায়,
0: হুম হুম
1: তারপর কিশোর কুমার,
0: হুম
1: এই
0: হুম
1: সমস্ত যে সমস্ত শিল্পীগুলোই আপনার, তাদের তো এগুলো মৃত্যু হয়নি, তারা তো জীবিতই রয়েছেন আমাদের মধ্যে।
0: একদম তাই।
1: কেননা আজকে আজকে আমরা যদি খুব ভালোভাবে হিসাব করি, আজকে যদি আমি কোনো কারণবশত মারা যাই, সেটা কিন্তু কোনো মানুষের মনে নাও থাকতে পারে,
0: হুম হুম
1: কিন্তু ওই যে শিল্পী একজন, তা তিনি কিন্তু অমর অক্ষয় হয়ে রয়েছেন দুনিয়াতে, মানে
0: একদম তাই।
1: মানুষের মনের মধ্যে,
0: আর এই
1: মনের মনে
0: শিল্পীরা
1: কোথায়।
0: কিভাবে যেন আমাদের জীবনের অংশ হয়ে ওঠেন।
1: হ্যাঁ, এটাই ঠিক কথা দিদি ভাই, কারণ এই কারণে আজকে আমি বললে বিশ্বাস করবেন না আপনি, এই যে লতাজির কিছু কিছু গান আছে,
0: হুম হুম
1: যদি সেই সমস্ত গানকে যদি মোটামুটি রাত্রি 10টা পর যখন আমরা শয়ন কক্ষে যাই,
0: হুম হুম
1: সেই গান যদি চালিয়ে যদি মানে রাখা হয়, তা আমি দেখি যে পর পর যে গানগুলো হয়ে যাচ্ছে, প্রত্যেকটা গানই আমার মানে সমস্ত কিছুর মধ্যেই মানে জড়িত রয়েছে। এই গানগুলোর মধ্যে প্রত্যেকটা আমার দুঃখের সুখের সাথী হয়ে।
0: একদম,
1: হ্যাঁ
0: এটাই তো শুনতে চাই। আর এতেই এই গানগুলোর যে আপনাদের ভালো লাগছে, এটাতেই আমাদের সার্থকতা।
1: হ্যাঁ, আপনাদের এই যে শিলিগুড়ি স্টেশনে যে সমস্ত উপস্থাপক বা উপস্থাপিকারা আপনারা রয়েছেন, আপনাদেরকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই সবসময়, কারণ এই কারণেই আজকে আপনাদের এই স্টেশনের মানে যে সমস্ত অনুষ্ঠানগুলো স্টেশন থেকে মানে পরিচালনা করা হয়, তা সেইগুলো দিদি ভাই আছে বলেই কিন্তু আমরা মনের দিক থেকে ঠিক আছি, আমাদের মানসিকতা, বিবেক, হ্যাঁ, সমঝোতা, মানে প্রত্যেকটা জিনিস আমাদের মধ্যে খুব ভালোভাবে কাজ করে, এবং আমরা মন যেমন ধরুন মানুষের, মানুষের মন তো ইলেকট্রিকের থেকেও গতিবেগ মনের বেশি,
0: হুম হুম
1: কারণ
0: হুম
1: আপনি ওই স্টেশনে এই মাত্র বসে থাকতে থাকতে আপনি যদি কলকাতার কথা ভাবেন,
0: হুম
1: তা সেই কলকাতার দু সাইডে লাইটিং বা রাস্তায় যে সমস্ত গাড়ি ঘোড়া চলছে,
0: হুম হুম
1: সেইগুলো আপনার চোখের সামনে

0: বাড়বে। তার মানে মানুষের মনের গতিটা নিঃসন্দেহে ইলেকট্রিকের থেকেও বেশি।
1: একদম তাই,
0: তা এই সূত্রে বলবো দিদি ভাই, আপনাদেরকে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং শতকোটি প্রণাম জানাতে ইচ্ছে করে আপনাদের এই অনুষ্ঠানে।
1: আপনাদেরও অনেক ধন্যবাদ, কারণ আপনারা আছেন বলেই আমরা আছি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।
0: নমস্কার দেবেন দিদি ভাই, সুস্থ থাকবেন।
1: আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং গান শুনতে থাকবেন। বন্ধুর সাথে কথা বলতে গিয়ে যখন হেমন্ত মুখোপাধ্যায়ের কথা এলোই, তাহলে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটা গান শুনে নিই, তারপর আবার ফিরছি কথায়। শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান, আমাদের যোগাযোগের নম্বর 9434076705। আপনার প্রিয় শিল্পীকে জানতে সত্যিই খুব ইচ্ছে করছে।

0: একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নি।
1: হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল। দিদি ভাই
0: কেমন আছেন বন্ধু?
1: হ্যাঁ দিদি ভাই, খুব ভালো আছি। আপনি কিরকম আছেন দিদি ভাই?
0: একদম ভালো আছি, ভালো থাকতেই হবে। আজকে আমরা কথা বলছি কিন্তু শিল্পী নিয়ে, প্রিয় শিল্পী নিয়ে।
1: হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আমি শুনেছি শিল্পী নিয়ে, তো আমার পছন্দের শিল্পী হচ্ছে শ্যামল মিত্র।
0: আচ্ছা,
1: এবং দেখুন দিদি ভাই, এই আনন্দ আশ্রমের একটা গান আছে, তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন। হ্যাঁ, এই তো আমার মানে তিনটি মন্ত্র নিয়ে আমার জীবন, এই গানটা খুব মানে আমাকে সত্যি মুগ্ধ করেছে দিদি ভাই, শ্যামল মিত্রের। এবং আরো শ্যামল মিত্রের গান আছে, তো সেই শ্যামল মিত্রের বন পলাশির পদাবলিতে একটা গান আছে, দেখে যাও পাড়া পড়শিতে, কেমন মাছ গেঁথেছি বড়শিতে। সত্যি করে ওনার ওনার সত্যি আমি ওনার যত গান শুনি তত আমি মুগ্ধ হয়ে যাই। এবং দিদি ভাই মানে মানুষটা এত মানে নরম এবং সরল প্রকৃতির ছিলেন কিন্তু, হ্যাঁ, এবং লাস্টের জীবনে উনি একজন ডাক্তার, ওর বাবা চেয়েছিল ডাক্তার হতে, ডাক্তার করাতে, কিন্তু উনি ডাক্তার না হয়ে একজন গায়ক হয়েছিলেন, এবং ওনার বাবাও ডাক্তার ছিলেন। তো তিনি দেখুন দিদি ভাই, তো তার শ্যামল মিত্রের ছেলে সৈকত মিত্র, সেও গান করে, কিন্তু বাবার মতন, বাবার মতন সত্যি বাবা যেমনি একাধারে সুরকার, একাধারে গায়ক, একাধারে গীতিকার, এই যে পাওয়ার, এই জিনিসগুলো সত্যি করে আমরা ওনার যত

0: গান শুনি এবং আমি একটা প্রোগ্রাম দেখেছিলাম দিদি ভাই, তো সেই মানে স্টেজে উঠে মানে সে মানুষকে বলতে হয় না এই গানটা করুন, একের পর এক গান করে যাচ্ছে আর মানুষ মানে নীরব হয়ে সেই গান শুনছে। তো সেই জায়গায় আমরা ওনার বাড়ি হচ্ছে আপনার নৈহাটিতে, তো সেইখানকার মানে ওর মানে ভালো পরিবারের ছেলে ছিলেন। হ্যাঁ, তো আজ দেখুন উনি নেই, কিন্তু ওনার গান কিন্তু আমাদের কাছে অমর হয়ে আছে এবং উনি আমার কাছে অমর শিল্পী। তো তার গান যদি আপনার সংগ্রহে থাকে দিদি ভাই একটা শোনাবেন, আর নয়লে আপনি যেভাবে প্রোগ্রাম করছেন আমার কোনো মানে আপনার প্রতি কোনো রাগ অনুরাগ কিচ্ছু নেই, আপনাদেরকে আমাদের সত্যি করে মনে হয় যে অজস্র ধন্যবাদ এবং শতকোটি প্রণাম জানালেও আপনাদেরকে শেষ হবে না দিদি ভাই। কারণ শিলিগুড়ি স্টেশনটা এমন ভাবে আপনারা পরিচালনা করছেন আর আমাদেরকে সুযোগ দিচ্ছেন বলার, এই জায়গাটা আমরা কিন্তু আপনাদের কাছ থেকে পাচ্ছি এবং শিখছি যে মানুষ মানে লিখতে লিখতে সরে আর আপনাদের কাছে কথা বলতে বলতে সেটাও আমাদের সরে। তো সেই হচ্ছে মানে অজস্র ধন্যবাদ দিদি ভাই, নমস্কার, এইটুকু বললাম, ভালো থাকবেন সুস্থ থাকবেন।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।
0: হ্যাঁ দিদি ভাই, খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন, রাত 10টায় আবার আছে, 10:30টায় আবার আপনার সাথে জুড়বো দিদি ভাই।
1: একদম একদম, আপনি যখন শ্যামল মিত্রের কথা বলেছেন তাহলে শ্যামল মিত্রের কণ্ঠে গান আপনার জন্য থাকলো।
0: ঠিক আছে দিদি ভাই, অজস্র ধন্যবাদ,
1: সঙ্গে থাকবেন বন্ধু।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: তাহলে আর দেরি কেন, শ্যামল মিত্রের কথা যখন এসেইছে তাহলে শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে পরবর্তী গানটি আনন্দ আশ্রম ছায়াছবি থেকে।

0: একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: উত্তর দিনাজপুর থেকে, রামগঞ্জ থেকে বলছি, গোপাল।
0: কেমন আছেন বন্ধু?
1: আছি, ভালো আছি দিদি ভাই।
0: আজকে একদম ঠিক আছি। আর আজকে কিন্তু আমরা প্রিয় শিল্পী নিয়ে কথা বলছি।
1: তাহলে ওই মনিহার ছবির লতা মঙ্গেশকরের একটা গান শুনালে খুবই ভালো লাগে। লতার গানই আমাদের বেশি পছন্দ।
0: আচ্ছা,
1: লতার গান যদি শোনানো হয় মনিহার ছবি, তাহলে খুবই ভালো লাগে।
0: আচ্ছা আচ্ছা বন্ধু, এই যে আপনি যে মনিহার ছবি থেকে গান শুনতে চাইলেন, এই এর সঙ্গে কি কোনো স্মৃতি জড়িয়ে রয়েছে?
1: স্মৃতি তো আছে, যেমন গান গান এমনই একটা জিনিস না, লতার যে কোনো গান শুনলেই মনের মধ্যে একটা প্রেরণা যোগায় আর খুবই ভালো লাগে। লতার, লতা কিশোর ওদের মানে অমায়িক গান।
0: আচ্ছা,
1: লতার গান শুনলে খুবই ভালো লাগে, যেমন মনিহার ছবির গানের সঙ্গে তো আছেই একটা। হ্যালো,
0: হ্যাঁ শুনছি শুনছি বন্ধু, শুনছি। হ্যালো,
1: আষাঢ় শ্রাবণ যেমন বর্ষার সঙ্গে একটা মিল আছে লতার গানে।
0: অবশ্যই অবশ্যই, আমরা অবশ্যই সঙ্গে থাকুন। আর যখন বলেছেন মনিহার ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে গান শুনতে চান, তাহলে এই অনুরোধ কি না রেখে পারি? কারণ গানটাই তো এত সুন্দর। তাহলে সঙ্গে থাকুন বন্ধু, পরবর্তী গানটি আপনার জন্য।
1: আচ্ছা দিদি ভাই, নমস্কার নমস্কার।
0: তাহলে চলুন শুনে নেওয়া যাক লতা মঙ্গেশকরের কণ্ঠে পরবর্তী গানটি।

0: একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা
1: হ্যালো,
0: থেকে বলছেন?
1: নমস্কার।
0: কে বলছেন বন্ধু, আর কোথা থেকে বলছেন?
1: মেডিকেল থেকে।
0: আচ্ছা, কি নাম?
1: হ্যাঁ, বাবল ভট্টাচার্য।
0: আজকে প্রিয় শিল্পী নিয়ে কথা বলছি।
1: হ্যাঁ, আমার কিশোর কুমার।
0: কিশোর কুমার আপনার প্রিয় শিল্পী?
1: হ্যাঁ,
0: আচ্ছা, অবশ্যই সঙ্গে থাকুন নিশ্চয়ই। যদি এই মুহূর্তে, এখন যেহেতু একেবারে সময়ের শেষ মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি, এখন যদি নাও শোনাতে পারি, তাহলে কথা দিচ্ছি মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনার প্রিয় গান অবশ্যই শোনাবো।
1: ধন্যবাদ।
0: তাহলে সঙ্গে থাকবেন বন্ধু, রাত ঠিক 10:30টার সময় মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠানে পাশে থাকবেন। আজকে কিন্তু এই যে বন্ধু ফোন করলেন, শেষ মুহূর্তে ফোন করেছেন ঠিকই, কিন্তু সঙ্গে আছেন তো, আর মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠানও রয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু গান শোনানোর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেমন ওই যে এক বন্ধু ফোন করেছিলেন এবং তিনি শুনতে চেয়েছিলেন দেখুক পাড়াপড়শিতে, আবার আরেকজন বন্ধু যিনি ফোন করেছিলেন তিনি লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনতে চেয়েছিলেন গান, কিন্তু মণিহার ছায়াছবি থেকে। সমস্ত গান পরে যখন মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান হবে তখন অবশ্যই শোনানোর চেষ্টা করব। আর এই বন্ধুর প্রিয় শিল্পী কিশোর কুমারের কণ্ঠে গান তো অবশ্যই থাকবে। তাহলে বন্ধুরা, এই মুহূর্তে এখানেই শেষ করতে হচ্ছে গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। তারপর আবার পরবর্তী লাইভ ফোন ইন অনুষ্ঠানে সঙ্গে থাকব আমি সুপ্রভা, আর অবশ্যই সঙ্গে থাকবেন আপনারা। ততক্ষণ এখানেই শেষ করলাম গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে।

0: যদিও শুনে নি পরবর্তী গানটি, শেষ গান শ্যামল মিত্রর কণ্ঠে।
1: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেছে সরকার। নিট ইস্যুতে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতুবি। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। 5ম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছে শীর্ষ আদালত। বাণিজ্যিক জাহাজ এমভি ওমর ফিতে আক্রমণের ফলে ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশ মন্ত্রক এদেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর অতি গভীর

0: নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আগামীকাল সকালের মধ্যে সেটির পূর্ব দীঘা ও পশ্চিম হলদিয়ার মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। ভারতের জ্ঞানেশ্বরী যাদব কমনওয়েলথ গেমসে মহিলাদের ভারোত্তোলনে 53 কেজি বিভাগে রূপো পেয়েছেন। ISSF শুটিং বিশ্বকাপে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের এশা সিং সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রশ্নপত্র ফাঁসির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সভায় বিলটি পেশ করেন। উল্লেখ্য, এই বিলে 2024-এর সংশ্লিষ্ট আইনের বেশ কিছু সংশোধন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষকে দৈনন্দিন শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশ দেওয়া হবে। এ ধরনের অপরাধে তদন্ত, থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাস এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার প্রস্তাবও রয়েছে এই বিলে। উল্লেখ্য, নিট পরীক্ষায় দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিক্ষোভের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা গত শুক্রবার ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য এই খসড়া বিল অনুমোদন করে। এদিকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দফায় দফায় ব্যাহত। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। তৃতীয়বার মুলতুবি হওয়ার পর বিকেল 5টায় লোকসভার অধিবেশন বসলে প্রিজাইডিং অফিসার কৃষ্ণা প্রসাদ টেন্নেটি বিল নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন। যদিও বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের FIRও প্রত্যাহারের দাবি জানান তারা। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেন, কংগ্রেস এবং বিরোধী দলগুলি বিল নিয়ে আলোচনার সুযোগ দিচ্ছে না। দেশের যুবদের স্বার্থ ও ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত এই বিল নিয়ে আলোচনা চলতে দেওয়ার জন্য বিরোধী সদস্যদের কাছে আর্জি জানান তিনি।
1: পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স ইম্পোর্টেন্ট বিল লেকে আয়া হ্যায় তো কংগ্রেস কল ভি হমনে আপিল কিয়া আজ ভি সুবহ সে হমনে আপিল কিয়া ফির ভি নাহি মান রহে হ্যায় হমনে লোকসভা মে ভি বাতায়া অর ইয়াহাঁ ভি কাহা টাইম এলোটেড হ্যায় কংগ্রেস ওয়ালা বাতাতে হ্যায় কে পার্লামেন্ট মে বোলনে নাহি দেতে হ্যায় অর ইয়াহাঁ হম হাত জোর জোর কে কেহতে হ্যায় কি আপ বোলিয়ে।
0: চিৎকার চেঁচামেচি চলতে থাকায় অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়। এদিকে রাজ্যসভাও একই চিত্র নজরে আসে। চতুর্থবার মুলতুবি হওয়ার পর উচ্চকক্ষের অধিবেশন ফের বসলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জাতীয় গৌরব অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন, কিন্তু বিরোধী সাংসদদের প্রতিবাদ বিক্ষোভের জেরে ব্যর্থ হন তিনি। পরে সভার কাজ দিনের মতো মুলতুবি করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বিরোধী দলগুলির আচরণের তীব্র নিন্দা করে বলেছেন তারা সংসদের কাজকর্মে বাধা দিচ্ছে। একাধিকবার অনুরোধ সত্ত্বেও কংগ্রেস কোনো সহযোগিতা করছে না। ভারত বিরোধী আন্দোলন কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে বিজেপি জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, বামেরা ছাত্রদের পাশে দাঁড়াতেই পারে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার ভারতের সংবিধান তাদের দিয়েছে। ছাত্র রাজনৈতিক দল প্রত্যেকের প্রতিবাদ করার অধিকার আছে। তবে প্রতিবাদের নামে দেশ বিভাগে চক্রান্ত, সাংবাদিক ও পথচারীদের উপর আক্রমণ, দোকান ভাঙচুর কোনো রাজনীতি নয়। কলকাতায় গত শুক্রবার যা ঘটেছিল তা কোনো ছাত্র আন্দোলন নয়।
2: প্রতিবাদ করার অধিকার প্রত্যেকটি মানুষের আছে, ছাত্রদেরও আছে, যে কোনো রাজনৈতিক দলের আছে। সাংবাদিকদের উপর আক্রমণ, সাংবাদিকদের রক্তাক্ত করে দেওয়া, নিরপরাধ পথচারীদের উপরে আক্রমণ, দোকান ভাঙচুর করা, এটা কি ধরনের রাজনীতি? এটা সম্পর্কে সচেতন করতে, এদের প্রকৃত চেহারা মানুষের সামনে তুলে ধরতে এবং মানুষ এটা বোঝাতে যে আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের এদের থেকে দূরে রাখুন। সেদিন যেটা হয়েছিল সেটা আর যাই হোক কোনো ছাত্র আন্দোলন ছিল না।
0: ভারত বিরোধী আন্দোলন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্যসভাপতি স্পষ্ট জানিয়েছেন। এদিকে বিজেপি দেশ ও রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে জনমত গঠনের ডাক দিয়েছে। কলকাতায় আজ ছাত্র সংগঠনগুলির আন্দোলনে দেশবিরোধী স্লোগান ও সাংবাদিকদের ওপর আক্রমণের প্রতিবাদে দলের পক্ষে শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলায় ডোরিনা ক্রসিং পর্যন্ত তিরঙ্গা মিছিল বের করা হয়। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে লখনৌ রেঞ্জের পুলিশের ইন্সপেক্টর জেনারেল এস কিরণের নেতৃত্বে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ রাজ্য সরকারকে সিটের 5ম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছেন। 2 সপ্তাহের মধ্যে এই বিশেষ তদন্তকারী দলকে প্রথম স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে।

0: এদিকে অনুদান তছরুপ মামলায় উত্তরপ্রদেশের বিশেষ আদালত ধৃত আটজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 14 দিন বাড়িয়েছে। আজ তাদের ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাণিজ্যিক জাহাজ MV ওমর ফিটে আক্রমণের ফলে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশ মন্ত্রক আজ ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ডক্টর আলেকজান্দ্রা পলিশচুককে তলব করেছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এ ধরনের হামলার কড়া নিন্দা করেছে। যুদ্ধের প্রতিকূল প্রভাব সামুদ্রিক যাতায়াত, স্বাধীনভাবে জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর পড়ছে বলে উল্লেখ করা হয়েছে। এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের এই কড়া বার্তা ইউক্রেন প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে রাষ্ট্রদূতকে। সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সামরিক হামলা স্থগিত রাখার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 7% কমেছে। ইরান জানিয়েছে যে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান বন্ধ রাখলে তারাও নতুন করে হামলা চালাবে না। কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে পরিষেবা আজ সকাল 6টায় শুরু হয়েছে। দমদম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত শেষ পরিষেবা পাওয়া যাবে রাত 10:30। সিকিমের নামচিতে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণে নিহত পশ্চিমবঙ্গের শ্রমিকদের পরিবারের হাতে আজ আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ি সফরে গিয়ে নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রাজ্য সরকার এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে বলেও তিনি তাদের আশ্বাস দেন। রাজ্য সরকারের তরফে নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান তারা মোট 21 লক্ষ টাকা আর্থিক সহায়তা পাচ্ছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর অবস্থিত অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী সেটি এখন দীঘা থেকে 20 কিলোমিটার পূর্বে, কাঁথি থেকে 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, সাগরদ্বীপ থেকে 40 কিলোমিটার পশ্চিম এবং হলদিয়া থেকে 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভারতের জ্ঞানেশ্বরী যাদব কমনওয়েলথ গেমসে মহিলাদের ভারোত্তোলনে 53 কেজি বিভাগে রূপ পেয়েছেন। জ্ঞানেশ্বরী স্ন্যাচে 88 কেজি ও ক্লিন এন্ড জার্কে 111 কেজি ওজন তোলেন। দুবারের অলিম্পিক সাঁতারু সজন প্রকাশ চলতি কমনওয়েলথ গেমসে পুরুষদের 200 মিটার বাটারফ্লাই ইভেন্টে ফাইনালে উঠেছেন। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রূপজেতায় জ্ঞানেশ্বরী যাদবকে অভিনন্দন জানিয়েছেন। 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতের পুরুষ ও মহিলা দল দুর্দান্ত জয়ের মাধ্যমে তাদের অভিযান শুরু করেছে। নতুন দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে গ্রুপ এর উদ্বোধনী ম্যাচে ভারতীয় পুরুষ দল জিম্বাবুয়েকে 3-0 ব্যবধানে পরাজিত করে। ভারতীয় মহিলা দলও গ্রুপ বির উদ্বোধনী ম্যাচে 3-0 ব্যবধানে জয়লাভ করে। চীনের হাংঝাউতে আয়োজিত ISSF শুটিং বিশ্বকাপে আজ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের এশা সিং স্বর্ণপদক জয় করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ISSF বিশ্বকাপ 2026-এর মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জয় করার জন্য ভারতীয় শুটার এশা সিং ও মনু ভাকেরকে অভিনন্দন জানিয়েছেন। মনু ভাকের এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়ে ভারতের জন্য একই সঙ্গে 2টি পদক জয়ের কৃতিত্ব নিশ্চিত করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেছে সরকার। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগে তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। খবর শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজকের শিল্পী সুবীর সেন।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো। শিল্পী ছিলেন সুবীর সেন। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা।

বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আজকের মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আগের লাইভ ফোন ইন অনুষ্ঠানে যেমন কথা দিয়েছিলাম, গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠানেই কথা হয়েছিল যে যারা যারা সেই সময় ফোন করেছিলেন তাদের যেই অনুরোধগুলো আছে সেই অনুরোধগুলো অবশ্যই শোনানো হবে মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠানে। সেগুলো দিয়েই শুরু হবে, সেই শিল্পীদের গান দিয়েই শুরু হবে, কারণ একজন বন্ধু শুনতে চেয়েছিলেন কিশোর কুমারের কণ্ঠে গান, আরেকজন বন্ধু শুনতে চেয়েছিলেন শ্যামল মিত্রের কণ্ঠে গান, আরেকজন বন্ধু লতা মঙ্গেশকরের কণ্ঠে মণিহার ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছিলেন। সেই গানগুলো শুনব, তারপর আমরা কথায় ফিরব এবং শুনব আপনাদের মনের কথা, কারণ মনের জানালা অনুষ্ঠান কিন্তু আপনাদের জন্যই, আপনাদের মনের কথা শোনার জন্যই। প্রথম গানে সরাসরি চলে যাব, প্রথম গান কিশোর কুমার এবং আশা ভোঁসলের কণ্ঠে। তার আগে আমাদের যোগাযোগের নম্বর আরেকবার বলছি, 9434076705। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রভা।

0: একজন বন্ধু কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে কথা বলেনি। হ্যালো,
1: হ্যালো।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ দিদি ভাই, আবার চলে এসেছি। আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল, দিদি ভাই।
0: আচ্ছা বন্ধু,
1: হ্যাঁ হ্যাঁ
0: আজকে কিন্তু আপনি আপনি যতটা সম্ভব মনে হচ্ছে যে শ্যামল মিত্রর গান শুনতে চেয়েছিলেন, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আর মনের জানলা তো, মনের জানলার কিছু কথা বলি দিদি ভাই।
0: হুম হুম হুম নিশ্চয়ই, ওই জন্যই
1: দেখুন
0: তো এই অনুষ্ঠান, বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, দেখুন এই যে আপনাদের সাথে এক আত্মা এক প্রাণ হয়ে গেছি আমরা, এইটা কিন্তু মনের জানলায় আমরা একদম প্রথম এই জিনিসটা আগে পাই, যে
0: হুম হুম
1: আপনারা আমাদের সাথে জুড়ে আছেন, আমরাও আপনাদের সাথে জুড়ে আছি। এই যে মনের জানলাটা আর গান শোনাচ্ছেন,
0: হুম
1: এটাও একটা ফিজিওথেরাপির কাজ করছে দিদি ভাই। যে আমার
0: একদম
1: মন যদি খারাপ থাকে, সেই জায়গায় কিন্তু আপনি আমার গান শুনিয়ে মনকে প্রফুল্ল করে দিচ্ছেন, এবং সেই প্রফুল্ল থেকে আপনার সাথে যে কথা বলছি, এর থেকে আর আনন্দ মনের জানলায় আর কিচ্ছু নেই দিদি ভাই। জীবনে মানে যতদিন বেঁচে থাকবো এই আনন্দটা নিয়ে বেঁচে থাকতে চাই, এবং এই আনন্দটা যতদিন আপনারা দেবেন, আমরা সেই আনন্দটা মানে আম কাঁঠালের মতন কুড়িয়ে নেব, এবং এই এই বন্ধনটা যেন অটুট হয়ে থাকে এই রেডিওর মাধ্যমে। এখানে কোনো মানে বেইমানি অপমান কিচ্ছু নেই, এখানে খালি মানে চাওয়া পাওয়া কিচ্ছু নেই। আপনারা আমরা যত মানে আনন্দ পাই আপনাদের এই সেবার জন্য, এই সেবাটা হচ্ছে মানে ডাক্তার মানে নার্স যারা সেবা করে সেই সেবার মতন আপনারাও আমাদেরকে এই সেবাটা করে যাচ্ছেন, এর জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ।
0: একদম একদম বন্ধু, এভাবেই আমরাও সঙ্গে থাকবো, আর অবশ্যই অবশ্যই আপনিও কিন্তু এইভাবেই যুক্ত থাকবেন, আর
1: হ্যাঁ
0: আপনার
1: হ্যাঁ
0: মন
1: একদম
0: আরো ভালো হয়ে যাবে, কারণ আপনি ঠিক যে

0: একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে কথা বলে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি সুমন মোহরি বলছি, আগরতলা ত্রিপুরা থেকে।
0: আচ্ছা বন্ধু,
1: হ্যাঁ
0: আজকে
1: একদম ম্যাডাম,
0: আজকে মনের জানালা অনুষ্ঠানে কিন্তু মনের কথা শুনবো বলেই এই অনুষ্ঠান। এমন কোনো
1: হ্যাঁ
0: কথা আপনি
1: ম্যাডাম,
0: যেটা বলতে চান?
1: এমন কোনো কথা ম্যাডাম, আমি আপনাদের যে রেডিও স্টেশনে যে অনুষ্ঠানগুলি আমার খুবই ভালো লাগে,
0: হুম
1: এবং আমি ছোট থেকে রেডিওর পাশে আছি, এখন এখনো আছি, এবং মানে শুনতে খুব ভালো লাগে, এটাই বলবো ম্যাডাম।
0: আপনার
1: আর
0: প্রিয়
1: আশা করি
0: শিল্পীকে,
1: বুঝতে পারছেন ম্যাডাম।
0: আপনার প্রিয় শিল্পীকে কার গান শুনতে আপনার সবচেয়ে
1: আচ্ছা
0: বেশি
1: আচ্ছা,
0: ভালো
1: আমার
0: লাগে?
1: দেখুন শিল্পী তো অনেক অনেক আছে, কিন্তু তার মধ্যে নচিকেতা আমার খুব প্রিয় শিল্পী, কারণ নচিকেতার গান গুলির মধ্যে একটা বাস্তবতা খুঁজে পাই আমি।
0: আচ্ছা,
1: আজকে যদি একটা নচিকেতার গান শুনলাম তাহলে মনটা আরো ভালো হয়ে যাবে।
0: অবশ্যই সঙ্গে থাকুন, নিশ্চয়ই শোনাবো নচিকেতার কণ্ঠে গান।
1: ধন্যবাদ ম্যাডাম।
0: একজন বন্ধু ফোন করেছিলেন সুদূর ত্রিপুরা থেকে। বেশ ভালো লাগে জানেন তো, কারণ আপনাদের সঙ্গে যে বন্ধন রয়েছে সেই বন্ধন কিন্তু এভাবেই আরও দৃঢ় হচ্ছে। আরেকজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, কথা বলে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার দিদি, আমি ত্রিপুরা থেকে কৃষ্ণমোহন সিং।
0: কেমন আছেন বন্ধু?
2: আজকে আমি গান শুনবো, সন্ধ্যা মুখোপাধ্যায় গান শুনবো দিদি।
0: আচ্ছা ঠিক আছে বন্ধু,
2: আপনাদের
0: সঙ্গে থাকুন।
2: হ্যাঁ, আপনাদের মনে জানা আছে খুব ভালো লাগে দিদি, আপনাদের অনুষ্ঠান।
0: অনুষ্ঠানটা ভালো লাগে?
2: হ্যাঁ, এই তো আমার ত্রিপুরা থেকে কিছুক্ষণ আগে বন্ধু ফোন করলো, সুমন ভরি, আমিও ত্রিপুরা থেকেই, আপনার একসাথে আছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ তাহলে এভাবেই গান শুনুন, সঙ্গে থাকুন, এবং আমরাও চেষ্টা করছি আপনাদের প্রিয় গানগুলো শোনানোর।
2: ঠিক আছে দিদি, ভালো আছেন তো?
0: একদম ভালো তো থাকতেই হবে,
2: হ্যাঁ,
0: সঙ্গে
2: আমরা
0: থাকবেন
2: আমরা
0: বন্ধু।
2: আমরা সবসময় ফোন করি, আপনারা দেখবেন আমার কল সেন্টারে।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু, সঙ্গে থাকুন।
2: হ্যাঁ নমস্কার দিদি, নমস্কার।
0: নমস্কার। একজন বন্ধুর সঙ্গে কথা বলছিলাম এবং পর পর বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম, তারা সামনাসামনিও বেশ ভালোই বন্ধু বোঝা গেল, তাই তো? তাহলে এবার নচিকেতার কণ্ঠে গান, চলুন সুরে দিই।

0: একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার দিদিভাই, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: আচ্ছা বন্ধু,
1: হ্যাঁ,
0: আজকের মনের জানালা অনুষ্ঠানে বিশেষ বিষয় কিছুই নেই, শুধু মনের কথা জানতে চাই। আসলে এমন কিছু কথা থাকে যেগুলো আমাদের বলা হয় না, সেই কথাগুলোই জানতে ইচ্ছে করে। মন তো বড় অদ্ভুত, তাই না?
1: এই যে এখন আপনাদের সঙ্গে প্রত্যেকটা ফোন ইন প্রোগ্রামে জুড়ে থাকতে পারছি, মনের কথা শেয়ার করতে পারছি আপনাদের সঙ্গে, এবং অনেক শ্রোতা বন্ধুদেরও কথা শুনছি। এই যে একটা আদান প্রদান হচ্ছে কথার, মনের কথা আপনাদের কথাও আমরা জানতে পারছি, শ্রোতা বন্ধুদের কথাও আমরা জানতে পারছি। তো অনেক যেগুলো ধরুন শিক্ষামূলক আপনাদের অনুষ্ঠান রয়েছে, সেইগুলো থেকেও আমরা অনেক শিক্ষা পাচ্ছি, এবং শিক্ষামূলক যে ফোন ইন প্রোগ্রামে বিষয় থাকছে সেখান থেকেও কিন্তু আমরা বন্ধুদের কাছ থেকে অনেক শিক্ষা, অনেক জ্ঞান কিন্তু অর্জন করছি। হ্যাঁ, এই যে একটা আদান প্রদান, এই যে এখন মনের জানালা হচ্ছে, এই মনের জানালা অনুষ্ঠানটা সত্যি খুব ভালো এবং সুন্দর অনুষ্ঠান। প্রত্যেকটা অনুষ্ঠানই সুন্দর, সকালে অনুষ্ঠানগুলো ভালো হয়, বা আপনারা যে 11:30টার সময় যে ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের নিয়ে যে অনুষ্ঠানটা করেন সেটাও আমি কিন্তু শুনি দিদিভাই,
0: বাহ,
1: যে ফোন ইন প্রোগ্রামটা হয়ে গেল বন্ধ করে দিয়ে আমরা কিন্তু একটাই শুনি, আমাদের তো রেডিওতে আসে না শিলিগুড়ি। হ্যাঁ, তো আমি কিন্তু শুনি, তারপর সকালে ওই 8টা থেকে 1:30 থেকে যে অনুষ্ঠানটা হয়, তারপর যে আধুনিক গানের অনুষ্ঠানটা হয় 15 মিনিট, সেটাও আমি শুনি। আজকে হেমন্ত মুখোপাধ্যায়ের গানগুলো বাজালেন, সত্যি এত ভালো লাগলো শুনতে। মোটামুটি কিছু কিছু অনুষ্ঠান আমি শুনি, ভালো লাগে, খুব ভালো লাগে। আর বিশেষ করে আপনাদের প্রত্যেকটা উপস্থাপক উপস্থাপিকার ব্যবহার, আন্তরিকতা সত্যি আমাকে মুগ্ধ করেছে।
0: অসংখ্য ধন্যবাদ।
1: এতটাই ভালো আপনাদের প্রত্যেকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি জানাতে চাই, যে এত আন্তরিকতা, এত সুন্দর ব্যবহার, সত্যি আমরা আমি মানে ধন্য নিজেকে মনে করি।
0: বন্ধু, আপনার প্রিয় শিল্পী কে, কার গান শুনতে
1: আমার
0: ভালো লাগে?
1: আমার প্রিয় শিল্পী দেখুন, আমার প্রিয় শিল্পী এখন লতা মঙ্গেশকর আছেন, কিশোর কুমার আছেন, তো এদের মধ্যে যে কোনো একটা শিল্পীর গান শোনালেই হবে।
0: অবশ্যই, তাহলে লতা মঙ্গেশকরের গানই শোনাই, কারণ আগেও একজন বন্ধু মণিহার ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।
1: আমাদের দাদা অমিতাভ দা,
0: তাহলে আজকে লতা মঙ্গেশকরের
1: হ্যাঁ
0: কণ্ঠে সেই গানটিই থাকছে। সঙ্গে থাকবেন বন্ধু,
1: ঠিক আছে, ভালো থাকুন,
0: একদম ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলেনি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: আজকে কিন্তু মনের কথায়, একেবারে মনের কথাই বলা হচ্ছে মনের জানালা অনুষ্ঠানে।
1: হ্যাঁ, আজকে কোনো তো বিষয় রাখেন নেই।
0: একদম না, কারণ কিছু কিছু সময় মনে হয় যে বিষয় ছাড়াও অনেক কথা থেকে যায়।
1: হ্যাঁ, তাই আপনাদের যে রেডিওতে, আকাশবাণী শিলিগুড়িতে যত রকম অনুষ্ঠানগুলি আছে, প্রত্যেকটি অনুষ্ঠানই আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, যে সকাল থেকে আপনারা এত কষ্ট করে সেই ভোর 6টার থেকে অনুষ্ঠানগুলি যে শুরু করেন মনের জানালা পর্যন্ত, আমার খুবই ভালো লাগে। আমি একা থাকি তো, তাই আমার এই রেডিওতেই আমার হচ্ছে সাথী সঙ্গী। রেডিওতে আমি সব রকমই গান শুনি এবং নানা রকম অনুষ্ঠান যেগুলো হয় প্রত্যেকটিই শুনি। আবার নানা রকম আপনাদের কাছে অনেক কিছু জানতেও পারি, নতুন নতুন তথ্য, এতে আমাদের অনেক জ্ঞান লাভ হয়। আর এই জন্যই আমি রেডিওর অনুষ্ঠানগুলো খুবই মন দিয়ে শুনি।
0: অনেক ধন্যবাদ বন্ধু। আচ্ছা বন্ধু, আপনার প্রিয় শিল্পী কে, কার গান বেশি ভালো লাগে?
1: আমার প্রিয় শিল্পী লতা এবং কিশোর।
0: আচ্ছা, অবশ্যই সঙ্গে থাকুন, কিশোর কুমারের কণ্ঠে গান নিশ্চয়ই থাকবে আপনার জন্য।
1: আর না হলে একটি তুফান বইয়ের গান লতা মঙ্গেশকরের গলায় যদি শোনান খুব
0: আচ্ছা,
1: ভালো হয়।
0: অবশ্যই,
1: হ্যাঁ, শিবরাত্রি ভালো থাকবেন, শোনান দেবেন।
0: একদম পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, এইভাবেই গান ভালোবেসে থাকবেন। কারণ গান কিন্তু আমাদের অনেক অনেক সমস্যার সমাধান করে দেয়, মন খারাপ দূর করে দেয়। গান এমনই একটা বিষয় বলা যেতে পারে। আজকে কোনো বিষয় রাখিনি বলা যেতে পারে, কারণ আজকে মনে হলো যে মনের কথাটাও বলা তো খুব দরকার, তাই নয়? একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নি। হ্যালো, নমস্কার, কে
1: হ্যালো,
0: বলছেন?
1: নমস্কার।
0: কে
1: হ্যালো
0: বলছেন,
1: নমস্কার,
0: কোথা থেকে
1: আপনি কেমন
0: বলছেন?
1: আছেন? ভালো আছি, বলছি পরিচয় দাস।
0: একদম ভালো আছি। গান ভালো লাগছে তো?
1: হ্যাঁ, ভালো ভালো গান চালান, আরো ভালো ভালো।
0: আরো ভালো ভালো গান, অবশ্যই, ঠিক আছে, সঙ্গে থাকুন,
1: হ্যাঁ
0: সঙ্গে থাকুন, অবশ্যই শোনাবো।
1: আচ্ছা,
0: তাহলে কিশোর কুমারের কণ্ঠে পরবর্তী গানটি থাকলো আপনাদের জন্য।

0: আসছে।
1: বাহ, রাগলে তো ভারী ভালো লাগছে।
2: মন মনের কিন্তু যত্ন রাখতে হয় জানেন তো বন্ধু। কিছু কষ্ট সময়ের সঙ্গে কমে যায়, কিছু স্মৃতি সারা জীবন থেকে যায়, তবু জীবন থেমে থাকে না। প্রতিটা নতুন সকাল যেন বলে আবার শুরু করো, কারণ মন যতবার ভাঙে ততবারই নতুন করে গড়ে ওঠার ক্ষমতাও রাখে। মনেরও যত্ন লাগে, যেমন একটা গাছকে বাঁচিয়ে রাখতে জল দিতে হয়, তেমনই মনকে বাঁচিয়ে রাখতে দরকার ভালোবাসা, সম্মান, একটু সময় আর একজন মন দিয়ে শোনার মানুষ। আজকে যেমন মনের জানালা অনুষ্ঠানে আমি ছিলাম আপনাদের সঙ্গে, অরিজিৎ সিং এর গান দিয়ে মনের জানালা অনুষ্ঠান কিন্তু শেষ হতে চলেছে। সঙ্গে থাকুন বন্ধুরা, পরবর্তী গানটি অরিজিৎ সিং এর কণ্ঠে।

বন্ধুরা, আজ যদি আপনার মন ভারী হয়ে থাকে তাহলে একটু নিজেকে সময় দিন, প্রিয় একটা গান শুনুন, পুরনো কোনো স্মৃতি মনে করুন, প্রিয় মানুষটার সঙ্গে কথা বলুন, কিংবা আকাশের দিকে তাকিয়ে একটু গভীর শ্বাস নিন। বিশ্বাস করুন, সব অন্ধকারের পরে আলো আসে। মনের কথা লুকিয়ে রাখবেন না, কারণ কখনো কখনো একটা ছোট্ট কথোপকথন, একটা আন্তরিক কেমন আছো, কারো পুরো দিনটাই কিন্তু বদলে দিতে পারে। আর মনে রাখবেন, ভালো থাকার শুরুটা সব সময় নিজের মনকে ভালোবাসা থেকেই হয়। এই বলেই শেষ করছি আজকের মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান। ধন্যবাদ বন্ধুরা, আপনারা যোগাযোগ করেছেন, কথা বলেছেন, নিজের মনের কথা বলেছেন, নিজের প্রিয় শিল্পীদের কথা বলেছেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। এই বলে শেষ করছি আজকের মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হবে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ।

0: on this significant legislation. We have also assured the House that sufficient time will be given for the discussion. Then why are they raising slogans and trying to disrupt the debate? The entire nation, especially the youth, is closely watching these proceedings. I once again request the Congress Party to counsel its members so that we can begin a meaningful discussion on the bill.
1: Despite repeated appeal from the chair and the government, the opposition members were on their feet in both the houses. As the pandemonium continued, both Lok Sabha and Raj Sabha were adjourned for the day to meet on Tuesday. During the ongoing monsoon session, so far, no substantive business has been transacted in Parliament. With Anupam Mishra, Anand Kumar, Akashwani News, Delhi.
2: Prime Minister Narendra Modi today interacted with Pawan Chandana and Nagabharat Daga of Skyroot Aerospace. In a social media post, Mr. Modi highlighted that the success of Vikram 1 featured prominently in their discussion, along with several other interesting topics. The Prime Minister expressed happiness after hearing about the journey and insights into their future plans. He said their energy, ambition and positivity reflect the vibrant spirit of India's private space ecosystem. Mr. Modi also extended his best wishes to the entire Skyroot Aerospace team. The Uttar Pradesh government today informed the Supreme Court that it has set up a 4-member special investigation team SIT headed by Inspector General of Police IG for the Lucknow Range, Kiran S., to probe the alleged embezzlement of donations received by the Ram Temple Trust in Ayodhya. The team will also include a DIG rank officer, a senior superintendent of police and an additional SP. The top court asked the state government to include a forensic auditor as the 5th member of the SIT, which will submit its first status report within 2 weeks. The bench was hearing a batch of petitions seeking a CBI investigation into the allegations of embezzlement of donations and audit of the Temple Trust finances. Union Minister for Development of North Eastern Region Jyotiraditya Scindia today chaired the Ministry of Development of North Eastern Region Parliamentary Consultative Committee meeting in New Delhi to review the progress of flagship Unique Selling Proposition USP initiative. Indian weightlifter Gyaneshwari Yadav clinched the silver medal in women's 53 kg category at the Commonwealth Games in Glasgow today. Asian Championship bronze winner Gyaneshwari lifted 88 kg in the snatch section and 111 kg in clean and jerk for a total lift of 199 kg. Onome Omolola Didi of Nigeria won the gold with a Commonwealth and Games record total lift of 206 kg. Another Indian weightlifter, Vindhya Rani Devi, won the bronze medal in the women's 58 kg category competition. Vindhya Rani lifted 87 kg in the snatch section and 112 in the clean jerk for a total lift of 199 kg. And that is the end of this news bulletin.
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 kHz প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার জেলায় 2-1টি জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদিও কোনো জেলার ক্ষেত্রে কোনো ধরনের সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এবার জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ির 711 kHz প্রচার তরঙ্গের আগামীকালকের কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে। অমৃতবাণী অনুষ্ঠানটি শোনা যাবে সকাল 6:05। কৃষি পরামর্শ আবহাওয়ার পূর্বাভাস অনুষ্ঠানটি রয়েছে সকাল 6:25। আরোগ্য অনুষ্ঠানটি রয়েছে সকাল 6:30। ভাওয়াইয়া অনুষ্ঠানে শিল্পী মার্টিনা সিংহর কণ্ঠে ভাওয়াইয়া শুনতে পারবেন। 6:35 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে সুবিনয় রায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে পারবেন সকাল 6:45। প্রত্যুষা অনুষ্ঠানটি রয়েছে সকাল 7:00। নজরুল গীতির অনুষ্ঠানে অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি অনুষ্ঠানটি শুনতে পারবেন সকাল 7:45। হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে সকাল 8:30। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী উস্তাদ বিলায়েত হুসেন খার শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন সকাল 9:30।

মিনিটে। আমার গ্রাম আমার দেশের কথা অনুষ্ঠানটি শোনা যাবে সকাল 10টায়। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান বেলা 11:30, বিষয় দশম শ্রেণীর ইংরেজি। কথায় সুরে অনুষ্ঠানটি শোনা যাবে বেলা 12টায়। জানি দল হলো আকাশবাণী শিলিগুড়ির 711 kHz প্রচার তরঙ্গে। ওঠ আগামীকালকের কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে ঘড়িতে সময় 11:13। এখানেই শেষ হচ্ছে আজকের অধিবেশন। শুভরাত্রি, জয় হিন্দ।